আজ মঙ্গলবার, 23শে আষাঢ় 1948 শকাব্দ, 29শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 14ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:02 হয়ে 27 সেকেন্ডে, সূর্যাস্ত হবে সন্ধ্যে 6:21 হয়ে 35 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

পশ্চিমবঙ্গের সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তা রয়েছে। মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আজ অর্থাৎ 14 জুলাই 2026 তারিখে তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু আগামীকাল অর্থাৎ 15 জুলাই থেকে 17 জুলাই অবধি পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া তৈরি হওয়ার কারণে সে সমস্ত অঞ্চলে হাওয়ার গতিবেগ ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার থেকে শুরু করে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই কারণে মৎস্যজীবী বন্ধুদের 15 জুলাই থেকে 17 জুলাই অবধি পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে মাছ ধরতে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: চিত্তশুদ্ধির প্রথম লক্ষণ ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম ইতিবাক্যের দ্বারা এমন বুঝিতে হইবে না যে ইন্দ্রিয় সকলের একেবারে উচ্ছেদ বা ধ্বংস করিতে হইবে। ইন্দ্রিয়গণকে সংযত করিতে হইবে, কেবল ইহাই বুঝিতে হইবে। উদাহরণ, ঔদারিকতা এক জাতীয় ইন্দ্রিয় পরতা, কিন্তু এ ইন্দ্রিয়ের সংযম বিধিতে এমন বুঝিতে হইবে না যে পেটে কখনো খাইবে না বা কেবল বায়ুভক্ষণ করিবে বা কদর্য আহার করিয়া থাকিবে। শরীর রক্ষার জন্য এবং স্বাস্থ্য রক্ষার জন্য যে পরিমাণ এবং যে প্রকার আহারের প্রয়োজন তাহা অবশ্য করিতে হইবে, তাহাতে ইন্দ্রিয় সংযমের কোনো বিঘ্ন হয় না। ইন্দ্রিয় সংযম তত কঠিন ব্যাপার নহে। ইহাও বলা যাইতে পারে যে সংযতেন্দ্রিয় পক্ষে উত্তম আহারাদিও অবিধেয় নহে, যদি তাহাতে স্পৃহা না থাকে। স্থূল কথাই যে ইন্দ্রিয় আসক্তির অভাবই ইন্দ্রিয় সংযম।

0: আত্মরক্ষার্থে বা ধর্ম রক্ষার্থে, অর্থাৎ ঐশিক নিয়ম রক্ষার্থে যতটুকু ইন্দ্রিয়ের চরিতার্থতা আবশ্যক, তাহার অতিরিক্ত যে ইন্দ্রিয় পরিতৃপ্তির অভিলাষ করে তাহারই ইন্দ্রিয় সংযত হয় নাই, যে না করে তাহার হইয়াছে। যাহার ইন্দ্রিয় পরিতৃপ্তিতে সুখ নাই, আকাঙ্ক্ষা নাই, কেবল ধর্ম রক্ষা আছে, তাহারই ইন্দ্রিয় সংযত হইয়াছে। এমন অনেক লোক দেখা যায় যে ইন্দ্রিয় পরিতৃপ্তিতে একেবারে বিমুখ, কিন্তু মনের কলুষ খালিত হয় নাই। লোকলজ্জার বা লোকের নিকট প্রতিপত্তির জন্য কিংবা ঐহিক উন্নতির জন্য অথবা ধর্মের ভানে পীড়িত হইয়া তাহারা সংযত ইন্দ্রিয়ের ন্যায় কার্য করে, কিন্তু ভিতরে ইন্দ্রিয়ের দাহ বড় প্রবল। আজন্ম মৃত্যু পর্যন্ত তাহারা কখনো স্খলিত পদ না হইলেও তাহারা ইন্দ্রিয় সংযম হইতে অনেক দূরে। প্রত্যহ অরণ্যে বাস করিয়া ইন্দ্রিয়তৃপ্তির উপাদান সকল হইতে দূরে থাকিয়া সকল বিষয়ে নির্লিপ্ত হইয়া মনে করা যায় বটে যে আমি ইন্দ্রিয়জয়ী হইয়াছি, কিন্তু যে মৃৎপাত্রে অগ্নি সংস্কৃত হয় নাই সে যেমন স্পর্শমাত্রে টিকে না, এই ইন্দ্রিয় সংযমও তেমনি লোভে স্পর্শমাত্র টিকে না। যে প্রত্যহ ইন্দ্রিয় চরিতার্থের উপযোগী উপাদান সমূহের সংসর্গে আসিয়াছে, তাহাদিগের সঙ্গে যুদ্ধ করিয়া কখনো জয়ী কখনো বিজিত হইয়াছে, সেই পরিশেষে ইন্দ্রিয় জয় করিতে পারিয়াছে। কিন্তু ইন্দ্রিয় সংযম অপেক্ষাকৃত তুচ্ছ কথা, চিত্তশুদ্ধির তাহার অপেক্ষা গুরুতর লক্ষণ আছে। অনেকের ইন্দ্রিয় সংযত, কিন্তু অন্য কারণে তাহাদিগের চিত্তশুদ্ধ নয়। ইন্দ্রিয় সুখ ভোগ করিব না, কিন্তু আমি ভালো থাকিব, আমারগুলি ভালো থাকিবে, এই বাসনা তাহাদের মনে বড় প্রবল। আমার ধন হোক, আমার মান হোক, আমার সম্পদ হোক, আমার যশ হোক, আমার সৌভাগ্য হোক, আমি বড় হই আর সবাই আমার অপেক্ষা ছোট হোক, তাহারা এইরূপ কামনা করেন। ইন্দ্রিয়াশক্তির অপেক্ষাও এই আত্মাদর, এই স্বার্থপরতা চিত্তশুদ্ধির গুরুতর বিঘ্ন। পরার্থপরতা ভিন্ন চিত্তশুদ্ধি নাই। যখন আপনি যেমন পর তেমন, এই কথা বুঝিব। যখন আপনার সুখ যেমন খুঁজিব, পরের সুখ তেমনি খুঁজিব। যখন আপনা হইতে পরকে ভিন্ন ভাবিব না, যখন আপনার অপেক্ষাও পরকে আপনার ভাবিব, যখন ক্রমশ আপনাকে ভুলিয়া গিয়া পরকে সর্বস্ব জ্ঞান করিতে পারিব, যখন পরেতে আপনাকে নিমজ্জিত রাখিতে পারিব, যখন আমার আত্মা এই বিশ্বব্যাপী বিশ্বময় হইবে, তখনই চিত্তশুদ্ধি হইবে। ইহা অপেক্ষাও চিত্তশুদ্ধির গুরুতর লক্ষণ আছে। যিনি সকল শুদ্ধির স্রষ্টা, যিনি শুদ্ধিময়, যাহার কৃপায় শুদ্ধি, যাহার চিন্তায় শুদ্ধি, যাহার অনুকম্পা ব্যতীত শুদ্ধি নাই, তাহাতে গাঢ় ভক্তি চিত্তশুদ্ধির প্রধান লক্ষণ। ইন্দ্রিয় সংযমই বল আর পরার্থপরতাই বল, তাহার সম্পূর্ণ স্বভাবে চিন্তা এবং তৎপ্রতি প্রগাঢ় অনুরাগ ব্যতীত কখনোই লব্ধ হইতে পারে না। এই ভক্তি চিত্তশুদ্ধির মূল এবং ধর্মের মূল।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, কথিকা পুকুরে ভেটকি মাছের চাষ বলবেন ডক্টর তিমির বরণ মণ্ডল, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা ইমিউনিটির অভাব কী কী লক্ষণ দেখা দেয় বলবেন ডাক্তার অর্ঘ্য চট্টোপাধ্যায়, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবদুলাল দে, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়, 8:00 জানা অজানা কথিকা অরণ্যের স্বাস্থ্য প্রথম পর্ব বলবেন চিরদীপ বন্দ্যোপাধ্যায়, 8:05 বাংলা আধুনিক গান শিল্পী কৌশিকী ভট্টাচার্য, 8:20 উত্তরণ শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম দীপালী ঘোষের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন অরুশ্রী চট্টোপাধ্যায় প্রথম পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান শরদ শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলা চিঠি হুগলি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভ্রজ্যোতি মজুমদার, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং কিংসুক ঘোষ, বেলা 12:00 পুরাতনী গান শিল্পী পরাগ দত্ত, 12:15 লোকগীতি শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়, 12:33 উনজমির দুন ফসল কৃষিক্ষেত্রে সুসংহত সারের ব্যবহার এ বিষয়ে ডক্টর সৌমেন মণ্ডলের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়, 1:00 নির্বাচিত নজরুলগীতি, 1:45 মাননীয় ইস্যু উপস্থাপনায় মিতালি ভট্টাচার্য, 2:30 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় বুলবুলি হাঁসদা ও সহশিল্পীবৃন্দ, সামাজিক কর্তব্য অবহেলার বিপদ এ বিষয়ে আলোচনায় থাকবেন চক্রধর হাঁসদা ও মাধব হাঁসদা দ্বিতীয় পর্ব, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, বাইরে থেকে প্রতিবেদন রেকর্ড করে এনেছেন রতন কুরি, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর রসায়ন নিয়ে শিক্ষাদান করবেন রাধা বল্লভ চক, শারদাময়ী বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি এবং সঙ্গে থাকবেন দুজন বিদ্যার্থী, 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় অনিল বরণ হেমরম ও সহশিল্পীবৃন্দ, 6:15 সাঁওতালি অনুষ্ঠান কথিকা আধুনিক প্রযুক্তি সম্বন্ধে সচেতনতা বলবেন দীপাঞ্জন সরেন, সাঁওতালি লোকগীতি পরিবেশনা ধানু হাঁসদা কাপুমান হেমরম, 6:38 কৃষিকথার আসর কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এক যুগ এ বিষয়ে ডক্টর শঙ্কর আচার্য।

সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস। 7:10 তর্জা গান, পরিবেশনায় কমল মণ্ডল এবং সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন অরুন্ধতী দাস। 8:00 আজকের প্রসঙ্গ, অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের নিবেদন। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, কাজল রাঙা মেয়ে, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনৈতিক দুনিয়া, অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব, এ বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপিকা সুতপা দে এবং অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান শরদ, শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। 9:30 শ্রবণী, শ্রুতিপত্রিকা, কবিতা সংখ্যা, স্বরচিত কবিতায় শেখর বন্দ্যোপাধ্যায়, অশোক অধিকারী এবং প্রদীপ আচার্য। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা মুখোপাধ্যায়। 10:45 বাংলা আধুনিক গান, শিল্পী কৌশিকী ভট্টাচার্য। 11:00 লোকগীতি, শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শাহানা মুখোপাধ্যায়। 6:35 রামচরিত মানস 171 পর্ব। 6:45 ভজন, শিল্পী ঋতুপর্ণা দাস। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 নজরুল গীতি, শিল্পী কৌশিকী ভট্টাচার্য। 8:45 পুরাতনী গান, শিল্পী পরাগ দত্ত। 9:10 রাসধারা, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, হিটস অল দা ওয়ে, উপস্থাপনায় অভিরূপা ভাদুড়ী। 12:00 সুরভি, উপস্থাপনায় সুলক্ষণা পর্বত। 1:10 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান, খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 ভজন, শিল্পী ঋতুপর্ণা দাস। 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুলগুলশান। 7:10 নজরুল গীতি, শিল্পী কৌশিকী ভট্টাচার্য। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান জ্যাজ টাইম, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসএতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কোলকাতার রবীন্দ্র সদনে। বার্মিংহামে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসএতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্ব শান্তি

0: রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী মিশন চালু হওয়ার পর থেকে ভারত এ ধরনের 50টি মিশনে প্রায় 3 লক্ষ কর্মীকে পাঠিয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। বর্তমানে রাষ্ট্রসংঘের 10টি শান্তিরক্ষী কর্মী 4,300 বেশি কর্মী নিযুক্ত রয়েছেন। দক্ষিণী বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে সে কথা উল্লেখ করেন বিদেশমন্ত্রী। উল্লেখ্য, ভারত নির্বাচিত হলে 2028 থেকে তাদের কার্যকালের মেয়াদ হবে 2 বছরের। গাজায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইইউ $100 কোটি উত্তোলনে উদ্যোগ গ্রহণ করেছে। এই জোটের শীর্ষ নেতৃত্ব গতকাল জানিয়েছেন হোয়াইট হাউস ও রাষ্ট্রসংঘ সহ ইইউ 65টি সরকার ও সংগঠনের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছে। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস ব্রাসেলসে প্যালেস্তিনীয় ডোনার্স গোষ্ঠীর সঙ্গে বৈঠকের পর ত্রাণ সাহায্যের কথা ঘোষণা করেন। যুদ্ধবিধ্বস্ত এলাকায় নিকাশি ও চাষবাসের কাজ পুনরায় শুরু করার লক্ষ্যে ইইউ এই সহায়তার কথা জানিয়েছে। এদিকে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয় ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। ইউরোপকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে ইউক্রেন সহ অন্য 9টি দেশ জোট গড়ার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন এবং ব্রিটেনের নেতারা জানিয়েছেন তাদের দেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। এই হামলা প্রতিরোধ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার চেয়ে কঠিন। প্যারিসে এই 10টি দেশ এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপের জন্য এক অভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ দক্ষতা গড়ে তোলাই এখন তাদের মূল লক্ষ্য। ব্রিটেন, ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC এবং তেহরান সমর্থিত আরেকটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রিটিশ ভূখণ্ডে কথিত ইহুদি বিরোধী হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করছে। ওমান উপকূলে ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে এই উত্তেজনা বৃদ্ধি পায়। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। চলতি উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য তিনি তেহরানের তীব্র সমালোচনা করেন। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবের ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। ভারতের দূতাবাসের পক্ষে ভিয়েতনামী কর্তৃপক্ষকে শোকের এই সময় তাদের সক্রিয় সহযোগিতা উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলেছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে FB মা কালী নামের ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্রবন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের কেবিন থেকে উদ্ধার হওয়া 9 মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। তারপর তা শনাক্তকরণের জন্য কাটাপুকুর মর্গে রাখা হয়েছে। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছে। দেশে সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেইন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
1: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। ক্রমশ কমে আসছে ভূগর্ভস্থ জলের পরিমাণ। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র

0: বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
1: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আমরা একটা প্লাস্টিক দিয়ে একটা পাত্রের মধ্যে প্রথম বৃষ্টিটাকে ছেড়ে দিলে পরের বৃষ্টিটা কিন্তু আমাদের কাছে খুব উপযোগী হয়ে যায়, এবং দরকার হলে আমরা সেখানে ছোটোখাটো ফিল্টারও ব্যবহার করতে পারি, এবং তাতে কিন্তু এটা অনেক সহজে অনেক সস্তায় আমাদের একটা বিকল্প চাহিদা হিসেবে তৈরি হবে। এবং আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা, এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজ স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পৌরসভা ও পৌর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। ভারতের খুচরো মুদ্রাস্ফীতির হার জুন মাসে বৃদ্ধি পেয়ে 4.38% হয়েছে। মে মাসে এই হার ছিল 3.93%। উপভোক্তা মূল্যসূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতি এ নিয়ে পরপর 6 মাস বৃদ্ধি পেল। গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতি বেড়েছে 4.74% এবং শহরাঞ্চলে 3.92%। অসমের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে। টানা বৃষ্টির জেরে কামরূপ ও শহরাঞ্চলে জল জমে জনজীবন ব্যাহত। এর মধ্যেই ভারতীয় আবহাওয়া দপ্তর আজ এবং আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শিবসাগর, লখিমপুর, দরং, শোণিতপুর, ধেমাজি ও যোরহাট এই 6টি জেলা বন্যা কবলিত। নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা ও এমআর শিট ও পরীক্ষার্থীদের রেকর্ড করা উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ও এমআর শিট ও রেকর্ড করা উত্তর মিলিয়ে দেখতে পারবেন। বার্মিংহামের এজবাস্টনে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতের ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে ও স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছে। 2 দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি। খবর শেষ হলো, এরপরের খবর সকাল 7:25।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পুকুরে ভেটকি মাছের চাষ। এ বিষয়ে বলছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপ প্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।
1: পুকুরে ভেটকি মাছের চাষ খুব লাভজনক ব্যবসা। বাজারে ভেটকি মাছের চাহিদা খুবই বেশি এবং ভেটকি মাছ সেই পরিমাণে যোগান নেই। আমাদের চাষি বন্ধুরা যে চাষ করেন সেটা ভেটকি মাছের চাষ করেন না, অন্য অন্য মাছের সাথে কিছু ভেটকি মাছ আসে বা ছাড়ে তারা কিছু ফিঙ্গারলিংস, সেইখান থেকে অল্প কিছু ভেটকি মাছ হয়। তার জন্যে ভেটকি মাছ চাষ করছে না কেউ এবং বাজারেও যোগানটা কম আছে। এখন যদি বিজ্ঞানসম্মত উপায়ে বা একটু খাবার দিয়ে এই মাছের চাষ করা যায় তাহলে প্রোডাকশন অনেক বেশি হবে এবং বাজারজাত করলে আমার চাষি বন্ধুরা বিশেষভাবে উপকৃত হবে অর্থনৈতিক অবস্থার। সেই জন্যেই আমি আজকের বলবো যে ভেটকি মাছ চাষ আপনি পুকুরে করুন। 0.5 হেক্টর জলাশয় থেকে আপনি যতটা পারেন সেরকম ধরনের জলাশয়ে আপনি ভেটকি মাছ চাষ করুন। প্রথমে ভেটকি মাছ চাষ করতে গেলে পুকুরের মাটি তৈরি করতে হবে। পুকুরে যদি জল থাকে সেই জল আউটলেট করে দিতে হবে বা ডি ওয়াটারিং করে পুকুরের জলাশয়ের মাটিটাকে একটু শুকনো করতে হবে। তারপরে নাঙল দিয়ে সেই জলাশয়ে কিছু গোবর সার কিছু চুন আপনাকে ব্যবহার করতে হবে। জলের পিএইচ মাপার জন্য পিএইচ মিটার আছে, যদি পিএইচ মিটার যদি কিনতে না পারেন সয়েল পিএইচ মিটার দিয়ে মাপা যায়, কিন্তু সয়েল পিএইচ মিটার যদি কিনতে আপনারা না পারেন তাহলে পুকুরের মাটি চারটে কর্নার থেকে আপনারা 200 গ্রাম করে মাটি নেবেন এবং সেই মাটি একটা জায়গাতে নিয়ে যেখানে সূর্যের আলো পড়ছে না সেরকম একটা জায়গাতে আপনারা ড্রাই করবেন, শুকনো করবেন। তারপরে সেই শুকনো মাটিতে ডিস্টিল ওয়াটার মিশিয়ে সেই যে

0: 5 পিএইচ মাটির হওয়া বাঞ্ছনীয়। মাটির পিএইচ দেখার পরে এই পুকুরে জল দিতে হবে। যদি নোনা জলের সোর্স থাকে তাহলে আপনারা নোনা জল ঢোকাবেন, যদি মিষ্টি জলের সোর্স থাকে তাহলে আপনারা মিষ্টি জল ঢোকাবেন। 1 ফুট পনেরো জলের উচ্চতা বাড়াতে হবে এবং এই পুকুরের জলাশয়ের যে জল হলো সেই জলেরও পিএইচটা আপনাকে দেখতে হবে। জলের পিএইচ সাধারণত 7 থেকে 7.5 পিপিটি হয়। এই পিএইচ দেখার পরে দেখবেন জু প্ল্যাঙ্কটন কতটা তৈরি হয়েছে। জু প্ল্যাঙ্কটন দেখার জন্য মশারি নেট দিয়ে আপনারা জু প্ল্যাঙ্কটন দেখতে পারেন। যাদের মনে করেন যে একটু ভালো কিছু দিয়ে দেখবেন, তারা জু প্ল্যাঙ্কটন নেট বাজারে কিনতে পাওয়া যায়, সেই নেট দিয়েও আপনারা জু প্ল্যাঙ্কটনের পরিমাণটা দেখে নিতে পারেন। জু প্ল্যাঙ্কটন জন্মানোর পরে গ্রাম অঞ্চলে শীতকালে বিশেষ করে যখন ফিশারিগুলোকে ড্রাই করা হয় সেই ফিশারি থেকে প্রচুর পরিমাণে তেলাপিয়া বাচ্চা পাওয়া যায়। সেই তেলাপিয়ার বাচ্চা আপনি নিয়ে এসে আপনার পুকুরে কিছু ছাড়বেন, ছাড়ার পরে আরও জল 1 ফুট বা আরও 2 ফুট আপনি বাড়াবেন। সেই পুকুরে যখন 2 ফুট জল বাড়ালেন তার 15 দিন পরে আপনি কিন্তু মাছ ছাড়বেন, ভেটকি মাছের চারা। ভেটকি মাছের চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, আপনারা ন্যাচারাল সোর্স থেকেও সেটা পেয়ে যেতে পারেন, বা যারা হ্যাচারির সিড নিয়ে এসে রিয়ারিং বা নার্সারি করে তাদের কাছ থেকেও আপনারা ফিঙ্গারলিংস পেতে পারেন, এবং বা অ্যাডভান্স ফিঙ্গারলিংসও তাদের কাছ থেকে পেতে পারেন। যারা ফিঙ্গারলিংস পুকুরে ছাড়বেন তারা শুধু ফিঙ্গারলিংসই ছাড়বেন, যারা অ্যাডভান্স ফিঙ্গারলিংস ছাড়বেন তারা কিন্তু অ্যাডভান্স ফিঙ্গারলিংসই ছাড়বেন। ফিঙ্গারলিংসের সাথে অ্যাডভান্স ফিঙ্গারলিংস কিন্তু দুটো একসাথে মিশিয়ে দেবেন না, কারণ ভেটকি মাছ ছোট মাছকে বড় মাছ কিন্তু ধরে খায়। অতএব সেটা সেই কথাটা আপনারা মাথায় রাখবেন। এবং আপনার যে পুকুরে তেলাপিয়া ছাড়া ছিল সেই তেলাপিয়াই কিন্তু এখানে 1 নম্বর খাওয়ার হবে ভেটকি, কারণ ভেটকি মাছ এই ধরনের খাওয়ার খেতেই বেশি পছন্দ করে। ভেটকি মাছের চাষ করার সময় যদি দেখা যায় যে বাইরে থেকে খাওয়া দিতে হচ্ছে, বাজারে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তবে তার প্রোটিনের পার্সেন্টেজ যেন 40-এর কম না হয়, প্রোটিন পার্সেন্টেজটা সেরকম খাবার কিন্তু আপনারা সিলেকশন করবেন। ভেটকি মাছের পুকুরে জলটাকে কিন্তু খুব ভালো করে দেখবেন যাতে জলে কোনো রকমের আগাছা না জন্মায়, জলের অক্সিজেন যেন 5 PPT-র নিচে না আসে সেটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। যদি কোনো কারণে জলের অক্সিজেন কমে যায় তাহলে অক্সিজেন বাড়ানোর ব্যবস্থা আপনারা করতে পারেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করতে পারেন, জল এক্সচেঞ্জ করে করতে পারেন, জলে অ্যারেটার ব্যবহার করে করতে পারেন। তারপরে যদিও তারপরে দেখা যায় যে মাছে কিছু রোগ হয়েছে, জীবমাত্রী তো রোগ হবে, কিছু রোগ যদি হয় সেই ধরনের রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা বিভিন্ন রকমের পরজীবী। জলের পিএইচ যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই রোগটা কম থাকে, মাছের হেলথ যদি ভালো থাকে এই রোগটা কম হয়। যখন আপনারা মাছের চারা নেবেন তখন যদি নিরোগ মাছের চারা নিয়ে আসেন তাহলে কিন্তু রোগটা কম হয়। এই কথাগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। প্রতিদিনই সকালবেলা ফার্ম ভিজিট করতে হবে বা পুকুর জলাশয়ে চারপাশে ঘুরে দেখবেন মাছের কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট হয়েছে কিনা। যদি দেখা যায় স্বাভাবিক মুভমেন্ট তাদের মধ্যে নেই বা পুকুরের পাড়ে এসে তারা লাফিয়ে ওঠার চেষ্টা করছে তাহলে বুঝবেন যে জলে অক্সিজেন কমে গেছে বা মাছের কোনো রোগ হয়েছে। তখন মাছগুলোকে আপনারা কিছু মাছ ধরবেন যারা কাছাকাছি চলে এসছে, ধরে দেখবেন যদি গায়ে ঘা থাকে বা যদি পাখনা পচে যায় বা যদি গিল পচে যায় তাহলে কপার সালফেট আপনারা 10 লিটার জলে 1 চা চামচ কপার সালফেট জলে গুলে তার মধ্যে আপনারা 1.5 থেকে 2 মিনিট ডুবিয়ে রেখে আবার স্বাভাবিক পুকুরে জলে রিলিজ করতে পারেন। যদি দেখা যায় যে 50% মাছ আক্রান্ত হয়ে গেছে তাহলে জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে কিন্তু উপকার পাবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করবেন সূর্য অস্তের পরে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু ড্রাই ছড়িয়ে দেবেন না, জলে গুলে সেই জলটাকেই আপনারা পুকুরের জলে ছড়াবেন। এরপরে ভেটকি মাছ আপনারা কাস্টনেট বা খেপলা জাল দিয়ে ধরতে পারেন, বেড জাল দিয়ে ধরতে পারেন। পুকুরে জল একটু কমিয়ে দিলে ধরার সুবিধা হবে এবং এমন সময় বাজারজাত করবেন যখন বাজারে চাহিদা আছে, কোনো উৎসব উপলক্ষে এই চাহিদাটা বাড়ে, কোনো বিয়ের সিজনে এই চাহিদাটা বাড়ে, সে কথাটা মাথায় রেখে আপনারা করবেন। 1 বছরের মধ্যে কিন্তু এটা 2 থেকে 2.5 কিলো ওজনের হয়ে যায়।
1: এতক্ষণ শুনলেন পুকুরে ভেটকি মাছের চাষ, এ বিষয়ে বললেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপপ্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।
2: এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কৃষক বন্ধুদের জন্য এক পূর্বাভাস। সেই পূর্বাভাসে বলেছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বেশিরভাগ অঞ্চলে আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে গাঙ্গেয়

0: পশ্চিমবঙ্গের হাওড়া জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়াও হিমালয় সংলগ্ন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর জেলাতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং হিমালয় সংলগ্ন সমস্ত জেলাগুলিরই কোথাও কোথাও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
6: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য।
8: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ইমিউনিটির অভাবে কি কি লক্ষণ দেখা দেয়, বলছেন রিউমাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়।
9: চলতি কথাই আমরা প্রায়ই বলে থাকি, যদি কারুর বারবার জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগে থাকে তাহলে বলে থাকি ওই বাচ্চাটা বা ওই মানুষটা নিশ্চয়ই ইমিউনিটির সমস্যা আছে, যার জন্য তার বারবার এরকম ঠান্ডা লেগে যাচ্ছে বা ইনফেকশন হচ্ছে। সত্যি অর্থেই যদি এই ধরনের বারবার ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে তাহলে সেটা আপনার আন্ডারলাইং ইমিউনিটির কোনো সমস্যা হয়ে থাকতে পারে। ইমিউনিটির সমস্যা বলতে আমরা প্রধানত দু ধরনের ইমিউনিটির সমস্যা বুঝি। একটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি, আর একটাকে বলি সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি। সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সির কথা আপনারা অনেকেই শুনে থাকবেন বা জেনে থাকবেন, যেমন HIV হলে যে অসুখটি হয় তার জন্য, বা দীর্ঘদিন ধরে যারা ধরুন সুগারে ভুগছেন বা কিডনির অসুখে ভুগছেন বা লিভারের অসুখে ভুগছেন, তাদের দীর্ঘদিন এই অসুখে ভোগার জন্য, রোগে ভোগার জন্য ইমিউনিটির ন্যাচারালি ডাউন হয় এবং সেই ডাউন হওয়ার জন্য তাদের বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়া টেন্ডেন্সি বাড়ে। তো এই কোনো সেকেন্ডারি কারণে, মানে কোনো অসুখের জন্য যদি ইমিউনিটি ডাউন হয় তাকে আমরা সেকেন্ডারি ইমিউন ডেফিসিয়েন্সি বলি। ঠিক একইভাবে আরেকটি এন্টিটি আছে যার নাম হচ্ছে প্রাইমারি ইমিউন ডেফিসিয়েন্সি। এইটার ব্যাপারে আমরা খুব বেশি সচেতন নয়। এটা সাধারণভাবে বাচ্চা ছেলেদের, কম বয়সী বাচ্চাদেরই বেশি হয়, বয়স্ক মানুষেরও হতে পারে কিন্তু বাচ্চাদেরই বেশি হয়ে থাকে। কোন কোন জিনিসগুলো থাকলে আমাদের বিশেষ বিশেষভাবে সতর্ক হতে হবে, কারণ এক্ষেত্রে যদি সময় মতন অসুখটা ধরা না পড়ে তাহলে অনেক ক্ষেত্রে এটা প্রাণঘাতী হতে পারে। যদি কোনো বাচ্চার প্রতি বছরে 2 বা তার বেশি কানে ইনফেকশন হচ্ছে, যদি কোনো বাচ্চার 2 বা তার বেশি সাইনাসে ইনফেকশন হচ্ছে একটা বছরে, স্পেশালি যাদের কোনো অ্যালার্জির সমস্যা নেই, যদি প্রতি বছরে একবার করে নিউমোনিয়া হচ্ছে অন্তত পরপর 2 বছর হয়েছে, যদি কারুর ক্রনিক্যালি ডায়রিয়া হচ্ছে, বারবার পেট খারাপ হচ্ছে, সেই পেট খারাপের জন্য অ্যান্টিবায়োটিক লাগছে, ইঞ্জেকশন দিতে হচ্ছে, স্যালাইন দিতে হচ্ছে, ভর্তি করতে হচ্ছে, তাহলে সেই পেট খারাপটাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। যদি বারবার ভাইরাল ইনফেকশন হচ্ছে, সেটা জ্বর সর্দি কাশি হোক, হারপিস হোক, বিভিন্ন ওয়াট হোক, এই ধরনের জিনিসগুলো যদি হয়ে থাকে, বারবার হয়ে থাকে, যদি কোনো ইনফেকশন যদি হয় যেটা নর্মাল ওষুধপত্রতে বা নর্মাল ওরাল অ্যান্টিবায়োটিকে ক্লিয়ার হচ্ছে না, তার জন্য তাকে ভর্তি করে বারবার IV অ্যান্টিবায়োটিক, মানে চ্যানেলের মাধ্যমে বা স্যালাইনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, তাহলে সেটা নিয়ে আমাদের বিশেষ সতর্ক হতে হবে। যদি বারবার কারুর ঘা হয়ে থাকে, স্পেশালি যে ঘাগুলো যদি মানে বড় বড় স্কিনের মধ্যে ঘা হচ্ছে, বা কারুর কখনো লিভারে পুঁজ জমে যাচ্ছে, কখনো লাংসে পুঁজ জমে যাচ্ছে, এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটা নিয়ে আমাদের বিশেষ সতর্ক হতে হবে। যদি মুখের মধ্যে বারবার সাদা

0: ধরনের থ্রাশ বা ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, বা স্কিনে বারবার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে যেটা কোনোভাবেই সারছে না, তাহলে সেটাও আমাদের ভীষণ সতর্কতার সাথে নিতে হবে। বা ধরুন একটা টিউবারক্লোসিস, যেটা আমরা জানি টিউবারক্লোসিস সাধারণভাবে ওষুধপত্র খেলে ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো বাচ্চার টিবি হচ্ছে কিন্তু সেই টিবিটা কোনোভাবে সারতে চাইছে না, বা সেটা বয়স্ক মানুষের ক্ষেত্রে হতে পারে, টিবি কোনোভাবেই সারতে চাইছে না, টিবির কোর্স কমপ্লিট হচ্ছে কিন্তু জীবাণু বডি থেকে ক্লিয়ার হচ্ছে না, তাহলেও বুঝতে হবে কোথাও না কোথাও ইমিউন সিস্টেমের সমস্যা আছে, যে সমস্যা থাকার জন্য এই ইনফেকশানগুলো বারবার হতে থাকছে। এবং স্পেশালি যদি বাড়িতে এই ধরনের ইনফেকশান হওয়ার বা ইমিউনিটির সমস্যার কোনো এরকম কোনো রোগী থাকেন যাদের এই ধরনের অসুখ আগে হয়েছে, তাহলে বিশেষভাবে সতর্ক হতে হবে। তাহলে এই 10টি লক্ষণ যদি কারো থাকে, তাদের বিশেষভাবে ইমিউন সিস্টেমের যে বিশেষ ধরনের পরীক্ষা হয়, ইমিউন সিস্টেমের যে মেন কোষগুলো সেগুলো আলাদা করে পরীক্ষা করা যায়, তাদের সংখ্যা বা তাদের কার্যক্ষমতা ঠিক আছে কি না, তাহলে সেই ধরনের পরীক্ষা নিরীক্ষা নির্দিষ্ট করে দেখে সেই ধরনের ওষুধপত্র বা সেই ধরনের এই যে ইমিউনিটি বাড়ানোর জন্য ইঞ্জেকশন পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন ইমিউনোগ্লোবুলিন ভরে এক ধরনের ইঞ্জেকশন পাওয়া যায়, সেইগুলো তাহলে আমাদের ইউজ করতে হবে। আদারওয়াইজ সেই মানুষটি এরকম বারবার ইনফেকশনে ভুগতে ভুগতে সেক্ষেত্রে একটা মৃত্যুর সম্ভাবনাও হয়ে থাকতে পারে। সেজন্য এই 10টি সাইন আমরা যেটা বললাম বা এই 10টি লক্ষণ আমরা যেটা বললাম সেটা নিয়ে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এগুলো থাকলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা করাতে হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ইমিউনিটির অভাবে কি কি লক্ষণ দেখা দেয়, বললেন রিউমাটোলজিস্ট চিকিৎসক অর্ঘ্য চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন প্রাত্যহিকী।

I am my own muse. I am the subject I know best. The subject I want to know better. Frida Kahlo. Frida Kahlo বলছেন, আমি আমার সবচেয়ে পছন্দের মানুষটি। আমি হলাম আমার কাছে সেই সাবজেক্ট, সেই বিষয় যে সম্পর্কে আমি সবচেয়ে বেশি জানি। আর আমার কাছে আমি হলাম সেই সাবজেক্ট, সেই বিষয়ে যাকে আমি আরও আরও বেশি ভালো করে জানতে চাই, চিনতে চাই। রবি ঠাকুরও তো বলেছেন সেই একই কথা, আপনাকে এই জানা আমার ফুরাবে না। আত্মানুসন্ধানের কথা বলা হয়েছে বেদেও। বুকের মাঝে বিশ্বলোকের সাড়া পাওয়া যায়, কিন্তু নিজের মনের গহীনেই ডুব দিতে হবে। আসুন নিজেকে চিনি, নিজেকে জানি, আর একটু বেশি ভালোবাসি নিজেকে। চারিপাশটা তাহলে আরও বেশি সুন্দর হয়ে উঠবে। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের প্রাত্যহিকের দরবারে। জানাই সুপ্রভাত।

0: সকল শ্রোতা বন্ধুকে আজকের সুপ্রভাত জানিয়ে শুরু করছি ইতিহাসের পাতায় আজকের দিন। আজ 14ই জুলাই মিসেস এস্থার লিচের জন্মদিন। 1810 সালে 14ই জুলাইয়ে মিরাটে জন্মগ্রহণ করেন চৌরঙ্গি থিয়েটারের বিখ্যাত অভিনেত্রী মিসেস এস্থার লিচ। মাত্র 12 বছর বয়সে এস্থারের বিয়ে হয় জন লিচের সঙ্গে। তিনি দমদমে সেনাবাহিনী ছাউনিতে প্রতিষ্ঠিত এবং দমদম থিয়েটার্সে অভিনয় করে নজর কাড়েন। 1826 সালে 27শে জুলাই মিসেস লিচ চৌরঙ্গি থিয়েটারে প্রথম অভিনয় করেন লেডি টিজেলের ভূমিকায়। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। 1826 থেকে 1838 পর্যন্ত ওথেলো, লেডি অফ লায়ন্স, দ্য ওয়াইফ, ম্যাকবেথ, দ্য মার্চেন্ট অফ ভেনিস এ মূল নারী চরিত্রে অভিনয় করে মিসেস লিচ দর্শকদের মুগ্ধ করেন। তার অভিনয় প্রতিভার এতটাই ব্যাপ্তি ছিল যে তিনি একই নাটকের 6টি চরিত্রে সহজেই অভিনয় করতে পারতেন। কবিগুরুর দাসীর দেশে তিনি দৃশ্যপট এঁকেছিলেন। চিড়িতনের রাজা, হরতনের সাহেব, ইস্কাবনের বিবি, রুইতনের টেক্কা প্রভৃতি চরিত্রগুলির এবং পোশাক তৈরি করিয়েছিলেন সেই সময়কার বিখ্যাত পোশাক নির্মাতা র্যাঙ্কন অ্যান্ড কোম্পানি থেকে। আজ এস্থার লিচের জন্মদিন, তাকে জানাই শ্রদ্ধা।
1: চোদ্দই জুলাই আজ মহেন্দ্রনাথ গুপ্তের জন্মদিন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর লেখক শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী ম নামে সর্বাধিক প্রসিদ্ধ। 1882 সাল থেকে 1886 শ্রী রামকৃষ্ণদেবের জীবনের শেষ 4 বছরের 50টির মতো দেখা সাক্ষাতের নিপুণ বিবরণ তিনি পরম নিষ্ঠা ভরে তাঁর ডায়েরিতে লিখে রেখেছিলেন। সেটাই পরে পুস্তক আকারে প্রকাশিত হয়ে মহৎ জীবনী সাহিত্যের খ্যাতি লাভ করে। এই গ্রন্থটির মাধ্যমেই তিনি সংসারী থেকেও শ্রীরামকৃষ্ণের বাণী প্রচার করে গেছেন। মহেন্দ্রনাথ যশোহরের নড়াইল স্কুলে, কলকাতার সিটি রিপন মেট্রোপলিটন ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে শিক্ষকতা করেন। রিপন, সিটি ও মেট্রোপলিটন কলেজে ইংরেজি, অর্থনীতি, মনোবিজ্ঞান ও ইতিহাস পড়াতেন। যখন শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার সাক্ষাৎ হয়, তখন তিনি বিদ্যাসাগর মশাইয়ের শ্যামপুকুর ব্রাঞ্চ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। জীবনের শেষ 5 বছর ঝামাপুকুর মার্টন ইনস্টিটিউট কিনে তার অধিকারী অধ্যক্ষ এবং পরিচালক হন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের রচনাকার শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্তের জন্ম হয় 1854 খ্রিস্টাব্দের 14ই জুলাই আজকের দিনে।
0: নাট্যকার মনোমোহন বসুর জন্মদিন আজ। 1831-এর 14ই জুলাই জন্মগ্রহণ করেছিলেন কবি, নাট্যকার ও সম্পাদক মনোমোহন বসু। 1852 সালে সংবাদ বিভাকর এবং 1872 সালে মধ্যস্থ পত্রিকা সম্পাদনা করেন তিনি। খুব ছোটবেলা থেকেই লিখতেন প্রভাকর ও তত্ত্ববোধিনী পত্রিকায়। রণজিৎ সিংহের জীবনী অবলম্বনে রচিত তার দুলিন বইটি সেই সময় বিশেষ চাঞ্চল্য সৃষ্টি করেছিল। হিন্দু মেলার অন্যতম সংগঠক হিসেবে দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম মেলার প্রধান বক্তা ছিলেন মনোমোহন। হিন্দু মেলার প্রভাবে গড়ে ওঠা ন্যাশনাল থিয়েটারের জন্ম 1872 সালে। মনোমোহন বসু সেই সময় থেকেই থিয়েটারের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। এখানে তাঁর কয়েকটি নাটকও অভিনীত হয়। তাঁর নাটকগুলি মঞ্চাভিনয় ও গীতাভিনয় দুই চেহারাতেই সার্থক হয়েছিল। আজ জন্মদিনে তাকে জানাই প্রণাম।
1: ১৮৯৭ সালের 14ই জুলাই জন্মগ্রহণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামী, সাংবাদিক নেতাজি সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগী সত্যরঞ্জন বক্সী। লেখাপড়া শিখেছিলেন ঢাকা ও কলকাতায়। দেশবন্ধু চিত্তরঞ্জনের ফরওয়ার্ড কাগজের সহ সম্পাদক হিসেবে 1923 সালে সাংবাদিক জীবন শুরু করেন। 3 বছর পর ওই কাগজের সম্পাদক হন। 1929 সালে দেশদ্রোহিতার অভিযোগে ইংরেজ সরকার তাঁকে কারারুদ্ধ করে। আজ জন্মদিনে স্বাধীনতা সংগ্রামী সত্যরঞ্জন বক্সীকে জানাই শ্রদ্ধা।
0: জানাবো দেশপ্রেমিক রমেশ চন্দ্র মিত্রের কথা। আজ 14 জুলাই তার মৃত্যুদিন। 1840 সালে জন্ম হয়েছিল আইনজ্ঞ দেশপ্রেমিক রমেশ চন্দ্র মিত্রের। 1871 সাল থেকেই হাইকোর্টের বিচারপতির মর্যাদা পান তিনি। বাঙালি বিচারকদের মধ্যে তিনি 2 বার হাইকোর্টের প্রধান বিচারপতি হন। আদালত অবমাননার অভিযোগ উঠেছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 1883 সালে। সে সময়ে 4 জন বিচারকের বিরুদ্ধে মত প্রকাশ করে জনপ্রিয় হয়ে উঠেছিলেন রমেশ চন্দ্র মিত্র। ভারতের জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে 1896 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে অভ্যর্থনা কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি। 1899 সালের আজকের দিনে তিনি চিরবিদায় নেন।
1: আজ 14 জুলাই মহিলাদের ক্ষেত্রে পর্বতারোহণের দিনের সঙ্গে জড়িয়ে আজ, হ্যাঁ, মহিলাদের পর্বতারোহণের রোমাঞ্চকর অভিজ্ঞতাটি সর্বপ্রথম অর্জন করে অবিস্মরণীয় হয়ে আছেন সুইজারল্যান্ডের শ্যামনি গ্রামের মেয়ে মারিয়া পারাদি। পারাদি 1808 সালে 14 জুলাইতে মাবিদা মোবলা শীর্ষে ওঠেন। এই দিনটাকে মহিলা পর্বতারোহণের সূচনা দিবস রূপে চিহ্নিত করা হয়। শুনছেন প্রাত্যহিকী, এখন দেশবন্দনা।

0: মন খারাপের মহৌষধ, এ বিষয়ে আপনারা চিঠি লিখেছেন প্রাত্যহিকীর দরবারে। আজ প্রথমেই খুলব চিঠির ঝাঁপি। অনঙ্গ মোহন ঘোষ, আপনার চিঠিটি আজ প্রথম পড়ব। আপনি লিখেছেন খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে। বন্ধু প্রাত্যহিকী, কিছু কিছু মন খারাপ আমাদের মনে শরতের মেঘের মতো আসে, এই আছে তো এই নেই। আবার কিছু মন খারাপের মেঘ এতটাই কালো হয় যে তা কাটতে বেশ অনেকখানি সময় লেগে যায়। খুব মনে পড়ে কিশোর বয়সে একবার বন্ধু শিবুর সঙ্গে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ও আমাকে বলেছিল, আচ্ছা মোহন, আমার মন খারাপ হলে মা সেটা কেমন করে বুঝতে পারে বলতো? কিছু বলার আগে মা নিজেই বলে, কি হয়েছে রে খোকা, খুব মন খারাপ মনে হচ্ছে, বলে জড়িয়ে ধরে আদর করতেই আমার সব মন খারাপ নিমে সে উধাও হয়ে যায়। এই তোর কি এমন হয় নাকি রে? মায়ের হাতের শীতল স্পর্শ, মন খারাপের এই মহৌষধটার জন্যই যে আমার এত মন খারাপ তা আমার বন্ধু শিবু তখন জানত না। মায়ের ভালোবাসা, তার চোখে মুখে এঁকে দেওয়া স্নেহ চুম্বন, তার গায়ের গন্ধ, মন খারাপের মেঘ যতই গাঢ় হোক না কেন আমার মনে হয় একটা সন্তানের কাছে মন ভালো করার মহৌষধ এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। কিন্তু কিন্তু আমার মতো যারা অভাগা, যারা এই মহৌষধের স্বাদ থেকে বঞ্চিত, তারাও তো কোনো না কোনো ঔষধ প্রয়োগ করে মন খারাপে দাপাদাপি থেকে কিছুটা নিষ্কৃতি পান বই কি। মা চলে যাওয়ার পর আমার ঠাকুমা তার স্নেহ ভালোবাসা দিয়ে মায়ের অভাব কিছুটা পূরণ করেছিলেন ঠিকই, কিন্তু মাঝে মধ্যেই যখন দেখতাম পাড়ার বন্ধুদের তাদের মাদের সঙ্গে লেপটে থাকতে, খুনসুটি করতে, তখন আমার বুকের ডান পাশটা বড্ড চিনচিন করে উঠত। তখন আমি ক্লাস টেন। মায়ের কথা ভাবতে ভাবতে ঠিক করে ঘুমোতে পারিনি সেদিন রাতে। সকালবেলা বই নিয়ে বসতেই আমাদের বারান্দায় কুলুঙ্গিতে রাখা রেডিও থেকে ভেসে এলো, না চাহিতে প্রভু কত না সুধায় হৃদয়ে দিয়েছ ভরে, হৃদয়ে দিয়েছ ভরে। মন দিয়ে গানটি শোনার পর আমার সমগ্র শরীর ও মন জুড়ে অদ্ভুত এক শিহরণ, অদ্ভুত এক ভালো লাগা। মুহূর্তে সব বিষণ্নতা কেটে গিয়ে মন এক পরম প্রশান্তিতে ভরে উঠল। সেই থেকে আজ অবধি যখনই কারণে অকারণে আমার মন খারাপ হয়, অস্থির হয়, তখনই অন্ধকারে ঘরে হালকা সাউন্ডে চোখ বন্ধ করে গানটি শুনতেই আমার ক্ষত মন শীতল পরশ পায়, আমার অসুস্থ মন সুস্থ হয়। মন ভালো করার মহৌষধ এর থেকে ভালো আর কিছুই আমার কাছে নেই। প্রাত্যহিকী অনঙ্গ মোহন ঘোষ, আপনি লিখলেন খড়গ্রাম মুর্শিদাবাদ থেকে।
1: পশ্চিম মেদিনীপুর থেকে শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর। আমার মন কেমন করে কে জানে, কে জানে, কে জানে কাহার তরে। মন বড্ড খেয়ালি, সদা চঞ্চল, কোনো পরিমিতি তাকে বাঁধতে পারে না। লাভ ক্ষতির পাটিগণিতকেও ওলট পালট করে দিতে পারে, তবে বীজগণিতের চলরাশির সাথে তার অবাধ্য সখ্য। মনটা বিকেল হয়, মনটা বিকল হয় যখন নাছোড় বাস্তব ঝাপটা মারে। এই দাপট জলের আলপনার মতো মিলিয়ে গিয়ে বৃত্তাকারে গুমরাতে থাকে, তারপর জল টলটল চোখ আর নাভিমূল থেকে উঠে আসা বুক খালি করা দীর্ঘশ্বাস, ছন্দপতন। তবে দাওয়াই আছে, ব্যক্তি বিশেষে আলাদা আলাদা। আমার ডিসপেন্সারিতে মন খারাপের স্টেজ অনুযায়ী চিকিৎসা হয়। মন খারাপের ফার্স্ট স্টেজে একামুর গানের তরিয়ে ভাসিয়ে দিলাম নয়ন জলে। গান গলির মোড়ে টক ঝাল গসিপ কিংবা বরের সঙ্গে তেড়ে ঝগড়া, সবই মন ভালো করার টোটকা। মন খারাপের সেকেন্ড স্টেজ, ঠাসা কাজে ব্যস্ত থাকার চেষ্টা করি। দিন শেষে জ্যোৎস্না মাখি, তারাদের দেশে ভাসিয়ে দিই মন পবনের নৌকো। আন্দোলিত হয় সুর চারিদিকে, দেখো চাহির হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। সময়টা ভেসে যায় ফেনার মতো, স্বজন সুজনেরা যখন হৃদয়ে আলপিন ফোটায়, মন খারাপের থার্ড স্টেজ সেটা। কালি কলমের নিবিড় আলিম্পনে কষ্টগুলোকে এক এক করে খাতার পাতায় লিখি, রং তুলির শৈল্পিক ব্যঞ্জনায় আর্ট খাতা কিংবা দেওয়ালের গায়ে ফুটিয়ে তুলি অশ্রুকথার অন্তরলোক। সৃষ্টি সুখের উল্লাসে মন খারাপ কখন যেন উধাও। স্বজন বিয়োগে মন খারাপের ফোর্থ স্টেজ, আমার ফুল পল্লবিত তরুবিতানে ছায়াবিথি তলে বসি, মন চেয়ে রয় মনে মনে আত্মমগ্ন, নীরব স্মৃতি তর্পণে স্তিমিত হয় সন্তাপ। এই পূর্ণ ও পুণ্য পরিসরে ছড়িয়ে পড়ে শান্তি সুখ সুধা। যখন দেখি আমারই উক্ত বীজের গর্ভগৃহ হতে দুটি পাতা মাটির কোলে প্রণত সুন্দর বিভঙ্গে স্বাগত জানাচ্ছে এই নিখিল বিশ্বকে, তখন জীবনানন্দীয় অনুভবে মন খারাপের চূড়া ঘূর্ণি থেকে আবার ফিরে স্বাভাবিক ছন্দে। অকারণে মন খারাপ ফিফথ স্টেজ, জনশূন্য রাস্তায় সাইকেল সফর। শুভ্রা সামন্ত, বালিচক, পশ্চিম মেদিনীপুর থেকে মন খারাপের নানা স্টেজের নানান টোটকার কথা শোনালেন। শুনবো বাকি কথাও, তার আগে বিজ্ঞাপন।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: চলে আসবো এর পরের চিঠির পাতায়। রণক চক্রবর্তী শিয়ালডাঙ্গা হাওড়া থেকে লিখেছেন আপনি, বন্ধু প্রাত্যহিকী, মন খারাপের কোনো

0: একরকম মহৌষদ হয় না। সে এক পুরনো অতিথি, নিমন্ত্রণ ছাড়াই আসে। জানলার কাঁচে জমা বৃষ্টি ফোঁটার মতো বুকের ভিতর স্থির হয়ে বসে থাকে, গড়িয়ে পড়তেও ভুলে যায়। ছোটবেলায় এই স্থবিরতা গলে যেত সহজে ঠাকুরমার হাতের একবাটি মুড়িতে, কিংবা রোজ খেতে বসে একটু অন্যরকম করে বলা গল্পের শেষটায়। ওষুধ ছিল না তাতে, ছিল শুধু এই নিশ্চয়তা, কেউ একজন এখনো পাশে আছে। বড় হয়ে বুঝি মন খারাপের আসল মহৌষদ কোনো দোকানে মেলে না। এই শহরে ফোনের ভেতর হাজার কণ্ঠস্বর, তবু একটা হাত ছুঁয়ে থাকার মতো ভরসা কোথাও নেই। তা লুকিয়ে থাকে জুড়িয়ে যাওয়া চায়ের ভাপে, হলুদ হয়ে যাওয়া চিঠির হাতের লেখায়, বছরের পর বছর যত্নে জমানো নিঃশব্দ মমতায়। অন্ধকার তাই শত্রু নয়, আলো চেনার আগের নীরবতা মাত্র। যে মন একবার তা পেরিয়ে এসেছে সেই জানে, নীরবতা পেরিয়ে ফিরে আসাটাই মন খারাপের একমাত্র প্রকৃত মহৌষধ। হ্যাঁ বন্ধু, আপনি শুভেচ্ছা জানিয়েছেন এই চিঠি লিখে শিয়ালডাঙ্গা হাওড়া থেকে। রণক চক্রবর্তী, আপনার চিঠিটি পড়লাম এখন।
1: মানিকনগর ভদ্রেশ্বর হুগলি থেকে ডাক্তার ক্যাপ্টেন সমীর দত্ত। বিষাদ বিষাদ বিষাদ বলিয়া কেনই কাঁদিবে জীবন ভরে, মানবের মন এত কি সহজ, এতই সহজে নুইয়ে পড়ে। প্রকৃতির নিয়মে মানব মনে কতভাবেই না উত্থান পতন ঘটে বিভিন্ন সময়ে নানা পরিস্থিতিতে। এই স্বাভাবিক ঘটনাকে মানুষ যদি প্রশ্রয় না দিয়ে একান্তে বসে দেখে, তৃণ যেই ধুলার পরে পাতে আঁচুলখানি, এই যে আকাশ চির নীরব অমৃতময় বাণী, মনের মেঘ সরে গিয়ে অচিরেই মিলবে সূর্যের সাক্ষাৎ। আমার নির্বাক বন্ধুরা আমার সবচেয়ে বড় ওষুধ মন খারাপ রোগে। শুকনো ডাল মলিন পাতা কেটে পরিষ্কার করে যখন গোড়ায় জল দিই, তখন ফুলগুলো আমার হাত স্পর্শ করে বলে, কিসের মন খারাপ, আমরা তো আছি তোমার পাশে। স্মরণে আসে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি। পড়া না পড়া চারটি আলমারির বইগুলো যখন আমায় ডাকে, যে কোনো একজনকে সঙ্গে করে চলে যাই কোন অতলান্ত আনন্দের গভীরে, দীর্ঘক্ষণ পরে মনেও পড়ে না মন খারাপের প্রসঙ্গ। আমেরিকাবাসী আমার 4.5 বছরের নাতনির সঙ্গে ভিডিওতে কথা বলে আর তার নানা ক্রিয়াকলাপ ও বিভিন্ন খেলা দেখে মনেই হয় না মন খারাপ বলে কিছুর অস্তিত্ব আছে। ইদানিং সবচেয়ে বড় ওষুধ আবিষ্কার করেছে আম আটির ভেঁপু তৈরির প্রচেষ্টায়। দিল্লি রোড দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে ছুড়ে দিই ফাঁকা বা জঙ্গলের মাঝে তাদের নিজের অবস্থান খুঁজে নিতে। 200 মধ্যে যদি 50টাও পল্লবিত হয়ে ওঠে, তাহলে আমার সঙ্গে বহু মানুষও পাবে মন খারাপের মহৌষধ। ডাক্তার ক্যাপ্টেন সমীর দত্ত, মানিকনগর ভদ্রেশ্বর হুগলি থেকে।
0: এর পরের চিঠিটি এসেছে পিস ক্যাটাওয়ে নিউ জার্সি আমেরিকা থেকে। লিখেছেন সোহম চক্রবর্তী। প্রিয় বন্ধু, মন কোনো অলিক অলৌকিক বা বিমূর্ত ধারণা নয়, মস্তিষ্ক নিঃসৃত কিছু হরমোন আর নিউরো ট্রান্সমিটারের সম্মিলিত ফলাফল মাত্র। সময় অনুযায়ী তাদের নির্বাচিত ক্ষরণ কিংবা বাড়া কমার উপরেই নির্ভর করে আমাদের মন ভালো এবং মন খারাপ। সবারই যেমন কোনো কোনো দিন শরীর ভালো থাকে, কখনো কখনো শরীর খারাপ হয়, মনের নিয়মও ঠিক তাই একই রকম। শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়, বরং ওতপ্রোত সংযুক্ত। সর্দি কাশি যেমন ক্ষণিক অসুখ, স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন, মেলানকলি কিংবা ডিপ্রেশনও একেবারে তেমনটাই। সামান্য সর্দি কাশিও দীর্ঘস্থায়ী হলে ঠিক যেরকম ডাক্তারের কাছে যাওয়া এবং তার পরামর্শ মতো ওষুধপত্র খেয়ে সেরে ওঠা প্রয়োজন, মন খারাপও তার বিন্দুমাত্র ব্যতিক্রম নয়। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সার্বিক সচেতনতা গড়ে তোলা, দরকার মতো মনোবিদ বা আরও গভীর প্রয়োজনে মনোচিকিৎসকের কাছে যাওয়া স্বাভাবিক শুধু নয়, অবশ্য কর্তব্য। এ বিষয়ে সমাজের নিরর্থক ও চরম ক্ষতিকর ট্যাবু যত তাড়াতাড়ি ভাঙে ততই মঙ্গল। মন খারাপ ব্যক্তিগত ও পবিত্র, কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। দীর্ঘকাল ধরে মন খারাপকে কাব্যময় করে তোলা আর মহত্ব দেওয়ার এক মারাত্মক প্রবণতা সমাজে চলে আসছে, তা থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসা দরকার। সকলের আশু প্রয়োজন। সময় চিরপরিবর্তমান, আজকের অতি দ্রুত বদলাতে থাকা সময়ের সঙ্গে সঙ্গে নানান লক্ষ্য, প্রাপ্তি, অপ্রাপ্তির হিসেব নিকেশ, ব্যক্তিগত ক্ষয়ক্ষতি আরও নানান কিছু মিলিয়ে সামগ্রিকভাবে মানুষের মন খারাপ উত্তরোত্তর বেড়েই চলেছে। আর সচেতনতার অভাবেই মূলত কিছু ক্ষেত্রে তা চলে যাচ্ছে হাতের বাইরে। পেশাগত সাহায্য নেওয়া সম্বন্ধে সচেতনতা বাড়ানোই মন খারাপের একমাত্র মহৌষধ। হ্যাঁ, সমাজকে, সমাজের মানুষজনকে নিজের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন এবং একই সঙ্গে অপরের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে শ্রদ্ধাশীল হতে হবে। প্রতিটি মানুষই তো আলাদা, প্রত্যেকের পরিস্থিতিজনিত মন খারাপের স্পর্শযোগ্য কারণগুলিও পৃথক পৃথক। অনেক ক্ষেত্রে তার অধিকাংশই আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তাই সমাজের উচিত অযথা এর সঙ্গে ওর তুলনা করা, অন্যের সমস্যায় বিন্দুমাত্র সহমর্মী না হয়ে অনর্থক নাক গলানো, এসব বদভ্যেস বর্জন করা, বরং সকলকে অন্যের প্রতি আরও অনেকখানি সমব্যথী হতে হবে, ভালোবাসতে হবে। মন খারাপের এও এক মহৌষধ বই কি? সোহম চক্রবর্তী। আপনি লিখলেন পিস ক্যাটাওয়ে, নিউ জার্সি, আমেরিকা থেকে।
1: নিউ দিল্লির চিঠি, লিখছেন শিপ্রা দেব। মা প্রায়ই বলে, মন খারাপ থাকলেই মন, মাফ করবেন, মা প্রায়ই বলে মন থাকলেই মন খারাপ হয়, ঝাড়া দিয়ে উঠে বসত সব মন খারাপ চলে যাবে। কথাটা খুব একটা ভুল নয়, কিন্তু আমার মন খারাপের মহৌষধটা একটু অন্যরকম। জানো তো, মন খারাপ হলেই আমি তাকে তাড়িয়ে দিই না, বরং তাকে পাশে নিয়ে বসি, শান্ত স্বরে জিজ্ঞেস করি, কি হয়েছে তোমার? মন কখনো সঙ্গে সঙ্গে উত্তর দেয় না, একটু নীরবতা চায়। আমি সেই নীরবতার হাত ধরেই তার পাশে বসে থাকি। অদ্ভুত একটা বিষয় খেয়াল করেছি জানো, মন খারাপ হলে আমার মুখের ভাষা যেন হারিয়ে যায়, অথচ মনের ভেতর কথার ঘূর্ণি ঝড় বয়ে চলে। সেই ঘূর্ণি ঝড় থেকেই জন্ম নেয় কোনো লেখা, কোনো নতুন রান্নার ভাবনা কিংবা অন্য কোনো সৃজনশীল কাজ। আজকাল তাই মন খারাপকে আর শুধু কষ্ট বলে মনে হয় না, সে যেন সৃষ্টির আগে জমে থাকা এক টুকরো মেঘ। আগে মন খারাপ থেকে পালাতে চাইতাম, এখন আর চাই না, বরং এখন তাকে একটু সময় দিই, দেখি সে আমাকে কোথায় নিয়ে যেতে চায়। আশ্চর্য, বেশিরভাগ সময় সে কোনো না কোনো নতুন উপলব্ধির দরজা খুলে দেয়, কখনো নিজেরই অজানা কোনো শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়, কখনো কোনো পুরনো কষ্টকে নতুন চোখে দেখতে শেখায়। কেউ মন খারাপ হলে গান শুনে, কেউ প্রিয় খাবার খায়, কেউ বেড়াতে যায়। আমারও একটা নিজস্ব পথ আছে, আমি আমার মনের কাছে।

0: ফিরে যাই, তার সঙ্গে একটু চুপ করে বসে থাকি। সেই নীরবতাই ধীরে ধীরে আমার ভিতরের সমস্ত অস্থিরতাকে গুছিয়ে দেয়, সেই আমাকে থামায়, ভাবায়, সৃষ্টি করতে শেখায়। তারপর এক সময় বুঝতে পারি মন খারাপটা আর নেই, কখন যে সে চুপি চুপি আমার হাত ছেড়ে চলে গেছে টেরই পাই না, শুধু রেখে যায় একটা নতুন ভাবনা আর একটু ভালো থাকার বিশ্বাস। শিপ্রাদেব নিউ দিল্লি থেকে লিখলেন।
1: এরপরে চিঠিটি পড়ব, লিখেছেন সত্যজিৎ ঘোষ, পুরা বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা থেকে। সেরিব্রাল অ্যাটাকে বাবার ডান দিক পক্ষাঘাতগ্রস্ত হয়েছিল। দীর্ঘ চিকিৎসা চলাকালীন সময়ে বাবা যখন এক প্রকার বাহ্য জ্ঞান রহিত, তখন মাকে দেখেছে তীব্র মন খারাপের মধ্যেও কিভাবে কর্তব্যে অবিচল থাকতে হয়। মা ক্লান্ত শরীর মন নিয়ে বুঝিয়ে দিত মন খারাপ কোনো বিলাসিতা নয়, তাই লড়াই জারি রাখাই মন খারাপের মহৌষদ। অসম্ভব মনের জোর আর মায়ের শুশ্রূষাকে পাথেয় করে বাবা একদিন লাঠি ভর দিয়ে নিজের পায়ে চলতে শুরু করল। মাটি, ফসল, গাছপালার সঙ্গে আমার কৃষক বাবার ছিল নিবিড় সম্পর্ক। সেই সংস্পর্শ থেকে দূরে থাকলেই তার মন খারাপ হতো। ভোর হতেই লাঠি ভর করে শরীরটাকে টেনে টেনে নিয়ে যেত ফসল খেতে, শিশুর মতো মাটির উপর বসে ফসলের গায়ে হাত বোলাত। এভাবেই কৃষিকার্যে পুনরায় নিযুক্ত হতে না পারাজনিত মন খারাপের মোকাবিলা করত। বাবা বলতো, জীবনে কিছু ক্ষেত্রে হার মেনে নিয়ে পথ চলতে শিখতে হয়, সেটাই মন খারাপের মহৌষদ। আজ বাবা মায়ের অবর্তমানে মায়ের কর্তব্যপরায়ণতা এবং বাবার হার মেনে নেওয়ার শিক্ষার মিশেল আমার মন খারাপের মহৌষধ। জীবিকার কারণে জন্মভূমি ছেড়ে আসার পর যৌথ পারিবারিক বাড়িটিতে ফেরা হয় কমই। ফিরলেই দেখি অবৈধ দখলদারির মাধ্যমে আমার অংশের উঠোন এবং আমার বাড়ির একটা বৃহত্তম অংশ নিজেদের হেফাজতে নিয়েছে শরিকি আত্মীয়রা। মন খারাপ হয়ে যায় সেসব দেখে। আমি স্টেশনে যাওয়ার গাড়ি ধরার জন্য মোড় মাথায় এসে দাঁড়াই, অজস্র চেনা মানুষের সঙ্গে কুশল বিনিময় হয়, আলাপচারিতার মাঝে যখন মা বাবাকে নিপাট ভালো মানুষ ছিল বলে কেউ কেউ উল্লেখ করে, তখন মনটা শান্ত হয়। আমি গাড়িতে চাপি, গাড়ি এগোতে থাকে, মনে পড়ে মিল্টনের সে বিখ্যাত পংক্তি, দ্য মাইন্ড ইজ ইটস ওন প্লেস অ্যান্ড ইন ইটসেলফ ক্যান মেক এ হিভেন অফ হেল, আ হেল অফ হিভেন। পিছনে পড়ে থাকে আমার গ্রাম। মন ভালো করার মহৌষদ বুকে ভরে ফিরে আসি বর্তমান আবাসস্থলে, চোখ সজল হয়, অন্তরাত্মা গিয়ে ওঠে। তবু মনে রেখো, যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নবপ্রেম জালে। সত্যজিৎ ঘোষ, পুরা বাদুড়িয়া থেকে লিখলেন আপনি।
0: পূর্ব নৌপাড়া নালিকুল হুগলির চিঠি তনুশ্রী মান্না দিয়ে লিখছেন এ চিঠি। ভালো লাগছে না, এই শব্দগুচ্ছ খুব প্রিয় আমার, সেই ছোটবেলা থেকে হৃদয়ের মধ্যে ঘাঁটি গেড়ে বসে আছে, যাবার নামটি পর্যন্ত নেই। আস্তে আস্তে মনের গভীরে শিকড় চারিয়ে গেছে। মাঝে মাঝে থেরাপি চলে, নিজের পিছনে সময় দিন, সবসময় হাসি খুশি থাকুন, নিজের শখ তৈরি করুন, ইত্যাদি ইত্যাদি। বইয়ে মুখ গুঁজি, একা একা বেরিয়ে পড়ি পথে, মাটি, গান, রং, তুলি, কলম, সিনেমা, কত আয়োজন, ফোন, ওগো ফোন, আঙুল যে ব্যথা হয়ে গেল, বন্ধু কে আছো, কথা বলো, কার সময় আছে, কথা বলো, মুখোশের উপর মুখোশ, ভালো থাকার কি যেন হলো না, কি যেন নেই, রাজার অসুখ হয়তো বা। আবার এক একদিন সকালে উঠে মনে হয় মনের অন্ধকারগুলো সব দূর হয়ে গেছে, চারিদিক আলোয় ভরা, হাঁটুর বাত কিংবা কালকে রাতের মাথায় যন্ত্রণা দূর হয়ে গেছে, শরীরের জড়তা। আমি খুলে দিই সব জানালা, গলা ছেড়ে গেয়ে উঠে গান।

0: পাল্লা দিয়ে চলে হাতা খুন্তির ঝনঝন, সব কাজে লাগা নতুনের ছোঁয়া, চলাফেরাতেও নাচের ছন্দ। তারপর? তার আর পর নেই। নোটে গাছটি মুড়লো, আমার সকাল ফুরলো, আবার ফিরে আসে হাঁটুর বাত, মাথার যন্ত্রণা, মুখে সেই চিরাচরিত বাণী, ভালো লাগছে না। তবু এক একদিন মনে হয় বেঁচে থাকাটা কত সুন্দর, এক একদিন নিজেকে বড্ড ভালোবাসতে ইচ্ছে করে। তনুশ্রী মান্না দে, নৌপাড়া, নালিকুল, হুগলি থেকে।
1: জানিয়ে দিই আকাশ বাতাসের কথা, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজ আকাশ প্রধানত মেঘলাই থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সব থেকে বেশি তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস, সব থেকে কম তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সব থেকে বেশি ছিল 98%, কম ছিল 76%, বৃষ্টি হয়েছে 55.4 মিলিমিটার।
0: একই সঙ্গে জানিয়ে দিয়ে মৎস্যজীবীদের জন্য আবহাওয়ার সতর্কবার্তা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপের পরিস্থিতি ঘনীভূত হওয়ার কারণে ঘণ্টায় 55 কিলোমিটারের বেশি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যে কারণে আগামীকাল থেকে 17 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। প্রাত্যহিকী শেষ করব আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি দেবদুলাল দে,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, নমস্কার।
1: নমস্কার।

0: শুনলেন প্রাত্যহিকই এখন খবর। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 8 জন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জনযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে, ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়েছে। ভিয়েতনামের ফুকুক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 1,00,000 টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ফিফা ফুটবল বিশ্বকাপের আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মত দর্শনী এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী। দক্ষিণ বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথা উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।
1: As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful, an equitable world, a world where the voice of the global south is heard in equal measure, a world where peacekeeping is ready for contemporary and future challenges, a world where multilateralism reflects contemporary realities and provides effective solutions, not remain a bystander, a world where the promise of technology is fully realized while safeguarding against its misuse and misapplication.

0: এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তাঁদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানা ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তৈলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন, তাদের মধ্যে ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক ঘটনার তীব্র নিন্দা করে জানিয়েছে, ওমানের জলসীমায় মোম্বাসা ও আলবাহিয়া নামে দুটি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত নাবিক মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, এই প্রতিরোধ শুধুমাত্র ইরানের জাহাজ এবং সেদেশের সঙ্গে বাণিজ্যিক লেনদেনে যুক্ত জলযানগুলির ক্ষেত্রে কার্যকর হবে। অন্য দেশের বাণিজ্যিক জাহাজ অবাধে ওই জলপথে যাতায়াত করতে পারবে। এদিকে মার্কিন সেনাবাহিনী বলেছে, আজ থেকে ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজগুলির ওপর ইরানের হামলার ফলে নতুন করে তৈরি হওয়া উত্তেজনার মধ্যেই এই ঘোষণা। অন্যদিকে ইরানও হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাঘির জানিয়েছেন, কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। কোনো আঞ্চলিক দল যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। ইরানের ওপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা চালানো হচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় বেড়ে গেছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম 9.6% বেড়ে ব্যারেল প্রতি $83.30 পৌঁছেছে। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেইন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
1: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
2: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে। সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে একটি বিমানে করে মরদেহগুলি মুম্বাইয়ে নিয়ে আসা হয়। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের একটি ট্রলার থেকে 9 মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়েছে। 6 জন এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলছে। 15 জন মৎস্যজীবীকে নিয়ে এফবি মাকালি নামে ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। ট্রলারের কেবিন থেকে উদ্ধার হওয়া 9 জন মৎস্যজীবীর দেহ দক্ষিণ চব্বিশ পরগনার সীতারামপুরে নিয়ে যাওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ারও ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও

ভারতীয় আবহাওয়া দপ্তর আজও আগামীকাল রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বার্মিংহামের এজবাস্টনে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম খেলায় ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। এই সিরিজে অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি ও রোহিত শর্মার প্রত্যাবর্তনে ভারতীয় ব্যাটিং আরও শক্তিশালী হয়েছে। একই সঙ্গে প্রধান পেসার জসপ্রীত বুমরাও দলে ফেরায় বোলিং বিভাগে বাড়তি শক্তি নিয়ে নামছে শুভমান গিলের নেতৃত্বাধীন দল। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোকে হারিয়ে এবং স্পেন বেলজিয়ামকে হারিয়ে শেষ চারে পৌঁছেছে। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ফাইনাল খেলা রবিবার নিউ ইয়র্কে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, আহত আরও 8 জন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে নজন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কৃষিক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ তারকেশ্বর যাচ্ছেন। রাজ্যে আজ শুরু হচ্ছে অরণ্য উৎসব, চলবে 20 জুলাই পর্যন্ত। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওবিসি মামলা থেকে সরে আসবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 15ই ফেব্রুয়ারি। সক্রিয় মৌসুমি অক্ষরেখা ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। 2023-এ ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। পাশাপাশি দিব্য কলা মেলারও আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতে আয়োজন করা হচ্ছে বিশেষ কর্মসূচির। কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সেখানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, পরিবেশ রক্ষায় নিকাশী নালা ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তি, স্বচ্ছতা কর্মী, বর্জ্য সংগ্রহকারী এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে উদ্ধার 9 জন মৎস্যজীবীর মৃতদেহ শনাক্তকরণের জন্য কাটাপুকুর মর্গে রাখা হয়েছে। দেহগুলিতে অতিরিক্ত পচন ধরায় তা শনাক্তকরণ সম্ভব হচ্ছে না। ডিএনএ পরীক্ষার জন্য ওই মৎস্যজীবীর পরিবারের সদস্যদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে ট্রলারের 6 জন মৎস্যজীবী এখনও নিখোঁজ, তাদের সন্ধানে তল্লাশি চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তার জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার

0: পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন। এদিকে রাজ্যের মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো গতকাল কাকদ্বীপ পুলিশ মর্গে গিয়ে নিহত মৎস্যজীবীদের পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন। তাদের সবরকমভাবে সহযোগিতার পাশাপাশি উদ্ধার হওয়া মৃতদেহগুলির পরিচয় নিশ্চিত করতে দ্রুত DNA পরীক্ষারও আশ্বাস দেন তিনি।
1: যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা। কোস্টগার্ড এবং আমাদের কোস্টাল পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে। এটা খুব কষ্টের মুহূর্ত, এতগুলো পরিবার আজকে ব্যথিত দুঃখিত। অবশ্যই যা ক্ষতিপূরণ ব্যাপার আছে সেটা রাজ্য সরকার ঘোষিত সেটা দেওয়া হবে, দেরি না করে দেওয়া হবে, পাশে রয়েছি থাকবো আমরা।
0: আগেই জানানো হয়েছে 15 জন মৎস্যজীবীকে নিয়ে FB মাকালি নামে ট্রলারটি 2 জুলাই শঙ্করপুর সমুদ্র বন্দর থেকে সাগরে পাড়ি দেয়। 5 জুলাই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভারতীয় নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি চালিয়ে রবিবার দক্ষিণ 24 পরগনার রক্তেশ্বর চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। কৃষিক্ষেত্রের উন্নয়ন ও কৃষকদের মানোন্নয়নে কেন্দ্রীয় সরকার রাজ্যকে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল 2 দিনের সফরে কলকাতা পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু জানানো না হলেও কৃষকদের উন্নয়নে রাজ্যে চালু থাকা বিভিন্ন প্রকল্প, ধান ও পাটের ন্যূনতম সহায়ক মূল্য, আধুনিক কৃষি প্রযুক্তি ও কেন্দ্রীয় প্রকল্প চালু করা নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয় বলে জানা গেছে। সারের দাম নাগালের মধ্যে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও কৃষিমন্ত্রী আশ্বাস দিয়েছেন। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ও ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। জলশক্তি অভিযান প্রকল্পের মাধ্যমে ক্যাচ দ্য রেইন স্লোগানকে সামনে রেখে বৃষ্টির জল ধরে রাখা ও জলাশয়গুলির সংস্কারে হাত দেওয়া হয়েছে। একটি প্রতিবেদন।
2: জল সংকটের নিরিখে ভারত বিশ্বের 13তম দেশ। পৃথিবীর মোট জনসংখ্যার 18% বসবাস করেন ভারতে, যেখানে জলের মাত্র 4% পানযোগ্য। আবার এই জলের 80% চলে যায় চাষের কাজে। জলের চাহিদা মেটাতে সমুদ্রের জল লবণমুক্ত করার প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল। তাই বিজ্ঞানীরা বলছেন, সরকারি প্রকল্পের পাশাপাশি বৃষ্টির জল সংরক্ষণে ছোট ছোট নাগরিক উদ্যোগ দেশে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তুহিন ঘোষ এই বিষয়ে সহমত পোষণ করেন।
3: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এইগুলোই কিন্তু আমাদের একমাত্র সহজ একটা উপায়, এবং সেইটা কিন্তু আমরা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। আগামী দিনে জল সংকট এমন একটা জায়গায় যাবে যে তৃতীয় বিশ্বযুদ্ধটা জল নিয়েই হবে, সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে একটা সহজ বিকল্প হচ্ছে এই বৃষ্টির জল ধরে রাখা, সংরক্ষণ করা।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এবছর শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের সুবিধার্থে রাজ্য সরকার হুগলির শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত 30 কিলোমিটার দীর্ঘ রাস্তার প্রতি 5 কিলোমিটার অন্তর সেবা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সমন্বয় বৈঠকে একথা জানান। জলপাইগুড়ির জলপে, শালিপুরদুয়ারের জয়ন্তী এবং তারকেশ্বর মন্দিরে জল ঢালতে আসা ভক্তদের জন্য পুলিশি সহায়তা কেন্দ্র, অস্থায়ী স্বাস্থ্য শিবির ও বিশ্রামের জায়গা থাকবে বলেও তিনি জানিয়েছেন। তারকেশ্বর মন্দিরকে সাজিয়ে তুলতে 15 কোটি টাকা খরচ করা হবে।
4: এবারে শ্রাবণ মেলা, শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার, এবং তারকেশ্বর ধামে আমরা প্রায় 15 কোটি টাকার কাজ করছি। আমরা 3টি ক্ষেত্রকে বিশেষভাবে এই জলযাত্রী যারা শ্রাবণ মাসে যাবেন বেছে নিয়েছি। পুলিশের সহায়তা ক্যাম্প এবং রেস্ট প্লেস আমরা সেই ব্যবস্থাও করেছি।
0: শ্রাবণী মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আজ তারকেশ্বরে যাবেন। রাজ্যে আজ শুরু হচ্ছে অরণ্য উৎসব, চলবে 20 জুলাই পর্যন্ত। বন দপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গকে আরও সবুজ, পরিবেশ বান্ধব ও টেকসই করে তোলার লক্ষ্যে সরকার এবছর 1 কোটিরও বেশি চারাগাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অরণ্য উৎসব শুধুমাত্র একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, চির

0: স্থায়ী উন্নয়নের সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে অরণ্য সপ্তাহ উপলক্ষে কলকাতা পুরসভার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। একটি গাছ মায়ের নামে বৃক্ষরোপণের এই প্রচার কর্মসূচি পালিত হবে পুরসভার অন্তর্গত সবকটি বড় এলাকায়। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ মামলা থেকে সরে আসবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিকাশ ভবনে গতকাল শিক্ষা দপ্তরের সঙ্গে পর্যালোচনা বৈঠকের পর তিনি বলেন, পূর্বতন সরকার ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা তৈরি করেছিল, এ নিয়ে তারা সুপ্রিম কোর্টেও যায়। সেই মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ মামলা থেকে রাজ্য সরকার বেরিয়ে এলে নিয়োগ প্রক্রিয়া দ্রুত হবে, স্বচ্ছভাবে মেধার ভিত্তিতে সংরক্ষণ মেনে নিয়োগ করা হবে বলেও তিনি আশ্বাস দেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি সঠিকভাবে চলছে কিনা তা পরিদর্শন করবে রাজ্য সরকার। বিকাশ ভবনে গতকাল শিক্ষা দপ্তরের পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি সঠিকভাবে চলে ও ঠিকমতো ফি নেয় তাহলেই তাদের আগামী দিনে ছাড়পত্র দেওয়া হবে, রাজ্য সরকার শিক্ষাকে পণ্য করতে দেবে না। এদিকে মাধ্যমিক পরীক্ষার আগামী বছরের সময়সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল 10:45 থেকে পরীক্ষা শুরু হবে। 15 মিনিট প্রশ্নপত্র পড়ার সময় দেওয়া হবে। 11টা থেকে উত্তর লেখা শুরু করতে পারবেন পরীক্ষার্থীরা। সক্রিয় মৌসুমী অক্ষরেখা ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলেছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও হিমালয় সন্নিহিত 5 জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে মোহনবাগান গতকাল 4-0 গোলে পাঠচক্রকে হারিয়ে দিয়েছে। মোহামেডান স্পোর্টিং আজ তাদের প্রথম ম্যাচে রেইনবো অ্যাথলেটিক্স ক্লাবের বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী শাহানা মুখোপাধ্যায়।

0: শাহানু মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: জানা অজানা,
3: জানা অজানায় পরপর তিন দিন শুনবেন অরণ্যের স্বাস্থ্য শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
4: অরণ্য সপ্তাহের উদযাপন প্রসঙ্গে কিছু বলতে গেলে স্বাভাবিকভাবেই চলে আসে সেই সব বনাঞ্চলের কথা যেগুলোকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। পশ্চিমবঙ্গে বাস করে আমরা তাই বেছে নিতে পারি সুন্দরবনকে। ভারতীয় সুন্দরবনকে 1878 সালে রাজ্য বন বিভাগ একটি সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে। এরপরে ব্রিটিশ সরকার 1865 সালের অরণ্য আইনের অধীনে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে মনোনীত করে। সেই সময়ে এই সংরক্ষিত অঞ্চলটিকে পরিষ্কার করে কৃষিজমিতে রূপান্তরিত করার বা কাঠের উৎপাদন করবার ব্যবস্থা ছিল, যা বন বিভাগ সাধারণ মানুষকে ইজারা দিত। বাঘে মানুষে টানাটানির ঘটনা শুরু সম্ভবত এখান থেকেই। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতীয় সুন্দরবনের জনসংখ্যা প্রায় 44 লক্ষ। 2011 সালের জনগণনার রিপোর্ট অনুযায়ী সুন্দরবনের 19টি ব্লকের প্রতি বর্গ কিলোমিটারে 110 জন মানুষের বাস। এদের বেশিরভাগই আর্থিকভাবে দুর্বল, মূল জীবিকা কৃষিকাজ ও মাছ ধরা। সেচ ব্যবস্থার অভাবে কৃষিকাজও মূলত বৃষ্টি নির্ভর, তাই রোজগারের তাগিদে জঙ্গলে কাঠ, মধু, মোম বা মাছের খোঁজে ঢোকা। গত কয়েক বছরে জনসংখ্যাও বেড়েছে লাফিয়ে লাফিয়ে, তাই এই ধরনের মানুষের সংখ্যাও বেড়েছে। সুন্দরবনে কোর এরিয়া বা গভীরতম অরণ্যের কাছাকাছি গড়ে ওঠা জনপদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। বাঘের নিজস্ব বাসস্থানের এত কাছাকাছি এই রকম অরক্ষিতভাবে বাস করা একটি বিরল ঘটনা। এই অঞ্চলের অধিবাসীদের পরিকাঠামো ভিত্তিক সুবিধাও কম, এই ধরনের মানুষদের জঙ্গলে ঢোকার সম্ভাবনা বেশি। অরণ্যে মানুষদের আনাগোনা বাড়লে কি হবে? অরণ্যচারী প্রাণীদের জীবনচর্চায় ব্যাঘাত ঘটবে, তার প্রয়োজনে মানুষ জঙ্গল সাফ করবে, তৈরি হবে শস্যক্ষেত, বসতবাড়ি। বাঘ ও অন্যান্য প্রাণীদের স্বাভাবিক চলাফেরার জন্য যতটা জায়গা প্রয়োজন তারা ততটা পাবে না। ম্যানগ্রোভ অরণ্য যেহেতু একটি চলমান জৈব প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও বিপন্ন হয়ে পড়বে। মানুষের কথা তো হল, এবার বরং বাঘের কথা বলা যাক। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তত্ত্বাবধানে বাঘ শুমারি হয় প্রতি 4 বছরে একবার। ওই সংস্থার প্রকাশিত স্ট্যাটাস অফ টাইগার্স, কোপ্রিডেটার্স, প্রে অ্যান্ড দেয়ার হ্যাবিটেটের তথ্য অনুযায়ী 2010 সালে ভারতীয় সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 70টি। 2014 সালে সেই সংখ্যা দাঁড়ায় 76টিতে। 2018 সালে বাঘের সংখ্যা বেড়ে হয় 88। 2020 ভারতীয় সুন্দরবনে বাঘ পাওয়া গেছে 96টি। এটা পরিষ্কার যে বাঘের সংখ্যার এই ক্রমবর্ধমান বৃদ্ধির সাথে মানুষের বাসস্থানে বা তার আশপাশে বাঘের দেখা পাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। সুন্দরবনে বাঘ যেমন আছে তেমনই আছে সাপ। বাঘের আক্রমণে মৃত্যুর সঙ্গেই পাল্লা দেয় সাপের কামড়ে মৃত্যু। সুন্দরবনে আছে মোটামুটি 5 প্রজাতির বিষধর সাপ। নির্বিষ সাপের প্রজাতির সংখ্যা 17। প্রতি 20,000 মানুষের মধ্যে একজনকে সাপ কামড়ায় প্রতি বছর। সেই হিসেবে প্রতি বছর প্রায় 1,020 মানুষকে সাপে কামড়ায় সুন্দরবন অঞ্চলে। তার মধ্যে 12,000 মতো মানুষের মৃত্যু ঘটে সাপের কামড়ে। মূলত 2টি প্রজাতির সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা বেশি। প্রথমটি অবশ্যই কেউটে, অপরটি শঙ্খচূড়। অবশ্য সাপের কামড়ে মৃত্যুর হার অনেকটাই কমানো গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া গেছে সাপের অ্যান্টিভেনাম। এখন সুন্দরবনের প্রায় প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এই অ্যান্টিভেনামের যোগান থাকা আবশ্যক, যার ফলে সাপে কাটা মানুষকে সময় মতো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিলে তার মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমছে। সুন্দরবনে সাপের সংখ্যাও কমছে। ভারতীয় প্রাণীবিজ্ঞান সর্বেক্ষণের তরফে একটি সমীক্ষা বলছে, সাপের প্রাকৃতিক বাসস্থান নষ্ট হওয়া, মাছের জালে সাপের আটকে যাওয়া এবং অতিরিক্ত কৃষি রাসায়নিক ব্যবহার এর অন্যতম কারণ। তার সঙ্গে আছে ভীত মানুষের সাপকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা। সাধারণভাবে বাসযোগ্য জমি কমে যাওয়া, নিরাপদ পানীয় জলের অভাব, প্রাকৃতিক সম্পদের ঘাটতি সম্মিলিতভাবে মানুষ ও বন্যপ্রাণী উভয়েরই বেঁচে থাকার সংকট তৈরি করছে। তাই উভয়ই একে অপরের সীমানা অতিক্রম করছে, সংকটের পরিস্থিতি তৈরি হচ্ছে। যদিও গত কয়েক বছরে বাঘের আক্রমণে মৃত্যুর সংখ্যাও অনেকটা কমেছে, তার কারণ অবশ্য অন্য। সরকার এবং অসরকারি সংস্থার সহায়তায় এইসব মানুষদের জন্য বিকল্প পেশা এবং উন্নততর কৃষি ও মৎস্য চাষের ব্যবস্থা করা গেছে। যারা বাফার অঞ্চলে থাকেন তারা পর্যটনকে পেশা হিসেবে নিয়েছেন। এইসব কারণেই অরণ্য নির্ভরতা কমানো গেছে, ফলে কমেছে সাপ বা বাঘের আক্রমণে মৃত্যু। তবে এই সাফল্য কি সাময়িক, সে বিষয়ে আমরা কথা বলবো আগামী পর্বে।
3: জানা অজানা এতক্ষণ শুনলেন অরণ্যের স্বাস্থ্য শিরোনামে তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব, বললেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন কৌশিকী ভট্টাচার্যের কণ্ঠে। প্রথম দুটি গানের গীতিকার সলিল চৌধুরী।

0: শুনলেন আধুনিক গান কৌশিকী ভট্টাচার্যের কণ্ঠে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ। আজকের অনুষ্ঠানে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা দীপালী ঘোষের জীবন সংগ্রামের গল্প শোনাব। ১৯৭৪ সালে অতি সাধারণ এক পরিবারে দীপালীর জন্ম হয়। আর পাঁচটা শিশুর মতোই একেবারে স্বাভাবিক অবস্থায়, কিন্তু বয়স যখন মাত্র আড়াই তখনই ভয়ানক এক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় ওকে। কিন্তু কি সেই শারীরিক সমস্যা, এর পরেই বা কি হল, এই সমস্ত জিজ্ঞাসার উত্তর পেতে শুনে নেব দীপালী ঘোষের জীবনের কথা। আজ প্রথম পর্ব।
2: আমার ছোটবেলাকার জীবন খুব কষ্টের মধ্যেই কেটেছে। এই ছোট থেকেই আমি জীবন যুদ্ধে লড়াই করে করে বর্তমান সময়ে এসে পৌঁছেছি। আমার পলিও অ্যাটাক হয়েছিল। সেই পলিও অ্যাটাকতে আমার বাঁদিকটা নার্ভগুলো ডিস্টার্ব হয়ে গেছে, বাঁদিকের পা, বাঁদিকের হাতটা। এই অবস্থাতেই পড়াশোনা করেছি। আমি মাধ্যমিক পাস করলাম বিষ্ণুপুরের শিবদাস বালিকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল থেকে। আমরা তিন বোন এক ভাই। আর্থিক খুব সংকটই ছিল। বাবা সামান্য ওই দুধের ব্যবসা করতেন, মাও মুড়ি ভেজে জীবন অতিবাহিত করেছে এবং আমাদেরকে খুব কষ্টের মধ্যেই মানুষ করেছে। আমরা কিন্তু প্রতিটি ভাই বোন আমরা পড়াশোনা করেছি। আমি বাড়ির বড়, তারপরে আমার ভাই হয়েছিল, তারপরে আমার আবার দুটা বোন। ছোট থেকেই আমি মায়ের

0: প্রচুর সাহায্য সহযোগিতা পেয়েছি। মা সবসময় আমার পাশে থেকেছে এবং বাবাও তার সঙ্গে। উনাদের সহযোগিতা, সাহায্য এবং আশীর্বাদ ছাড়া আমি বড় হতে পারতাম না। আমার দিদা আমাকে নিজে কলকাতায় সে বেলেঘাটা হসপিটাল ছিল সেখানে নিয়ে গিয়ে আমাকে এক মাস ভর্তি করে রেখেছিল। ওই ইলেকট্রিক শর্ট দিতে হয়, 21 দিন শর্ট দেওয়া হয়েছিল। তো ওইভাবে আমি আস্তে আস্তে রিকভারি করি। আমার বাপাটা এবং বাহাতটা কোনো জোর নেই, আমি একটা পায়ের ওপরই ভর দিয়ে চলি, ডান পাটার উপর ভর দিই। এটা শোনা কথা মায়ের কাছ থেকে, দিদার কাছ থেকে। আমাদের গ্রামটা একটু দূরে ছিল, মানে আমলাশুলি গ্রাম, বাবার গ্রাম, বাবা সেখানে থাকতেন না, আমরা মামা বাড়িতে মানুষ হয়েছি। কাছাকাছি আমাদের একটা প্রাইমারি স্কুল ছিল, সেই প্রাইমারি স্কুলে আমাকে মা কোলে করে দিয়ে আসতো, আবার নিয়ে আসতো। তখন মানে ভালোভাবে হাঁটতে পারতাম না, দাঁড়াতেই পারতাম না। তখন আমাকে সহজে ওরা ছাড়তেও চাইতো না, আমি যদি বলতাম আস্তে আস্তে আমি যেতে পারবো তাও ওনারা ছাড়তেন না। ক্লাস ফাইভে আমি কৃষ্ণপুরের শিবদাস সেন্ট্রাল গার্লস হাই স্কুলে ভর্তি হলাম, ক্লাস ফাইভে। তখন আমি হাঁটা চলা মোটামুটি নিজে নিজেই করতে পারতাম এবং আমাকে ছেড়ে দিত বাবা মা। সেই বাড়ির থেকে আমাদের স্কুলটা, আমার পায়ে হেঁটে আসতে সময় লাগতো প্রায় 15 থেকে 20 মিনিট। বাড়ি যখন ফিরতাম তখনও হেঁটে ফিরতাম। এটা হচ্ছে মাধ্যমিক স্কুল, মাধ্যমিক 90 সালে পাস করি।
1: আর্থিক ও শারীরিক এই দুই সমস্যার সঙ্গে লড়াই করে দীপালী ঘোষের এগিয়ে চলা, যে কোনো রকম প্রতিবন্ধকতাকেই তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করেছেন। চলুন শুনে নি ওঁর জীবনের আরও কিছু কথা।
0: মাধ্যমিক পাস করার পরে বিষ্ণুপুর হাই স্কুল আছে, সেই হাই স্কুলে ক্লাস 11-এ আবার ভর্তি হলাম। স্কুলে আমাকে কোনো দিন উপহাস করেনি, ঠাট্টা করেনি, আমাকে সকলেই ভালোবাসত, বন্ধু বান্ধবী সবাই। ওদের কাছ থেকে আমি কোনো আঘাত কোনোদিন পাইনি। শিক্ষক মাস্টাররাও খুব ভালোবাসতেন। আমাদের বাস হতো দোতলায়, আর নিচে তো পেয়ার লাইন হতো, নিচে পেয়ার লাইন করে যখন আমি সিঁড়ির ধাপ দিয়ে উপরে উঠতাম আমার কষ্ট হতো, কেননা আপনারা দেখবেন নিজেরা একটা সিঁড়িতে একটা পা স্টেপ দিয়ে দিয়ে উঠেন, কিন্তু আমাকে ওই একটা সিঁড়িতে দুটো পাই স্টেপ রাখতে হবে, তবেই আমি আরেকটা সিঁড়ি উঠতে পারবো। তো এই সমস্যাটা হতো, এখনো আমার সেই একই সমস্যা, ওইটা আমি এখনো রিকভারি করে উঠতে পারিনি। এখন আমাকে ক্লাসে নিতে হয় ওপরে, কিন্তু ওইভাবে। তারপরে আমি ওই আমাদের বিষ্ণুপুর রামানন্দ কলেজে পড়াশোনা করলাম, তারপরে ওই বর্ধমান ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করলাম পলিটিক্যাল সায়েন্সে। ওইটা আমি করেছি ডিস্টেন্সে, করা হতো না ওই ডিস্টেন্সে মাস্টার ডিগ্রিটা করেছিলাম। আমার তো যাওয়া আসা রেগুলার সম্ভব ছিল না, আর বাড়ির সেরকম অবস্থাও ছিল না আর্থিক দিক দিয়ে যে আমাকে ওখানে রেখে আমি পড়াশোনা করতে পারবো হোস্টেলে থেকে, যার জন্য আমি ডিস্টেন্সে একটা পড়াশোনা করি। তারপরে আমি টিউশনি পড়াতাম, ইউনিভার্সিটি পড়াশোনার জন্য যে খরচটা সেটা আমি টিউশনির থেকে নিজেরটা নিজে নিজে চালিয়ে নিতাম। 95-এ রামানন্দ কলেজ থেকে অনার্স পাস করে বেরোলাম। তারপর আমার 1 বছর গ্যাপ হয়ে গেছিলো, মানে কীভাবে পড়বো, এত টাকা পয়সার ব্যাপার, অ্যাডমিশন হতেই তখনকার সময় 1800 টাকা লাগতো, তখন সেটা অনেকটাই ব্যাপার। তারপর আমি টিউশনি পড়ি, ওই টাকাটা আবার জোগাড় করে পরের বছরে অ্যাডমিশন হয়েছিল। 98 সালে আমি ইউনিভার্সিটি দিয়ে পাস করে গেলাম মাস্টার ডিগ্রি করে। তখন আমি খুব আগ্রহী হয়ে এলাম, টিউশনি পড়াতেই শুরু করলাম। SSC পরীক্ষার দিকে খুব একটা ধ্যান দিইনি, টিউশনি পড়ার দিকে খুব ঝোঁকটা বেড়ে গেছিলো যেহেতু হাতে পয়সা আসতে শুরু করলো। তারপরে চিন্তা ভাবনা করলাম যে আমার বন্ধু বান্ধব গুলো সব পেয়ে যাচ্ছে SSC-তে, তাহলে আমি কেন পারবো না, আমি চেষ্টা করি। তখন আমি কি করলাম, সমস্ত টিউশনিগুলো ছেড়ে দিলাম, মাত্র 2টো টিউশনি রেখেছিলাম। প্রথমবারে 4-এ বসেছিলাম, তখন বিনা প্রিপারেশনে সবাই বসছে, আমি প্রিপারেশন না নিয়ে একবার বসি দেখি। তারপরে বছরে আমার একটা বান্ধবী আমারই সঙ্গে পড়াশোনা করতো, সে পেয়ে গেল। তখন আমার মাথায় এলো যে সে যদি পায় তাহলে আমি কেন পারবো না। দিয়ে তারপরের বছরে আমি পড়াশোনা করলাম 5-এ, 5 সাল আমার হলো নি, আমি ব্যর্থ হলাম। 6 সালে আমি আর আমার অনার্স সাবজেক্টের উপর আর বসলাম না, পাস করতে হিস্ট্রি ছিল, সেই হিস্ট্রির ওপরে আবার 6 সালে বসে গেলাম, সেটাতেও ব্যর্থ হয়ে গেলাম। তখন আমি আরও জোর দিলাম পড়াশোনার উপরে, 17 থেকে 18 ঘন্টা কন্টিনিউ পড়াশোনা করে পরের বছরে আবার SSC-তে বসলাম এই আমার সাবজেক্টটা নিয়ে পলিটিক্যাল সায়েন্স। তখন এত কোচিং চলাচল ছিল না, তখন আমি বাজারের যে বইগুলো সেই বইগুলো কিনে কিনে নিজেই পড়াশোনা করেছি। হাতের পরীক্ষায় সাকসেস হয়ে 22শে সেপ্টেম্বর 2008 পূর্ব মেদিনীপুর তমলুক ফার্স্ট জয়েনিং আম্রলিপ্ত বালিকা বিদ্যাপীঠ, ওই স্কুলে 14 বছর সার্ভিস করি। আমি যখন ওই স্কুলে জয়েন করি, 7 মাস অতিক্রান্ত হওয়ার পরেই আবার একটা আমার অ্যাক্সিডেন্ট হয়। স্কুলটা কাছে আমি বাড়ি ভাড়া নিয়েছিলাম, হেঁটে হেঁটে আসছি, আসতে আসতে এমন জোর স্লিপ করে পাটা পড়ে গেছিলাম, একটা পায়ের উপর ভর দিয়ে চলছিলাম, ডান পাটা, সেই ডান পাটাই আবার ফ্র্যাকচার হয়ে গেল। স্কুলের কাছাকাছি যেহেতু তুলে নিয়ে হসপিটালে ভর্তি করলো। 2 দিন পরে আমাকে ডক্টর তিমির পাল, ওই তমলুকেরই, উনি আমার পাটা অপারেশন করলেন, স্টিলের প্লেট একদম হাঁটুর থেকে গোড়ালি পর্যন্ত বসিয়ে দিলেন। বললেন এই স্টিলের প্লেটটা খুব দামি দিলাম, যদি অসুবিধে না হয় তাহলে প্লেটটা বের করার কোনো প্রয়োজন নেই। এখনো পর্যন্ত আমার সেই প্লেট কিন্তু আছে।
1: শুনছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের দীপালী ঘোষের লড়াইয়ের কাহিনী। না, একটি পর্বে এই কাহিনী শেষ করা গেল না, ফিরে আসব আরও একটি পর্ব নিয়ে আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা দেবাদৃতা রায়, শব্দগ্রহণ ও সম্পাদনায় অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনায় বাংলা কথিকা বিভাগ।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন ভৈরব রাগে সরুদ, শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। ভৈরব রাগে সরুদ।

0: শুনলেন ভৈরব রাগে সরুদ শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: রামধনু কলম। দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়। বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিক ও সমালোচক নেভিল কার্ডাস লিখেছিলেন, সে ক্রিকেটের কি বোঝে, যে শুধু ক্রিকেটটাই বোঝে? তেমনি যে কোনো খেলাই সাধারণ দর্শকের কাছে আপাত দৃষ্টিতে নিছক বিনোদন হলেও তার নেপথ্যে লুকিয়ে থাকে অনেক কাহিনী, ঘাম, রক্ত, পরিশ্রম, লড়াই, সাফল্য কিংবা ব্যর্থতা। অস্ফুট থাকে রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট, মানুষের উত্তরণের দৃষ্টান্ত। চলতি ফুটবল বিশ্বকাপের কথাই ধরা যাক না, এতগুলো দেশ, এতজন ফুটবলার, কোচ, দর্শক, এদের সবার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অব্যক্ত কাহিনী। একটু গভীরভাবে খোঁজ করলে তার সন্ধান পাওয়া যায়। কাজেই খেলা নিছক খেলা কখনোই নয়। শুধুমাত্র দশম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.educationedukashbanikolkata akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম জুলাই 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। আরও একবার মনে করিয়ে দিই, দশম শ্রেণীর জন্য জুলাই মাসে রামধনু কলমের বিষয় খেলা শুধু খেলা নয়।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথম পর্ব। কলকাতার হ্যারি ছবির গান শুনবেন শুরুতেই জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

0: পুলিশ?
1: মিস সীমা?
0: বলুন।
1: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
0: কিন্তু কেন? মানে
1: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
0: ডিজিটাল অ্যারেস্ট?
1: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
0: এতগুলো টাকা?
1: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
0: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
1: আরে,
0: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন, তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
2: হ্যালো মাম্মা।
0: হাই।
3: আরবিআই এ কথা বলে,
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ মিসাইল হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু, আহত আরও 8। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে। ইরান কোনোভাবেই আমেরিকার হস্তক্ষেপ বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডুবে যাওয়া পূর্ব মেদিনীপুরের ট্রলার থেকে 9 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু এককালীন 2 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ কলকাতার রবীন্দ্র সদনে তৃতীয় নমস্তে দিবস পালন করতে চলেছে। ওড়িশার পুরীতে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নব যৌবন উৎসব হবে আজ শ্রীজগন্নাথ মন্দিরে। ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন আজ মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ ইউএনএসসিতে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্ব শান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
1: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
0: রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী মিশন চালু হওয়ার পর থেকে ভারত এ ধরনের 50টি মিশনে প্রায় 3 লক্ষ কর্মীকে পাঠিয়েছে বলে বিদেশমন্ত্রী জানান। বর্তমানে রাষ্ট্রসংঘের 10টি শান্তিরক্ষী বাহিনীতে দেশের 4,300 বেশি কর্মী নিযুক্ত রয়েছেন। দক্ষিণ বিশ্বের বিভিন্ন অভাব অভিযোগের কথা তুলে ধরতে ভারত যে বরাবরই আলোচনা ও কূটনৈতিক তৎপরতার পক্ষে জোরালো সওয়াল করে চলেছে, সে কথা উল্লেখ করেন বিদেশমন্ত্রী। এক্ষেত্রে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির সহযোগিতা ও সমর্থন চেয়ে তিনি বলেন, নিরাপত্তা পরিষদে ভারতের উপস্থিতি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। উল্লেখ, ভারত নির্বাচিত হলে 2028 থেকে তাদের কার্যকালের মেয়াদ হবে 2 বছরের। এর আগে ভারত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 8 বার দায়িত্ব পালন করে। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তাদের মধ্যে পশ্চিম এশিয়া, ইউক্রেন এবং সুদান সহ আন্তর্জাতিক নানান ঘটনাবলী নিয়ে আলোচনা হয়েছে। গাজায় সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন ইইউ $100 কোটি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এই জোটের শীর্ষ নেতৃত্ব গতকাল জানিয়েছেন, হোয়াইট হাউস ও রাষ্ট্রসংঘ সহ ইইউ 65টি সরকার ও সংগঠনের সঙ্গে সমন্বয় বজায় রেখে চলেছে।

0: ইউরোপকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে ইউক্রেন সহ অন্য 9টি দেশ জোট গড়ার কথা ঘোষণা করেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি এবং ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন ও ব্রিটেনের নেতারা জানিয়েছেন তাদের দেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। এই হামলা প্রতিরোধ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার চেয়ে কঠিন। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় ক্রুজ সদস্যের মৃত্যু হয়েছে, আহত আরও 8 জন। এদের মধ্যে 6 জন ভারতীয় ও 2 জন ইউক্রেনের নাগরিক। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সংযুক্ত আরব আমিরশাহির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ওমানের জরসীমায় মোম্বাসা ও আল বাহিয়া নামে দুটি ট্যাঙ্কার হামলার শিকার হয়। নিহত ভারতীয় মোম্বাসা ট্যাঙ্কারে কর্মরত ছিলেন। সংযুক্ত আরব আমিরশাহি হামলার নিন্দা করেছে। এটি আন্তর্জাতিক আইন বিরোধী এবং হামলা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তার পক্ষে উদ্বেগের বলে সে দেশের প্রতিরক্ষা মন্ত্রক মন্তব্য করেছে। এদিকে ইরানের উপর টানা তৃতীয় রাতেও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের সামরিক শক্তিকে দুর্বল করা এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই হামলা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাতানজের কাছে থাকা পিক্যাক্স মাউন্টেন ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন হরমুজ প্রণালী দিয়ে যাওয়া ইরানের জলযানগুলির ওপর আমেরিকা তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে এবং সামুদ্রিক নিরাপত্তার মূল্য বাবদ ওই জলপথে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলির ওপর 20% অর্থ ধার্য করা হবে। মার্কিন সেনাবাহিনী বলেছে আজ থেকেই ইরানের বন্দরগুলির ওপর অবরোধ শুরু করবে তারা। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণের কথা ঘোষণা করে মার্কিন অবস্থানকে খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন কোনো অবস্থাতেই আমেরিকাকে হরমুজ প্রণালীর বিষয়ে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকোডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় পর্যটকের দেহ গতরাতে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভিয়েতনামে ভারতের দূতাবাসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয় হোচিমিন শহর থেকে ভিয়েতনাম এয়ারলাইন্সের বিমানে মরদেহগুলি মুম্বাই নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু সরকার পর্যটকদের দেহ সংশ্লিষ্ট রাজ্যে পৌঁছানোর ব্যবস্থা করবে। দেশের সামগ্রিক জলের চাহিদা পূরণ করতে ভূগর্ভস্থ জলের সঞ্চয় বাড়াতে ভারত সরকার বৃষ্টির জল সংরক্ষণে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে। সমুদ্রবিজ্ঞানী তুহিন ঘোষ বৃষ্টির জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন।
1: বৃষ্টির জল সংরক্ষণ এবং ধরে রাখা, এবং আমরা একটা আলাদা বাড়ি থেকে শুরু করে অনেক বড় স্কেলেও আমরা এটা করতে পারি। প্রথম বৃষ্টিটাকে ছেড়ে দিলে পরের বৃষ্টিটা কিন্তু আমাদের কাছে খুব উপযোগী হয়ে যায়, এবং দরকার হলে আমরা সেখানে ছোটোখাটো ফিল্টারও ব্যবহার করতে পারি যাতে আমাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। এবং তাতে কিন্তু এটা অনেক সহজে, অনেক সস্তায় আমাদের একটা বিকল্প চাহিদা হিসেবে তৈরি হবে।
0: আজকের প্রসঙ্গের এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতার মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে মূল অনুষ্ঠানটি হবে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আথওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে থাকার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আলো ছাড়া যেমন সূর্যের কোনো অস্তিত্ব নেই, তেমনি আলো সূর্য ছাড়া থাকতে পারে না। সংস্কৃত একটি শ্লোক উদ্ধৃত করে তিনি বলেন এই কারণেই সূর্যের শক্তি ও অস্তিত্ব এবং আলো একে অপরের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। ওড়িশার পুরীতে জগন্নাথের বলভদ্র দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব হবে আজ শ্রী জগন্নাথ মন্দিরে। পক্ষকাল ব্যাপী আনসারা বা অদর্শনের পর জগন্নাথদেব বলভদ্র দেবী সুভদ্রা আজ আবার দর্শন দেবেন। স্নান পূর্ণিমার পরে তিন দেবদেবী অসুস্থ হয়ে পড়েন বলে ধর্মীয় বিশ্বাস, তারপর তারা নতুন রূপে আজ আবার দর্শন দেবেন। নবযৌবন উৎসবে জগন্নাথদেবকে রাজবেশে সাজিয়ে অভিষেক করা হবে, বিশেষ ভোগ নিবেদন করা হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ বিহার ও উড়িষ্যার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই দুই রাজ্যে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, সিকিম, কর্ণাটক ও উড়িষ্যার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 12টায়। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হবে। বার্মিংহামের এজবাস্টনে তিন ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় দুপুর 3:30। এদিকে ইংল্যান্ড সফরের শেষ ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব 21 মহিলা হকি দল আজ বেলজিয়ামের মুখোমুখি হবে। ইংল্যান্ডের লিলেসাল ন্যাশনাল স্পোর্টস সেন্টারে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত। খবর পড়া আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10। আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। হুগলি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভ্রজ্যোতি মজুমদার। রাজ্যের বিভিন্ন জেলায় রথযাত্রা কমিটিগুলিকে নিয়ে নবান্ন থেকে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত একটি সমন্বয় সভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা এবং জেলার বিভিন্ন কমিটিগুলিকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে সুষ্ঠুভাবে রথ পরিচালনার আহ্বান জানান। রাজ্যের 7টি কমিটিকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় সরকারের তরফ থেকে। হুগলি থেকে এই সভায় ছিল 3টি কমিটি, মাহেশ রথযাত্রা কমিটি, বলাগড় গুপ্তিপাড়া এবং চন্দননগর রথ পরিচালন সমিতি। এদিন এই 3টি কমিটির হাতে প্রতীকী চেক তুলে দেন হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরি। রাজ্যে 600 কোটি টাকা বিনিয়োগ করেছে লাক্স কোজি। এই কারখানার বিস্তার হলে 9000 মানুষের কর্মসংস্থান হবে বলে আশ্বাস শিল্পগোষ্ঠীর। ইতিমধ্যে দুর্গাপুর রোড সংলগ্ন গার্মেন্টস ফ্যাক্টরি লাক্স কোজির কারখানার উদ্বোধন ও সম্প্রসারণে জমিতে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, বিজেপির রাজ্যসভার সাংসদ ও দলের রাজ্যসভাপতি শমিক ভট্টাচার্য। রাজ্য বাজেটে হুগলি জেলা ভাগ করে নতুন আরামবাগ জেলা তৈরির উল্লেখ করা হয়েছে। প্রশাসনিক ক্ষেত্রে এই পরিবর্তনে খুশি আরামবাগের মানুষ। বাজেটে হুগলির ডানকুনি জাংশন থেকে মগরার মধ্যে বৈদ্যবাটিতে 1,850 কোটি টাকা ব্যয়ে 3 লেনের রেলওয়ে ওভারব্রিজ গড়ার কথা ঘোষণা হয়েছে। সঙ্গে 5টি ফ্লাইওভার, 12টি ভিইউপি এলভিইউপি সার্ভিস রোড সহ পার্কিং তৈরির কথাও বলা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে হুগলি জেলার একটি বড় এলাকায় যানজট কমবে, সুগম হবে যান পরিবহন ব্যবস্থা। হুগলি নদীর সংস্কারে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। রাজ্য বাজেটে এর জন্য 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। জেটির সংস্কার, সংযোগকারী রাস্তার নির্মাণ, বাজারের উন্নয়নের কথা বলা হয়েছে বাজেটে। এর ফলে অন্য জেলার মতো হুগলি জেলাতেও নদী পাড়ের ব্যবসায়ীদের উন্নতি হবে। জেলা জুড়ে পালন করা হয় ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী। রাজ্য বাজেটে হুগলির জিরাটে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি নির্মাণে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ পূর্তি উপলক্ষে ঋষি বঙ্কিমচন্দ্রের সৃষ্টিকে সম্মান জানাতে মিউজিয়াম ও কালচারাল সেন্টার গঠনের জন্য 25 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বঙ্কিমচন্দ্র হুগলির সদর শহর চুঁচুড়ার জোড়াঘাট লাগোয়া একটি বাড়িতে বন্দে মাতারাম রচনা করেছিলেন। এই অর্থ সাহায্যের সুবাদে একটি পর্যটন ক্ষেত্র হয়ে উঠতে চলেছে চুঁচুড়ার এই বাড়িটি। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা মাথায় রেখে তারকেশ্বর মন্দির সহ রাজ্যের দর্শনীয় মন্দিরগুলির সংরক্ষণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এদিকে জিআই ট্যাগ পেল চন্দননগরের ঐতিহ্যবাহী জলভরা সন্দেশ, পাশাপাশি জনাইয়ের মনোহরা ও বলাগড়ের নৌকা শিল্পও জিআই ট্যাগ পেয়েছে। খানাকুলে বন্যা নিয়ন্ত্রণে আনুমানিক 420 কোটি টাকার প্রকল্প রাজ্য সরকার হাতে নিয়েছে। বিধায়ক সুশান্ত ঘোষ জানিয়েছেন, খানাকুল এলাকা হিসেবে অনেকটাই নিচু, এখানে কোনো নদী বাঁধ নেই, বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে খোলা জায়গা। খানাকুলের একদিকে মুন্ডেশ্বরী ও তার শাখা নদী শিলাবতী ও দ্বারকেশ্বর প্রবাহিত হচ্ছে।

0: দ্বারকেশ্বর দিয়ে পুরুলিয়া বাঁকুড়ার বর্ষার জল আসে। অতিরিক্ত জল জমলে অল্প জলেই খানাকুলের মারোখানা ধান্য ঘেরি জগৎপুর জলে ডুবে যায়। জলস্তর বাড়লে খানাকুল এক ও দু নম্বর ব্লককে ভাসিয়ে দেয়। রাজ্যে নবগঠিত সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। জেলার প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দিতে জল জীবন মিশন বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক বৈঠক হল জেলা শাসকের দপ্তরে। উপস্থিত ছিলেন রাজ্যের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, জেলা শাসক খুরশিদ আলী কাদরী সহ প্রশাসনিক আধিকারিকরা। জেলা চিঠি শেষ হল। হুগলি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শুভ্রজ্যোতি মজুমদার।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। শুরুতে ইন্দিরা ছবির গান মান্না দের কণ্ঠে।

0: थे।
1: गाने गाने आज এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গে আমি নিবেদিতা নাগ তহবিলদার। আজ নজরুল গীতির গানের ভেলা।

আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। সেই কবি গিয়েছেন, সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সেই কবিই আবার গিয়েছেন, তিনিই বলছেন, শিরোপুরি মোর খোদার আরশ, গাই তারি গান পথ বেভুল। প্রেমিক কবি তিনি, পঞ্চ প্রাণীর প্রদীপ শিখায় আরতি করছেন কখনো শ্যামাসঙ্গীতে। তার এই যে কথাগুলোর মধ্যে কোথাও যেন একটু মনে হয় যে অসামঞ্জস্য আছে, কিন্তু তার কবি মানুষ লক্ষ্য করলে, তার জীবনধারা আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি দেখি, তাহলে দেখব যে তিনি সাধক কবি। ধর্মপ্রবণতা, এই বিষয়টা তার জীবনের মতনই কিন্তু বৈচিত্র্যময় ছিল। আমরা সকলেই জানি যে তিনি আর্থিক অসচ্ছলতার মধ্যে বড় হয়েছিলেন। খুব অল্প বয়সে তার বাবার প্রয়াণ হয়, সংসারের জোয়াল কবির ঘাড়ে চেপে বসে। তার পিতা অবস্থার দুর্বিপাকে হাজি পাহলওয়ানের মাজার শরীফ ও মসজিদের সেবা করে জীবন নির্বাহ করতেন। আর তার পিতার প্রয়াণের পর কবিকে এই কাজই কিন্তু বেছে নিতে হয়। পড়াশুনো খুব বেশি দূর করেননি, মসজিদের বিভিন্ন মুয়াজ্জেন হিসেবে কাজ করতেন তিনি, আর অন্যান্য কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তাই ইসলাম ধর্মের ক্রিয়াকলাপ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাকে পালন করতে হয়েছিল। ওই সময়ে কোরআন শরীফ অনর্গল নির্ভুল পড়ে যেতে পারতেন, এমনই মানুষ ছিলেন তিনি। তবুও নিজেকে তিনি কিন্তু এক জায়গায় গুটিয়ে রাখেননি, গণ্ডিবদ্ধ জীবে তিনি কিন্তু পরিণত হয়ে থাকেননি, নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন, প্রসারিত করেছিলেন। গ্রামের অন্য ধর্মাবলম্বী যে সমস্ত মানুষ, তাদের সঙ্গে মিশেছিলেন। পীরের খাদেম হয়েও তিনি হিন্দু ধর্ম এবং বিভিন্ন শাস্ত্র তার সঙ্গে পরিচয় ঘটিয়েছিলেন নিজের। তার একটা বড় কারণ ছিল, সেটা জানি যে লেটো দল, লেটো দলে যোগ দেওয়ার জন্য যোগ দেওয়ার পরই পালাগান লেখার সময় তাকে হিন্দু পুরাণ গাথার সাহায্য নিতে হয়েছিল। আর তাই এই দুটো ধর্মের সঙ্গেই ওতপ্রোতভাবে তার নিবিষ্ট হয়ে যাওয়া আমরা দেখতে পাই। আমরা এই যে মানুষটিকে, এই যে বৈচিত্র্যময় মানুষটিকে যতবার খুঁড়ে দেখি, ততবার নিজেরাই সমৃদ্ধ হই, চমকিত হই। ধর্মের আবরণে ক্ষুধিত পীড়িত মানুষকে তিনি কখনোই তাদের সহজ বিশ্বাস থেকে বিকৃত করেননি। নিজের স্বার্থ সিদ্ধির জন্য কখনো তাদেরকে অন্য রকমভাবে চালিত করার চেষ্টাও করেননি। নিজে তেমন ছিলেনও না। নিজের জীবন বৈচিত্র্যময় জীবন, এই শব্দটি বারবার বলতে পছন্দ করব। তার জীবন যে বৈচিত্র্য ছিল, সেই বৈচিত্র্য তার সঙ্গীতেও আমরা দেখতে পাই। আমরা প্রথম গানটি শুনলাম মধুমিতা রায়ের কণ্ঠে, এরপরে রামানুজ দাশগুপ্ত।

প্রথম মহাযুদ্ধে তিনি সৈন্যদলে নাম লিখিয়ে চলে গেলেন করাচি। এখানে পাঞ্জাবি মৌলবীর কাছে ফার্সি শিখলেন। প্রথম মহাযুদ্ধের অভিজ্ঞতা নিয়ে ফিরে এলেন বাংলায়। বাংলায় তখন ইংরেজ শাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে। তিনি নিজের লেখার মধ্যে দিয়ে নিজের যন্ত্রণা এবং নিজের বিদ্রোহ তাকে যেন ভাসিয়ে দিলেন। চারিদিকে অগ্নিবিষাণ বেজে উঠল। সময়ের প্রয়োজনকে অনুভব করে তিনি একের পর এক লিখে গেলেন অগ্নিবীণা, ভাঙার গান, বিষের বাঁশি, প্রলয় শিখা। কবিতার মধ্যে শুধু রাজনৈতিক উদ্দেশ্য সাধনের কথাই তিনি বললেন না, সামাজিক কুসংস্কারকেও তিনি কিন্তু আঘাত হানলেন। তিনি জানতেন, দেশের আন্দোলনকে যদি জোরদার করতে হয় তাহলে নিজেদের মধ্যে ভেদাভেদ জ্ঞান প্রথমে সেটা ভুলতে হবে। ওই যে সেই কারণেই তিনি লিখলেন, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। মানুষকে সচেতন করার জন্যে তাঁর এই আঘাতের প্রয়োজন ছিল সেদিন। যে ধর্ম মানুষকে নির্জীব করে রাখে, যে আচার মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, সেই ধর্ম সেই আচারের প্রতি তাঁর কিন্তু কখনোই সমর্থন ছিল না। আচার সর্বস্ব যে জড়বাদী জীবন।

বাদী যে জড়বাদী যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে তিনি কিন্তু জীবনবাদী দৃষ্টিভঙ্গিকে আনার চেষ্টা করলেন তার লেখার মধ্যে দিয়ে।

তার মানে কিন্তু এই নয় যে তিনি নাস্তিক ছিলেন। যে ভগবানের বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন, কখনো লিখেছিলেন যে লাথি মেরে ঘুম ভাঙাতে চাই, তাকেই ফরিয়াদ কবিতায় নিজের নালিশ পেশ করেছেন। একদিকে ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ, আর একদিকে ভগবানের প্রতি আবার বিশ্বাস। এই টানা পড়েনে নজরুলের কবি মানুষের মধ্যে যে বৈচিত্র্য, সে বৈচিত্র্য বিভ্রান্ত করে না, বরং আমাদের অতি সাধারণ মানুষের যে মনস্তত্ত্ব তাকেই যেন দিক দেখায়। যে আমরা যেমন করে আমাদের বিভিন্ন মানসিক স্তরে, ভাবনার স্তরে, মানসিক অবস্থানে ঈশ্বরের কাছেই কখনো সমর্পণ করি, আবার কখনো তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে অভিযোগ তাকেই করি, এ যেন তারই ফলশ্রুতি। তেমন করেই যেন তিনি দেখালেন। রাঘব চট্টোপাধ্যায়।

মধ্যযুগের সাধক কবীর তিনি একবার লিখেছিলেন, মা কো কাহাঁ ঢুঁর বন্দে, মই তো তেরে পাস মে, না মই দেবল না মই মসজিদ, না কাবে কৈলাশ মে। আমাকে কোথায় খুঁজছ, আমি তো তোমার পাশেই রয়েছি। আমি মন্দিরে নেই, মসজিদে নেই, কাবায় নেই, কৈলাশে নেই। এ কথার প্রতিধ্বনি আমরা নজরুলের কণ্ঠেও শুনতে পেলাম। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতালে জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে। হায় ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ।

মধ্যযুগের কবির, নানক, দাদু, রাজ্জাব, মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া এবং আরও অনেক সাধু সন্ত, আউল বাউলের সাধনার ধারাকে তিনি তাঁর সময়ে সঞ্জীবিত করেছিলেন তাঁর রচনায়। তাঁর প্রিয় পুত্র বুলবুলের আকস্মিক প্রয়াণের পর তিনি যেন আরও অন্তর্মুখী সাধনার দিকে নিজেকে আরও ঠেলে দিয়েছিলেন। আমরা একথা নিশ্চয়ই মনে রাখব যে এই সময়েও তিনি কিন্তু কখনোই তাঁর রচনার মধ্যে আমরা যদি আলোকপাত করি, দৃষ্টিপাত করি, দেখব যে তিনি মানুষকে বাদ দিয়ে কিন্তু কখনোই অবতারকে আশ্রয় করেননি। তার ইসলামী এবং শ্যামাসঙ্গীতের মধ্যে মানুষের প্রতি অসীম ভালোবাসা, অপরিসীম সহানুভূতির বারবার আমরা দেখতে পাই। মনকে শান্তি দিয়েছেন, শান্ত করেছেন বেদান্ত, সাংখ্য, চণ্ডী, গীতা, যৌগিক মুদ্রা, এই সমস্ত অনুশীলন করতে শুরু করেছিলেন তিনি নিজেকে শান্ত করার জন্য। যোগ সাধনায় গুরুর প্রাধান্য কিন্তু তিনি তখনও চাননি। গুরুকে তিনি সন্ধান করেছেন, হয়তো তাকে পেয়েওছেন, তাঁর কাছ থেকে প্রাথমিক জ্ঞান আহরণ করেছেন, কিন্তু অষ্টপ্রহর গুরুর নির্দেশ কবিকে পরিচালিত করবে এ যেন তাঁর মনোপুত ছিল না। নিজস্ব অন্তর্নিহিত শক্তির অনুসন্ধান নিজেকেই করতে হবে, নিজস্ব শক্তিকে জাগ্রত করার চেষ্টা থেকেই শ্যামাসঙ্গীত, ইসলামী সঙ্গীতের যেন জন্ম। এসব গানে বাঙালির হৃদয়ের মাধুর্য প্রকাশের যে ভাব, তাঁর ভাষায়, তার নিজস্ব ভাষায়, নিজস্ব ভাবে, বিশ্বাসে একেবারেই যেন সমৃদ্ধ হয়েছে। একটা কথা খুব মনে আসছে যে শ্যামাসঙ্গীত রচনায় তো আমরা সত্যি রামপ্রসাদের কৃতিত্ব কখনোই ভুলতে পারব না, অনস্বীকার্য। রামপ্রসাদের পর কমলাকান্ত চক্রবর্তীর কথা, রাজা, মহতাব চাঁদ, নিধুবাবু, রাম বসু, গিরিশচন্দ্র ঘোষ, যারা শুনছেন তাদের নিশ্চয়ই এই নামগুলো মনে আসছেন। আবার ওদিকে আলাউল, শেখ ফয়জুল্লাহ এবং আরও অনেক বৈষ্ণব ভাবাপন্ন মুসলিম কবি দেবদেবী নিয়ে সাহিত্য রচনা করেছেন। নজরুল ইসলাম যেন এদেরই উত্তর পুরুষ হয়ে এলেন। তাঁর রচনায় এই যে প্রভাব, নিজস্বতা, এ যেন একেবারে অন্য, এই যে স্বাতন্ত্র্য, তা যেন নিজস্ব রূপে এলো। চলুন, ধনঞ্জয় ভট্টাচার্যের পর একটা শ্যামাসঙ্গীত শুনি।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম এই গানটি। আর শুনতে শুনতে সেই ওই আবার একটি কথা মনে হচ্ছিল যে রামপ্রসাদের পদাবলিতে যেমন অসহায় শিশুর আবেদন, ঠিক তেমন যেন সেই অসহায় শিশুর মতনই তাঁরই শ্যামার সঙ্গীতের আবেদন, আহ্বান মাকে। টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টুতে বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: হ্যাঁ,
1: অসীম কুমার মন্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: বলুন।
1: আসলে নজরুল গীতি হচ্ছে একটি সুন্দর বৈচিত্র্যময় ফুলের বাগান। এই ফুলের বাগানটি অজস্র বিচিত্র ফুলের বাহারে মনোহর ও সৌরভে সুরভিত। সেই বৈচিত্র্যময় ফুলের বাগানের অন্যতম ফুলের গাছটির নাম হল কাব্যগীতি। নজরুলের কাব্যগীতির বৈচিত্র্যে আমরা পাই অজস্র স্বাদি, তেমনি কাব্যগীতির মুখ বিভোর, এবং তার মধ্যে দেখুন কত রঙে ফুটে ওঠে হৃদয়ের অনুরাগ, চাঁদের জ্যোৎস্না, ফুলের হাসি। এবং দেখি আমাদের সুখের কথায় শোকের ব্যথায় উচ্ছল ক্ষণের উদাস মনের কথাগুলি হয়ে ওঠে এই গীতগুলি। এবং কাব্য বৈচিত্র্যে যে অজস্থান আছে প্রেম, প্রকৃতি, শৈশব আছে মৃত্যু, যার সে অনেক কথা। তো আমরা শুধু এগুলো নিয়ে শুধু নাম জপ করতে থাকি আর খুঁজে খুঁজে পাই নজরুলের কাতর মনের ব্যাকুলতা, বিরহের পটভূমিকায় আমরা যেন নিজেদিকে মনে মিলিয়ে নিতে পারি। আর এই মুহূর্তে আমার একটা গান মনে পড়লো শম্পা কুণ্ডুর কণ্ঠে, মন জপ নাম। যাই হোক, এইটুকুই বললাম। অসীম কুমার মন্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: ধন্যবাদ আপনার পছন্দের গান।

আসলে এই যে বাউলের কথা উঠছে, এই যে রাধার কথা উঠছে, আমার বারবারই এই কথাগুলো শুনলে, এই গানের কথা শুনলে, সুর শুনলে বারবার মনে হয় যে একজন প্রেমিক সে তো সবসময়ই উদাস, সে সবসময়ই অপেক্ষারত, আর অপেক্ষারত যে সে কিন্তু রাধা। রাধার থেকে বেশি অপেক্ষা মনে হয় আর কেউ এ জীবনে করেনি। তাই সেই সত্তা আমরা নজরুলের মধ্যে বারবার দেখতে পাই। ওই যে একটু আগে বলছিলাম যে শ্যাম আর শ্যামা, এই দুই আকুতি মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন মহেশ রঞ্জন সোমের কণ্ঠে এই গানটি শুনি।

আমরা এই যে শ্যাম আর শ্যামা এবং তার সঙ্গে তিনি আল্লাহকে ডেকেছেন একই সঙ্গে, বিভ্রান্ত হননি, আমরাও হই না। মাতৃনামের হোমের শিখা আবার শ্যামা নামের ভেলায় চড়ে মাতর কালো রূপের মাঝে রসের সাগর লুকিয়ে আছে। এসব কিছুর মধ্যে আমরা কিন্তু একজন মানুষকে দেখতে পাই, তিনি কাজী নজরুল ইসলাম। তিনি সংস্কৃতির সাধক, সাধক কবি, একজন সাধক মানুষ। নজরুলের কবি মানুষ দেশ এবং জাতির চিন্তা এবং ভাবনার সঙ্গে সমসূত্রে কিন্তু কোথাও বেঁধেছিল। তিনি শুধু যে কালীর মহিমা কীর্তন করেছেন তেমনটি নয়, তাকে দেশ আর দশের সঙ্গে মিলিয়ে ফেলেছিলেন, রণরঙ্গিনী বেশে আবাহন করেছেন। জাগো শ্যামা, জাগো শ্যামা, আবার রণচণ্ডী সাজই, তুই যদি না জাগিস আগে ছেলেরা তো জাগবে না। যে বিদেশি শাসনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়েছিল তার মধ্যে নিজের ভক্তিভাবে এইভাবেই তিনি সঞ্চারিত করে দিয়েছেন, জনমানুষকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলছেন, কারা পাষাণ ভেদি জাগো নারায়ণ, জাগো জাগো শঙ্খচক্র গদাপদ্মধারী, তিমির বিদারী অলক বিহারী কৃষ্ণ মুরারি আগত ঐ। সংসার যে মায়ার খেলা, চোখ বুঝলে যে সব অন্ধকার, তখন কাতব কান্তা কাস্তে পুত্রা, এরকম কথার উল্লেখ করে কবি বৈরাগ্যের সঞ্চার করতে চেয়েছেন। রাতে রাজা সাজে নাটমহলে, দিনে ভিক্ষা মেগে পথে চলে, শেষে শ্মশান ঘাটে গিয়ে দেখে সবাই মাটির ঠেলা, এই তো বিধির খেলা রে ভাই, ভব নদীর খেলা। আবার এই যে একটু আগে আমাদের এক বন্ধু মালদা থেকে ফোন করেছিলেন, তিনি বলছিলেন যে বাউল সত্তার কথা। হ্যাঁ, তিনি তো উদাসী বাউল, তিনি তো লিখছেন, দ্বারাসুত পরিজন রূপে প্রভু অনুক্ষণ, তোমার আমার মাঝে আড়াল করে সৃজন, তুমি যবে চাহো মোরে লহহে তাদের হয়ে, ছিঁড়ে দিয়ে মায়া ডোর ক্রোড়ে ধরো আপন। যে দুঃখকে, যে ব্যথাকে, যে শোককে ভুলবার জন্যে তিনি সাধন ভজন আরম্ভ করেছিলেন, দুঃখ ক্লেশ শোক পাপ তাপ শত শ্রান্তি মাঝে হরি শান্তি দাও দাও, অভাব দৈন্য শত হৃদি ব্যথা ক্ষত, যাতনা সহিব প্রভু কোলে তুলে নাও। সেই দুঃখকেই তিনি সাধনার অঙ্গ হিসেবে গ্রহণ করেছেন। দুঃখময় জীবনের উপরই জোর দিয়ে আত্মনির্ভরতার কথা আমাদের শুনিয়েছেন। তিনি বলছেন, তুমি দুঃখের বেশে এলে বলে ভয় করি কি হরি, দাও ব্যথা যতই তোমায় ততই নিবিড় করে ধরি, আমি ভয় করি কি হরি, আমি শূন্য করে তোমার ঝুলি, দুঃখ নেব বক্ষে তুলি, আমার ব্যথা শোকের শতদলে তোমায় নেব বরি, আমি ভয় করি কি হরি। তাই তার অন্তরাত্মা পরমার্থ লাভের জন্য নিজেকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করেছে। যে প্রেম স্বপ্ন যৌবনে কবিকে প্রকৃতির মধ্যে প্রিয়াকে আবিষ্কার করার আনন্দে প্রেরণা দিয়েছিল, সেই প্রেমই ক্রমশ কিন্তু ভগবান

ইসলামিক আনেও গহন অনুভূতিকে প্রাণের গভীর সত্যে উদ্দীপিত করে প্রাণের আকুতিকে তিনি সহজ ভাষায় প্রকাশ করেছিলেন। কখনো তিনি আল্লাহকে রুদ্ররূপে, কখনো আবার করুণাময় রূপে এঁকেছেন। আমরা দেখেছি যে প্রাচীন বাঙালি মানে মুসলিম লোককবিরা ইসলামী গান রচনা করেছিলেন, কিন্তু সেগুলো কোথাও যেন শিক্ষিত জনসাধারণের কাছে খুব যে গ্রাহ্য হয়েছিল, গ্রহণযোগ্য হয়েছিল তেমনটি নয়। সেজন্য সেগুলো অধিকাংশই লুপ্তপ্রায়। কিন্তু নজরুল নতুন প্রেরণায় ইসলামী গান রচনা করলেন এবং তা শিক্ষিত মুসলমানদের কাছে সাংঘাতিকভাবে গ্রহণযোগ্য হলো। ফিরতৌস আরা।

एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा। সেই এক পরমেশ্বরই সর্বভূতে প্রচ্ছন্ন, তিনি সর্বব্যাপী ও সর্বভূতান্তরাত্মা। নজরুল এই সত্য জ্ঞান দিয়ে উপলব্ধি নয়, প্রেম দিয়ে উপলব্ধি করেছিলেন। আজকে গানের ভেলা শেষ করার সময় হয়ে গেছে। শেষ করব আমাদের এক বন্ধু বহরমপুর কাশিম বাজার থেকে মনা দাস, অনুপ জালোটার কণ্ঠে একখানি গান শুনতে চেয়েছিলেন, তার পছন্দের শিল্পীর গান শুনিয়ে শেষ করব। খুব ভালো থাকুন সকলে, ভালো রাখুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি, নিবেদিতা নাগ তহবিলদার।

0: গানের ফেলা আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই যুববাণীর অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: যুববাণীর অনুষ্ঠান, আপনাদের সঙ্গে সৌরিক ঘোষ এবং কিংসুক ঘোষ।

0: হ্যাঁ আমি বুঝতে পারছি শরিক। হ্যাঁ আগে ঠিক খেলাধুলোতে আমরা একটা মিউজিক দিয়ে শুরু করেছিলাম, হ্যাঁ আজকেও আমি বুঝতে পারছি তুমি জার্সি পরে চলে এসছো, তোমার মনেও ঠিক ওটাই চলছে, কিন্তু আজকে আমরা ঠিক ওটা দিয়ে শুরু করছি না।
1: হ্যাঁ মানে ডেফিনেটলি তাই, কারণ আমরা আজকে ফুটবল নিয়ে ডেফিনেটলি কথা বলবো কিন্তু শুরু করছি না। আজকে ঘড়ির সময় এখন এই মুহূর্ত থেকে স্টুডিও থেকে বলছে যে 11:02, আর তোমাদের সঙ্গে সরাসরি রয়েছি আমি শরিক, আমার সঙ্গে রয়েছে কিংসুক। আর যথারীতি আজকে সপ্তাহ দ্বিতীয় মঙ্গলবার, আর তোমরা জানো দ্বিতীয় মঙ্গলবার মানেই খেলাধুলার আসর, আর এই খেলাধুলার আসরে আজকে আমরা বিভিন্ন খেলা নিয়ে আলোচনা করব। দেখো ফিফা তো চলছে এবং ফিফা এখন যে পর্যায়ে রয়েছে সেখান থেকে মানে আলোচনা আমরা ডেফিনেটলি করব, করতেই হবে। তাছাড়া একটা সেগমেন্ট তো আমরা অলরেডি কন্টিনিউ করছি তোমরা সকলেই,
0: হ্যাঁ প্রত্যেক দিনই আমরা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের সব ডিটেইলস নিয়ে আছি, এবং তার সঙ্গে কিন্তু আজকে আরো কথা বলতে হবে একটা দুটো জিনিস নিয়ে, যেটা
1: ডেফিনেটলি বিকজ যেটা আমি প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে কি ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে খেলাটা হলো, যে টি টোয়েন্টি সিরিজটা হলো, সেটা নিয়ে আমরা ডেফিনেটলি আলোচনা করব, এবং আমরা আলোচনা করব কোথায় ইন্ডিয়ার পারফরমেন্স খারাপ হলো
0: এবং যতটা নিরাশ আমাদের এই মেন্স টিম করেছে ইন্ডিয়া টি টোয়েন্টিতে, সেখানে ততটাই কিন্তু আমাদেরকে আনন্দ দিয়েছে উইমেন্স টিম, যেখানে যেটা অনলি টেস্ট ম্যাচ ছিল সেই টেস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের, কিন্তু এই দুটোর পরে মানে একটা প্রচন্ড নিরাশাজনক এবং একটা অনেকটা আনন্দদায়ক, এই দুটোর মাঝখানে আরেকটা জিনিস যেটা আমাদের আশা থাকবে যেটা আজকে শুরু হবে 3:30 থেকে, সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওডিআই সিরিজ,
1: সেটা নিয়ে আমরা যাব। এর পাশাপাশি আমরা কথা বলবো হেলসিঙ্কি কাপ নিয়ে, তোমরা জানো না হেলসিঙ্কি কাপ, অনেকেই আইডিয়া নেই, অনেকেই জানে না, বাট সোশ্যাল মিডিয়াতে এখন এটা প্রচুর প্রচুর প্রচুর আলোচনা হচ্ছে, এবং আলোচনা হওয়ার মধ্যেই বিকজ ইন্ডিয়া হেলসিঙ্কি কাপে ইউতে সব থেকে বড় ফুটবল একটা ম্যাচ, যেখানে ইন্ডিয়ার পারফরমেন্স আন্ডার আই গেস 59 দুর্ধর্ষ পারফরমেন্স করেছে, এবং ইন্ডিয়া লিভারপুল বার্সেলোনা টিমের মতো সব করে টিমকে
0: হারিয়ে দিয়েছে, এবং আমাদের যেটা খুবই আনন্দে, যেটা আমাদের কাছে সবার কাছে একটা খুব আক্ষেপের বিষয় সবসময়, যে ইন্ডিয়া কবে ফিফা খেলবে, আমরা সবাই দেখবো, আমরা আশা করছি যে 30 বা 34 হয়তো ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি আমরা ফিফা খেলতে, কিন্তু তার যে একদম প্রাক মানে একদম শুরুর দিকটা যদি আমরা দেখি, যে বেস সেখানে কিন্তু যেটা আন্ডার 15 যে ওয়ার্ল্ড কাপ হয় সেখানে কিন্তু ইন্ডিয়া কোয়ালিফাই করে গেছে, যেটা আড়াই মাস

0: পরে,
1: এটা একটা এটা ভালো খবর।
0: কিন্তু এখানে কিছু চিন্তার বিষয় রয়েছে যেটা নিয়ে আমরা আসবো, তার সঙ্গে ওয়েম্বলডন নিয়ে আসবো, এই সব কিছু নিয়ে তোমাদের সঙ্গে থাকবে।
1: একদম, এই সব কিছু খেলা থাকবে। আর তবে এই আলোচনা শুরু করার আগে একটা জমরদস্ত গান যদি না হয় তাহলে তো ঠিক জমে না। তো গান দিয়ে আমরা ঢুকবো, আর তোমাদের জন্য ডেফিনেটলি ডেফিনেটলি থাকবে ফ্রি হিটস।
0: সেখানে কিন্তু একটা সুন্দর পোস্টার রয়েছে যেখানে আমরা শরীর দুজনের ছবি দেওয়া একটা পোস্টার রয়েছে। সেই ছবির তলায় আমরা যে ফ্রি হিটের কোয়েশ্চেন করছি সেই কোয়েশ্চেন আনসার দিতে পারো। সেটা ছাড়াও কি আমাদের কেমন দেখতে লাগছে ওই পোস্টারে সেটাও কিন্তু তোমরা লিখে জানাতে পারো।
1: এটা এটা এটা কেন কিংসুক বলছে আমরা জানি না, যাই হোক আমরা খারাপ আড্ডায় এই মুহূর্তে রয়েছি আমি শরিক, আমার সঙ্গে কিংসুক।

0: দেখো বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু সবার টার্গেট থাকে যে আমরা জিতবো, কিন্তু শরীর সবসময় কি সেটা হয়ে ওঠে?
1: দেখো সবসময় সেটা হয়ে ওঠে না, ডেফিনেটলি খেলার নিয়মই সেটাই যে কখনো তুমি হারবে কখনো তুমি জিতবে, কিন্তু হারেরও একটা মানে মান থাকা উচিত।
0: হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যারা শুনছো যারা একটু আধটু খেলা ফলো করো তোমরা বুঝে গেছো যে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি। কিন্তু ঠিক আছে, দেখো যতটাই খারাপ হোক যাই হোক আমরা যখন জয়ের সময় সঙ্গে ছিলাম তখন পরাজয় আমাদের থাকতে হবে, আমাদের দেখতে হবে কারণগুলো কি, কেন ঘটেছে, কি ঘটেছে, কি আমরা বেটার করতে পারি আরো। বিকজ আমাদেরকে জানিয়ে আমরা সবাই যে একটা জেনারেশন ছিল, একটা পুরো টিম ছিল যেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং আমরা এখন যে টিমটা দেখছি দিস ইজ দ্য ফিউচার ইন্ডিয়ান ক্রিকেট টিম যেটা আমরা এক্সপেক্ট করছি। তো আমাদেরকে, আমরা তো সবসময় প্রেজেন্ট নিয়ে বাঁচি অবশ্যই, কিন্তু আমাদের তো ফিউচারটা নেগলেক্ট করলে
1: চলবে না।
0: তো সেই জন্যই চলো শুরু করা যাক।
1: চলো চলো, হ্যাঁ ডেফিনেটলি। এবং আরেকটা যেটা তুমি খুব ভালো কথা বললে যে আমাদের ফিউচারটাকে মাথায় রেখে সমস্ত কিছু করা উচিত, ডেফিনেটলি তাই। এবং সেখানেও কিন্তু আমার একটা মানে বলার আছে ইন্ডিয়ান টিমকে নিয়ে বেসিক্যালি। আমি যেটা আগে আগের বার আমি একই কথা বলেছিলাম যে ইন্ডিয়ার টিমের যেভাবে মানে টিম স্কোয়াড সিলেকশন হচ্ছে, ঠিক আছে ওটা নিয়ে আমার আর কোনো কমপ্লেন নেই, বিকজ কমপ্লেন প্রতি বছরই থাকে আমার, সকলেরই থাকে,
0: সকলেরই থাকে।
1: হ্যাঁ বাট ঠিক আছে, যখন সিলেকশন হচ্ছে তুমি ঠিকভাবে কিন্তু প্লেয়ারদের নামানো, মানে কখন তুমি কোন প্লেয়ারকে কোন পজিশনে খেলাবে সেটা সিলেকশনটা কি এবারে ভালো হলো?
0: মানে ভালো যদি হতো তাহলে কি এরকম একটা রেজাল্ট হতো বলে আমার মনে হচ্ছে।
1: আমি তুমি শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি যে বিকজ অফ ফিফা, এই ফিফার জন্য কিন্তু আজকে ইন্ডিয়ার টিমের খেলা অনেকেই দেখেনি, ঠিক আছে অনেকে ফলো করেছিল বাট অনেকে খেলা দেখেনি সেইভাবে। সো ইন্ডিয়ার এই মুহূর্তে যদি কোনো ফিফা যদি না হতো বা যদি কোনো ফুটবল বিশ্বকাপ না হতো তাহলে কিন্তু ইন্ডিয়ার সেই, মনে পড়ছে আমার, আমার ওই দিনটার কথা মনে পড়ছে যখন একদম শুরুর দিকে 2007-08 সময় একটা বাজে সময় যাচ্ছিল ইন্ডিয়ার, যেখানে সচিন পারফর্ম করতে পারছে না, কেউই সেওয়াগ পারফর্ম করতে পারছে না, কেউই পারছে না পারফর্ম,
0: মানে তখন আমি দেখতাম বুঝতাম না যাই হোক।
1: হ্যাঁ তো সেরকম একটা বাজে একটা ইমেজ তৈরি হয়েছিল ইন্ডিয়া, এবারেও কিন্তু হতে পারতো, ফিফা বাঁচিয়ে দিল,
0: ফিফা অনেকটাই বাঁচিয়ে দিল। আর এই যে এখন আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়া এখন একটা কোর্ট রুম হয়ে গেছে, সবকিছুর আমরা সবকিছু আমরা কোর্টের মতো করে সোশ্যাল মিডিয়াতে এসে কথা বলি, সেখানে কিন্তু ফিফা এবং তার সঙ্গে আরও অনেক চারপাশের জিনিস কিন্তু ইন্ডিয়ান টি টোয়েন্টি টিমকে অনেকটাই বাঁচিয়ে দিয়েছে। তো যেটা শৌরিক বলছিল সেখানে মানে কোনো দুবিধা এখানে নেই।
1: দেখো না প্রথম টি টোয়েন্টি প্রথম সিরিজটা প্রথম ইনিংসটা হয়নি, সেকেন্ড ইনিংসে ইংল্যান্ড জিতলো 4 উইকেটে, থার্ড ইনিংসটা যেটা সব থেকে মানে দুঃখজনক একটা ইনিংস ছিল, ঠিক আছে টি টোয়েন্টি সিরিজের মধ্যে, এবং যেখানে ইংল্যান্ড 125 রানে জিতলো, সেটা মানে কিছু বলার নেই। যাকে ফোর্থ ইনিংসে ইংল্যান্ড 9 উইকেটে জিতলো, আর আবার ফিফথ ইনিংসে ইংল্যান্ড 56 রানে
0: জিতলো। এইবার তুমি যে কথাটা একটু আগে বললে এটাই হচ্ছে, আমি যেটা দেখলাম ফার্স্ট ইনিংস এর কথা বলি, যেটা যদিও বৃষ্টির জন্য খেলাটা হয়নি, কিন্তু ফার্স্ট ইনিংসে আমরা ওপেন করতে দেখেছি সঞ্জু স্যামসনের সঙ্গে আমাদের অভিষেক শর্মা,
1: অভিষেক শর্মাকে। হ্যাঁ
0: সেখানে আমরা সেকেন্ড ম্যাচ থেকে দেখলাম যে বৈভব সূর্যবংশী ওপেন করতে শুরু করলো, আবার এসে আমি যদি ফিফথ ম্যাচে দেখি, ফিফথ ম্যাচেও আমি গিয়ে দেখছি যে সঞ্জু স্যামসন ওপেন করছে। এই যে এই মানে আমি যেই দেখছি ফার্স্ট ম্যাচে রান পেলো না, সে সঙ্গে সঙ্গে আমি পরের ম্যাচ থেকে বসিয়ে দিয়ে আরেকজনকে ট্রাই করছি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আবার সে যখন তিনটে ম্যাচে রান পেলো না সঙ্গে সঙ্গে আবার তাকে বসিয়ে দিয়ে আমি আরেকটা ট্রাই করছি।
1: ট্রায়ালের এইটা সময় নয় এখন, মানে
0: এই ট্রায়াল এন্ড এররটা কি এবং কেন মানে আমি তো জানি না, মানে
1: আমার প্লিজ তোমরা জানাও,
0: ভাবনা চিন্তার বাইরে।
1: আমাদের ফোন নম্বর খোলা রয়েছে 0332131314 নম্বরে। আর তবে আমি আলোচনা করার আগে একটা ছোট্ট ফ্রি হিট তোমাদের দিয়ে রাখি, এই যে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজটা হলো, এই সিরিজের মধ্যে প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছে তোমাদের বলতে হবে। ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজের এই যে রিসেন্টলি হলো, এই সিরিজটার মধ্যে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে কে? চটপট চলে এসো আমাদের ফোন নাম্বার 0332131314 নম্বরে। আর ফোন লাইনে না পেলে আমাদের তো যেটা কিংসু একটা পোস্টার রয়েছে আমাদের,
0: সেই পোস্টারে
1: কমেন্টে কি কমেন্ট করে দাও।
0: হ্যাঁ মানে এইটা আগে কমেন্ট করো, মানে আমি পোস্টার একটু আগে কমেন্টটা খুললাম, খুলে দেখলাম যে আমরা কোনো কোয়েশ্চেন করিনি, কিন্তু আমি একটা কমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে আর্জেন্টিনা।
1: আসবো সেটা নিয়ে,
0: আমরা খুশি কোয়েশ্চেনে আসবো, আনসারে আসবো।
1: আমরা যেটা আলোচনা করছিলাম যে কেন কি মনে হয় তোমার যে কোথায় কি ফল্টটা হলো, মানে বিকজ অফ এই সাফল্যটার জন্য কি হলো কোথাও গিয়ে নাকি
0: নট অনলি
1: মানে

0: তারপরে হচ্ছে যে এই যে যেটা সেকেন্ডে যে কোয়েশ্চেনটা বললাম যে সেটা হচ্ছে যে সঞ্জু স্যামসন, যা যাই না আমরা সঞ্জু স্যামসন কেন তার নিজের জায়গায় সিমেন্টেড ছিল না, সে খেললো তারপর খেললো না আবার খেললো, তারপর অবশ্যই যেটা একটা বড় রিজন যেটা আমাদের সবচেয়ে বড় এক্সপেকটেশন ছিল এখন আমরা সেটা সবচেয়ে বড় ডিজাস্টার হয়ে গেছে এই সিরিজটার জন্য। আমরা কোনো এরকম কিছু বলছি না, ভবিষ্যতের কথা আমরা বলতে পারবো না, আমরা সবাই ভালোটাই আশা করি, কিন্তু এই সিরিজের জন্য বিশাল বড় ডিজাস্টার হয়ে গেছে একটা দুর্দান্ত আইপিএলের পর বৈভব সূর্যবংশী।
1: হ্যাঁ, এখানে আমার অনেক কিছু বলার রয়েছে, যেটা আমি আর কিংসুক আলোচনা করছিলাম অফ দি ইয়ার, সেখানে হচ্ছে কি আমরা একটা এক্সপেকটেশন দেখতে পাই একটা প্লেয়ারের মধ্যে তখনই যখন সে সুন্দর খেলে, গুছিয়ে খেলে এবং দেশের জন্য খুব রান করে, বিশাল বিশাল রান করে, সেটা কিন্তু সূর্যবংশী করছিল।
0: ঠিক আছে, একদম
1: তো একটা এক্সপেকটেশন বাড়ছিল, মানে অনেকেই কম্পেয়ার করছিল জুনিয়র সচিন, জুনিয়র সচিন কেন করছিল কম্পেয়ার, তো সেখানে গিয়ে মানুষের যে আশাটা সেটা কোথাও না কোথাও গিয়ে এই সিরিজটার পর একটু হলে নড়বড় হয়ে গেছে। তবু আমরা আশা রাখবো যে কোথাও গিয়ে সে আবার কাম ব্যাক করবে
0: অবশ্যই, বিকজ মানে আমার তো এটা খুব মনে হয় জানো তো সৌরিক, যে মানে ইট ইজ ইট টু আর্লি, মানে একটা আইপিএল সে সিজন খুব ভালো খেলেছে, খুব ভালো, মানে আমরা সবাই ক্যাপিটালাইজ করার চেষ্টা করবো এরকম একটা ট্যালেন্টের কে, বাট আই থিঙ্ক ইটস টু আর্লি। বাট আমরা দেখি ফোন লাইনে বন্ধু হয়েছে, ফোন লাইনে বন্ধু,
1: হ্যাঁ শুনি একবার বন্ধু কি বলছে আমাদের। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কি বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি নদিয়া জেলার কুইয়া থেকে বলছি।
1: হ্যাঁ বলুন উত্তরটা।
2: হ্যারিব্রুক।
1: আপনি শিওর উত্তরটা?
0: আমরা জানি যে এটা একটা খুবই ট্যালেন্টেড জায়গা এবং তার সঙ্গে খুব একটা সেলিব্রেটেড জায়গা, কিন্তু আমার মনে হয় যে ক্রিকেটকে কেন্দ্র না করে ক্রিকেটের চারিদিকে পারিপার্শ্বিক এত জিনিস ঘটছে যে একটা প্লেয়ারকে যে তার খেলাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সে কনসিস্টেন্টলি না খেলতে পারলে কিন্তু তার সেই জায়গাটার কোনো মানে দাম নেই বা তার সেই জায়গাটাই চলে যাবে, সেখানে আমার গিয়ে কোথাও মনে হয়, খুব মনে হয় যে সে তার খেলাটার থেকে বেশি, মানে আমরা তাকে তার চারিদিকে এতটাই তুলে দিয়েছি তার জন্য হয়তো
1: কিছুটা দায়ী সোশ্যাল মিডিয়া
0: 100 বার, মানে আই ক্যানট ডিসএগ্রি, অবশ্যই সোশ্যাল মিডিয়া। আর মানে আমি জানি না, মানে আমি বৈভব সূর্যবংশীর খেলা আমার নিজেরও খুব ভালো লাগে, পাওয়ার হিটার, বাট এই সিরিজে আমরা দেখতে পাই,
1: মানে আমার মনে হয় যে আমার আজ যতদূর খেলাটা দেখে, আমি খেলাটা কিছুটা ফলো করছিলাম, সেখানে আমার দেখে মনে হলো যে সূর্যবংশী কিন্তু এখন অবধি রেডি নয় ফর টি টোয়েন্টি, হি ইজ নট রেডি ফর টি টোয়েন্টি। ইভেন্চুয়ালি শুধু একজনকে দোষ দিলে হয় না, দুজন আরও রয়েছে, তিলক বর্মা এবং শিবম দুবে, আমি যদি ভুল না করে থাকি, তাদের কিন্তু এবারে সেরকম ইম্প্যাক্ট পাইনি আমরা ইনিংসটাতে, গোটা ইনিংস হতে, কারণ আমি জানি না কোথায় গিয়ে খামতি হলো তাদের, মানে যেখানে একটা মানে ইংল্যান্ডের মতো টিম এবং প্রত্যেকটা টিমের প্লেয়ার এক্সপিরিয়েন্সড প্লেয়ার, আমাদের এতগুলো এক্সপিরিয়েন্স বলবো না, মানে একদমই নয় সেটা একদমই বলবো না আমি, কিন্তু তারাও যথেষ্ট এক্সপিরিয়েন্সড এবং সেইখানে তুমি এমন মানুষগুলোকে নামাচ্ছ যে তুমি ভরসা করতে পারো ভবিষ্যতে, ভবিষ্যতের কথা বললে
0: আমরা ভবিষ্যতে,
1: সেখানে দাঁড়িয়ে যদি দেখে যে মানুষ এরকম খেলছে, কারণ তুমি ব্যাট হাতে নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না,
0: এক্স্যাক্ট,
1: তোমাকে মানে সিদ্ধান্ত নিয়ে ব্যাট ধরতে হবে, তুমি ব্যাট ধরে আছো কিন্তু তুমি সিদ্ধান্ত নিচ্ছো তারপর তুমি কিভাবে খেলবে, তিনি নট রেডি ফর দ্য ফরম্যাট।
0: এক্স্যাক্টলি, আমি টোটালি অ্যাগ্রি করি। আর যেটা আমরা বললাম যে আমার আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় যে বৈভব সূর্যবংশী আরেকটু টাইম নেওয়া উচিত, কারণ আমার এই সিরিজটা ইটস টু আর্লি টু জাজ, বাট তাও ইটস ভেরি আর্লি ফর হিম। আর যদি আমরা ব্যাটিংয়ের কথা বলি, বোলিংয়ের দিকে যদি আমি আসি, তাহলে আমার মনে হয় যে আর্শদীপ সিংয়ের একটা সাপোর্ট খুব দরকার।
1: দেখো, হি ইজ ভেরি ভোলাটাইল, ঠিক আছে, এটা আমরা দেখে আসছি, ঠিক আছে, ও ভীষণ আনপ্রেডিক্টেবল, যে কারণে গৌতম গম্ভীর কিন্তু মাঝে মধ্যে ওকে বাদ রাখতো, ঠিক আছে, এবং গৌতম গম্ভীর মুখটা ভেসে উঠলো আমার এই মুহূর্তে,
0: খুব গম্ভীর একটা মুখ,
1: গম্ভীর একটা মুহূর্ত। আচ্ছা, ইতিমধ্যে বন্ধু ফোন লাইনে, শুনি বন্ধু কি বলছে আমাদের। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: মুর্শিদাবাদ লালগোলা থেকে বলছেন।
0: হ্যাঁ
1: বলুন, নামটা বলুন।
2: হ্যারি ব্রুন।
1: আচ্ছা বেশ, আপনার নামটা বলুন একবার।
2: ভোলানাথ হালদার।
1: ভোলানাথ হালদার, বেশ, অনেক ধন্যবাদ। আমি উত্তর পেয়েছি কিংসুক, আমরা কি এবার সঠিক উত্তরে যাবো? আমরা কি পোস্টারে দেখবো কোনো উত্তর এসেছে?
0: হ্যাঁ, আমরা সঠিক উত্তরে যাব, কিন্তু তার আগে আমার একটা প্লেয়ারের কথা আমি বলবো অবশ্যই।
1: হ্যাঁ আসবো, আমরা ডেফিনেটলি।
0: হ্যাঁ, সেটা হচ্ছে যে ভালো খেলেছে অবশ্যই, যে আমরা দেখেছি যে তোমার যে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে অবশ্যই একটা ছোট মানে আমরা আনসার পেয়ে গেছি, বাট সে প্রচুর রান করেছে, মানে সে ব্যাট হাতে প্রচুর রান করেছে, সেখানে কিন্তু একটা প্লেয়ার যার পারফরমেন্স খুবই ভালো ছিল সেটা হচ্ছে শ্রেয়াস।

0: কারণ মানে খুব ভালো বলতে এরকম না যে সে অসাধারণ খেলেছে, না একদমই না, মানে সে অসাধারণ,
1: হ্যাঁ কম্পারেটিভলি আমি একটা
0: অন্যদের থেকে কম্পেয়ার করলে সে কিন্তু এই পুরো সিরিজে 218 রান করেছে, সেখানে এইটা এতটাই বড় লাগছে যে পাঁচটা ম্যাচে 218 রান বা চারটে ম্যাচে 218 রান, যদিও ইন্ডিয়া ফার্স্ট ইনিংসটা খেলেছিল ফার্স্ট ম্যাচে, সেখানে কিন্তু যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল সে কিন্তু 236 রান করেছে। আর আমরা কি কোনো উত্তর,
1: হ্যাঁ আমার উত্তর পেয়েছি, সৌভিক সরকার বলছে হ্যারি ব্রুক, তিনি ইংল্যান্ডকে 4-0 ব্যবধান সিরিজে জিততে নেতৃত্ব দেন ডেফিনেটলি। অনিন্দিতা বলছে হ্যারি ব্রুক, সৌমেন দাস বলছে হ্যারি ব্লক ব্রুক হবে ওটা যাকে। থ্যাংক ইউ, অনেকগুলো উত্তর পেয়েছি আমার, তো আমরা সঠিক উত্তর চলে যাই।
0: একদমই, তোমরা যারা উত্তর দিয়েছো সবার জন্য একটা জোরে হাততালি, তোমরা সবাই একদমই ঠিক উত্তর দিয়েছো, হ্যারি ব্রুক। এবং যেটা একজন সৌভিক সরকার মোস্ট প্রবাবলি বলেছে যে হ্যারি ব্রুক কিন্তু অসাধারণ নেতৃত্ব দিয়েছে।
1: এক্স্যাক্টলি, এইখানেই আমি আসবো যে ক্যাপ্টেন্সি কোথাও না কোথাও গিয়ে ম্যাটার করে। ইউ নো আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সেগমেন্টে আমরা খুব ভালো ভালো ক্যাপ্টেন পেয়েছি, স্টার্টিং ফ্রম গাঙ্গুলি,
0: হ্যাঁ
1: দেন ধোনি, যখন টিমের যেরকম ক্যাপ্টেন দরকার পড়েছে।
0: হ্যাঁ,
1: এখন তুমি না সিলেক্ট করতে পারবে না কোন ক্যাপ্টেন ফিট করছে কোন ফরম্যাটে। এরপরে তুমি ঠিক করতে পারছো না তুমি কাকে ক্যাপ্টেনে ফেস করবে,
0: ওই জন্যই
1: শ্রেয়স আয়ার ছিল, বাট দেখে নিলে তুমি,
0: হ্যাঁ মানে ওই জন্যই বারবার ট্রাই করা হচ্ছে বিভিন্ন প্লেয়ারকে ক্যাপ্টেন করে খেলানোর।
1: এন্ড দেয়ার ইজ শুভমান গিল, যেটা আমরা আগামী ওডিআই তে দেখতে পাবো, এই শুরু হচ্ছে
0: আজকের ওডিআই তে দেখতে পাবো,
1: আজকের ওডিআই তে দেখতে পাবো যে শুভমান গিল ক্যাপ্টেন্সি করছে ওডিআই তে।
0: হ্যাঁ,
1: সেখানেও আমার দেখার বিষয় যেখানে দুটো ভেটেরানস বসে রয়েছে, রোহিত এবং বিরাট কোহলি,
0: এবং যেখানে আমরা দেখেছি একটা জিনিস যে বিরাট কোহলি অ্যাজ আ ক্যাপ্টেন অসাধারণ খেলেছেন অবশ্যই, কিন্তু যখন উনি ক্যাপ্টেনশিপ থেকে ছেড়ে দিলেন তারপরেও কিন্তু হিজ পারফরম্যান্স ওয়্যার কনসিস্টেন্ট এবং বেটার, এবং যেটা বিরাট কোহলি অনেক জায়গায় বলেছে যে ইট টেক্স টু মাচ টু বি আ ক্যাপ্টেন, মানে এই যে এত চাপ, মানে শুধুমাত্র খেলার থেকেও আরো অনেক পারস্পরিক প্রচুর চাপ নিয়ে একটা ক্যাপ্টেনকে খেলতে হয়, কিন্তু সেখানেই অ্যাজ আ প্লেয়ার আমরা দেখেছি যে সে ক্যাপ্টেনশিপ ছেড়ে দেওয়ার পর খুবই ভালো খেলেছে। এখনও তারা তাদের জুনিয়রদের ক্যাপ্টেনশিপে খেলছে, যেখানে আমরা শুভমান গিলকে আগেও দেখেছি, আমরা টেস্ট ফরম্যাটে দেখেছি, আমরা ওডিআই ফরম্যাটে দেখেছি, আমরা টি টোয়েন্টিতে দেখিনি, মানে ভালো খেলতে দেখেছি, বাট ক্যাপ্টেনশিপ আমরা দেখবো অবশ্যই যে আজকে সে কি করে,
1: কেমন হয়, কিরকম হয়। আর অন্যদিকে কিন্তু যেটা আর শুরুতে কিংসুক বললো যে এই ইংল্যান্ড আর ইন্ডিয়া টি টোয়েন্টি সিরিজের পর তো আমাদের সকলেরই মন ভেঙেছে, কিন্তু কোথাও গিয়ে একটু আমাদের সেই আঘাতে মলম লাগিয়েছে ওই দলটা, যে দলটাকে আমরা প্রায় মানে নেগলেক্ট করি, এবং আমরা কোথাও গিয়ে এবার মনে হয় যে রুখে দাঁড়ানো উচিত সেই সমস্ত কিছু লোকেদের থেকে, কারণ তারা মাঝে মধ্যে কিন্তু কম্প্যারিজন টেনে আনে যে মেন্স ক্রিকেট টিম আর উইমেন্স ক্রিকেট টিমের মধ্যে, কিন্তু তুমি দেখো লর্ডসের মাঠে ঐতিহাসিক জয় কে আনলো, উইমেন্স ক্রিকেট টিম।
0: আর যেখানে এদিকে মানে আমরা আমি জাস্ট যেটা ভাবছিলাম বলবো সেটা হচ্ছে এটা কিন্তু প্রথম ইংল্যান্ডের বাইলেটারাল সিরিজ টি টোয়েন্টি সিরিজ যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড জিতেছে, প্রথম এটা,
1: প্রথম
0: ইতিহাসে, প্রথম
1: ইতিহাসে প্রথম। অন্যদিকে কিন্তু লর্ডসের মাঠে আবার ঠিক উল্টোটা হয়েছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস তৈরি করলো জিতে লর্ডসের মাঠে
0: 270 রানে,
1: 270 রানস,
0: মানে এটা প্রচুর, মানে 270 রানসে তারা জেতে। এবং তার সঙ্গে যেটা মানে আমরা ফার্স্ট ইনিংসেও দেখেছি যেখানে ইন্ডিয়া উইমেন 285 রান করেছেন, এবং তার পরিবর্তে ইংল্যান্ড করেছিল কিন্তু 170, সেখানেও কিন্তু তারা যেটা করা উচিত তারা কিন্তু সেটা করতে পারেনি, এবং তার পরিবর্তে অবশ্যই ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে ইন্ডিয়া করে,
1: একদম একদম ডেফিনেটলি তাই। এবং সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকের স্মৃতি মান্দানা, যেখানে তোমার 70 রান পার্টনারশিপ, তুমি যদি দেখো খুব সুন্দর পার্টনারশিপ ছিল শেফালি বার্মা এবং স্মৃতি মান্দানার মধ্যে, এবং সমস্ত কিছু খুব সুন্দর অর্গানাইজড, এবং তুমি দেখতে পাচ্ছ যে ক্যাপ্টেন্সির মধ্যে কাকে তুমি কিভাবে রাখবে, কিভাবে রাখতে পারবে, এটা কিন্তু দেখা যাচ্ছিল এখানে বোঝা যাচ্ছে না ইন্ডিয়া টিমে,
0: না মানে আমাদের উইমেন্স টিম। এবং যেটা অবশ্যই মানে আরও একটা জিনিস যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে যে একদম লাস্টে যেখানে ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসে সেখানে কিন্তু 186-এ অল আউট করে দিয়েছে, এবং ভাবা যায় 270 রানে জিতে গেছে,
1: দুর্ধর্ষ রান। তবে আমরা এবার একটা সেকেন্ড ফিরিটে যাবো, সেকেন্ড ফিরিটটা হচ্ছে কি এই যে মেন্স টি টোয়েন্টি সিরিজে হলো সেখানে লাস্ট টি টোয়েন্টি ম্যাচটাতে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে? আমি উত্তরটা নিয়েই আমি কারণটাতে যাব, তবে তার আগে সুন্দর গান ডেফিনেটলি তোমাদের জন্য থাকবে।

0: এবং সেই গানটা আমার মনে হয় যে আগামী যে দল রয়েছে ওডিআইতে খেলার জন্য সেই দল কিভাবে খেলছে, কারণ সবাই এবার এক্সপেক্ট করছে যে এবারে একটু মুখটা রাখুক ইন্ডিয়া, কারণ না হলে যেভাবে আমরা হারলাম।
1: হ্যাঁ, মানে আরো আমাদের প্রচুর এক্সপেকটেশনস রয়েছে,
0: কারণ এক্সপেকটেশন রয়েছে ইন্ডিয়া যেভাবে খেলে, এক্স্যাক্টলি রেকর্ড কামব্যাক, এবং ইন্ডিয়া যেভাবে খেলে, যে প্রেসারে খেলতে পারে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা সবাই গোটা ভারতবাসী এবং আপামর ক্রিকেট ফ্যান, শুধু ভারতের কথা বলবো না,
1: এক্স্যাক্টলি সারা বিশ্বের ক্রিকেট ফ্যান,
0: সারা বিশ্বের ক্রিকেট ফ্যান কিন্তু কোথাও না কোথাও গিয়ে যে দল খেলছে না সেই দল কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করে, বিকজ অফ ওয়ান রিজন, ইন্ডিয়া প্রেসারে খেলতে পারে,
1: এবং মানে আগ্রিড, এবং ইন্ডিয়া বারবার সেটা প্রুফ করে দিয়েছে।
0: হ্যাঁ,
1: হতেই পারে, মানে খারাপ দিন আসে এবং সেটা অবশ্যই আবার ওভারকাম করে ভালো দিনও চলে আসে, কিন্তু এই খারাপ ভালো এই সব কিছু নিয়েই আমাদের জীবন, এই সব কিছু নিয়েই খেলা। সেরকমই একটা অসাধারণ গান রূপম ইসলামের রয়েছে তোমাদের সবাইকে শুনিয়ে
0: দেবো গানটা, এবং গানটা ডেডিকেটেড টু দ্যাট ওডিআই টিম, কারণ কামব্যাক করে এবং কামব্যাকের জন্য দেখিয়ে দেয় যে তারা মাঠ ছাড়ে না। তবে গানে যাওয়ার একটা প্রশ্নটা একবার করে যাই, প্রশ্নটা হচ্ছে যে ফ্রি হিটের প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে লাস্ট টি টোয়েন্টি ম্যাচটাতে, ছটপট চলে এসো উত্তর নিয়ে। আর এতক্ষণ তোমাদের সঙ্গে আড্ডা, আমি শৌরিক, আমার সঙ্গে

0: মানে সত্যি আমাদের ওডিআই টিমকে কিন্তু আগুনের মতো খেলতে হবে, এবং আমরা সবাই এক্সপেক্ট করব যে বিরাট কোহলি রোহিত শর্মা অনেকদিন পর আবার আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো খেলতে, সেখানে ওরা অবশ্যই আগুনের মতো খেলবে। এবং যাওয়ার আগে যে প্রশ্নটা আমরা করেছিলাম যে এই যে টি টোয়েন্টি সিরিজটা, যে বাইলেটারাল সিরিজটা হয়ে গেল, সেখানে লাস্ট যে ম্যাচটা ছিল সেই লাস্ট ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে
1: হয়েছে? উত্তর নিয়ে যে কি বন্ধু রয়েছে শুনি, বন্ধু কি বলছে আমাদের? হ্যালো হ্যালো
2: হ্যালো
1: হ্যালো, কে বলছেন, কোথায় বলছেন?
0: না
1: কোন রকম ভাবে কেটে গেল। আমরা উত্তর চাইছি, উত্তর চাইছি যে প্লেয়ার অফ দ্য ম্যাচ লাস্ট টি টোয়েন্টি ম্যাচটাতে কে হয়েছে। বন্ধু কি আমাদের ফোন লাইনে রয়েছে?
0: হ্যাঁ বন্ধু ফোন লাইনে এসে গেছে। হ্যালো
2: হ্যালো হ্যালো,
0: যারাই উত্তর দেবেন আমরা বারবার বলেছি বাট আবার আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখনই ফোন করবেন একটু রেডিও সেটটা থেকে দূরে গিয়ে ফোন করবেন, তাহলে আমাদেরও শুনতে সুবিধে হবে এবং এই যে ট্রান্সমিশনে কোনো প্রবলেম হবে না। আর কোনো কারণে যদি আমাদের ফোন লাইনে না পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এখন ফেসবুকেও লাইভ আছি, সেখানেও কিন্তু তোমরা আনসার দিতে পারো। কিন্তু বন্ধু ফোন লাইনে দেখি বন্ধু কি বলছে।
1: হ্যালো
2: হ্যালো,
0: না আমি তো আমার কথাই শুনতে পাচ্ছি।
1: আমি আবারও সকলকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা রেডিও সেট থেকে দূরে গিয়ে আমাদের ফোন করো, নাহলে তোমাদের কথা শুনতে পাবো না, আমরা আমাদের নিজেদের কথাই শুনে যাবো, কিচ্ছু আলটিমেটলি হবে না।
0: এক্স্যাক্টলি।
1: তো প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে ইতিমধ্যে বন্ধু ফোনে লাস্ট ফোন কল নিচ্ছি। হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ কি বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি শুনতে বসা কথা বলছি, ফুলিয়া থেকে।
0: হ্যালো, হ্যাঁ বলুন
1: বলুন।
2: উত্তরটা হবে
1: জস বাটলার। বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমরা উত্তর পেয়েছি ইতিমধ্যে একটা, আর একটু অপেক্ষা করি। আমাদের পোস্টের অনেকগুলো কমেন্ট এসেছে, জস বাটলার অনেকেই বলছে, এবার দেখা যাক আমাদের লাইভে কোনো কমেন্ট এসেছে কি
0: না। আনসারটা এখনো আসেনি, তো
1: আনসারটা এখনো আসেনি, ঠিক আছে। তবে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি আমরা, আমরা এই অ্যানাউন্সমেন্টটা একটু আগেই দিয়ে রাখছি, মাঝখানে আবারও ডেফিনেটলি দেব। এবং আমরা অন্য সেগমেন্টে ঢোকার আগে বলে রাখি যে আজকে আমরা রাত ঠিক 9টায় যুববাণী কলকাতার ফেসবুক পেজ থেকে লাইভ থাকছি ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে। এই মুহূর্তে ফিফা চলছে এবং ফিফাতে আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা টিম দুর্ধর্ষ খেলেছে। আগামীকাল সেমিফাইনাল, তার আগের রাতে ঠিক আজকে রাত 9টায় আমরা লাইভ থাকবো। তোমাদের প্রেডিকশন নিয়ে তোমরা কি মনে করছো, কারণ তোমরা অনেকেই ফুটবল দেখছো, অনেকেই তোমরা বলেছো যে এই সেগমেন্টটা ভালো লাগছে এবং তোমরা চাইছিলে যে একটা লাইভ হোক। তো লাইভটাতে আমরা রয়েছি এবং ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে টিম থাকছে, দেখে নেবে কারা কারা রয়েছে।
0: এই পুরো এই যে তোমরা এতদিন প্রায় এক মাসের ওপর আমরা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের, তোমরা যাদেরকে শুনছো সেই পুরো টিম ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপকে তোমরা আজকে দেখতে পাবে। এবং এখন আমরা এতদিন লাইভ করিনি, আমরা এখন গিয়ে লাইভটা করছি, তার কারণ আমরা এখন কিন্তু প্রপারলি টিম চুজ
1: করতে পারবো,
0: কারণ আমরা এখন গিয়ে দেখতে পাচ্ছি যে আর এই কটা টিমই বাকি রয়েছে, এদের মধ্যে থেকেই কেউ একজন চ্যাম্পিয়ন হবে, সেই জন্য এখন আমরা ক্লিয়ার চয়েস করতে পারবো, সেই জন্য আমরা লাইভে থাকবো। আমরা আশা করি তোমরা সবাই থাকবে সেখানে, এবং তোমাদের প্রেডিকশন, তোমাদের কি অ্যানালাইসিস রয়েছে, তোমরা কি ভাবছো,
1: কি ভাবছো, হ্যাঁ তোমাদের সঙ্গে
0: কি বলছে,
1: এতদিন আমরা বলেছি এবার তোমরা বলবে।
0: এক্স্যাক্টলি
1: এক্স্যাক্টলি। এবার চলে আসি আমাদের নেক্সট সেগমেন্টে, হেলসিংকি কাপ। এই কাপটা হচ্ছে ইয়ুথ স্টেজে সবথেকে বড় একটা কাপ এবং ফুটবলের সবথেকে প্রেস্টিজ একটা কাপ। এখানে কিন্তু আজ অব্দি ইন্ডিয়া জিততে পারেনি, কিন্তু এত বছর পর 11 জুলাই 2026 সেই ইতিহাস তৈরি হলো। হেলসিংকি কাপ জিতলো ফিনল্যান্ডে ইন্ডিয়া। তুমি যদি ইন্ডিয়ার প্রত্যেকটা গ্রুপ স্টেজের পারফরমেন্স দেখো,
0: এক্স্যাক্টলি মানে এটাতেও মানে দেখো আমরা তো সবাই জানতাম না
1: 32, হ্যাঁ অনেকেই জানতে না, কিন্তু আমাদের জানা উচিত আমরা ইন্ডিয়ান ফুটবল টিমকে সাপোর্ট কেন করছি না। আমার বক্তব্যটা হচ্ছে এখানেই, যেখানে আমরা অন্য ফিফা বিশ্বকাপে অন্য দলকে সাপোর্ট করতে পারছি, ইন্ডিয়াকে কেন পাচ্ছি না। আমরা একটা প্রশ্নই করছি এবং সেটা অফ সিজনে করছি না, আমরা সিজনেই করি, সিজনাল প্রশ্ন। এটা হচ্ছে ইন্ডিয়া কি ভারতে মানে ভারত কি খেলতে পারবে ইয়েতে ফুটবলে?
0: আমি 100 বার আশা করি, এবং এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করব, আমি আশা করি ভারত খেলবে ভারত হোস্ট না করে। এটা একটা বড় সুযোগ যেটা ফিফা দেয়, যেটা আমরা এবারেও দেখেছি কানাডা খেলছে, যেখানে তোমরা যদি হোস্ট নেশন হও তোমরা খেলতে পারো। সেখানে আমি সত্যিকারের আশা করি এটা যে ইন্ডিয়া ফিফা খেলবে হোস্ট না করে। আমরা 30 না হলেও আমরা 34-এর দিকে অবশ্যই নজর রাখবো, কিন্তু এই যে নজর আমরা কেন রাখবো, এই যে আমরা এতটা আশাবাদী, কারণ তার একটাই কারণ, এই যে হেলসিংকি কাপে 8টা ম্যাচ খেলেছে ইন্ডিয়া, এবং তার মধ্যে টোটাল
1: 68 গোল স্কোরড,
0: এবং মাত্র 2 গোল আমরা মানে কনসিড করেছি, 2 গোল
1: মাত্র, এবং সেখানে আমাদের উইন রেট 100%। আমি সেখানে আসবো ইতিমধ্যে বন্ধু ফোন লাইনে, আমি লাস্ট উত্তরটা নেব,

0: শুনি বন্ধু কি বলছে আমাদের। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন?
1: আমি নদিয়া থেকে গোপাল মুখার্জি বলছিলাম।
0: হ্যাঁ বলুন উত্তরটা। জোরে হাতলি তোমাদের, আর আরো ফ্রি হিট থাকবে তোমাদের জন্য ডেফিনেটলি। তবে হ্যাঁ, যেটা আমরা আলোচনা করছিলাম এবং সেখানে তোমরাও বলো তোমাদের কি প্রেডিকশন, তোমাদের কি মনে হয় যে ইন্ডিয়া কি এখনো রেডি এরপর যে ফিফা খেলতে পারবে কিনা বা বিশ্বর মঞ্চে কিছু যেতে পারবে কিনা।
2: সেখানে কিন্তু আমরা কিন্তু সুযোগ পেয়েছি, আমরা যদি ফিফার ইতিহাস দেখি সেখানে গিয়ে 90s-এ একবারই ইন্ডিয়া হয়তো ফিফা খেলার সুযোগ পেয়েছিল, যেখানে আমাদের টিম উইথড্র করে নিয়েছিল,
0: উইথড্র করে নিয়েছিল,
2: কিন্তু তারপর থেকে এখনো ওয়ার্ল্ড স্টেজে আমরা কখনো সুযোগ পাইনি। এবারেও হয়তো কিছুটা চান্স ছিল কিন্তু বিতর্কিত বিষয়ে আমরা সুযোগ পাইনি।
0: এক্স্যাক্টলি,
2: যেটা দেখার সেটা হচ্ছে ভবিষ্যতের দিকে, যেখানে কিন্তু অলরেডি ইয়ুথ যে ওয়ার্ল্ড কাপ হয় যেটা আড়াই মাস পর থেকে শুরু হবে সেখানে কিন্তু ভারতবর্ষ সুযোগ পেয়েছে, কিন্তু কিন্তু কিন্তু
0: কিন্তু কিন্তু কিন্তু
2: আমাদের না তো এখনো কমপ্লিট টিম রয়েছে, না তো সেই টিমের কোনো কোচ আছে,
0: কোচ রয়েছে বাট ঠিক আছে, ডেফিনেটলি বিকজ আই ওয়ান্ট দ্যাট অনলি পারসন যার জন্য আজকে হেলসিঙ্কি কাপটা হয়েছে। আমি তার নামটাতে যাব, তবে নামটা যাওয়ার আগে আমি একটু গোটা রিভিউটা দিয়ে দিই হেলসিঙ্কি কাপের ঠিক ইন্ডিয়ার পারফরমেন্স কীরকম ছিল। গ্রুপ সি চারটে গ্রুপ স্টেজের মধ্যে একটা ফার্স্ট ওপেনিং ডমিনেন্ট ওপেনিং করেছে ইন্ডিয়া, সেখানে এফসি ভালতির এগেনস্টে 6-1 জিতেছে ইন্ডিয়া। সেকেন্ড গ্রুপ স্টেজে তোমার হেলসিঙ্গির কাছে আবারও 9-1 জিতেছে, ইবিকের এগেনস্টে জিতেছে 11-0 এবং এফসি কায়াসির দিকে জিতেছে 7-0।
2: এবং তারপরটা আমি বলবো, কারণ এটা মানে এটা আমরা যারা ফুটবলের গেম খেলি আমরা এতদিন জানতাম এটা গেমে পসিবল, এটা রিয়েলে পসিবল
0: না।
2: আমি এক্সপেক্ট করতাম না যদি দেখতাম যে 19-0 তারা হারিয়েছে পনিস্টাসকে, 19-0 হারিয়েছে
0: রাউন্ড অফ 32-তে পনিস্টাসকে 19-0 হারিয়েছে, রেকর্ড টুর্নামেন্ট ভিক্টরি মার্জিন এটা ইন্ডিয়া। ইয়েস ইন্ডিয়া,
2: মানে দিস ইজ মানে উই ডোন্ট নো, মানে যদি এরকম একটা টিম এরকমই কনসিস্টেন্ট থাকে তাহলে এরকম একটা টিম যখন ওয়ার্ল্ড স্টেজে গিয়ে খেলবে তখন আমরা আর এইবারের ওয়ার্ল্ড কাপে যেরকম আমরা অনেক টিমকে নিয়ে কথা বলেছি, যেমন আমরা প্রচুর মানুষ স্বপ্ন দেখেছি ইজিপ্টকে নিয়ে, প্রচুর মানুষ স্বপ্ন দেখেছি কেবোভার্দেকে নিয়ে, প্রচুর মানুষ এই টিমগুলোকে নিয়ে স্বপ্ন দেখেছি, সেরকমই হয়তো আমরা নিজেদের টিমকে নিয়ে স্বপ্ন দেখবো। কারণ রাউন্ড অফ 16-এ কিন্তু মাকাতি এফসিকে ওয়াক ওভারে ইন্ডিয়া জিতে যায়, তারপরে কোয়ার্টার ফাইনালসে এসে HJK হেলসিঙ্কিকে তারা 6-0 হারিয়ে দেয়, তারপর সেমিফাইনালসে ক্যাপিলান পাল্লোকে তারা 9-0 হারায়, এবং অবশ্যই দ্য ফাইনাল HJK হেলসিঙ্কি ফিনল্যান্ডের যে খেলাটা হয়েছে সেখানে কিন্তু 1-0 হারিয়ে তারা চ্যাম্পিয়ন
0: হয়। এবং তোমাদেরকে বলতে হবে যে এই এই হেলসিঙ্কি কাপে টুর্নামেন্টের মধ্যে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে তোমাদের বলতে হবে। উত্তরী ঝটপট চলে এসো, আমাদের ফোন নম্বর খোলা রয়েছে 0332131342 নাম্বারে, আর ফোন নাম্বারে না পেলে আমাদের তো ডেফিনেটলি পোস্টার রয়েছে এবং লাইভে আমরা এই মুহূর্তে রয়েছি। আর দেখা যাক এবার কি হয়, উত্তর ঝটপট নিয়ে তোমরা চলে এসো আর তোমরা বলো যে তোমাদের কি মনে হয়, এবং যে মানুষটার জন্য আজকে হেলসিঙ্কি কাপ এই হেলসিঙ্কি কাপ ইন্ডিয়া তো ভালো পারফর্মেন্স করলো সেটা হচ্ছে
2: রঞ্জিত বাজাজ। আমরা এখন সোশ্যাল মিডিয়াতে জানতে পারছি ওনার ব্যাপারে, উনি কিরকম ভাবে ট্রেনিং করান। এবং একটা ছোট্ট পয়েন্ট যেটা বলার কথা, যেটা অনেকেই বলে যে ভারতবর্ষ ফুটবলে বিশ্ব দরবারে খেলতে পারে না, তার কারণ অনেকেই বলে যে আমরা অতটা প্রিপেয়ার্ড নই, আমাদের জিনে ফুটবল নেই, এইসব অনেক কথা আসে। সেখানে কিন্তু অলরেডি রঞ্জিত বাজাজ বলে দিয়েছেন যে আমাদের যে প্লেয়াররা যারা এই হেলসিঙ্কি কাপ খেলেছে বা ইন্ডিয়া ওনার আন্ডারে যারা ট্রেন করে তাদের ইয়ো স্কোর কিন্তু যে কোনো পৃথিবীর যারা বেস্ট ফুটবলার তাদের সমানে আমাদের ইয়ো স্কোর আছে যদি আমরা দেখি। আর আর অবশ্যই আমাদের বাংলায় তো একটা গান, মানে এটা আমি জানি না, মানে আমি এটা কবেকার গান আই হ্যাভ নো আইডিয়া, আমি শুনে আসছি অনেক বছর ধরে। এই জেতার পর আমরা সবাই সবসময় আশা করব যে ভারতবর্ষ যেন ওয়ার্ল্ড স্টেজে বড়দের জায়গাতেও খেলে, সেখানে ইউথে আমরা যাই না, এখন আমরা আশা করছি ইউথ ফুটবলে ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া খেলবে, সেখানে এই সব টিম স্পেন ফ্রান্স জার্মানি আর্জেন্টিনা এদেরকে ফেস করবে আমাদের টিম।
0: এক্স্যাক্টলি,
2: আমরা সবাই হয়তো তখন লাইভ করব ইন্ডিয়ার জার্সি পরে বসে,
0: ইন্ডিয়া জার্সি পরে করবে তখন, এই জার্সি পরে থাকবে না, আমি মুহূর্তে আর্জেন্টিনা জার্সি পরে রয়েছি ডেফিনেটলি, আই এম আ ফ্যান অফ মেসি এন্ড আর্জেন্টিনা ডেফিনেটলি, আমি সাপোর্ট করব ডেফিনেটলি, কিন্তু ইন্ডিয়া যেদিন খেলবে
2: সেদিন
0: আমি হারলেও সাপোর্ট করব
2: অবশ্যই। মানে এই যে এই একটা সময় কিন্তু আমাদের এই ভারতবর্ষ অনেক দেশে ভাগ হয়ে যায়, কারণ আমরা সবাই এক একটা দেশকে ফলো

0: করি,
1: এই সময়টা তুই, হ্যাঁ
0: কিন্তু যদি আমরা ইন্ডিয়াকে দেখি তাহলে আমার মনে হয় সবাই কিন্তু আবার ফিরে আসবো ইন্ডিয়াতে, তার কারণ একটাই, সেটা হচ্ছে আমরা বাংলায় সব সময় বলি যে

0: সত্যি সব খেলার রাজা ফুটবল খেলা, এবং সেই রাজা আমরা দেখব যে ভারতবর্ষ এক সময় অবশ্যই রাজত্ব করবে
1: ডেফিনেটলি,
0: যেরকম এতদিন মানে এত বছর এখন আমরা দেখছি ক্রিকেটে ভারতবর্ষ রাজত্ব করে আসছে। হ্যাঁ, কয়েকটা খারাপ ম্যাচ হতেই পারে, বাট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স আমরা, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো সেখানে আমরা আবার ওয়ার্ল্ড কাপ জিতবো। আমরা ক্রিকেটে যতটা যশ খ্যাতির জায়গায় রয়েছি আমরা এক্সপেক্ট করবো একদিন হয়তো
1: ফুটবলও সেই জায়গায়
0: সমান জায়গায় পৌঁছাবে।
1: কিন্তু কিন্তু কি জানো কিংসুক, ফুটবল নিয়ে যখন যখন কথা হচ্ছে, আমি এই যে প্রশ্নটা অনেকেই করে যে ইন্ডিয়া কবে খেলবে বিশ্ব প্ল্যাটফর্মে, কবে যাবে ইন্ডিয়া, কবে আমরা সেই জার্সি পরে বসবো আবারও, এবং কবে ইন্ডিয়া আবারও যেটা তুমি বললে যে ক্রিকেটের মতোই বাংলা মানে বিশ্ব ফুটবলে নাম করবে।
0: হ্যাঁ,
1: এই প্রশ্নটা যদি তুমি সারা বছর করো তবেই হবে।
0: আহা, মানে
1: চার বছর অন্তর অন্তর যখনই ফিফা হয় তখনই তুমি প্রশ্ন করো যে ইন্ডিয়া খেলবে না, এবার ইন্ডিয়া কবে যাচ্ছে, হবে না।
0: এবং এবং
1: আরেকটা জিনিস, এক্স্যাক্টলি আরেকটা জিনিস আমি আসছি কিংসুক, সেটা হচ্ছে মানুষকে সাপোর্ট করতে হবে। অনেক মানুষ সাপোর্ট করে না, আমি জানি না কেন করে না।
0: এক্স্যাক্টলি, আর মানে আমরা সবসময় মানে এই যে তুমি যে কথাটা বললে না, আমরা সারা বছর কিন্তু আমরা কথা বলি, আমরা কিন্তু ভারতীয় ফুটবল নিয়ে কথা বলি না, আমরা হয়তো আইএসএল কাপ নিয়ে কথা বলি,
1: আইএসএল কাপ নিয়ে আমরা কথা বলি, আমরা ক্লাব, আমরা ক্লাব ভিত্তিক,
0: এক্স্যাক্টলি আমরা ক্লাব ভিত্তিক আলাদা আলাদা হয়ে যায় এবং সেখানে লড়াই করি, ঝগড়া করি, ঝামেলা করি, মারপিট করি,
1: যখনই আমরা ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের কথা উঠে তখনই কিন্তু আমরা একবার না একবার হলো ইন্ডিয়ার বিষয়টা তুলে আনি যে বিশ্ব

0: আমরা আশা করি ইন্ডিয়া খেলবে, কিন্তু আমাদের প্রশ্নটা কিন্তু এটা ছিল না।
1: আমাদের প্রশ্নটা ছিল যে হেলসিংকি কাপ যারা দেখেছো বা যারা দেখোনি, প্লিজ একটু আপডেট করো, একটু ফলো করো যে এই হেলসিংকি কাপে কে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, এবং সেটা খুব ইজি একটা নাম।
0: হ্যাঁ, মানে সকলেই আমরা জানি, মানে তোমরা
1: অনেকে জানে যে অনেকে ফলো করেনি, তো তোমরা গুগল সার্চ করতে পারো,
0: এবং অবশ্যই তোমরা সার্চ করে দেখো। মানে এটা একটা,
1: আমরা উত্তরে যাব না,
0: আমরা উত্তর দিচ্ছি না, মানে তোমরা যদি এটার উত্তর নাও জানো, তোমরা সার্চ করে দেখো, বিকজ দিস ইজ দ্য ওয়ে অফ স্প্রেডিং অ্যাওয়ারনেস।
1: এক্স্যাক্টলি, আমরা উত্তর দেব না এখন।
0: তোমরা দেখো ইন্ডিয়া কিরকম পারফর্ম করেছে, তোমরা সার্চ করে দেখো, যেখানে তোমরা হেলসিংকি কাপ দেখবে তোমরা দেখতে পাবে ইন্ডিয়া কিরকম পারফর্ম করেছে, তখন গিয়ে কিন্তু আমাদের হয়তো ভবিষ্যতে, যেরকম উনি ফোন লাইনে বললেন যে আমরা হয়তো দেখতে পাবো আট বছর পরে, হয়তো এই প্লেয়ারগুলোকেই আমরা দেখতে পাবো আট বছর পরে।
1: দেখি ফোন, বন্ধু ফোন লাইনে শুনি, বন্ধু কি বলছে।
0: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ
0: না, এই একই কারণে
1: তোমরা, আমি জানি না কেন বুঝতে পারছো না, আমি বারবার বলছি ভিডিও সেট থেকে যখনই ফোন করবে দূরে গিয়ে একটু ফোন করো, প্লিজ, আই রিকোয়েস্ট এভরিওয়ান। আচ্ছা, ইতিমধ্যে আমরা ঘড়ির সময় দৌড়াচ্ছে, তবে আমরা কিছু জিনিস মিস করে আছি, অন্য একটা খেলা আমরা মিস করেছি, এটা হচ্ছে কি, উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, 139th উইম্বলডন চ্যাম্পিয়নশিপ। সেখানে আমরা দেখছি পাচ্ছি যে জেন্টলম্যান সিঙ্গলসে জ্যানিক সিনার জিতেছে, হি ইজ আ লেজেন্ড, হি ইজ এ বর্ন লেজেন্ড, হি ইজ মেকিং এভরি পিপল অস্ট্রাক। লেডিস সিঙ্গল জিতেছে লিন্ডা নাসকোভা, জেন্টলম্যান্স ডাবল জিতেছে হেনরি প্যাটন এবং হ্যারি হেলনোভা, লেডিস ডাবল জিতেছে গো হ্যানওয়ে অ্যান্ড ক্রিস্টিয়ানা, এবং মিক্স ডাবল জিতেছে মার্সেলো এবং জিজিয়ানা। এবং তুমি যদি ফাইনাল স্কোর দেখো, 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4, লেডিস সিঙ্গেলে কিন্তু 6-2, 5-7, 6-3, এবং খুব মার্জিন কিন্তু খুব কানায় কানায় ছিল, ঠিক আছে। উইম্বলডনে এবারে একটা অন্যরকম ফরম্যাট দেখলাম, বুঝলে কিংসুক, এরকম কিন্তু হয় না, মানে মার্জিনাল স্কোর কিন্তু খুব কম হয়। এবং আরেকটা জিনিস, সেটা খুব ক্লিশে লাগবে শুনতে, সেটা হচ্ছে কি, এবারে স্কোর ডাবল ডিজিট ক্রস করেনি,
0: না
1: প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটে রয়েছে। এবং এবারে খেলাটা খুব টান টান হয়েছে, ভীষণ টান টান হয়েছে, এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যানিক সিনার কিন্তু আবারও ডমিনেন্স সাস্টেন করেছে, অ্যান্ড ডেফিনেটলি বা আবারও জেন্টলম্যান সিঙ্গেলে জ্যানিক সিনার সেই সেই মানটা রেখে দিয়েছে।
0: এই এইটা এমন একটা খেলা, এখানে কিন্তু মানে আমি এই খেলার এক্স্যাক্টলি না বলে, এই খেলা থেকে, এই খেলায় কিন্তু আমরা অনেক ভারতীয় তারকা থেকে দেখতে
1: যাবো না সেখানে। আমরা আমরা বন্ধু ফোন লাইনে, একবার দেখি বন্ধু আমাদের কি বলছে।
0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো, না বন্ধু কিছু বলছে না। আমাদের প্রশ্নটা খুব সহজ প্রশ্ন ছিল, তোমরা প্রশ্নটার উত্তর না জানলেও প্রশ্নটার ব্যাপারে রিসার্চ করো।
1: এক্স্যাক্টলি, আর অন্যদিকে লেডিস সিঙ্গলে তোমার অল এ সেক শোকেস, 21 বছরের লিন্ডা নাসকোভা প্রথমবার এই গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গল টাইটেল জিতল। জেন্টলম্যান ডাবলে কিন্তু হেনরি প্যাটন এবং হ্যারি হেলনোভা কিন্তু খুব সুন্দরভাবে ফাইনেস্ট ডাবলস ইউনিটে স্কোর করেছে। অন্যদিকে লেডিস ডাবলে কিন্তু গোয়া হ্যানওয়ে এবং ভেটারেন ক্রিস্টিয়ানা মেলডেনকভ খুব সুন্দর ভিক্টরি এনেছে, যেটা কিন্তু এখনো অবধি ইতিহাসে সব থেকে কী বলবো, প্রেস্টিজিয়াস ভিক্টরি একটা। অন্যদিকে মিক্সড ডাবলসে মার্সেলো আবারও সেই একই নাম মান রেখেছে, এবং দেখার পালা যে এরপরের যে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ হবে সেখানে জ্যানিক সিনার কি তার মান ধরে রাখতে পারে নাকি ধরে রাখতে পারে না। তো যারা যারা ফলো করো তারা বুঝতে পারছো, আর যারা ফলো করছো না প্লিজ উইম্বলডন চ্যাম্পিয়নশিপটা দেখো, কারণ সেখানে অনেক কিছু দেখতে পাবে, যেটা কিংসুক বলছিল,
0: সেখানে তোমরা অনেককে দেখতে পাবে, অবশ্যই খেলা তো দেখতে পাবেই, তার সঙ্গে আমাদের অনেক প্লেয়ারদেরও তোমরা ওখানে স্যুটেড হবে দেখতে পাবে।
1: এক্স্যাক্টলি, যে আমরা যাবো না সেখানে, আবার
0: আমরা যাচ্ছি না, কিন্তু ফোন লাইনে বন্ধু এসছে, দেখি এই বন্ধু
1: উত্তর পাচ্ছি, আমরা ফেসবুক লাইভ থেকে কিছু উত্তর পাচ্ছি, সেখানে অনেকে বলছে রিমোশন, আই গেস সো, রিমোশন রিমোশন রিমোশন উত্তর বলছে। আমরা এখন উত্তরে যাব না, তোমাদেরকে সুযোগ দিচ্ছি বন্ধু ফোন লাইনে শুনি। হ্যালো,
0: হ্যালো,
3: হ্যাঁ নমস্কার
1: নমস্কার কে বলছেন?

0: কোথেকে বলছেন?
1: বহরমপুর কাশিমবাজার তালপা থেকে বলছি মনাদাস।
0: আচ্ছা বেশ, উত্তরটা
1: উত্তর আমি যে খেলা পছন্দ করি না, তবে খেলা খুব ভালোবাসি, কিন্তু আমরা যে ভারতবর্ষ ফুটবলে কত খেলাতে পদক নিয়েছি কিন্তু ফুটবলে আসতে পারিনি, তাই বলছি না ফুটবলে ফিরে আসুক।
0: আচ্ছা আচ্ছা বেশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই সাপোর্টটা দেখে ভালো লাগছে। আচ্ছা আমরা লাইভ অনেকগুলো উত্তর পেয়েছি রিমোশন, এবং দেখা যাক যে উত্তরটা কি হয়। তবে তার আগে ইতিমধ্যে আমরা জানি যে সেগমেন্ট চলছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। তো আজকে আমাদের সঙ্গে রয়েছে কিংসুক, কিংসুক নয় আমার সঙ্গে, তো কিংসুক রয়েছে আজকে আমাদের সঙ্গে, কিংসুকের ছোট ভাই রয়েছে ঋত্বিক, স্টুডিও বাইরে থেকে রয়েছে ঋত্বিক। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে শুনি ঋত্বিক আমাদের কি বলছে।
2: World Cup Roundup. আজ 14 জুলাই আর আজ রাত থেকেই কিন্তু ওয়ার্ল্ড কাপের সবচেয়ে রোমহর্ষক ম্যাচ হতে চলেছে। টেক্সাসের ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই জায়ান্টস, ফ্রান্স আর স্পেন। আর ঠিক কাল আটালান্টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে থমাস টুখেলের ইংল্যান্ড। আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে কথা বলবো এই ম্যাচের যারা গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন, আর কথা বলবো এই ওয়ার্ল্ড কাপে ভেঙে যাওয়া বেশ কিছু অবিশ্বাস্যকর ওয়ার্ল্ড রেকর্ডস নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের রাউন্ড আপ। শুরুতেই আসা যাক গোল্ডেন বুটের দৌড়ে। ফুটবল ইতিহাসে এই প্রথম কোন এক ওয়ার্ল্ড কাপের এডিশনে তিনজন তিনটে ডিফারেন্ট প্লেয়ার সাত বা তার বেশি গোল করে এই রেকর্ড ক্রিয়েট করেছেন। এখনো পর্যন্ত যদি দেখি এই সিংহাসনে কিন্তু যৌথভাবে বসে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে আর আর্জেন্টিনার লিওনেল মেসি, দুইজনেরই কিন্তু গোল সংখ্যা আটটি করে। তবে ট্রাইব্রেকারের নিয়মে এগিয়ে কে? ফিফার নিয়ম বলছে গোল সমান হলে প্রথম ট্রাইব্রেকার হলো অ্যাসিস্টের সংখ্যা, আর সেইখানে কিন্তু এমবাপের অ্যাসিস্ট হচ্ছে তিনটি আর অপরদিকে মেসি হচ্ছে দুটি। তার মানে এখনো পর্যন্ত এমবাপের কাছে একটু হলেও ব্রাউনি পয়েন্ট রয়েছে। আরো আর একটা ব্রাউনি পয়েন্ট হচ্ছে এমবাপে কিন্তু মাঠে সময় কাটিয়েছেন কম, মাত্র 563 মিনিট। তাই এই মুহূর্তে গোল্ডেন বুটের অদৃশ্য মুকুটটি কিন্তু এখন এমবাপের মাথাতেই রয়েছে। তবে এই লড়াইয়ে 6 গোল করে ইংল্যান্ডের হ্যারি কেন আর জুড বেলিংহামও কিন্তু তাড়া করছেন, আর আজকের আর কালকের ম্যাচেই হয়তো আমরা অ্যান্সার পেয়ে যাব যে কার হাতে উঠছে গোল্ডেন বুট। আর এই গোল্ডেন বুটের কথা তো বলছি, তবে এই গোল্ডেন বুটের পর যেই রেকর্ডটা নিয়ে কথা বলতে হয় সেইটা হচ্ছে পার্সোনাল আর টিম ওয়াইজ রেকর্ড। তোমরা জানো 39 বছর বয়সে নিজের 6th ওয়ার্ল্ড কাপ খেলতে নেমে লিওনেল মেসি কিন্তু ফুটবল ইতিহাস একাই ওলটপালট করে দিয়েছেন। ওয়ার্ল্ড কাপের মিরোস্লাভ ক্লোজেকে টপকে 21 গোল করে এখনো পর্যন্ত তিনি কিন্তু ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সব থেকে বেশি গোল করার রেকর্ড করে ফেলেছেন, আর 10টি অ্যাসিস্টের মাধ্যমে ডিয়েগো মারাদোনাকে ছাপিয়ে ওয়ার্ল্ড কাপের সর্বকালের সেরা অ্যাসিস্ট দাতা এখন মেসি আর্জেন্টিনার হয়ে। কয়েনের ওই দিকটাও তোমাকে দেখতে হবে। ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি 8টি পেনাল্টি মিস করার রেকর্ডটাও কিন্তু মেসির কাছেই রয়েছে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু বিশ্বের প্রথম প্লেয়ার হিসেবে 6টি ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপে গোল করার একটা নতুন রেকর্ড করেছে। আর রাউন্ড অফ 16 স্পেনের কাছে হেরে বিদায়ের পর তার নামের পাশে এক না চাওয়া রেকর্ড যুক্ত হয়েছে। ফ্যান্সদের জন্য একটিও সুযোগ তৈরি না করে পুরো টুর্নামেন্টে তিনি মাত্র 17টি শট নিয়েছেন, যা 1966 সালের পর থেকে কোনো একক ওয়ার্ল্ড কাপে চান্সেস ক্রিয়েট না করে সবচেয়ে বেশি শট মারার রেকর্ড। তবে গোল করার পাশাপাশি গোল ঠেকানোরও কিন্তু রেকর্ড রয়েছে স্পেনের গোলকিপার উনাই সিমনের কাছে। ওয়ার্ল্ড কাপের টানা 609 মিনিট কোনো গোল না খেয়ে তিনি কিন্তু 1990 সালের ইতালির ওয়াল্টার জেঙ্গারের গড়া 517 মিনিটের রেকর্ড চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। দল হিসেবে স্পেনও কিন্তু টানা 6টি ম্যাচে ক্লিন শিট রেখে ইতিহাস সৃষ্টি করেছে এই ওয়ার্ল্ড কাপের এডিশনে। তো তোমার কি মনে হয় আজ রাতে ডালাসের সেমিফাইনালে এমবাপে কি পারবে স্পেনের এই আনডিফিটেড

0: রান থামাতে আর তাদের ডিফেন্স ভাঙতে, নাকি কালকের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করে মেসি আবার দেখিয়ে দেবেন কেন তিনি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম? তার জন্য চোখ রাখতে হবে মাঠের লড়াইতে আর কান রাখতে হবে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে। তোমার সঙ্গে এতক্ষণ ছিলাম আমি ঋত্বিক, টিল দেন কিপ লাভিং ফুটবল।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: হ্যাঁ, তাহলে আমাদের সঙ্গে কিন্তু ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ নিয়ে ছিল শরীর, যেরকমটা বললো আমার ভাই ঋত্বিক, কিন্তু আমরা সবাই আজকে থাকবো নটায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের যে পুরো টিম যারা তোমাদের সঙ্গে এই গোটা মাসটা ছিল আমরা সবাই একসঙ্গে, তোমরা আমাদের সঙ্গে দেখতে পাবে লাইভ, শুধু শুনতে পাবে না, তার সঙ্গে তোমরাও কিন্তু জানাতে পারবে যে তোমরা কাকে সাপোর্ট করছো, কেন সাপোর্ট করছো, কারা যেটা উচিত কাদের যেটা উচিত নয়, সব কিছু নিয়ে তাহলে আমাদের সঙ্গে অবশ্যই চলে এসো তোমরা রাত্রির নটায়।
3: রাত্রি নটায় আজকে অফিসিয়াল ফেসবুক পেজে আমরা থাকবো, যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে। তো প্লিজ প্লিজ তোমরা এসো, সেখানেই আলোচনা হবে, সেখানেই গল্প এবং প্রেডিকশন আমরাও কিছু দেবো, তোমরাও কিছু দেবে। তাই আজকের মতো সাইন অফ করছি, কারণ ঘড়ির সময় বলছে যে এবার যেতে হবে। বাট তার আগে ঋত্বিককে অনেকটা থ্যাংক ইউ, বিকজ খুব সুন্দর করে গুছিয়ে বলেছে যেটা আমার ছোট ভাই বললো না, জানি ছোট ভাই ভাইয়ের ব্যাপার একটা,
2: আরে
3: কিন্তু ঘড়ির সময় বলছে যেতে হবে। তাই আজকের মতো টাটা ভাই ভাই, আবারও কোনো এক সময় আড্ডা দেবো, গল্প হবে, আর অবশ্যই খেলা দেখতে ভালোবেসো এবং শুনতে থাকো যুববাণী।

0: কিংশুক ঘোষ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন
1: ভারতের সার্ভাইক
0: অ্যাপে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন পুরাতনী গান, শিল্পী পরাগ দত্ত। প্রথম গানটির কথা লিখেছেন গোবিন্দ অধিকারী।

তুনি গান শুনলেন পরাগ দত্তের কণ্ঠে, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন প্রচলিত লোকগীতি, শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়।

0: প্রচলিত লোকগীতি শুনছেন প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: দাদা তোমার শ্রীমতী রাধা জাত।

এতক্ষণ প্রচলিত লোকগীতি শুনলেন প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছে চারা বসানোর উপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, এজন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তিনি নারকেল গাছে চারা বিতরণের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, এবার 70টি বড় আকারের রথযাত্রার উৎসব হবে। সেখানে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি, স্বাস্থ্য দপ্তর ও পুলিশের সহায়তায় যে সেবা ক্যাম্পগুলি গড়ে তোলা হবে, সেখান থেকে চারা গাছ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এবছর 7 কোটি 20 লক্ষ বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার মধ্যে পরিবেশ দিবসে 9 লক্ষ রোপণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার 15 বছরে সবকিছু ধ্বংসের পাশাপাশি গাছও ধ্বংস করেছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তরবঙ্গেও বহু গাছ কেটে ফেলা হয়েছে। তাই ব্যাপক বনসৃজনের মাধ্যমে রাজ্যের পরিবেশ রক্ষা, অরণ্য সম্পদ তৈরি এবং জঙ্গলের জীবজন্তু রক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, শুধু গাছ লাগালেই নয়, সেই গাছকে রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে। দীর্ঘ 4 বছর পর উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের 1 নম্বর হাপতিয়াগাছ অঞ্চলের পেয়ারিলাল চা বাগানের মালিকপক্ষ তাদের বাগানে দখল ফিরে পেলেন। বিজেপি নেতা শঙ্কর অধিকারী গতকাল ওই চা বাগানে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন। তারপরেই তিনি জানান, আজ থেকে বাগিচা শ্রমিকরা মালিকপক্ষের সঙ্গে সমন্বয় রেখে বাগানে কাজ করতে পারবেন, তাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। উল্লেখ্য, শ্রমিক মালিক বিবাদের জেরে পেয়ারিলাল সহ চোপড়ার বেশ কয়েকটি চা বাগান একের পর এক বন্ধ হয়ে যায়। এর ফলে চরম সমস্যায় পড়েন শ্রমিকরা। রাজ্য সরকার পরিবর্তনের পর এই বন্ধ চা বাগানগুলি মালিকপক্ষের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। পেয়ারিলাল চা বাগান পুনরায় চালু হওয়ায় খুশি শ্রমিকরাও। রাজ্যের মাদ্রাসাগুলিতে 2015-20 সালের মধ্যে চাকরি পাওয়া 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ সুপ্রিম কোর্ট অবৈধ বলে বাতিল করে দিয়েছে। রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই এদের নিয়োগ হয়েছিল বলে কলকাতা হাইকোর্ট তাদের আগেই আবেদন খারিজ করে দেয়। 10 নম্বর জাতীয় সড়কের কুড়িমাইলা এলাকায় বড়সড় ধস নামায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল। এর জেরে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কপথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে, ফলে সিকিমের গ্যাংটক থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে সিকিমগামী সমস্ত যানবাহন আটকে পড়েছে। রাজ্যপাল আর এন রবি দক্ষিণ চব্বিশ পরগনায় মর্মান্তিক ট্রলার ডুবিতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প স্থলভাগে প্রবেশ করায় রাজ্যে বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে গতকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে। গ্রামীণ সংবাদ এখানেই শেষ হল। এর পরের খবর বেলার 12:50।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। কৃষক বন্ধুদের জন্য আবহাওয়া সতর্কবার্তা জানানো হয়েছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা অর্থাৎ হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা সর্বত্র বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: জমির দুনো ফসল।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি, চাষের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপকরণ ভীষণভাবে জরুরি হয়ে পড়ে। তার মধ্যে সার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। আসুন আমরা আজকে জেনে নেব যে কৃষিতে সুসংহত সারের ব্যবহার নিয়ে। আর এ প্রসঙ্গে বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের সহ কৃষি অধিকর্তা ডক্টর সৌমেন মণ্ডল। ডক্টর মণ্ডল, স্টুডিওতে আপনাকে স্বাগত।
2: নমস্কার।
1: যে কথাটা বলছিলাম যে সারের ব্যবহার নিয়ে, প্রথমেই আপনার কাছে জেনে নেব কৃষি উপাদানগুলোর মধ্যে সার বলতে আমরা কি বুঝব।
2: সার বলতে আমরা বুঝি উদ্ভিদদের চাহিদা মেটানোর জন্য এবং মাটির উর্বরতা বজায় রাখার জন্য কৃত্রিমভাবে আমরা যে সকল পদার্থ প্রয়োগ করি তাকেই আমরা সার বলে থাকি। সার জৈব এবং অজৈব দু ধরনের হয়ে থাকে। সাধারণত আমরা কৃষক বন্ধুরা অজৈব সারটাই বেশি ব্যবহার করে থাকি। জৈব সারটা আমরা খুব কম পরিমাণে, যেমন ধরুন ফার্ম কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, এগুলো খুব কম পরিমাণে প্রয়োগ করেন। কিছু কিছু কৃষক বন্ধুরা গোবর সার প্রয়োগ করেন। তো ম্যাক্সিমাম যেটা প্রয়োগ করা হয় ইউরিয়া, ডিএপি, ফসফেট, অর্থাৎ অজৈব সারটাই প্রয়োগ করা হয়।
1: তাহলে আমরা যদি ধরে নিই যে সার কয় প্রকার ও কি কি, তাহলে কি আপনি বলবেন যে একটা জৈব সার, একটা অজৈব সার?
2: হ্যাঁ, একটা একটা জৈব সার, একটা অজৈব সার। সারের আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে জীবাণু সার। অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, উপকারী ব্যাকটেরিয়া, ছত্রাক দিয়ে আমাদের জীবাণু সার তৈরি হয়েছে। যেমন রাইজোবিয়াম, যেটা আমাদের বিভিন্ন সিম্মগোত্রীয় অর্থাৎ ডাল জাতীয় শস্য যেগুলো আছে তাদের যে মূলের উর্বুদে থাকে রাইজোবিয়াম, এটা দিয়ে যে সার তৈরি হয় সেটাকে রাইজোবিয়াম কালচার বলা হয়। এটা এক ধরনের জীবাণু সার। অ্যাজোস্পাইরিলাম, যেটা নাইট্রোজেন ফিক্স করে, সিরিয়াল অর্থাৎ যেগুলো আমাদের দানাশস্য আছে তাদের নাইট্রোজেনটা ফিক্স করে, অ্যাজোস্পাইরিলাম, অ্যাজোটোব্যাক্টর, পিএসবি, ফসফোসলুবিলাইজিং ব্যাকটেরিয়া যেটা বলা হয়, অর্থাৎ ফসফেটকে মানে সহজে গাছ নিতে পারে, গ্রহণযোগ্যতা করে, সেটা এই ধরনের জীবাণু সার আছে।
1: তো জৈব সারের কথা আপনি বলছিলেন, জৈব সার বলতে আমরা কি বুঝব, কোনগুলোকে জৈব সার বলবো?
2: জীবজাত সারকেই জৈব সার বলা হয়। অর্থাৎ জৈব সার আবার দুভাগে ভাগ করতে পারি আমরা, উদ্ভিদজাত এবং প্রাণীজাত। উদ্ভিদ থেকে যে আমরা সারগুলো পাচ্ছি সেগুলোকে আমরা জৈব সার বলছি। যেমন কম্পোস্ট সার আমরা উদ্ভিদ থেকে পাচ্ছি, বা আমাদের ফসলের অবশিষ্টাংশ থেকে যে সারগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো জৈব সার। এছাড়া খোল বা আমাদের যে সবুজ সার যেটা, সেটা জৈব, উদ্ভিজ জৈব সার। আর প্রাণীজ যে জৈব সারগুলো, যেমন গোবর সার, কসাইখানার উপজাত সার, কেঁচো সার যেটাকে ভার্মি কম্পোস্ট বলা হয়, এগুলো প্রাণীজাত সার।
1: তো বেশ, এর উপকারিতা যদি বলেন যে জৈব সারের উপকারিতাটুকু আমরা কিভাবে নেব?
2: জৈব সারের উপকারিতা কৃষক বন্ধুদের অবশ্যই বলতে হবে, কারণ এখন আমাদের কৃষিতে জৈব অর্গানিক ফার্মিং অর্থাৎ জৈব চাষ এসছে, যেটা বিদেশেতে খুবই মানে গুরুত্বপূর্ণ। আমাদের এখানেও যে জৈব পদ্ধতিতে যে চাষ করা হচ্ছে তার ফলে যে ফসলের গুণমান ভালো হচ্ছে এবং আমরা যে ফসলগুলো পাচ্ছি সেগুলোর দামও অনেক বেশি হচ্ছে। তো এই জৈব সারের কেন জৈব ফসলের দাম বেশি বা জৈব সারের গুণমানটা ভালো হয়, সেটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে হচ্ছে জৈব সার দিয়ে যদি আমি চাষ করা হয়, মাটির যে উর্বরতা এবং উৎপাদিকা শক্তি অর্থাৎ মা ঠিক থাকে। এখানে জৈব সারে মা ঠিক থাকে, সেই জন্য তার পরবর্তী যে আমরা যে মাটির উপর নির্ভর করে যে চাষগুলো করছি সেই চাষগুলো পরবর্তীকালে খুব ভালো হয়। অর্থাৎ মাটির উর্বরতা এবং উৎপাদিকা শক্তি ভালো থাকে।
1: মাটির যে স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য ধরে রাখার জন্য জৈব সারের গুরুত্ব অপরিসীম।
2: অপরিসীম অর্থাৎ মাটির যে ভৌতিক, রাসায়নিক এবং জৈবিক স্বাস্থ্য। জৈবিক স্বাস্থ্য বলতে মাটির মধ্যে যে উপকারী জীবাণুগুলো আছে তাদের কার্যকারিতা বৃদ্ধি পাবে, এবং আমরা যে অজৈব সারগুলো ব্যবহার করছি সেগুলো যাতে সহজে গ্রহণযোগ্যতা হয় এবং তাদের অপচয় কমে, এবং অজৈব সারের যে কুফলগুলো আছে সেগুলো জৈব সারের মাধ্যমে আমরা সেগুলো দূর করতে পারি।
1: আপনি যে বললেন অজৈব সারের কথা, অজৈব সার বললে আমরা কি শুধু রাসায়নিক সারকে বুঝব?
2: হ্যাঁ, অজৈব সার বলতে আমরা যেগুলো কারখানায় আমাদের তৈরি হচ্ছে যে সারগুলো, সেগুলোকে আমরা অজৈব অর্থাৎ জীবজাত নয়, আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক খনিজ থেকে যে সারগুলো কারখানার মাধ্যমে তৈরি করছি

0: সেগুলো অজৈব, যেমন ধরুন ইউরিয়া, ডিএপি, সুপার ফসফেট, পটাশ, এগুলো অজৈব সার।
1: এর প্রকারভেদ বললে আমরা কি বুঝব?
0: অজৈব সারের যেটা প্রকারভেদ হয়, একটা সরল সার হয়, একটা জটিল সার আর মিশ্র সার। সরল সারটা আমরা কাকে বলছি না, যেখানে একটি মাত্র খাদ্য, মুখ্য খাদ্য উপাদান একটি পাচ্ছি, যেমন ধরুন ইউরিয়া। ইউরিয়া থেকে আমরা 46% নাইট্রোজেন আছে।

0: পটাশ, পারমিউরেট অফ পটাশ, পটাশ থেকে আমরা 60% পটাশ পাচ্ছি। আবার সিঙ্গেল সুপার ফসফেট যেটা, সেই সিঙ্গেল সুপার ফসফেট থেকে আমরা ফসফেট পাচ্ছি 16%। এই সিঙ্গেল সুপার ফসফেটের কথা আমি কৃষক বন্ধুদের আর একটু ভালো করে বলতে চাই। সিঙ্গেল সুপার ফসফেটে যেমন ফসফেট 16% আছে, তার সঙ্গে 12.5% সালফার আছে, যেটা সালফারের চাহিদা মেটায়, এবং এতে ক্যালসিয়াম 19.5% আছে, সেটা আমাদের ক্যালসিয়ামের যেমন চাহিদা মেটায় সেরকম মাটির যে অম্লভাবটা সেটা দূর করে। অর্থাৎ এই সরল সারের মধ্যে যে সুপারফসফেট সারটা, কৃষক বন্ধুদের বলবো অন্তত একটা চাষে, বছরের অন্তত একটা চাষে সুপারফসফেট যেন থাকে, সেইভাবে আপনারা পরিকল্পনা করে সারটা প্রয়োগ করতে হবে। তাহলে সারের ভাগে আসছিলাম, সেটা সরল সার, একটা যেটা যৌগিক সার বলা হয়, যেখানে দুটো বা তার বেশি খাদ্য উপাদান থাকছে, তাকে আমরা
1: একটা সারের মধ্যে দুটো বা তার বেশি
0: খাদ্য উপাদান থাকছে। যেমন ধরুন ডিএপি, ডিএপিতে 18% আপনার নাইট্রোজেন থাকছে, 46% ফসফেট থাকছে। আবার সুফলা 15-15-15, অর্থাৎ এদিকে 15% নাইট্রোজেন থাকছে, 15% ফসফেট থাকছে এবং 15% পটাশ থাকছে। তাহলে এইগুলোকে আমরা বলছি যৌগিক সার। আবার মিশ্র সার, আমাদের পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত 5 ধরনের মিশ্র সার আছে, সেই মিশ্র সারগুলো গ্রেড 1, গ্রেড 2, মানে 5টা গ্রেডের মিশ্র সার, অর্থাৎ 2 বা ততোধিক সার মিশিয়ে আমরা মিশ্র সারটা তৈরি করা।
1: সেটা কিরকম?
0: সেটা ধরুন যেটা গ্রেড 1, সেখানে 8-8-8 এই গ্রেডের সারটা তৈরি করা হয় গ্রেড 1-এ। আবার গ্রেড 2-তে 12-12-12 মধ্যে কি বোঝা যাচ্ছে না, 12% নাইট্রোজেন, 12% ফসফেট, 12% পটাশ আছে। এবার বাকি যে পার্সেন্ট, অর্থাৎ 12-3 36% হলো, বাকি পার্সেন্টেজটা ফিলার দিয়ে 100% করা হচ্ছে। অর্থাৎ এইভাবে মিশ্র সারটা তৈরি করা হয়।
1: বেশ, তো এই মিশ্র সার ছাড়াও আমরা তো কিছু অনুখাদ্যের ব্যবহার করি, মানে সেগুলোরও কি সার হিসাবেই তো আমরা ধরে নেব?
0: হ্যাঁ, আমরা আমাদের যেমন বৃদ্ধির জন্য 6টা খাদ্য উপাদানের দরকার হয়, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, সেরকম উদ্ভিদের বৃদ্ধির জন্য 16টা খাদ্য উপাদানের দরকার হয়। তার মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আমরা বাতাস থেকে গাছেরা বা জল থেকে গাছেরা নিয়ে নেয়, আর নাইট্রোজেন, ফসফেট, পটাশ এটা আমরা কৃষক বন্ধুরা সারের মাধ্যমে দিই। বাকি যে খাদ্য উপাদানগুলো, বাকি যে 9টা খাদ্য উপাদান, সেগুলোকে গৌণ অথবা অনুখাদ্য, যেগুলো অনেক কম পরিমাণে দরকার হয় সেগুলোকে অনুখাদ্য বলা হয়। এই অনুখাদ্যগুলো যেমন ম্যাগনেসিয়াম, লোহা,
1: বোরন,
0: সালফার, লোহা, ম্যাঙ্গানি, জিঙ্ক, কপার, এই যে আছে, এই যে অনুখাদ্যগুলো, এগুলোর গুরুত্ব কিন্তু অপরিসীম। এগুলো পরিমাণে অনেক কম লাগে, যেমন আমাদের খাবারে নুনের পরিমাণ অনেক কম লাগে, কিন্তু নুনটা খুবই জরুরি। অর্থাৎ নুন যদি না হয়
1: খাবারটা বেস্বাদ
0: লাগে, আবার নুন বেশি হয়ে গেলে খাবারটা আমরা খেতে পারি না। সেই সেম জিনিস হচ্ছে আমাদের অনুখাদ্য। এই অনুখাদ্যগুলো খুবই জরুরি, আবার অনুখাদ্যগুলো বেশি হয়ে গেলে আমাদের চাষের ক্ষেত্রে ক্ষতি হয়, আবার অনুখাদ্যগুলো না হলে আকাঙ্ক্ষিত ফলন হয় না।
1: কৃষিক্ষেত্রে সারের ব্যবহারটা আমাদের করতেই হবে, মোদ্দা কথা জৈব সার, অজৈব সার, হ্যাঁ, এবং তার সঙ্গে যে জীবাণু সার, এই সমস্ত কিছু সমন্বয় ঘটিয়ে কিন্তু আমাদের চাষবাসটা করতে হবে, যাতে করে আমরা ফসল ভালো উৎপাদন পেতে পারি, তাই তো? তো সুসংহত সারের ব্যবহার বলতে আমরা কি বুঝব?
0: সুসংগত সারের ব্যবহার বলতে আমরা বুঝব, যেখানে আমরা রাসায়নিক সার তো আমরা প্রয়োগ করছি, এই রাসায়নিক সারের সঙ্গে আমাদের জৈব সার, জীবাণু সার, সবুজ সার, এই সমস্ত ধরনের সার প্রয়োগ করে জমির, যাতে অর্থাৎ মাটি, যেটা বললাম মাটির উর্বরতা শক্তি এবং উৎপাদিত শক্তিকে বৃদ্ধি করা, এবং মাটির মধ্যে যে জীবাণুগুলো আছে তাদের কার্যকারিতা বৃদ্ধি করে, যেটা মাটির যে বাস্তুতন্ত্র, অর্থাৎ মাটির মধ্যে যে বিভিন্ন জীবাণু আছে, জৈব পদার্থ আছে, অজৈব পদার্থ আছে, সেটাকে বজায় রেখে আমাদের যে চাষবাস করা হচ্ছে, সার প্রয়োগ করা হচ্ছে, তাকেই আমরা বলছি সুষম বা সুসংগত উপায়ে সার প্রয়োগ, বা সুসংগত উপায়ে সার প্রয়োগের মাধ্যমে চাষবাস।
1: তা এই যে সমস্ত ক্ষেত্রে আমরা যে কৃষক বন্ধুরা চাষের সারের ব্যবহার করেন, সর্বক্ষেত্রে তো সুষম সার বা সুসংহত ভাবে সারের প্রয়োগ হচ্ছে না, তো তার পরিণাম কি হতে পারে?
0: তার পরিণাম আমাদের কাছে জ্বলন্ত উদাহরণ, আমার ভারতবর্ষের মধ্যে আমাদের পাঞ্জাব যাকে সবুজ বিপ্লবের মানে অগ্রণী ভূমিকা, যে এখন সেই পাঞ্জাবের মাটি দেখা যাচ্ছে যে সেখানে অম্লত্ব হয়ে যাচ্ছে, সেখানে আশানুরূপ ফলন হচ্ছে না, কিন্তু

0: কেন হয়েছে এটা? না, যথেচ্ছভাবে রাসায়নিক সার ব্যবহার করে করে বেশি পরিমাণ ফলন নেওয়ার জন্য মাটি বন্ধা হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখন থেকে আমাদের কৃষক বন্ধুরা সেই মাকে রক্ষা করার জন্য আপনারা যদি না এগিয়ে আসেন, পরবর্তীকালে দেখা যাবে আমাদের এই মাটি বন্ধা হয়ে যাবে। আমরা সারের পরিমাণ বাড়িয়ে যাচ্ছি, আপনারা কৃষক বন্ধুরা দেখবেন আপনারা সারের পরিমাণ বাড়াচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে রোগ পোকার আক্রমণ বেশি হচ্ছে কিন্তু আশানুরূপ ফলন পাচ্ছেন না আপনারা। তার কারণ একটাই, আমরা সুষম সার প্রয়োগ করছেন, অর্থাৎ মাটিতে যে জৈব পদার্থটা দরকার সেই জৈব পদার্থটা আমরা প্রয়োগ করছি না, মাটিতে জৈব পদার্থটার পরিমাণ কমে যাচ্ছে। এবং আমরা যে অনুখাদ্যগুলো, যেগুলো কথা বললাম যে অনুখাদ্যগুলো যেগুলো দরকার, ন ধরনের যে অনুখাদ্যের কথা আমি আগে আলোচনা করলাম, সেই অনুখাদ্যগুলো আমরা প্রয়োগ করি না। কিছু প্রগতিশীল কৃষক বন্ধু আছেন যারা সালফার, বোরন এগুলো প্রয়োগ করেন, বা জিঙ্ক কোনো কোনো কৃষক বন্ধু প্রয়োগ করেন, কিন্তু এই মলিবডিনাম বা ম্যাঙ্গানিজ, লোহা এগুলো আমরা প্রয়োগ করি না। এগুলো জৈব সারের মধ্যে এই অনুখাদ্যগুলো থাকবে, ফলে মাটিকে বাঁচাতে হলে, পরবর্তীকালে আমাদের চাষ করতে হলে আমি আমাদের অন্নদাতাদের অনুরোধ করব যে আপনারা সুসংগত উপায়ে চাষ করুন, নাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম আমরা কিন্তু মানে খেতে পাবো না।
1: একটা কথা আমাকে বলুন, এই যে সুসংহতভাবে সার প্রয়োগের ক্ষেত্রে মাটিতে কি পরিমাণ সার আছে কি পরিমাণ নেই, তো সেটা তো আমরা বুঝতে পারবো না, মাটি তো একটা পরীক্ষা করা বাঞ্ছনীয়।
0: ঠিক ঠিক,
1: তো সেই মাটি পরীক্ষার ভিত্তিতে কি করে সার প্রয়োগ করা যেতে পারে?
0: মাটি পরীক্ষা করে মাটিকে যে মাটি পরীক্ষা করার জন্য যে মাটিটা আমরা নিই স্যাম্পল, অর্থাৎ যেটা নমুনাটা যেটা সংগ্রহ করি, নমুনা সংগ্রহ করার একটা পদ্ধতি আছে, তো সেই পদ্ধতি অনুসরণ করে আমাদের মাটিটা সংগ্রহ করতে হবে। আমি খুব সহজে আপনাদের বলছি, সেটা হচ্ছে মাটি যে সংগ্রহ করা হবে, একটা ধরুন জমি আছে, সেই জমিতে জেড আকারের করে মাটিটা সংগ্রহ করে, অর্থাৎ আমরা একই জায়গা থেকে নেব না, আল থেকে একটু দূরে জিগজ্যাগ পদ্ধতিতে আমরা মাটিটা বিভিন্ন জায়গা থেকে, ধরুন একটা জমি থেকে আমি 10টা জায়গা থেকে মাটিটা সংগ্রহ করলাম, এবং প্রত্যেকটা জায়গা থেকে যে মাটিটা সংগ্রহ করবো, উপরের মাটিটাকে আমরা কোদাল দিয়ে ফেলে দেবো, নিচে ভি শেপে, অর্থাৎ একটা কোদাল একদিকে মানে দুপাশ থেকে ভি শেপে আমরা কেটে নিলাম। এবার ভি এর পাশ থেকে আমরা মাটিটাকে ছেঁচে নেব, প্রথমে প্রত্যেকটা জায়গা থেকে যদি 200 গ্রাম মাটি নিই, তাহলে আমরা টোটাল 10টা জায়গা থেকে যদি মাটি নিই, তাহলে 2 কেজি মাটি হবে। 2 কেজি মাটি আমি একটা জায়গায় পরিষ্কার একটা খবরের কাগজ বা পলিথিনের উপর রেখে দিলাম, সেই 2 কেজি মাটিকে আমি এক জায়গায় জড়ো করে সেটাকে 4 ভাগে ভাগ করলাম, এবার কোনাকোনি 2 ভাগে ফেলে দিলাম, এবার থাকলো আমার 1 কেজি মাটি। আবার আমি এক জায়গায় করলাম, 4 ভাগে ভাগ করলাম, 2 ভাগ নিয়ে নিলাম কোনাকোনি, এখন 500 মাটি হলো। সেই 500 মাটিকে আমি এবারে টেস্টিং ল্যাবরেটরিতে, সেখানে আমাদের কোন জায়গার মাটিটা নিয়েছি, সেখানে একটা নমুনা কার্ড দিয়ে সেটা আমাদের যে বিভিন্ন সয়েল টেস্টিং ল্যাবরেটরি আছে, বা আমাদের যে বিভিন্ন ব্লকে, আপনার সংশ্লিষ্ট ব্লকে যে সহকৃষি অধিকর্তাকরণ অফিস আছে, সেখানে আপনি জমা দিলে সেই মাটির টেস্টিংটা করে আপনি মাটির রিপোর্টটা পাবেন যে আপনার মাটিতে কি কি অনুখাদ্য কম আছে, বা কি খাদ্য উপাদান আপনার ঠিক আছে, প্রয়োজন আছে, বা কোনটা ঠিক আছে সেটা আমরা জানতে পারবো। যেমন আমরা শরীরের রক্ত পরীক্ষা করি যে আমার সুগার আছে কিনা, বা অন্য কোনো খাদ্য কিছু বেশি আছে কিনা, যেমন জানতে পারি, মাটি পরীক্ষা করে অনুরূপ ভাবে আমি জানতে পারবো।
1: তো মাটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম,
0: মাটি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করাটা খুবই জরুরি। এবং আমাদের একটা স্কিম অলরেডি হয়ে গেছে, যেটা হচ্ছে মাটির স্বাস্থ্য কার্ড, সয়েল হেলথ কার্ড বলে একটা কার্ড তৈরি করা হয়েছে, সেটা
1: এই বিষয়ে আমাদের একটু বলুন না, সরকার এর জন্য কি ধরনের উদ্যোগ নিয়েছে?
0: যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে সয়েল হেলথ কার্ড, অর্থাৎ প্রত্যেক মৌজাতে কিছু কিছু জমিতে সয়েল টেস্ট করা হয়েছে, মাটিটা পরীক্ষা করা হয়েছে প্রত্যেকটা। মনে করুন আমাদের, আমি পিংলা ব্লকের সহকৃষি অধিকর্তা এখন আছি, তো ওখানে 182টা মৌজা আছে, তো 182টা মৌজা থেকেই মাটি সংগ্রহ করা হয়েছে, এবার প্রত্যেকটা মৌজার এরিয়া অনুযায়ী মাটিটা সংগ্রহ করা হয়েছে। তাহলে আমি একটা মৌজার যদি ধরুন একটা মৌজাতে আমার মোটামুটি একটা মৌজা, সেখানে আমার 50 খানা স্যাম্পল নিয়ে মাটিটা পরীক্ষার তার রেজাল্ট আসছে, তাহলে আমাদের কৃষক বন্ধু জেনে যাচ্ছে যে আমার এই মৌজাতে মোটামুটি সয়েলের এই জিনিসটার অভাব আছে, অর্থাৎ ধরুন নাইট্রোজেনের অভাব আছে বা ফসফরাসের অভাব আছে। যেমন আমাদের পিংলা ব্লকে দেখা যাচ্ছে যে জিঙ্কের অভাব আছে মাটিতে এবং বোরনের অভাব আছে, তাহলে কৃষক বন্ধুদের আমরা বলছি যে আপনারা জিঙ্ক এবং বোরনটা আপনাদের মাটিতে প্রয়োগ করতে হবে, এবং জৈব সার দিয়ে আপনাদের চাষ করতে হবে। এইভাবে মাটি পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু সঠিকভাবে সার প্রয়োগ করাটা, যাতে অপচয়টা হয়, আর্থিক দিক দিয়েও লাভবান হবে এবং ফসলের উৎপাদন বেশি হবে।

0: যেহেতু আলোচনা আমাদের মূল বিষয় হচ্ছে যে সার প্রয়োগ, সারের ব্যবহার, তো সার প্রয়োগ করারও তো কতগুলো নিশ্চয়ই নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমাদের কৃষক বন্ধুরা যখন যেমন ভাবে মানে সকলে জানেন না হয়তো সার প্রয়োগ করে দেন, তো সে ব্যাপারে যদি আপনি একটু কি পরামর্শ দেন।
1: সার প্রয়োগের নিয়ম বলতে মাটি পরীক্ষা করে সারটা প্রয়োগ করতে হবে, মাটিতে আমার যেটা কম আছে সেটা দিতে হবে, এবং যেটা সর্বোপরি কৃষক বন্ধুদের মাথায় রাখতে হবে যে আমার যে ফসলটা আমি চাষ করছি সেই ফসলের সারের সুপারিশ কত আছে, অর্থাৎ সরকার অনুযায়ী কতটা সার দিতে হয়। কৃষক বন্ধুদের একটা টেন্ডেন্সি দেখা যায় একটু বেশি পরিমাণে সারটা প্রয়োগ করেন আর কি, মানে যতটা আমরা সুপারিশ থেকে আমি কৃষক বন্ধুদের কথা বলে দেখেছি যে ওনারা বেশি পরিমাণ সার প্রয়োগ করেন। বেশি পরিমাণ সার প্রয়োগ করার ফলে রোগ পোকার আক্রমণটা যেমন বেশি হচ্ছে, আর্থিক দিক দিয়ে ক্ষতি হচ্ছে, আবার যেটা বলা হলো যে মাটিটা আস্তে আস্তে বন্ধা হয়ে যাচ্ছে। তাহলে ফসলের যে সুপারিশ আছে, অর্থাৎ যে ফসলটা আমি চাষ করছি তাতে কতটা সার প্রয়োজন সেটা জেনে আমাকে সারটা প্রয়োগ করতে, এটা এক নম্বর পয়েন্ট। দুই নম্বর যেটা বলবো সেটা মাটিটা পরীক্ষা করতে হবে, এবং আর দেখতে হবে যে আমাদের যে গাছের যে লক্ষণ দেখা যাচ্ছে সেটা আমাদের কৃষক বন্ধুদের জানতে হবে যে কোন কি ধরনের লক্ষণ দেখা গেলে কোন সারটার অভাব আছে আমি দেখে বুঝতে, যেমন একজন রোগীকে ডাক্তার দেখলে বুঝতে পারেন যে কি হয়েছে দেখে, সেরকম কৃষক বন্ধুরাও ডাক্তার, তিনাদেরকে যদি আমরা একটু গাইড করি যে কিভাবে কোন কোন খাদ্য উপাদানের অভাব হলে কি ধরনের সিমটম হয় সেটা তিনারা অনুমান করে সেটা সারটা দিতে হবে, অর্থাৎ তাদের জ্ঞানটা।
0: যদি একটু উদাহরণ দিয়ে বলেন
1: যে নিচের পাতার দিকে যদি কোন হলদে হয়ে যায়, নিচের পাতা হলদে হয়ে যাচ্ছে, তাহলে আমাদের
0: যেকোনো ফসলের ক্ষেত্রে বলছেন নাকি?
1: যে কোনো ফসলের ক্ষেত্রে ইন জেনারেল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, যদিও এটা খুব অনেক বৃহৎ পরিসর আছে, তো আমি কৃষক বন্ধুদের খুব সহজে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে যদি নিচের দিকের পাতা, অর্থাৎ যেটা পুরনো পাতা বলা হয়, সেই পুরনো পাতাতে কয়েকটা খাদ্য উপাদানের অভাব লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফেট, পটাশ, মলিবডিনাম এবং ম্যাগনেসিয়াম পুরনো পাতার দিকে। এবারে অভাবটা নিচের দিকে দেখা যাচ্ছে, তাহলে আমি পাঁচটা খাদ্য উপাদানের নাম বললাম, এর মধ্যে দুটো খাদ্য উপাদান আছে যেটাতে স্পট দেখতে পাবেন, অর্থাৎ পাতাতে আপনারা স্পট দেখতে পারেন কৃষক বন্ধুরা, সেটা হচ্ছে পটাশ এবং মলিবডিনামের ক্ষেত্রে পাতার উপর স্পট দেখতে পাবেন, কিন্তু নাইট্রোজেন, ফসফেট এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কোন স্পট দেখতে পাবেন, হলদে দাগ হয়ে থাকবে। আবার চলে আসুন, এবার তিনটে খাদ্য উপাদান বললাম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং ফসফেট, এদের মধ্যে যদি নাইট্রোজেনের অভাব দেখা যায় তাহলে পুরো পাতাটা হলদে হয়ে যাবে এবং পাতাটা সহজে ঝরে যাবে
0: নাইট্রোজেনের অভাব,
1: কিন্তু ম্যাগনেসিয়ামের অভাব হলে পাতার যে শিরাগুলো আছে সেগুলো কিন্তু সবুজ থাকবে, পাতার অন্যান্য জায়গাগুলো হলদে হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো যেটা নাইট্রোজেনের অভাব না ম্যাগনেসিয়ামের অভাব। তাহলে আমাদেরকে যদি দেখা যায় ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণ দেখা যায় তাহলে ম্যাগনেসিয়াম দিতে হবে, আর নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ হলে ম্যাগনেসিয়াম নাইট্রোজেন দিতে হবে। আবার যদি গাছের উপরের দিকের অভাব দেখা যায়, অর্থাৎ উপরের দিকে কুঁড়ির দিকে বোরন এবং ক্যালসিয়ামের অভাব হলে কুঁড়িটা ঠিকঠাক করে ফোটে না, অর্থাৎ কুঁড়ির যে পাতাগুলো মুচড়ে থাকে ছোট হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার ক্যালসিয়াম এবং বোরনের অভাব দেখা গেছে। আবার যদি নতুন পাতাতে হলদে হয়ে যায়, নতুন পাতা হলদে হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমাদের সালফারের অভাব দেখা গেছে। আবার নতুন পাতার মধ্যে দেখা গেছে যে শিরাগুলো আছে সেগুলো সবুজ আছে, তাহলে বুঝতে হবে, এবং পাতাটা হলদেটে হয়ে গেছে, তাহলে বুঝতে হবে লোহার অভাব দেখা গেছে, অর্থাৎ আমাকে লোহার প্রয়োগ করতে হবে। অর্থাৎ এই যে আমি ছোট জিনিসটা বললাম যে পাতাটা দেখেই মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন যে আমার গাছের কি অভাব আছে। এছাড়া ধানের ক্ষেত্রে লিপ কালার চার্ট বলে একটি প্লাস্টিকের ইঞ্চ স্কেল পাওয়া যায়, তার মাধ্যমে আমাদের কৃষক বন্ধুরা বুঝতে পারবেন যে আমাদের নাইট্রোজেনের অভাব আছে বা নাইট্রোজেন আমাকে চাপান দিতে হবে না দিতে হবে না, সেটা কিন্তু কৃষক বন্ধুরা বুঝতে পারবেন।
0: আচ্ছা, এ প্রসঙ্গে আমি জানতে চাইব যে সার তো কৃষক বন্ধুরা সংগ্রহ করে থাকেন বিভিন্ন মানে ডিলারদের থেকে বা দোকান থেকে যাই বলুন না কেন, তো সেক্ষেত্রে কৃষক বন্ধুদের কি সচেতনতা থাকা দরকার?
1: কৃষক বন্ধুদের যেটা বলবো, যাদের কাছে সার কিনতে যাচ্ছেন তাদের অবশ্যই যেন লাইসেন্স থাকে, লাইসেন্স প্রাপ্ত দোকান থেকে যেন ওনারা সার কেনেন। ওনারা কি করে বুঝবেন যে একজনের লাইসেন্স আছে না নেই, সেটা বোঝার এখন কিন্তু একটা উপায় হয়ে গেছে কৃষক বন্ধুদের, তার কাছে কাগজ দেখতে হবে না, তিনি যে সারটা বিক্রি করছেন তার কাছে একটা

0: পজ মেশিন থাকবে, একটা পজ POS অর্থাৎ পয়েন্ট অফ সেলিং মেশিন। এটা কিছু যাদের আমরা লাইসেন্স দেওয়া হয়েছে, যারা লাইসেন্স নিয়ে সার বিক্রি করছে, সরকারি অনুমোদিত সার যারা বিক্রেতা, তাদের কাছে পয়েন্ট অফ সেলিং মেশিন অর্থাৎ ফার্টিলাইজার বিক্রি করার জন্য একটা মেশিন আছে। যেমন এখন রেশনের দোকানে যেমন পজ মেশিন আছে, সেরকম সারের দোকানেও আছে। সেখানে কৃষক বন্ধুরা গিয়ে তাদের আধার নম্বর দিয়ে, তাদের আঙ্গুলের ছাপ দিয়ে, সেখান থেকে তারা যে সারটা কিনছেন সেই সারটা কিনলেন, কেনার পরে সেই রসিদ একটা বেরোবে, তার যে দাম এবং কত পরিমাণ নিয়েছেন সেই রসিদটা তারা সংগ্রহ করুক, এবং সেই রসিদ অনুযায়ী তাদেরকে আমি অনুরোধ করব, সেই রসিদ অনুযায়ী তারা দাম দেবেন, এবং সারটার যে যে দামটা সারের ব্যাগে লেখা আছে তার থেকে বেশি দাম কখনো কৃষক বন্ধুরা দেবেন না। যদি সার সংক্রান্ত কেনার ক্ষেত্রে কৃষক বন্ধুদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে সংশ্লিষ্ট সহ কৃষি অধিকর্তা অফিসে এসে তারা যেন যোগাযোগ করেন এবং তারা তাদের যে যেটা কমপ্লেন সেটা যেন জানান।
1: বেশ, তাহলে একটা জিনিস আপনি পরিষ্কার করে বলছেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকেই, সরকার অনুমোদিত বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে
0: সারটা কিনতে হবে,
1: তা না হলে কিন্তু সারেও তো ভেজাল আমরা দেখতে পাই সে ধরনের কি আপনারা কিছু?
0: হ্যাঁ, আমরা যেগুলো লাইসেন্সবিহীন অনেক দোকানদারকে আমরা সহকৃষি অধিকর্তা এবং আমরা সার ওষুধ এবং বীজের আমরা ইন্সপেক্টর করব, সেই ইন্সপেক্টরের পাওয়ার অনুযায়ী আমরা বিভিন্ন দোকানে রেড করে দেখেছি যাদের লাইসেন্স নেই, এরকম অনেক দোকানে যে সারগুলো সেগুলো গুণমান ঠিক নেই, তো সেগুলো নিয়ে আমরা ডিপার্টমেন্টালি বিভিন্ন যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেগুলো নিয়েছি, তাদের শাস্তি দেওয়া হয়েছে। তবুও কৃষক বন্ধুদের বলবো আপনাদের কিন্তু সচেতন হতে হবে।
1: বেশ, তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা আলোচনা করছিলাম যে কৃষিক্ষেত্রে সুসংহত সারের ব্যবহার নিয়ে, আর এ প্রসঙ্গে এতক্ষণ আপনাদের জানালেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের সহ কৃষি অধিকর্তা ডক্টর সৌমেন মন্ডল। ডক্টর মন্ডল, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার সকল কৃষক বন্ধুদের, নমস্কার।
2: পুনজমির দুনফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয় বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREE KATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন নির্বাচিত নজরুল গীতি। প্রথম শিল্পী ইন্দ্রাণী সেন।

অখিল বন্ধু ঘোষের কণ্ঠে এই গানটির সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের নির্বাচিত নজরুলগীতির অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

0: অবশ্যই ঘিরে রাখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক এবং ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA আগামীকাল থেকে কার্যকর হবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর্যুপরি হামলায় মধ্যপ্রাচ্যের সংকট আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। মূল অনুষ্ঠানটি হচ্ছে কলকাতার রবীন্দ্র সদনে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আজ সেই বিস্তারিত খবরে, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026 আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই কর্মসূচির উদ্বোধন করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, ভারত টেক্স হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিশেষ উদ্যোগ। চলতি বছর 60,000-এরও বেশি ক্রেতা এবং 130টি দেশের প্রদর্শক এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারাও এখানে যোগ দিয়েছেন।
1: দুনিয়াকে 130 দেশों से ऊपर बायर आया है। अभी मोदी जी ने 56 देशों से FTA हो रहा, कुछ से हो गया है, कुछ से बाकी है। ये बताता है कि आज 60,000 से ऊपर एग्जीबिटर आए हैं। और सबसे बड़ी खासियत है, इस एक्सपो में 90% MSME आए हैं। मैं उम्मीद कर रहा हूं कि इस बार जो बायर आ रहे हैं, ये सारे दुनिया के रिकॉर्ड को तोड़ेंगे।
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এবং বিভিন্ন রাজ্যের বস্ত্রমন্ত্রীরাও। বস্ত্রশিল্প, ফ্যাশন, প্রযুক্তি, বিনিয়োগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান বিকাশের দিকটি এখানে তুলে ধরা হচ্ছে। ভারত ও ব্রিটেনের মধ্যে স্বাক্ষরিত সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA আগামীকাল থেকে কার্যকর হবে। এই চুক্তির ফলে ব্রিটেনের বাজারে রপ্তানিযোগ্য প্রায় সব ভারতীয় পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক লাগবে না। কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করা এবং দুদেশের সমৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রিটেনের সহযোগিতার প্রতিফলন হল এই চুক্তি। 2021 সালের মে মাসে উন্নত বাণিজ্য অংশীদারিত্ব এবং ভারত ব্রিটেন রূপরেখা 2030 গ্রহণের মাধ্যমে এই চুক্তির ভিত তৈরি হয়। এর লক্ষ্য ছিল 2030 সালের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $100 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। ভারত ব্রিটেন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন বিশ্বের মধ্যে সুসংহত, স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক অর্থনীতি হয়ে ওঠার লক্ষ্যে ভারতের যাত্রাপথের একটি বড় পদক্ষেপ। এর ফলে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ওপর 70%, সামুদ্রিক পণ্যের ওপর 21% বেশি, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশের ওপর প্রায় 18%, জুতো ও অন্যান্য চামড়াজাতীয় পণ্যের ওপর 16% পর্যন্ত এবং বস্ত্র ও পোশাকের ওপর প্রায় 12% শুল্ক শূন্যে নেমে আসবে। ভারত 2028-29 সময়কালে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ UNSC-তে অস্থায়ী সদস্য পদে নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরে ভারতের এই প্রচারের সূচনা করে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেন, সংঘাতদীর্ণ ও অস্থিতিশীল বর্তমান বিশ্বব্যবস্থায় রাষ্ট্রসংঘের ভূমিকা আগের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে ভারত আস্থা, অখণ্ডতা ও নিয়মবিধির ওপর নির্ভর করে বিশ্বশান্তি, নিরাপত্তা ও ভারসাম্যযুক্ত উন্নয়নের লক্ষ্যে যে মতাদর্শ নিয়ে এগিয়ে চলেছে, সেই ভাবধারা সিকিউরিং হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট থ্রু নর্মস, ট্রাস্ট অ্যান্ড ইন্টেগ্রিটি বা শান্তির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিদেশমন্ত্রী।
2: As a candidate, it is natural that member states would like to understand what India brings to the table. One part of that is our vision of the priorities that the world and the United Nations must address. The other is a track record which enables the international community to make its own judgment. Let me address the priorities first. As we contemplate the global order, India's focus will be on working for a secure, peaceful and equitable world.
0: মার্কিন যুক্তরাষ্ট্র পরপর তৃতীয় রাতেও ইরানের বিরুদ্ধে আক্রমণ চালানোয় মধ্যপ্রাচ্যের সংকট আরও গভীর হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, তারা আবু মুসা, বন্দর আব্বাস, বুশাহার, চাবাহার, জাস্ক এবং কোনারকের ওপর ইরানি তটরক্ষী বাহিনীকে লক্ষ্য করে মিসাইল এবং ড্রোন আক্রমণ চালিয়েছে। ইরান এই হামলার কথা স্বীকার করলেও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর স্বীকার করেনি। সেন্টকম আরও বলেছে, ইরানি বাহিনীর

সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা বন্ধ করার জন্যই নতুন করে তাদের এই আক্রমণ। ইরানও পাল্টা বাহরাইন জর্ডনকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আমির শাহের দুটি ট্যাঙ্কারে তেহরান হামলা চালালে একজন নৌসেনা নিহত এবং অন্য আটজন জখম হন। আমির শাহের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ট্যাঙ্কার দুটির ওপর ইরানি হামলায় একজন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন ছজন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক। জর্ডনের সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের চারটি ক্ষেপণাস্ত্র হামলা আটকাতে পেরেছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পিকাক্স পাহাড়ে ইরানের সম্ভাব্য পরমাণু শক্তি কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরান সেখানে পরমাণু শক্তি ব্যবহার করে অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমী গোয়েন্দাদের অনুমান। এর আগে গতকাল ট্রাম্প ঘোষণা করেন, হরমুজ প্রণালী দিয়ে ইরানি পণ্যবাহী জাহাজ গেলে মার্কিন যুক্তরাষ্ট্র 20% শুল্ক আদায় করবে। এই অবরোধ শুধুমাত্র ইরানি জাহাজ বা ইরানের সঙ্গে ব্যবসাকারী জাহাজগুলির ওপর প্রযোজ্য হবে। তবে ইরান এই মার্কিন উদ্যোগও দাবি খারিজ করে দিয়েছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে শোকবার্তা জানাতে সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু আজ দোহা রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আধুনিক কাতার গঠনে আমির শেখ হামাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ভারতের সঙ্গেও তার সম্পর্ক ছিল গভীর। নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গোমাংস উৎপাদনকারী দেশ হিসেবে দাবি করেছেন বলে সমাজ মাধ্যমে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যে এবং প্রধানমন্ত্রী এমন কোন মন্তব্য করেননি। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গাইনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির প্রথম পর্ব শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আজ তৃতীয় নমস্তে দিবস পালন করছে। 2023-এর ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র সদনে, পাশাপাশি সেখানেই আয়োজিত হচ্ছে দিব্য কলা মেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে রাজ্যের কৃষি, গ্রামোন্নয়ন, আবাসন ও কর্মসংস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বৈঠকের শুরুতে নবান্নে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ স্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WBPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ডিজি কারা নটরাজন রমেশবাবুকে রাজ্য CID ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের লাতেহার জেলার চান্দুয়া থানা এলাকা থেকে নিষিদ্ধ মাওবাদী সংগঠনের আঞ্চলিক কমান্ডার রবীন্দ্র গঞ্জুকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মাথার দাম ছিল 20 লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, 2019 সালের 22 নভেম্বর চান্দুয়ার লুকুইয়া মোড়ের কাছে পুলিশের ওপর হামলার ঘটনায় গঞ্জু ছিল মূল অভিযুক্ত। ওই ঘটনায় 4 পুলিশকর্মী নিহত হয়েছিলেন। ব্যাংককের একটি মিউজিক বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 30। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় আহত 70 জনেরও বেশি এখনও হাসপাতালে চিকিৎসাধীন এবং তাদের মধ্যে 24 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার কারণ এবং বারটি নিরাপত্তা বিধি মেনে চলছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে। রথযাত্রার প্রাক্কালে আজ ওড়িশার পুরী, হুগলির মাহেশ সহ বিভিন্ন স্থানে ঐতিহ্য অনুযায়ী জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার পবিত্র নবযৌবন উৎসব পালিত হচ্ছে। পক্ষকালব্যাপী আনসারা বা অদর দর্শনের পর জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রাকে আজ আবার দর্শন করা যাবে। স্নান পূর্ণিমার পর এই 3 দেবী অসুস্থ হয়ে পড়েন বলে ধর্মীয় বিশ্বাস। নবযৌবন উৎসবে জগন্নাথ দেবকে রাজবেশে সাজিয়ে অভিষেকের পর বিশেষ ভোগ নিবেদন করা হচ্ছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বার্মিংহামের এজবাস্টানে 3 ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ বৃহত্তম আন্তর্জাতিক বস্ত্র প্রদর্শনী ভারত টেক্স 2026-এর উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বিশেষ উদ্যোগে অংশ নিচ্ছেন 130টি দেশের প্রদর্শক ও ক্ষুদ্র শিল্পোদ্যোক্তারা। খবর শেষ হলো।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছে চারা বসানোর উপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এর জন্য তিনি

0: এ সেবা ক্যাম্পগুলি গড়ে তোলা হবে, সেখান থেকে চারাগাছ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এবছর 7 কোটি 20 লক্ষ বৃক্ষরোপণের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তার মধ্যে পরিবেশ দিবসে 9 লক্ষ রোপণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত সরকার 15 বছরে সব কিছু ধ্বংসের পাশাপাশি গাছও ধ্বংস করেছে।
1: এবছর আমরা 7 কোটি 20 লক্ষ গাছ লাগাব। আমি 5ই জুন দেখছিলাম হিসাব, ওই দিন আমাদের টার্গেট ছিল 7 লাখ, ওই একদিনে 9 লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে আমি এই বর্ষে 26 কোটি গাছ লাগাবো।
0: কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। নবান্ন সূত্রে জানা গেছে, এই সাক্ষাতে রাজ্যের কৃষি, গ্রামীণ উন্নয়ন, আবাসন ও কর্মসংস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বৈঠকে শুরুতে নবান্নে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন তারা। সেখানে মুখ্য সচিব মনোজ আগরওয়াল, কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল, কৃষি সচিব ছাড়াও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। কৃত্রিম বুদ্ধিমত্তার পর এবার অত্যাধুনিক কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তির দিকেও নজর দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এই অত্যাধুনিক প্রযুক্তির সম্ভাবনা খতিয়ে দেখতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি শীর্ষ প্রযুক্তি সংস্থাকে রাজ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের বৈঠকের উদ্যোগও নেওয়া হয়েছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি সম্ভাবনা, বিনিয়োগ এবং গবেষণার সুযোগ নিয়ে প্রাথমিক পর্যায়ের আলোচনা শুরু করতেই এই উদ্যোগ। সংস্থার প্রতিনিধিরা রাজ্যে এলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সম্ভাব্য সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা এবং দক্ষ মানব সম্পদ তৈরির মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের মাদ্রাসাগুলিতে 2015-20 সালের মধ্যে চাকরি পাওয়া 361 জন শিক্ষক ও অশিক্ষক কর্মীর নিয়োগ সুপ্রিম কোর্ট অবৈধ বলে বাতিল করে দিয়েছে। রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই এদের নিয়োগ হয়েছিল বলে কলকাতা হাইকোর্ট আগেই তাদের আবেদন খারিজ করে। সুপ্রিম কোর্ট সেই আদেশই বহাল রেখেছে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ওই 361 জন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। 10 নম্বর জাতীয় সড়কের 20 মাইল এলাকায় বড়সড় ধস নামায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে যান চলাচল। এর জেরে শিলিগুড়ি ও সিকিমের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক পথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরবঙ্গের এই প্রথম পোস্ট অফিসে চালু হলো ডিজিটাল কিয়স্ক মেশিন। এবার লাইনে না দাঁড়িয়ে পোস্ট পাঠানোর সুবিধা ডাক পরিষেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে উত্তরবঙ্গে সে প্রথমবারের মতো একটি পোস্ট অফিসে চালু হলো অত্যাধুনিক ডিজিটাল কিয়স্ক মেশিন। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করা হয়। নতুন এই উদ্যোগের ফলে সাধারণ মানুষকে আর পোস্ট বুকিংয়ের জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কাউন্টারে অপেক্ষা করতে হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে আরেক দফা বড়সড় রদবদল করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন আইপিএস এবং WBPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে রয়েছে ডিজি কারা নটরাজন রমেশবাবুকে রাজ্য CID ডিজি পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন CID অতিরিক্ত দায়িত্বে থাকা সুপ্রতিম সরকারকে ADG টেলিকমিউনিকেশন পদে পাঠানো হয়েছে। ব্যারাকপুর সদর বাজার থেকে এসপ্ল্যানেড যাওয়ার সরকারি নতুন বাস রুটের সূচনা করলেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। S11 এই রুটের বাস 3টে করে চলবে প্রতিদিন, ফলে কলকাতার সঙ্গে ব্যারাকপুরে যোগাযোগ সহজ হলো বলে জানালেন অর্জুন সিং। যাত্রীদের সুবিধার্থে পুজোর আগে নতুন 468টি সরকারি বাস রাস্তায় নামে বলে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। সেগুলি ব্যাটারি চালিত ও CNG গ্যাস চালিত হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাসগুলি উদ্বোধন করবেন। এদিকে পরিবহন মন্ত্রী আজ ব্যারাকপুরে এসপ্ল্যানেড ও ব্যারাকপুরের মধ্যে নতুন একটি বাস রুট S11B চালু করেছেন। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস সাংসদ দোলা সেনকে গতকাল বিজেপি কর্মী সমর্থকদের কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী HD কুমারস্বামীর সঙ্গে দুর্গাপুর হাউসে সাক্ষাৎ করে বেরিয়ে যাওয়ার সময় দোলা সেনকে লক্ষ্য করে কালো পতাকা দেখিয়ে চোর স্লোগান দেওয়া হয়। বর্ধমানের বিজয়রামে এক তৃণমূল কংগ্রেস সমর্থককে মারধরের অভিযোগে পরিস্থিতি গতকাল উত্তপ্ত হয়ে ওঠে। পরিবারের দাবি, দিবাকর দাস নামে ওই ব্যক্তি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বাড়ির বাইরে ছিলেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর বিকেল 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, একটু পরেই মাননীয় ইস্যু। ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ

0: নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: পুলিশ?
3: মিস সীমা?
2: বলুন।
3: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
3: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
3: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
3: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
3: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
4: হ্যালো মাম্মা।
2: হাই।
5: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: পিএম জয়, আব গরিবো কে জয় বন গই হ্যায়।
7: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं अब 5,00,000 के मुफ्त इलाज के हकदार। अब तक 1,25,00,000 रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
8: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
9: মাননীয় ইস্যু, আপনাদের সঙ্গে মিতালী ভট্টাচার্য।

প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। মাননীয় শ্রোতে আপনাদের সঙ্গে মিতালী ভট্টাচার্য, আর আপনারা আমার সঙ্গে 0332231342 এই নম্বরে। শুনব আপনাদের কাছ থেকে রথের

0: মেলা স্মৃতি অল্প কথায় এই নম্বরে, অর্থাৎ দূরভাষে আপনাদের মনের কাছাকাছি কথা, সেই সব স্মৃতি রথের মেলার। এই রইল আমাদের দূরভাষের বিষয়। আপনারা আসবেন আমাদের সঙ্গে, এই বিষয়ে স্মৃতি ভাগ করে নেবেন। রথ এমন একটি যান যাতে প্রতিমারা যান। সেই কবে হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জ মডেলে প্রথম রথের অস্তিত্ব পাওয়া যায়। আবার ঋগ্বেদে, পুরাণ, হিন্দু দুই মহাকাব্যে রথের উপস্থিতির প্রমাণ রয়েছে। আর পরবর্তীকালে পুরী আর জগন্নাথ দেবের সঙ্গে রথ, রথের দড়ি, উৎসব, ক্যালেন্ডারের জুলাই মাসের এই একটি তারিখ একদম প্রাণ প্রতিষ্ঠিত হয়ে যায়। 16 তারিখে তাদের মাসির বাড়ি যাত্রা শুরু, 17-23 গুন্ডিচা মন্দিরে অবস্থান, তারপর 24 জুলাই উল্টো রথের মাধ্যমে আবার মূল শ্রীমন্দিরে ফিরে আসা। এই তো রথযাত্রা। আর আজ ঠিক দুদিন আগে, 23-এ আষাঢ়, 14-ই জুলাই মঙ্গলবার আপনাদের সঙ্গে আমার রথযাত্রা মাননীয় শো অনুষ্ঠানে। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ, রথের দড়ি শঙ্খচূড়, বলভদ্রের রথের দড়ি বাসুকি আর সুভদ্রার স্বর্ণচূড়া। রথের দড়ি আর রথের এই চলাচল অশুভ শক্তির ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক। এই প্রতীক দৈনন্দিন জীবন থেকে মুক্তির প্রতীক, অগ্রগতির প্রতীক। আজ অনুষ্ঠানের অগ্রগতিতে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট দুই ব্যক্তিত্ব। প্রথমে শুনে নেব রথের মেলা না মেলার রথ, এমন বিষয় নিয়ে শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। দেবাশিস বন্দ্যোপাধ্যায় নবদ্বীপবাসী, পেশায় সাংবাদিক। কি বলছেন দেবাশিস বাবু?
1: আষাঢ়ের পশলা বৃষ্টিতে কাদামাখা রাজপথে তখন লোকারণ্য, লুটিয়ে পড়া ভক্তের দল রশিতে পুণ্যটান দেওয়ার জন্য আকুল, ভ্যাবসা গরমে ঘেমে ওঠা বালকের তালপাতার ভেপুতে নাছড় ফু, ঘনিয়ে আসা সন্ধ্যায় পাঁপড় ভাজা কিংবা জিলিপির অনুসঙ্গে নবদ্বীপের রথযাত্রা আর পাঁচ জায়গার থেকে বেশ খানিকটা স্বতন্ত্র। বঙ্কিমের রাধারানী পথ হারিয়েছিল মাহেশের রথের মেলায়, আর মেলা রথের ভিড়ে পর্যটক পথ হারাতে পারেন নবদ্বীপে। গঙ্গার পশ্চিম পারে হাজার বছরের প্রাচীন জনপদ নবদ্বীপের গলি থেকে রাজপথ, সেদিন রথের ভিড়ে যানজমাট। সময় রথে চড়ে তাদের কেউ বা পেরিয়ে এসেছে 300 বছর, কেউ বা 200, কেউ বা শতবর্ষের সুদীর্ঘ পথ। কোন রথ সেকালের কোনো জমিদার বাড়ির উদ্যোগে চালু হয়েছিল, কোন রথের প্রচলন করেন ভিন রাজ্যের রাজকন্যা, কোন রথ বৈষ্ণব শাতকের হাতে যাত্রা শুরু করেছিল, আবার কোন রথ ওপার বাংলায় যাত্রা শুরু করেও এখন চৈতন্য ধামের পথে গড়াচ্ছে। জগন্নাথ বাড়ির বালক সাধুর রথ, মণিপুর রাজকন্যা বিম্বাবতী মঞ্জুরী দেবীর ইচ্ছায় প্রচলিত মণিপুর রাজবাড়ির রথ, দেবানন্দ গৌরীয় মঠের রথ, শারদেশ্বরী আশ্রমের সন্ন্যাসিনীদের রথ, কিংবা রাধা সুদর্শন মন্দিরের পতিত পাবন জগন্নাথের রথ। রথের তালিকা দীর্ঘ, কালের নিয়মে এর মধ্যে থমকে গিয়েছে একাধিক রথের চাকা, কোন রথের বেগ ক্রমশ মন্থর হচ্ছে, থেমে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। ইতিহাস বলছে মণিপুর রাজবাড়ির রথের চাকা নবদ্বীপের পথে গড়াচ্ছে 3 শতাব্দী জুড়ে। মণিপুর রাজ ভাগ্যচন্দ্র নবদ্বীপে আসেন 1797 সালে স্বপ্নাদিষ্ট রাজকন্যা বিম্বাবতী দেবীকে নিয়ে। রাজর্ষী ভাগ্যচন্দ্রের মৃত্যুর পর রাজকুমার চৌরজিৎ সিংহ বোন বিম্বাবতী মঞ্জুরীর ইচ্ছায় নবদ্বীপে বসতি স্থাপন করলেন। 1805 সাল থেকে নবদ্বীপে মণিপুর রাজবাড়ির রথযাত্রা শুরু। উল্টোরথ পর্যন্ত রাজবাড়ির নাট মন্দিরে প্রতি সন্ধ্যায়

0: মণিপুরী নাচের সঙ্গে জয়দেবের পদ গেয়ে জগন্নাথের সন্ধ্যারতি এই রথযাত্রাকে ব্যতিক্রমী করে তুলেছে। কিংবা বাংলার নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধে হেরে যেবার পালিয়ে গেলেন, সেই বছরেই নবদ্বীপে হরহর দাস বাবাজি প্রতিষ্ঠা করেন সীতানাথ বৈষ্ণব থোর, বহিরাগত বৈষ্ণবদের নিখরচার অতিথিশালা। থোর কথার অর্থ বিশ্রামাগার। পরবর্তীকালে এক ভক্ত জমিদার ওখানে মন্দির গড়ে তোলেন। মন্দির প্রতিষ্ঠার প্রায় 100 বছর পরে পুরীর গোপীনাথ পাণ্ডা এই মন্দিরের সেবায় নিযুক্ত হন। তিনি রথযাত্রা চালু করেন সীতানাথ বৈষ্ণব থোরে, সেটা ছিল 1887 সাল। এখনও চুনবালি খসা জরাজীর্ণ মন্দির থেকে নরপরে রথে চড়ে পথে নামেন প্রভু জগন্নাথ। ওদিকে 1403 সনে ময়মনসিংহ জেলার প্রত্যন্ত গ্রাম বড় বাশালিয়ায় বালুক সাধুর রথের যাত্রা শুরু। দেশভাগের পর 1947 সালে সেই রথ চলে আসে নবদ্বীপে। সে রথ ওপার বাংলা এপার বাংলা মিলিয়ে ক্রমাগত চলছে, যদিও একদম থেমে গিয়েছে বাংলার শেষ স্বাধীন রাজা লক্ষ্মণ সেনের প্রধানমন্ত্রী হলায়ুধের অধস্তন পঞ্চম পুরুষ জগন্নাথ গোস্বামী প্রতিষ্ঠিত বাসুদেবের রথের চাকা। লোকাভাব আর অর্থাভাব এই দুয়ের কাছে হেরে গিয়ে গতির উৎসব রথযাত্রার দিনে বাসুদেব অঙ্গনে একা দাঁড়িয়ে থাকেন রথহীন দেবতা। বলা হয় চৈতন্য পার্ষদ জগন্নাথ গোস্বামী স্বপ্নাদিষ্ট হয়ে ওই বাসুদেব মূর্তির সন্ধান পান ঢাকা বিক্রমপুরের কাঠাদিয়া গ্রামের এক পুকুর থেকে। 4 ফুট উচ্চতার কোষ্ঠী পাথরের নিখুঁত যশোমাধব বিক্রম। অবিভক্ত বাংলাদেশে যশোমাধবের রাজকীয় রথযাত্রার খ্যাতি ছিল সুবিদিত। 1945 সালে ওই বিগ্রহ নবদ্বীপে চলে আসে এবং বাসুদেব নামে প্রতিষ্ঠিত হয়। ধীরে ধীরে সময় গ্রাস করেছে বাসুদেবের রথচক্র, তবে থেমে যাওয়ার পর আবার চলতে শুরু করেছে এমন প্রাচীন রথের নজিরও রয়েছে নবদ্বীপে। প্রায় 1500 বছর আগে চট্টগ্রামে সূচনা হয়েছিল মহাত্মা শচীনন্দনের রথযাত্রার, এক সময়ে সেই রথ চলে আসে নবদ্বীপে। তার মৃত্যুর পর থেমে গিয়েছিল সে রথ। কয়েক বছর বন্ধ থাকার পর নবদ্বীপের গিরিধারী আশ্রমের তত্ত্বাবধানে ফের পথে নামছে ওই রথ। সুতরাং এত রথের ভিড়ে পথিক যে পথ হারাইবেন তাতে আর আশ্চর্য কি।
1: শুনলাম অত্যন্ত তথ্য সমৃদ্ধ দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আসলে আমরা রথের মেলাই সব সময় বলি, আমরা এখন শুনলাম মেলা রথের গল্প, আমাদের সমৃদ্ধ করল এই মেলা রথের গল্প। আচ্ছা, এই রথের মেলা পাতার ভেঁপু আর পাতার বাসি এই সবই কি শুধু, নাকি আরো অন্য কিছু বলে? শুনবো

0: হরেক রকম এই আনন্দে শুধুমাত্রই ওই কিন্তু পাঁপড় ভাজা আর বাঁশি নয়, একটা বড় অংশ জুড়ে রয়েছে গাছ গল্প, তাই না? গাছ কেনা এই সময়ে একটা বিরাট উৎসবের মতো হয়ে যায়। কেন বলুন তো এমনটা হয়? শুনব এই নিয়ে আবারও একটি তথ্য সমৃদ্ধ বক্তব্য শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়ের কাছ থেকে। সঞ্জয় চট্টোপাধ্যায় অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক, নেশায় এবং পেশায় নাট্যকার। উনি ওর ছাদে 300-এরও বেশি ফুল এবং ফলের চাষ করেন এবং সম্পূর্ণ অর্গানিক উপায়ে। শুনব এই পরিবেশ বন্ধুর বক্তব্য।
1: পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চল সর্বত্রই রথযাত্রাকে কেন্দ্র করে মেলা বসে যায়। কোথাও এক দুদিনের মেলা, কোথাও 5-7 দিনের মেলা, কোথাও 10-15 দিন ধরেও এই মেলা চলতে থাকে। এই মেলায় একদিকে যেমন নানান ধরনের খেলনা বিক্রি হয়, তেমনি পাশাপাশি রথের মেলার অন্যতম প্রধান আকর্ষণ জিলিপি এবং পাঁপড় ভাজা। কিন্তু রথের মেলার অন্যতম একটা প্রধান অনুষঙ্গ হল গাছ বিক্রি। বিভিন্ন ধরনের গাছের পসরা নিয়ে বিভিন্ন নার্সারি থেকে চাষিরা তার নিজের বাগান থেকে চারা নিয়ে আসেন এবং সে চারা বিক্রি হয়। এই সময়টায় মূলত ফুল গাছ হিসেবে যে চারাগুলি বিক্রি হয় সেগুলি হল জবা, বেল বা জুঁই, মানি প্ল্যান্ট, পিস লিলি, রেইন লিলি, কদম, দোলন চাঁপা, স্পাইডার লিলি, কাঠগোলাপ, কামিনী, দোপাটি, অলকানন্দা বা যেটাকে অ্যালামান্ডা বলে, কলাবতী ফুল, এই ধরনের নানান ফুলের গাছ দেখা যায়, যার কিছু কিছু সাদা ফুল অথচ ভীষণ সুগন্ধি ফুল। যেগুলো তার মধ্যে রয়েছে বেলি বা জুঁই, কদম, দোলন চাঁপা, কামিনী, আর পাশাপাশি বাকি ফুলগুলো রঙের জন্য, বাগানের সৌন্দর্য তৈরির জন্য লোকে কেনাকাটা করে আর কি। তাদের বাড়ির লাগোয়া যদি বাগান বা জমি গাছ বসানোর মতো থাকে সেখানে বসান, আবার পাশাপাশি শহর বা আধা শহর অঞ্চলে ছোট ব্যালকনি ছাদ বাগানের গাছ হিসেবে তারা ব্যবহার করেন। পাশাপাশি বেশ কিছু ফলের গাছ, হাইব্রিড প্রজাতির ফলের গাছ যেগুলো খুব বেশি বড় হয় না, সেই ধরনের ফলের গাছও ছাদ বাগানে ব্যবহার করা হয়। এর পাশাপাশি যেটা হয় বড় গাছ, মূলত আম, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ভ্যারাইটির লেবু, নারকেল গাছ, পেঁপে, ডালিম, আমলকি, এমনকি কুল গাছও ফলের বাগান তৈরির জন্য কেনাকাটা করা হয়। আসলে জুলাই আগস্ট এই দুটো মাস হচ্ছে গাছের চারা রোপণের জন্য একদম আদর্শ সময়। সময়টা বর্ষাকাল, মাটি ভিজে থাকে, একদিকে ভেজা নরম মাটি, যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত আর তার সঙ্গে অনুকূল তাপমাত্রা, এই সব কিছুই নতুন বীজ থেকে চারা বা অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ সময়। যারা কাটিং থেকে চারা তৈরি করতে চান বা গ্রাফটিং করতে চান, বিভিন্ন ধরনের কলম করতে চান, সেটার জন্য এটা খুব আদর্শ সময়। এর পাশাপাশি আমরা দেখেছি যে জুলাই মাসের প্রথম সপ্তাহটা বন মহোৎসব পালিত হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। তার প্রধান কারণ এটাই যে এই সময়টা গাছ বসানোর পক্ষে খুব অনুকূল একটা সময়। বহু মানুষ আছেন তারা বাড়িতে খাওয়া বিভিন্ন ফলের বীজ, মানে আম, কাঁঠাল, সবেদা, এই ধরনের বড় গাছ যেগুলো, সেই গাছগুলোর বীজ বাড়িতে রেখে দেন। রেখে দিয়ে তারা যাওয়া আসার পথে রাস্তার দুধারে যে ফাঁকা জমি থাকে সেই জমিতে তারা গাছগুলো ছড়িয়ে দেন, এই বর্ষার সময়ে সেখান থেকে যাতে অঙ্কুরোদ্গম হয়। কিছু গাছ যদি বাঁচে, কিছু বড় গাছ বাঁচলে সেটা কিন্তু পরিবেশের পক্ষে, আমাদের সকলের পক্ষে ভীষণভাবে লাভজনক। এটা তো গেল একটা দিক। পাশাপাশি পরিবেশ বান্ধব কিছু কলমও আজকাল তৈরি হচ্ছে, বিভিন্ন সংগঠন এটা করে, যেখানে দেখা যায় যে কিছু কলম তৈরি হচ্ছে যার মধ্যে কাগজের রোল করে বিভিন্ন বড় গাছের বীজ তার মধ্যে রাখা আছে, এবং ইউজ অ্যান্ড থ্রো একটি কলমটি শেষ হয়ে গেলে যে কোনো জায়গায় যদি ফেলে দেওয়া যায় সেই কাগজের

0: ভিজে মাটির সাথে মিশে যায়। মিশে গেলে তার থেকে বেশ কিছু গাছের জার্মিনেশন বা অঙ্কুরোদ্গমের একটা সম্ভাবনা থেকে যায়। অনেকে আছেন ব্যক্তিগত উদ্যোগে বা সাংগঠনিক উদ্যোগে রাস্তার ধারে বিভিন্ন ধরনের গাছ বসান। এই ধরনের ক্ষেত্রে সরকারি অনুমতির প্রয়োজন হয় অবশ্যই, কেননা সে জমি কারো ব্যক্তিগত মালিকানায় নেই, সেটা সম্পূর্ণ সরকারি জমি। কলকাতা শহর বা কর্পোরেশন এলাকার ক্ষেত্রে আঁকা জমি বলতে গেলে পাওয়াই যায় না, কিন্তু আমাদের মফস্বল শহরগুলো হোক বা গ্রামাঞ্চল হোক, সেখানে গাছ বসানোর পর্যাপ্ত জায়গা বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায়। আমার কয়েকজন বন্ধু এই কাজটি করেন, ব্যক্তিগত উদ্যোগে করেন, কেউ কেউ সাংগঠনিক উদ্যোগে করেন। এটা শুধুমাত্র যে রথযাত্রা বা একটা উৎসবকে কেন্দ্র করে এমনটা নয়, এই সময়কার পরিবেশ, এই সময়কার আবহাওয়া বৃক্ষরোপণের পক্ষে একান্তই অনুকূল। তাই এই সময় মানুষ যত বেশি সম্ভব বৃক্ষরোপণের উদ্যোগ নেবেন সেটা মঙ্গলজনক, সমাজের পক্ষে, আমাদের ব্যক্তিগত জীবনের জন্য।
1: শুনলাম শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং শ্রী সঞ্জয় চট্টোপাধ্যায়ের তথ্য সমৃদ্ধ অনেক দারুণ দারুণ গল্প এবং অভিজ্ঞতা, যেটা তাদের নিজের চোখে দেখা, নিজের পড়াশোনা এবং নিজের হাতে করা। তো এই গাছ গল্প রথের মেলায় সব কিছুর পরে একটু তো গল্প গাছা হতেই হয়। বন্ধুরা কে আছেন ফোনে দেখে নেব, আর তারপরে আপনাদের কয়েক গাছা চিঠি। কে আছেন বন্ধু? নমস্কার।
2: নমস্কার, আমি রেখা মুখার্জি ছাটুই মুর্শিদাবাদ থেকে বলছি।
1: বলুন।
2: রথের মেলা আমাদের যখন ছোট ছিলাম তখন অতটা গ্রামে ছিল না, কিন্তু আমি বিয়ের পর যখন আমি স্বামীর চাকরি সূত্রে ঝাড়খণ্ডে যাই, সেখানে রথের বিশাল মেলা বসতো, একদিনের মেলা, খুব জোর মেলা হতো। সেখানে নানান রকমের খাবার দাবার, পাঁপড়, জিলাপি, পালুশাই, নানান ধরনের গাছ পাওয়া যেত ওখানে, চারা গাছ। খুব উৎসব খুব জোর হতো ওখানে। আর এখন বর্তমানে আমি যেখানে আছি সাটুয়ে, আমার নাতনি ছ বছরের নাতনি, তার বন্ধুদেরকে নিয়ে যখন বিকেলে আসে, এসে দরজায় খটখট করে, বলে দিদা আমি রথ এনেছি, তখন মনে হয় যেন মনটা ভরে উঠল, স্বয়ং মনে হয় যেন মা জগন্নাথ সুভদ্রাকে নিয়ে এসছেন আমার ঘরে।
1: দারুণ স্মৃতি, দারুণ স্মৃতিচারণ,
2: সেটা কখনোই আমি মন থেকে ভুলে যেতে পারি না। এই যে বৃহস্পতিবারের দিন আছে রথ আছে, ওই দিনও নাতনি আমার বন্ধুদেরকে নিয়ে আসবে বলেছে।
1: বাহ, খুব ভালো, দারুণ স্মৃতিচারণ, দারুণ স্মৃতিচারণ শুনলাম, এক অনুভূতি। আপনার এই স্মৃতিকে অনেক আদর, অনেক সম্মান। ভালো থাকবেন রেখা দেবী। আমরা চলে আসি আপনাদের সঙ্গে গল্প গাছায়, সেটা হলো এ মাসের চিঠি লেখার বিষয়। আপনাদের কয়েক গাছা চিঠি পড়ব। এ মাসে চিঠি লেখার বিষয়ে স্নেহ অতি বিষম বস্তু। আপনারা যারা চিঠি লিখবেন, আরেকবার আপনাদের বলে দিই ইমেল আইডি, মাননীয় ইসু MANANIYESHU.AIR@gmail.com চিঠি পাঠাতে পারেন। এই ঠিকানায় মাননীয় ইসু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। তাহলে এই মাসের মাননীয় সূত্র চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষম বস্তু, আর এই নিয়ে কি লিখছেন। প্রথম চিঠি আমার হাতে শক্তিশঙ্কর সামন্তের চিঠি। লিখছেন, স্নেহ বিষম বস্তু নয়, বিষম বস্তু হল পরিমিতি বোধের অভাব। আমরা স্নেহ করি ছোটদেরই, যুগ যুগ ধরে এই সত্যের সঙ্গে পরিচিত আমরা। হ্যাঁ, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা সব কিছুরই প্রয়োজন আছে, মানছি, তবে পরিমিতি বোধের শিক্ষাটা জরুরি। এ সমাজে যে শিক্ষাটা বড়দেরই অভাব। স্বভাবতই জীবনের কোনো অবস্থানেই সফলতা আসে না যথার্থ পরিমিতি বোধ না থাকলে। এটা ঠিক, আমরা সকলেই কম বেশি ছোট

যে স্নেহ করি, সেই স্নেহর পরিমাপ না জানা থাকলে গোল বাধে। এমনও দেখি ছেলে বড় হয়ে গেছে, চাকরি বাকরি চেষ্টা করছে, অথচ নিজে নিজে এক গ্লাসও জল গড়িয়ে খাচ্ছে না। একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে প্রবন্ধে পড়া জাপানের শিশুদের গড়ে ওঠা জীবনের টুকরো অংশ শোনাই। সেখানে 10 বছর বয়স পর্যন্ত স্কুলে শিশুদের কোনো পরীক্ষা নেই, অথচ সেই দেশেরই ছোট ছোট ছেলেমেয়েরা একেবারে শৈশব থেকে নিজেদের কাজ নিজেরাই শিখে যাচ্ছে। সেটা স্কুলের শ্রেণীকক্ষ হোক, চেয়ার টেবিল, রান্নার সরঞ্জাম থেকে বাড়ির আসবাব পরিষ্কার করা পর্যন্ত, এমনকি ওইসব কচি কচি পড়ুয়া সঙ্গীদের নিয়ে একসঙ্গে স্কুলে যাচ্ছে, পথে ঘাটে গাড়ি চড়ছে, নামছে একটা শৃঙ্খলার মধ্যেই। অন্য কিছু দেশে ছোটদের বেড়ে ওঠা তথা খাওয়া দাওয়া পুষ্টির জন্য মায়েদের বিশেষ ভূমিকা থাকে না। আমাদের এখানকার এখনকার মায়েদের অনেকে যেমন কচি কাচাদের খাওয়ানোর ব্যাপারে জোর করে, বাচ্চা খেতে না চাইলে পিছনে পড়ে থাকে, খিদে পেলে নিজে থেকেই এগিয়ে আসবে, খাবার খাওয়াও শিখে যাবে নিজেরাই, আমাদের এখানে সব কিছু উল্টো। অধিক স্নেহ আদর দেখানোর পাশাপাশি অধিক উচ্চাকাঙ্ক্ষা মানেই বৃদ্ধ বাসও অপেক্ষা করে থাকে অনেকেরই কপালে। লিখছেন শক্তি শঙ্কর সামন্ত, ধারসা কাজীপাড়া, হাওড়া থেকে। সত্যি এমনই একটা অবস্থা, এমন ভারসাম্যহীনতা যদি স্নেহে থাকে তাহলেই স্নেহ বিষম বস্তু হয়, অন্যথায় নয়। পরের চিঠি বীরেন্দ্রনাথ মাইতি, লিখছেন পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় বরেশু, আমরা ছোটবেলায় নীতিকথায় পড়েছিলাম ভুবনের মাসির গল্প, সবাই জানেন, তবু একটু স্মরণ করিয়ে দিয়ে আজকের বিষয় শুরু করতে চাই। ভুবন প্রতিদিন বন্ধুদের পেন, পেন্সিল, ইরেজার লুকিয়ে বাড়িতে আনত এবং মাসিকে দেখাত। মাসি মাতৃহারা ভুবনের প্রতি স্নেহশীল হয়ে বারণ করেননি একদিনও। অবশেষে একদিন ভুবনের চরম শাস্তির সময় সে মাসির কান কামড়ে বলেছিল, শুরুতেই যদি মাসি অন্যায়ের বিরুদ্ধে শাসন করতেন তবে আজ শাস্তি পেতে হতো না। আমরাও বাস্তব জীবনে এমন অনেক স্নেহের দুঃখজনক পরিণতি দেখতে পেয়েছি। আমার বন্ধুপুত্র এমনই স্নেহের পরশে একেবারেই গবেট ও মূর্খ হয়ে গেল। ছেলেটি বিদ্যালয় কামাই করে ওর থেকে অনেক বড় বদ ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছিল এবং পরিণতিতে পড়া বন্ধ করতে বাধ্য হয়েছিল। এক্ষেত্রে আমার বন্ধু বা বন্ধুপত্নী সমানভাবেই দায়ী। পিতামাতার একটা দায়িত্ব আছে সন্তান প্রতিপালন করার জন্য। একটি শিশুর প্রথম শিক্ষাঙ্গন হল তার নিজের পরিবার, তবে সেটা মানতে গিয়ে বজ্র আঁটুনি ফসকা গেরোয় না পড়তে হয়, সেদিকেও তীক্ষ্ণ নজর দিতে হবে। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।

ভালোবাসা ভালোবাসার ভারসাম্য। পরের চিঠি পুষ্প সাঁতরা আটবেড়িয়া হাড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। প্রত্যেকটি মানুষের বুকের মধ্যে লুকিয়ে থাকে স্নেহ ভালোবাসার জলপূর্ণ খট। স্নেহাঞ্চল বিছিয়ে আশীর্বাদী হাত উপুর করলে মন তখন পরিতৃপ্তিতে ভরে ওঠে। পরিবারের ছোটরা সব সময় স্নেহের পাত্র, দোষ কিংবা গুণে ভরা কচি কচি মুখ, অপরাধ স্বীকার করলে ক্ষমা তো করাই হয়, অভিযোগে কান ঝালাপালা হলেও সোহাগে তা শাসন করা হয়, কেননা স্নেহ অতি বিষম বস্তু। শকুন্তলা পতিগৃহে যাত্রা করার সময় হরিণ শিশুটিও তার আঁচল ধরে টেনেছিল, তাই স্নেহকে এড়ানো যায় না, তার ছিঁড়ে যায়, হৃদয় রক্তাক্ত হয়, তবু পিছুটান থেকেই যায়। শ্বশুরবাড়িতে হয়তো মেয়ে সুখে থাকবে, এসব জেনেও মা কেঁদে কেঁদে বুক ভাসান, এদৃশ্য বড় মায়াময়। কত যত্ন সোহাগ আদর ছেড়ে চলে যায় মেয়ে, ভাই বোনের খুনসুটি আর ঝগড়া মনে হলে ভাই বোন উভয়কে জড়িয়ে ধরে, এ হল স্নেহানুভূতি। এদৃশ্য পশু পাখিদের মধ্যেও দেখেছি, মা গরু তার বাছুরকে দেখতে না পেলে হাম্বা বলে ডাক ছাড়ে, চোখের আড়াল করতে চায় না, কেননা স্নেহ যে বুকের তন্ত্রীতে ধাক্কা দেয়। লিখেছেন পুষ্প সাঁতরা আটবেড়িয়া হাড়িঝামা পূর্ব মেদিনীপুর থেকে।

ভারসাম্য, এই যে পরিমিতি বোধ, এটা বড্ড প্রয়োজন। ভালোবাসা, স্নেহ, এগুলো তো বড্ড নরম জিনিস, এগুলো তো থাকবেই, তাই না? পরের চিঠি লিখছেন গৌতমপতি, কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। ছোটবেলাতেই অনুভব করেছি স্নেহ অতি বিষম বস্তু, তাই অভাবের সংসারে সন্তানের মুখে অন্ন তুলে দিতে গিয়ে বাবা মাকে অনেক সময় উপোস থাকতে হতো। সন্তান অসুস্থ হলে তাদের পাগল পাগল অবস্থা হতো। আমি চার বোনের এক ভাই, তাই তাঁদের স্নেহের আতিশয্য আমাকে লেখাপড়ার পর বাইরে কাজ করতে যেতে দেয়নি। একরকম জোর করেই আমার বাড়ির বাইরে বেরিয়ে আসা, না হলে জীবনটা হয়তো অন্য খাতে বইত। বাংলা সাহিত্যের পরিচিত প্রবাদটির অর্থ হল, স্নেহ বা ভালোবাসা মানুষের মনকে এতটাই অন্ধ ও দুর্বল করে দেয় যে স্নেহের আতিশয্যে প্রিয়জনের কোনো দোষই চোখে পড়ে না। আবার কখনো কখনো স্নেহাস্পদের অবাস্তব বা কাল্পনিক বিপদের ভয়ে মন আকুল হয়ে ওঠে। বাবা হওয়ার পর দুই ছেলের জন্য আমার মধ্যেও স্নেহ থেকে উদ্ভূত কিছু অবাস্তব ভয়, চিন্তা, অচেনা বিপদের আশঙ্কা কাজ করেছে, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দিইনি এবং তাকে দৃঢ়ভাবে সরিয়ে দিয়েছি। তা না হলে আমার অতি স্নেহ ছেলেদের আগলে রাখার নামে তাদের আত্মবিশ্বাস কমিয়ে দিত। জীবনের কঠিন পরিস্থিতি থেকে দূরে রাখলে তারা ভবিষ্যতের লড়াইয়ের জন্য তৈরি হতে পারত না। স্নেহ মানুষকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিতে শেখায়, তাই স্নেহ সুন্দর, কিন্তু তার প্রকাশে ভারসাম্য থাকা দরকার। দেখা দরকার স্নেহ যেন বিষম বস্তু হয়ে প্রিয়জনের অগ্রগতির পথে বাধা না দেয়, বরং তাকে উন্মুক্ত আকাশে ডানা মেলতে সাহায্য করে। লিখলেন গৌতমপতি, কুলবেরিয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। আমাদের অনুষ্ঠানের অগ্রগতি হল রথযাত্রা নিয়ে, আর স্নেহ অতি বিষম বস্তু এই বিষয়ে আপনারা চিঠি লিখবেন, সেই চিঠি পড়তে পড়তে মাননীয় সুর অনুষ্ঠান প্রতি মঙ্গলবার মাননীয় সুর এই অনুষ্ঠানের অগ্রগতি হবে। আবার বলে দিই, আপনারা চিঠি লিখবেন মাননীয় সু ডট এআইআর @gmail.com, চিঠি পাঠাবেন প্রযত্নে মাননীয় সু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, এই ঠিকানায়। বিষয় স্নেহ অতি বিষম বস্তু। বন্ধুরা, তাহলে স্নেহের, ভালোবাসার, প্রেমের ভারসাম্য থাক। আপনারা ভালো থাকুন, চারপাশকে ভালো রাখুন। চারপাশ মানে শুধু মানুষজন নয়, কিন্তু আপনার পোষ্য, রাস্তার ওই অবলা অবলা বন্ধুরা এবং গাছ, তাদের মধ্যেও তো প্রাণ আছে। পরিবেশ বন্ধু হয়ে উঠুন। আর রথের মেলা, মেলা রথ সব নিয়ে গল্প গাছায় কাটুক আপনাদের আগামী সময়। ভালো থাকবেন। আপনাদের সঙ্গে রইলাম এতক্ষণ মিতালী ভট্টাচার্য।

0: and the districts of Sub-Himalaya and West Bengal. Chief amount of rainfall received at 8:30 a.m. today in Andaman and Nicobar Island, Kar Nicobar and others 2 cm, in Gangetic West Bengal area, Panagod 9 cm, Canning and others 7 cm each, in Sub-Himalayan, West Bengal and Sikkim, Kumar Gram and others 6 cm, Pakyong and others 5 cm, in Jharkhand area, Ramgarh and others 8 cm, Chakulia, Ghatshila and others 1 cm each. In Bihar, Champatian 14 cm, Sahibganj in Muzaffarnagar and others 10 cm each. In Kotwa and others 7 cm each. Weather forecast for today and tomorrow. Light to moderate rain or thunder shower likely to occur at most places over all of the districts of West Bengal, Andaman and Nicobar Islands, Orissa and Sikkim. Light to moderate rain or thunder shower likely to occur at many places in Bihar and Jharkhand. Weather warning for today and tomorrow. Very heavy rainfall, that is 7 to 20 cm, with extremely heavy rainfall, that is over and above 20 cm, very likely to occur at one or two places over Orissa. Heavy to very heavy rainfall, that is 7 to 20 cm, very likely to occur at one or two places over Bihar. Heavy rainfall, that is 7 to 11 cm, likely to occur at one or two places over Sikkim, Jharkhand, Jalpaiguri, Kalimpong district of Sub-Himalayan, West Bengal, and South 24 Pargana, East and West Midnapur, Jharkhand, Bakura district of Gangetic, West Bengal. Thunderstorm with gusty wind, that is 40 to 50 km/h, and lightning very likely to occur at one or two places over Jharkhand, Andaman and Nicobar Islands. Thunderstorm with lightning and gusty wind, 30 to 40 km/h, likely to occur at one or two places over Bihar and also and all of the district of Sub-Himalayan, West Bengal and Gangetic, West Bengal. Weather forecast for Kolkata and neighborhood for today and tomorrow. Generally cloudy sky with one or two spells of rain or thunder shower. Maximum minimum temperature likely to be around 30 degrees Celsius and 25 degrees Celsius respectively. Weather warning for fishermen of West Bengal coast valid for the next 5 days commencing from the noon of 14th July 2026. Squally wind with speed reaching 35 to 45 km/h, occasionally gusting up to 55 km/h, likely to prevail along and off West Bengal and North Orissa coast from 15th to 18th July 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and North Orissa coast from 15th to 18th July 2026. Fishermen of Andaman and Nicobar coast, weather warning. Squally wind with speed reaching 35 to 45 km/h, occasionally gusting up to 55 km/h, likely to prevail along and off Andaman and Nicobar coast from 14th to 16th July 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast from 14th to 16th July 2026. Swell waves in the range of 14 to 17 sec period with 1.2 to 1.4 meter height are forecasted up to 11:30 hours on 15th July 2026. It is advised there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. With that, we come to an end of midday weather bulletin.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনার দু একটি জায়গায় খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বিহারের বেশিরভাগ জায়গায় ভারী বৃষ্টি হয়েছে। দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। উড়িষ্যার কিছু জায়গায় ভারী বৃষ্টি হয়েছে দু একটি জায়গায়। ঝাড়খণ্ডে দু একটি জায়গায় ভারী বৃষ্টি এবং দু একটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এবং সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়া বয়ে গেছে উড়িষ্যা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উপর দিয়ে। বৃষ্টি হয়েছে কার নিকোবরে 2 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ারে 1 সেন্টিমিটার, পানাগড়ে 9 সেন্টিমিটার, দীঘা 9 সেন্টিমিটার, আমতা 5 সেন্টিমিটার, রায়ডাক টি এস্টেটে 4 সেন্টিমিটার, ডিমা টি এস্টেটে 4 সেন্টিমিটার, পেডংয়ে 4 সেন্টিমিটার, পাকুড়ে 3 সেন্টিমিটার, চানপাটিয়াতে 14 সেন্টিমিটার, বাড়িতে 12 সেন্টিমিটার, রাজঘাটে 5 সেন্টিমিটার, ধামনগরে 5 সেন্টিমিটার, মুরুদাতে 4 সেন্টিমিটার এবং

জামসোলা ঘাটে 4 সেন্টিমিটার করে। আগামী দুদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, উড়িষ্যা এবং সিকিমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিহার এবং ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় আগামী দুদিনের আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহারের দু একটি জায়গায় ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিম, ঝাড়খণ্ড এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পংয়ে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। ঝাড়খণ্ডে ও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বিহারের দু একটি জায়গার ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সঙ্গে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। আগামীকাল আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে আজ তেমন কোনো সতর্কবার্তা না থাকলেও আগামীকাল থেকে 18 জুলাই পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে সমুদ্র উত্তাল হতে পারে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে ঝোড়ো হাওয়া ঘণ্টায় 35 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বেড়ে ঘণ্টায় 55 কিলোমিটার হতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যাওয়ার ক্ষেত্রে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিকেল 5টায় শুনবেন ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। বাইরে থেকে প্রতিবেদন রেকর্ড করে এনেছেন রতন কুড়ি। 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দ্বাদশ শ্রেণীর রসায়ন নিয়ে শিক্ষাদান করবেন রাধা বল্লভ চক, শারদময়ী বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি এবং সঙ্গে থাকবেন দুজন বিদ্যার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি লোকগীতি পরিবেশনায় অনিল বরণ হেমব্রম এবং সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা, আধুনিক প্রযুক্তি সম্বন্ধে সচেতনতা বলবেন দীপাঞ্জন সরেন। সাঁওতালি লোকগীতি পরিবেশনায় ধানু হাঁসদা এবং কাপুমণি হেমব্রম। 6:38 শুনবেন কৃষি কথার আসর, কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একযুগ, এই বিষয়ে ডক্টর শঙ্কর আচার্য সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস। 7:10 শুনবেন তর্জাগান, পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন অরুন্ধতী দাস। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা পনসায় মরা গেল তুরে গাটুরে তুরে মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এতহব কানা সান্তাড়ি আখড়া তেহিনা সান্তাড়ি আখড়া দো এতহব কানা বুলবুলি হাঁসদা আর সাঁতেন কোয়া দং সেরিঞাতেত

শুনলেন সাঁওতালি অনুষ্ঠান আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3:33।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:08। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

তো ক্রীড়াঙ্গনের শুরুতেই কিন্তু আজকে চোখ রাখবো এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্স এর দিকে। আতশ কাঁচের তলায় এক নজরে, এক নজরেতে কিন্তু আজকে প্রথমেই চোখ থাকবে আমাদের বিশ্বকাপের দিকে, সেই বিশ্বকাপ যার দিকে তাকিয়ে গোটা ক্রীড়া বিশ্ব। তো বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। খেলার পাশাপাশি উঠে আসছে দুই দেশের রাজনৈতিক মহলের তরজাও। এদিকে ফিফা বিশ্বকাপের অন্যতম দাবিদার হল ফ্রান্স, বললেন কিংবদন্তি জার্মান গোলকিপার অলিভার কান। এদিকে সেমিফাইনালের আগে ফ্রান্স শিবিরে কিন্তু একটু চিন্তার ছোঁয়া, তার কারণ সেমিফাইনালের আগে ফ্রান্সের অনুশীলনের সময় পুরো অনুশীলন না করেই উঠে গেলেন ফ্রান্সের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার এমবাপে। হালকা চোটের আভাস পাওয়া যাচ্ছে বলে খবর। এদিকে এবার ক্রিকেট মাঠে চোখ রাখব ফুটবল মাঠ থেকে। তো ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একদিনের আন্তর্জাতিক সিরিজ শুরু হয়ে গেছে, চলছে আজকে প্রথম ম্যাচ। তো প্রথম ম্যাচে টি টোয়েন্টি সিরিজে পর্যদুস্ত হওয়ার পরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সিরিজের আজ প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। রোকো জুটি অর্থাৎ রোহিত শর্মা এবং বিরাট কোহলি জুটির প্রত্যাবর্তন এবং অবশ্যই বুমরাও ভারতীয় দলে ফিরে এসেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড, এবং এখন কিন্তু ইংল্যান্ড রীতিমতন বেকায়দায় পড়ে গিয়েছে। তার কারণ ১৮ ওভারের শেষে ইংল্যান্ডের বর্তমান স্কোর ৮২ রানে ৫ উইকেট। জো রুট তিনি অপরাজিত রয়েছেন ৭ রানে এবং জ্যাকস অপরাজিত রয়েছেন ১ রানে। সুতরাং বলা যেতেই পারে এই মুহূর্তে কিন্তু অ্যাডভান্টেজ ইন্ডিয়া, যদিও খেলা অনেক বাকি রয়েছে। দেখা যাক ভবিষ্যতে ঠিক কি অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ক্রিকেট ফ্যানেদের জন্য। এদিকে ভারতীয় অধিনায়ক শুভমান গিল কিন্তু সিরিজের আগেই বলেছেন যে টি টোয়েন্টি সিরিজের হারের ছায়া এই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সিরিজে পড়বে না, এবং ভারতের বর্তমান পারফরমেন্স দেখে কিন্তু ঠিক সেই কথাটাই মনে হচ্ছে। দেখাই যাক। এদিকে একটা ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ঐতিহাসিক লর্ডসের মাঠে ইতিহাস তৈরি করলেন ভারতীয় মহিলারা। লর্ডসে প্রথম মেয়েদের টেস্ট খেলতে নেমে ইংল্যান্ডকে কার্যত ২৭০ রানে গুঁড়িয়ে দিয়ে প্রথম টেস্ট জয় ভারতের মেয়েদের। এবার একটু ঘরোয়া ফুটবলের দিকে চোখ রাখব। সেখানে কলকাতা লিগে পাঠচক্রকে ৪-0 গোলে হারালো মোহনবাগান। ইস্টবেঙ্গল ছেড়ে এসে প্রথম ম্যাচেই মোহনবাগানের পক্ষে গোল করলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এদিকে কলকাতা লিগে আজকে মাঠে নামছে মহামেডান ইস্টবেঙ্গল। মোহনবাগানের পরে আজকে কলকাতা লিগের অভিযান শুরু করছে মহামেডান স্পোর্টিং, প্রতিপক্ষ রেনবো। দেখা যাক ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মতো মহাময়দানও জয় দিয়ে এই যাত্রা শুরু করতে পারে কিনা।

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর প্রথমেই যেদিকে আমাদের চোখ থাকবে সেটা হচ্ছে আতস কাঁচের তলায়। আর আতস কাঁচের তলায় আজকে কিন্তু থাকবে প্রথমেই ফ্রান্স এবং স্পেনের মধ্যে হয়ে চলা বা হতে চলা সেমিফাইনালের দিকে। আতস কাঁচের তলায়, আর কিছুক্ষণ পরেই রাত 12:30 ভারতীয় সময় অনুযায়ী মুখোমুখি হচ্ছে প্রথম সেমিফাইনালে 2026 ফিফা বিশ্বকাপে ফ্রান্স এবং স্পেন। দুপক্ষই কিন্তু বিশ্বকাপ জেতার প্রবল দাবেদার। এই দ্বন্দ্ব দেখার জন্য মুখে রয়েছে গোটা ক্রীড়ামহল, কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। সৌজন্যে স্পেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মারিয়ানো রাহায়ের একটি মন্তব্য। সেখানে একটি মন্তব্য তিনি করেছেন সমাজ মাধ্যমে যে এমন একটা দলের বিরুদ্ধে খেলতে নামছে স্পেন যে দলে ফরাসি কোনো ফুটবলারই নেই। এবং তারপরেই কিন্তু শুরু হয়েছে বিতর্ক। ফ্রান্সের তরফ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ফ্রান্সের বিদেশমন্ত্রী জন নোয়েল বারো তিনি জানিয়েছেন যে মাঠেই এই সমালোচনার জবাব দেবে ফ্রান্স। তিনি এটাও বলেছেন যে ফ্রান্সে 26 জন ফুটবলারের মধ্যে 23 জনের জন্মই হচ্ছে ফ্রান্সে, সুতরাং তারা বাই বার্থ ফ্রেঞ্চ নাগরিক। তবে এরই মধ্যে কিন্তু চর্যা তুঙ্গে উঠেছে ইয়ামাল এবং এমবাপের মধ্যে লড়াই নিয়ে। বিশ্বকাপে এখনও পর্যন্ত তুলনামূলকভাবে শান্ত হয়ে রয়েছেন

ইয়ামাল, স্পেনের বালক তারকা। তো সেমিফাইনালে তিনি জ্বলে উঠবেন কিনা সেই নিয়েই কিন্তু চলছে জল্পনা। তবে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচে জিতে ইয়ামাল কিন্তু হুঙ্কার দিয়েছিলেন যে ফ্রান্স স্পেনকে ভয় পায়। তবে ফ্রান্সের আদ্রিয়ান র্যাবু বলে গেলেন অনুশীলনের সময় যে ইয়ামালকে নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই ফ্রান্সের, গোটা স্পেন দলকে নিয়ে তাদের পরিকল্পনা রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে জমে গিয়েছে ফিফা বিশ্বকাপ, আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা। আজকে রাত 12:30 সময় ফ্রান্স এবং স্পেন মুখোমুখি হচ্ছে। এবার দেখা যাক যে শেষ হাসিটা ঠিক কোন দল হাসতে পারে।

এবার চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে। চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচ। তো তার আগে কিন্তু অবসরের কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়ে দিলেন কিং কোহলি, বিরাট কোহলি। বরং 2007 বিশ্বকাপে ভারতের দল কীরকম হওয়া উচিত তা নিয়ে শুভমন গিলের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। আজকে থেকে শুরু হয়ে গেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ, এবং সেক্ষেত্রে কিন্তু শুভমন গিল মনে করেন যে এই সিরিজ থেকেই প্রস্তুতি শুরু হচ্ছে বিশ্বকাপের। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে শুভমন বলেন যে বিরাট ভাইয়ের সঙ্গে বিশ্বকাপ নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকায় কাদের নিয়ে গেলে সুবিধা পেতে পারি সেই নিয়ে কথা হয়েছে, এখন থেকেই তাদের দেখে নেওয়ার কথাও হয়েছে আমাদের। তিনি এটাও বলেন যে রোহিত শর্মা, বিরাট কোহলি দুজনেই আমাদের ব্যাটিং বিভাগে স্তম্ভ, এবং তার সঙ্গে অবশ্যই রয়েছেন জসপ্রীত বুমরা, যিনি কিনা বোলিং বিভাগে স্তম্ভ। এবং আশা করা যায় যে একদিনের সিরিজ থেকে আমরা ভালোভাবেই শুরু করব আমাদের এই পথ চলা। এখন শেষ খবর পাওয়া পর্যন্ত 19.2 ওভার খেলার পরে ইংল্যান্ডের স্কোর 5 উইকেটে 92। সুতরাং বলা যেতেই পারে এখনও পর্যন্ত কিন্তু অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া।

0: এদিকে এখন একটি বেতার প্রতিবেদন আপনাদের জন্য। এখন শুনবেন 74তম রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উপর একটি বিশেষ বেতার প্রতিবেদন। এই প্রতিযোগিতায় 904.5 পয়েন্ট পেয়ে বিজয়ী দলগত বিভাগে বিজয়ী হয়েছে ইস্টবেঙ্গল অ্যাথলেটিক ক্লাব এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে 620.5 পয়েন্ট পেয়ে মোহনবাগান। এবারের প্রতিযোগিতায় আসরে উপস্থিত ছিলেন আমাদের প্রতিনিধি রতন কুড়ি। চলুন যাই এবার সাইয়ে রাজ্য অ্যাথলেটিক্সের আসরে।
1: আমার নাম শম্পা গাইন, আমার বাড়ি মাছলন্দপুর, আমার ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা। আমি মালদা জেলায় অমিতাভ রয় স্যারের কাছে প্র্যাকটিস করি। আমি 74 স্টেপ চ্যাম্পিয়নশিপে 10 কিলোমিটার এবং 5 কিলোমিটার রানে প্রথম হয়েছি। আমার খুব ভালো লাগছে। এর আগেও আমি অনেক জায়গায় ফার্স্ট হয়েছি, সেকেন্ড হয়েছি। এর আগে আমার 10 কিলোমিটারের টাইম ছিল 36:53, তো এই ইয়ারে আমি টাইম করেছি 36:30। 5 কিলোমিটারে আগের বছর আমার টাইম ছিল 17:23, এবছর আমি টাইম করেছি 17:09। ভালো লাগে, এর কার প্র্যাকটিসের জন্যই আমি ভালো করতে পেরেছি আগের বছরের থেকে। এবছরে আরও ভালো হতো, মাঝখানে আমার ইঞ্জুরি হয়েছিল, আমি তখন 2 মাস রেস্টে ছিলাম, আবার নতুন করে প্র্যাকটিস করে করলাম। যদি ইঞ্জুরিটা না থাকতো তাহলে আরও বেটার হতো, রেকর্ড হতো। 1 সেকেন্ডের জন্য আমার রেকর্ড হয়নি 5 কিলোমিটারে। 5 কিলোমিটারের রেকর্ড ছিল 17:08 মিনিট 8 সেকেন্ড, আর আমি এখানে টাইম করেছি 17:09 সেকেন্ড, তো 1 সেকেন্ডের জন্য রেকর্ডটা হয়নি। এখানে তো খুবই খারাপ লাগছে, ফার্স্ট হয়ে যতটা ভালো লাগে রেকর্ডটা করতে পারলে আরও ভালো লাগে। আমি শুরুটা আমার বাড়িতেই করেছিলাম, মনোজ কুমার বিশ্বাসের কাছে, যেটা আমার মামা হয়। পড়াশোনাও মামার কাছ থেকে শিখেছি ছোটবেলায়। যদি মামা খেলাধুলা জগতে না আনতো হয়তো আজকে আমি এখানে আসতে পারতাম না। আমার স্কুলের নাম যাত্রা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন, আমার কলেজের নাম নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়। ভবিষ্যতে আমি চাইছি, এখনো তো কোনো রকম কোনো কাজ পাইনি, আমি চাইছি যে ন্যাশনালে একটা মেডেল পেতে পারি। প্র্যাকটিস করতে হয় রোজই 10 কিলোমিটার, কোনোদিন 16 কিলোমিটার, কোনোদিন 14 কিলোমিটার, কোনোদিন 8 কিলোমিটার। সকালে হার্ড ওয়ার্কআউট থাকে প্রত্যেক দিন, হার্ড ওয়ার্কে বা দিন যেমন 2 কিলোমিটার থাকে পাঁচটা থেকে ছটা, আর বলবার দিন কন্টিনিউ থাকে, বা কখনো কন্টিনিউ মানে স্লো ফাস্ট কন্টিনিউ থাকে, বা দিন 400 মিটার রিপিটেশন থাকে, বৃহস্পতিবার দিন কন্টিনিউ থাকে, মানে কন্টিনিউ থাকে। স্যার যদি অন্য কিছু প্র্যাকটিস করে তখন সেদিন অন্য কিছু প্র্যাকটিস করি। শুক্রবার দিন 1200 মিটার রিপিটেশন থাকে, মানে স্যার শনিবার দিন তো লং থাকবে। অমিতাভ রয় স্যার, অরবিন্দ পার্ক, মালদা এয়ারপোর্টের মধ্যে প্র্যাকটিস হয় আমাদের। আমি যে মালদাতে থাকি, রুম ভাড়া নিয়ে খরচাপাতি সব আমার নিজের। হ্যাঁ, আমি বড় বড় ম্যারাথন করি, তো ম্যারাথন করে ওখান থেকে যে টাকাগুলো পাই সেই টাকা দিয়েই আমি আমার খরচা চালাই। প্রয়োজন পড়লে বাড়িতে সাহায্য করি, আমারও যদি কখনো টাকা না থাকে তখন বাড়ি থেকে আমাকে সাহায্য করে। আরও অনেক অনেক ম্যারাথন, এত ম্যারাথনের নাম মনে নেই। ম্যারাথন অকেশনে অকেশনে হয় তো, ম্যারাথনে সেখানে কোথাও 50,000 থাকে। কোকড়াঝাড় ম্যারাথন যেমন অনেক ম্যারাথন আছে, 15ই আগস্টে যেমন অনেক জায়গায় ম্যারাথন থাকে, কারণ খবর পেলে তারপর নাম, কারণ খবর তো অনেক আগে থেকেই পাওয়া যায় না। যখন ম্যারাথন হয় তার 1 মাস আগে বা 15-20 দিন আগে বা কখনো 2-3 দিন আগে পেলাম। যদি এন্ট্রি ডেট ওপেন থাকে তাহলে করি, আর যদি ক্লোজ হয়ে যায় তাহলে উঠতে পারি না। যাবতীয় ম্যারাথনে যাতায়াত খরচা, খাওয়া খরচা, যদি কখনো কখনো মানে ম্যারাথনে খাওয়া খরচা দেয়, মানে খেতে দেয়, থাকতে দেয়, আবার কোনো কোনো ম্যারাথনে দেয় না। আমি তো সকালে 3 ঘন্টা, বিকালেও 3 ঘন্টা 2.5 ঘন্টা মালদাতে প্র্যাকটিস করি। আমি তখন অলিম্পিকের মতো কোয়ালিটি আমার মধ্যে আসেনি, আগে ন্যাশনালে একটা মেডেল পাই। আমার নাম পিউ মালিক, আমি তালকোসর কোচিং সেন্টারের ছাত্রী। স্যারের নাম আশিস সি, ডাক নাম বলাই। আমি ফোরানের হারেসে ফার্স্ট হয়েছি, ইস্ট বেঙ্গল ক্লাবের হয়ে নেমেছিলাম। খুব ভালো লাগছে, ফার্স্ট হয়েছি। 800-এ থার্ড হয়েছি রিলেতে, 400-400 রিলেতে সেকেন্ড হয়েছি, আর 800-এ থার্ড হয়েছি। ভবিষ্যতের লক্ষ্য আমি আরও ভালো টাইম করব। আমি চাপাডাঙ্গার ফার্স্ট ইয়ারে পড়ি, চাপাডাঙ্গার রবীন্দ্র মহাবিদ্যালয় ফিজিক্যাল এডুকেশন। এখান থেকে আমার লাইফে যেন কিছু একটা হয় এটাই আমি চাই। আমি ইন্ডিয়াতেও যেতে পাই চান্স।
2: প্রিয়া দাস, আমি হেপ্টাথলন করেছি, ফার্স্ট হয়েছি টোটাল 3,293। আমি হারেসে ফার্স্ট হয়েছি, জ্যাভলিনে ফার্স্ট হয়েছি, শর্ট পুটে ফার্স্ট হয়েছি, লং জাম্পে সেকেন্ড, হাই জাম্পে সেকেন্ড, 1000-এ সেকেন্ড। আমার বাড়ি সোদপুরে, আমি সোদপুর এসএসসিতে প্র্যাকটিস করি কুন্তল স্যার আর পাণ্ডব স্যারের কাছে, মানে রুদ্র প্রতিম রয় স্যার কাছে। ভালো লাগছে, ফার্স্ট ইয়ারে আমি হার্ডে হেপ্টাতে পজিশন পেয়েছি। ভালো একজনেরতে, হ্যাঁ প্রথমবার, 18 ফার্স্ট ইয়ার আমার।
3: শম্পা মণ্ডল, আমি শ্যামনগরে থাকি, মোহনবাগান ক্লাবের থেকে নেমেছি, আমি সোদপুর এসএসসিতে প্র্যাকটিস করি, আমার কোচ কুন্তল রায় স্যার, আমি 100 মিটার হার্ডেলসে সেকেন্ড হয়েছি, হাই জাম্পে ফার্স্ট হয়েছি, শর্ট পুটে সেকেন্ড হয়েছি এবং 200-এ থার্ড হয়েছি, এটা ফার্স্ট দিন। আর সেকেন্ড দিনে আমি লং জাম্পে ফার্স্ট হয়েছি, জ্যাভলিনে সেকেন্ড হয়েছি আর 1000 মিটারে ফোর্থ হয়েছি। টোটাল পয়েন্ট হয়েছে 3161। আমি টোটাল ওম্যান আন্ডার 18 গার্লসের হেপ্টাথলনে সেকেন্ড হয়েছি।
4: ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে নেমেছি, আমার বাড়ি তারকেশ্বরে, আমি আজ 1000 মিটারে রেকর্ড করেছি, 3:05 টাইমিং করেছি। আমি আজকে খুব খুশি, আমি আজকে খুব গর্বিত, আমি এমন একটা ভালো কোচিংয়ে আছি এবং ভালো একটা কোচ পেয়েছি আমার জীবনে। আশিস সিং স্যার আমাকে খুবই সাপোর্ট করেছে, স্যারের জন্যই আজকে আমি এত দূরে পৌঁছাতে পেরেছি। প্রত্যেকটা অ্যাথলেটিক্স কাছে তাদের স্যারই তাদের কাছে সব। আমি আজকে খুবই এক্সাইটেড এই জায়গাতে আজকে পৌঁছানোর জন্য। ন্যাশনাল গেলে চাই একটা পজিশান আনতে, ভালো টাইম করছে, আরও ভালো পারফরমেন্স করতে আরও চাই।
5: আমার নাম আশিস সি কোচ। ও ভালো প্র্যাকটিসও করে, মন দিয়ে সকাল বিকালও পরিশ্রম করে, যা বলি তাই শোনে, ঠিক আছে। গ্রামে আরও ভালো পাওয়া যায় না, ঠিক আছে, কামাই কিছু নেই, কামাই করলেও বলে করে, এটা ওর আরও ভালো করে প্র্যাকটিস করে মন দিয়ে। তারকেশ্বর কোচিং সেন্টার আমাদের সকাল 6:00 থেকে 9:00 পর্যন্ত হয়।

0: হয় বিকেল 4টা থেকে 6টা পর্যন্ত হয়। এই যে টাইম করেছে আরো হচ্ছে বেটার করে ভালো করে, এর উপরে বিশ্বাস আছে, আশা করি ন্যাশনাল বেঙ্গলকে পদক দেবে, চ্যাম্পিয়ন হবে।
1: দেবনাথ মজুমদার, সচিব অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। 74তম রাজ্য প্রতিযোগিতায় মোট 25টা মিট রেকর্ড হয়েছে এবং দলগত চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল রানার্স মোহনবাগান। এই মিটের একটা অন্য দিক ছিল, প্রত্যেক বছরের মতো অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন বেঙ্গল আমরা একটা বেস্ট হার্ডলার প্রাইজ স্বর্গীয় সুধীর পালের নামে দিয়ে থাকি, বেস্ট অ্যাথলেট আরেকটা প্রাইজ সেটা স্বর্গীয় কোচ সত্যরঞ্জন রায়, যার কাছে কিনা যতীনময়ী শিকদার প্র্যাকটিস করত, এবং আরেকটা প্রাইজ আমরা দিই বেস্ট প্রমিনেন্ট অ্যাথলেট, এটা প্রত্যেক বছরই যারা গত হন তাদের নামে আমরা দিই। এবার গত বছর যেরকম দীপঙ্কর বীর 60-এর দশকের 400 মিটার রানার, সে 60-এর দশকে উনি সময় করেছিলেন 49.1 সেকেন্ড, ওনারই রেকর্ডটা পরবর্তীকালে গোলাম কিবরিয়া নতুন রেকর্ড করে। এই তিনটে পথে বেস্ট অ্যাথলেট হয় ইস্ট বেঙ্গলের অমিত্র ঘোষ, উনি সিনিয়র গ্রুপে লং জাম্পে 25 বছরের মিট রেকর্ড ব্রেক করে, যেই রেকর্ডটা ছিল সঞ্জয় রায়ের, অমিত্র লাফিয়েছে 7.69 মিটার। আরেকটা যে বেস্ট হার্ডলার স্বর্গীয় সুধীর পালের নামে যেটা দেওয়া হয় সেই প্রাইজটা পেয়েছে কর্ণ বাঘ, উনি সময় নিয়েছেন 52.25 সেকেন্ড। আর বেস্ট প্রমিনেন্ট অ্যাথলেট হয় শ্রীশান দাস, সেও ইস্ট বেঙ্গল ক্লাবের, ও 110 মিটার হার্ডেলসে সময় নেয় 14.12 মিটার। এই তিনজনকে এসিবির তরফ থেকে পুরস্কার দেওয়া হয়। পরবর্তীকালে আমরা আরও দুজনকে স্পট আউট করেছি, একজন মালদার ছেলে যে কিনা ওয়ার্ল্ড জুনিয়র অ্যাথলেটিক্সে চান্স পেয়েছে, মাসুদুর হোসেন, এবং আরেকজন হচ্ছে তহুরা খাতুন, এদের দুজনকে আমরা পরবর্তীকালে বড় আকারে একটা সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করছি। আর সব দিক দিয়ে দেখতে গেলে এবছরের রাজ্য প্রতিযোগিতা সফল হয়েছে।

0: এতক্ষণ শুনলেন 74তম রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতা নিয়ে একটি বিশেষ বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ এবং সম্পাদনা রতন কুড়ি, প্রযোজনা আকাশবাণী কলকাতা ক্রীড়া বিভাগ।
1: সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিজ্ঞাপন বিরতির এ প্রান্তে ফিরে আসলাম। আমি গৌরব মুখোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি ক্রীড়াঙ্গনের খেলা নিয়ে আড্ডা সফরে। আর এখন আরও একবার আপনাদের ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে একদিনের আন্তর্জাতিক ম্যাচ চলছে সেদিকে একটু নিয়ে যাব। সেদিকের একটি বিশেষ খবর এখন আপনাদের জন্য, 21.4 ওভার খেলা হয়েছে এবং ইংল্যান্ডের সবে মাত্র 6ষ্ঠ উইকেটের পতন হয়েছে এবং ইংল্যান্ডের এখন স্কোর 107 রান 6 উইকেটের বিনিময়ে। এখন ক্রিজে রয়েছেন 15 বলে 11 রানে অপরাজিত জো রুট। আর এখন বিশ্বকাপ রঙ্গমঞ্চে

বিশ্বকাপ রঙ্গমঞ্চ নিয়ে প্রথমেই যে কথাটা আপনাদের বলতে হয় সেটা হচ্ছে যে বিশ্বকাপ রঙ্গমঞ্চে এরকম একটা বিষয় যেখানে কিনা আমরা প্রত্যেকেই এরকম কিছু কথা আপনাদের বিশ্বকাপ নিয়ে বলি যেগুলো একটু অন্যরকম। তো আজকে কিন্তু আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বিশ্বকাপের

অংশগ্রহণকারী দেশগুলোকে নিয়ে। তো একটু লক্ষ্য করলেই দেখা যাবে যে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ক্রমশ কিন্তু বাড়তে থেকেছে। যেমন ধরুন, 1930 সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল 13। পরবর্তীকালে 1934 সালে দ্বিতীয় বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বেড়ে দাঁড়ায় 16। 2022 বিশ্বকাপে, অর্থাৎ গত বিশ্বকাপে, এই সংখ্যাটা হয়ে গিয়েছিল দ্বিগুণ, অর্থাৎ 32। অর্থাৎ 32টি দেশ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ছিল 48। মজার ব্যাপার হল, আগামী বিশ্বকাপে অংশ নিতে চলেছে 64টি দেশ, যা কিনা এখনও পর্যন্ত সর্ববৃহৎ হতে চলেছে। আর এই খবরেই কিন্তু আমাদের দেশের ফুটবল প্রেমীদের মধ্যে দানা বাঁধছে বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্ন। এখন ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পারব যে 1950 সালে ফিফার তরফ থেকে ভারতকে বিশ্বকাপের মূল পর্বে খেলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু ভারতীয় ফুটবল দলের পক্ষে তাতে অংশগ্রহণ করা একটু মুশকিল হয়ে গিয়েছিল। তার কারণ ছিল, মূলত ভারতীয় ফুটবল প্লেয়ার যারা, ভারতীয় ফুটবলারদের বুট পরে খেলার অসুবিধা এবং অন্যান্য কারণে। তবে পরের বিশ্বকাপে যেহেতু 64টি দেশের খেলা হবে, সুতরাং চূড়ান্ত 64টি দলের মধ্যে ভারত চলে আসলে আমাদের দলকে আমরা দেখতে পাব বিশ্বকাপের মূল পর্বে। সুতরাং বলা যেতেই পারে যে আশায় কিন্তু দল বেঁধে রয়েছে ভারতীয় ফুটবল দলের সমর্থকেরা।

কিন্তু এখনকার মতো সময় একদম শেষ, আমাকে এখন এখানেই থামতে হবে কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর? অবশ্যই জানান আমাদের, আমাদের ইমেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম, খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

শুনলেন ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী প্রশান্ত মুখার্জি, ঠিকানা গ্রাম খানপুর, ডাকঘর বোহার, থানা মিমারি, জেলা পূর্ব বর্ধমান থেকে জানাচ্ছেন যে কুমারী দিয়া মুখার্জি গড়ন মাঝারি, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 26 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রীমতী পার্বতী শিকারী, ঠিকানা গ্রাম বালুইছাকা, ডাকঘর ধোসাদ, থানা ক্যানিং, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী পল্লবী শিকারী গড়ন স্বাস্থ্যবতী, বয়স 16 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 18 নভেম্বর 2024 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী সঞ্জয় দাস, ঠিকানা গ্রাম শাস্ত্রীনগর, বিদ্যাপতি লেন, ডাকঘর কানাইপুর, থানা উত্তরপাড়া, জেলা হুগলি থেকে জানাচ্ছেন যে কুমারী শম্পা দাস গড়ন মাঝারি, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 7 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী রবি হালদার, ঠিকানা গ্রাম মানিকনগর, থানা অশোকনগর, ডাকঘর মানিকতলা, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী মেঘা হালদার গড়ন মাঝারি, বয়স 17 বছর, উচ্চতা 4 ফুট 8 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 4 আগস্ট 2025 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। আতিয়ার সর্দার, ঠিকানা গ্রাম কাটুন দিঘি, থানা হাবড়া, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন যে কুমারী

রোশনি সর্দার, গড়ন মাঝারি, বয়স 15 বছর 8 মাস, উচ্চতা 4 ফুট 9 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 1 এপ্রিল 2026 তারিখ থেকে। নিখোঁজ হয়েছেন শ্রী কুমুদ রঞ্জন বিশ্বাস, ঠিকানা হাঁপসিপাড়া লেন, উত্তর কালীনগর, ওয়ার্ড নম্বর 6, থানা কোতোয়ালি, জেলা নদিয়া। থেকে জানাচ্ছেন যে কুমারী শিল্পী বিশ্বাস, গড়ন মাঝারি, বয়স 18 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 27 জানুয়ারি 2012 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন বিদ্যার্থীদের জন্য।
1: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দ্বাদশ শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন রাধা বল্লভচক, শারদাময়ী বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি এবং দুই শিক্ষার্থী।
2: নমস্কার, আমি আলোক মাইতি, আমার সাথে উপস্থিত আছে আমার দুই ছাত্র।
3: নমস্কার, আমার নাম শান্তনু ঘোড়াই।
4: নমস্কার, আমার নাম শায়ন মান্না।
2: আজকে আমরা মূলত আলোচনা করব রসায়ন বিভাগের নম্বর বিভাজন থেকে শুরু করে চ্যাপ্টারের মূল জিনিসগুলো, যেগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য লাগবে, সেই ব্যাপারগুলোই আমি আজকে হাইলাইটস করার চেষ্টা করব। ফিজিক্যালের দুটো চ্যাপ্টার আছে, যে রসায়ন, তড়িৎ রসায়ন, যেখান থেকে 5 নম্বর থাকবে, রাসায়নিক গতিবিদ্যা, যেখান থেকে 7 নম্বর থাকবে, অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে মোট 12 নম্বর থাকবে। এছাড়া ইনঅর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ ডিএ ব্লক, যেখান থেকে 6 নম্বর থাকবে, এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, যেখান থেকে 5 নম্বর থাকবে। ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে মোট 11, এবং অর্গানিকের দুটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, সেটা হলো অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, সেখান থেকে 5 নম্বর থাকবে, এবং নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, সেখান থেকে 7, তাহলে অর্গানিক থেকে 12। এই টোটাল 35 নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। আর নম্বর বিভাজনের ব্যাপারটা অলরেডি তোমরা হয়তো প্রত্যেকে জেনে গেছো। আমি প্রথমেই তড়িৎ রসায়ন থেকে যে সমস্ত ব্যাপারগুলো তোমাদের করতে হবে, কয়েকটা দিক আমি হাইলাইটস করছি, সেগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। যেমন প্রথমেই তড়িৎ রসায়নের ক্ষেত্রে আমরা যে সমস্ত ইলেকট্রোকেমিক্যাল সেলগুলি আছে সেই ব্যাপারগুলি দেখে রাখব, ক্যাথোডে কী ধরনের বিক্রিয়াগুলি ঘটে, অ্যানোডে কী ধরনের বিক্রিয়াগুলি ঘটে। যেমন আমরা এখানে আলোচনা করতে পারি ড্যানিয়েল কোষ, এই ড্যানিয়েল কোষটা আমি বলবো একটু ভালো করে দেখে রাখতে। যেমন এই ড্যানিয়েল কোষে যেটা অ্যানোড আছে, সেই অ্যানোডে কিন্তু জারণ বিক্রিয়া ঘটে, অর্থাৎ জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়, এবং ক্যাথোড যে আছে সেই ক্যাথোডে কিন্তু বিজারণ ঘটে, কপার 2+ 2টি ইলেক্ট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। যদি প্রমাণ অবস্থায় জিঙ্ক সালফেট এবং কপার সালফেটের গাঢ়ত্বটা আমরা ধরি, তাহলে কিন্তু এখানে যদি 1 মোলার হয় তাহলে এখানে কোষ বিভবটা হবে 1.1 ভোল্ট। আচ্ছা, এই কোষটিতে যদি আমরা প্রযুক্ত বিরুদ্ধ বিভব যদি এই 1.1 ভোল্ট থেকে কম হয়, তখন কিন্তু মনে রাখতে হবে যে ইলেকট্রনের ফ্লোটা জিঙ্ক থেকে কপারের দিকে হবে, এবং কারেন্টটা ফ্লো হবে কপার থেকে জিঙ্কের দিকে। আর যদি দেখি যে পিএই এক্সটার্নাল যদি 1.1 ভোল্ট হয়, তখন কিন্তু কোনো ইলেকট্রনের আদান প্রদান বা কোনো ইলেকট্রনের যে ফ্লো বা কারেন্টের ফ্লো, কেমিক্যাল রিয়াকশান কিছুই হবে না। আবার যদি দেখি আমরা যে প্রযুক্ত বিরুদ্ধ বিভব, তার মান যদি 1.1 থেকে বেশি হয়, তখন কিন্তু জিঙ্কটা কিন্তু ক্যাথোড হিসেবে এবং কপারটা কিন্তু অ্যানোড হিসেবে কাজ করবে, অর্থাৎ ইলেকট্রনের ফ্লোটা কিন্তু কপার থেকে জিঙ্কের দিকে যাবে, এবং কারেন্টের ফ্লোটা কিন্তু তখন জিঙ্ক থেকে কপারের দিকে যাবে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।
4: আচ্ছা স্যার, অ্যানোডে কি ধরনের বিক্রিয়া হয়?
2: হ্যাঁ, আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি, অ্যানোডে মূলত জারণ বিক্রিয়াগুলি ঘটে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটে ওখানে। আচ্ছা, এরপর এখানে আমরা যেমন প্রমাণ হাইড্রোজেন যে তড়িদ্বার, তার সাংকেতিক প্রকাশ কিভাবে করা যায় এবং তড়িদ্বার বিভব কত, সেই জিনিসটাও তোমরা দেখে রাখতে পারো। বিভিন্ন তড়িদ্বারের যে প্রমাণ বিজারণ বিভবের মানগুলি আছে, সেই মান দেখে আমরা কিন্তু বলতে পারি যে কোনটি আগে বিজারিত হবে, কোনটি পরে বিজারিত হবে, কোনটি জারক হিসেবে কাজ করবে। এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। তোমাদের পরীক্ষাতে প্রায় 3 থেকে 4টি তড়িদ্বারের প্রমাণ বিজারণ বিভব দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের বলতে হবে যে কোনটি সব থেকে বেশি ভালো জারক, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোশ্চেন। আমি বলবো যে যার প্রমাণ বিজারণ বিভব বেশি হবে, সেটি কিন্তু নিজে বিজারিত হবে, অর্থাৎ অপরকে জারিত করবে। ওকে, এই ব্যাপারটা আমাদের ভালো করে দেখতে হবে। গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল বা কোষের বিভব নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো পড়েছি আরেকবার দেখে নেব, ইজুরো সেল সমান ইজুরো ক্যাথোড মাইনাস ইজুরো অ্যানোড, এখান থেকে তোমাদের নার্নস্ট সমীকরণটা আমি বলবো খুব ভালো করে দেখে রাখবে। নার্নস্ট সমীকরণ অর্থাৎ ই সেল সমান ইজুরো ক্যাথোড মাইনাস 0.059/n log, ওই যে বিক্রিয়াজাত পদার্থ বাই বিক্রিয়ক, এই যে সমীকরণটা, এটা ভালো করে খেয়াল করতে হবে। এবং ইজিরো শেল ও সাম্য ধ্রুবকের মধ্যে, এবং আমি বলবো যে গিবস ফ্রি এনার্জি স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি চেঞ্জ ডেল জি জিরো সমান মাইনাস এন এফ ই জিরো সেল, এই ফর্মুলা দিয়েও কিন্তু তোমাদেরকে গাণিতিক প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম দেখে রাখতে হতে পারে। ওকে, আচ্ছা, এর পরের অংশ এই চ্যাপ্টারেই সেটা হচ্ছে যে যেমন কন্ডাক্ট্যান্স অর্থাৎ পরিবাহিতা, আমরা জানি পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক, জি সমান ওয়ান বাই আর, এখানে আমরা লিখতে পারি, এখান থেকেই কনসেপ্ট আসবে কিন্তু আপেক্ষিক পরিবাহিতার। আপেক্ষিক পরিবাহিতা হলো কাপ্পা দিয়ে ডিনোট করা হয় এটাকে, কাপ্পা সমান আর ইন্টু এল বাই এ, এই এল বাই এটাকে কিন্তু আমরা কোষ ধ্রুবক বলবো, এল বাই এ কি বলবো, কোষ ধ্রুবক।
3: স্যার তবে আপেক্ষিক পরিবাহিতার একক কি হতে পারে?
2: আপেক্ষিক পরিবাহিতার একক এখান থেকে আমরা বের করে নিতে পারি, কারণ রোধের একক হচ্ছে ওহম এবং উপরে যেহেতু এল আছে সেই এল মানে হচ্ছে একটা দৈর্ঘ্য অর্থাৎ সেন্টিমিটার, নিচে যেহেতু প্রস্থচ্ছেদ আছে সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আপেক্ষিক পরিবাহিতার একক আসবে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স বা মো সেন্টিমিটার ইনভার্স। যদিও এটা সিজিএস একক, এসআই একক হলো সিমেন্স মিটার ইনভার্স, আর অনেক সময় এটাকে আমরা সিমেন্স সেন্টিমিটার ইনভার্সেও ব্যবহার করে থাকি। এরপর তোমরা এখান থেকে মোলার পরিবাহিতা দেখতে পারো, ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু হাজার বাই মোলারিটি, এই সমীকরণ দিয়েও কিন্তু নিউমেরিক্যাল থাকতে পারে। এবং এখান থেকে আমি বলবো অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে মোলার পরিবাহিতা নির্ণয় সেটা কিন্তু অবশ্যই করতে হবে, যেমন কোলরাসের সূত্র, কোলরাসের সূত্র হচ্ছে অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে মোলার পরিবাহিতা তার সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার আয়নীয় পরিবাহিতা সমষ্টির সমান। এখান থেকে আমরা ল্যামডা এম এবং ল্যামডা জিরো এম যদি বের করতে হয় বিয়োজন মাত্রার কনসেপ্টটা আসবে, বা এখান থেকে পিএইচ নির্ণয়ের নিউমেরিক্যালও থাকতে পারে, এই হচ্ছে আমার কন্ডাক্টেন্সের ব্যাপার। এরপর যে এই চ্যাপ্টারের অংশ সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র থেকে, ওখানে একটি ইলেকট্রনের আধান নির্ণয়, এবং আমি মূলত যেটা বলবো এখান থেকে যে এক যোগ্যতা বিশিষ্ট কোনো আধান বা আয়ন সে কতটা আধান পরিবহন করছে সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখে রাখতে পারো। ধরা যাক আমি একটি প্রশ্ন বলছি যে একটি এএল থ্রি প্লাস আয়ন কত তড়িৎ বহন করবে, এই যে এএল থ্রি প্লাস বললাম অর্থাৎ এখানে তিনটি ইলেকট্রন অপসারণ হয়েছে, তাহলে এখানে ইলেকট্রনের যে আধান তাকে তিন দিয়ে গুণ করে উত্তরটা আমরা বের করতে পারবো। আর আমি যদি বলি এক মোল এএল থ্রি প্লাস এর কত আধান বহন করছে, তখন আমরা বলবো থ্রি এফ অর্থাৎ তিন ফ্যারাডে, এক ফ্যারাডে সমান 96,500 কুলম, এই কনসেপ্টে তোমাদেরকে আগাতে হবে। আচ্ছা, এখান থেকে এই যে ফ্যারাডের সূত্র বললাম, এখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করতে পারো।
3: হ্যাঁ স্যার, তবে এক মোল এমএন ফোর মাইনাসকে এমএন টু প্লাসে পরিণত করতে হলে কত তড়িতের প্রয়োজন হতে

0: পারে।
1: আচ্ছা, প্রশ্নটা যেটা তুমি বলতে চাইলে যে একমোল MnO4 মাইনাস অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়ন, এই পারম্যাঙ্গানেট আয়ন যখন Mn2 প্লাসে পরিণত হবে তখন কিন্তু একমোল এই MnO4 মাইনাসের Mn2 প্লাসে পরিণত হলে কিন্তু এখানে আমাদের ইলেকট্রন বা যদি বলি জারণ সংখ্যার চেঞ্জ কিন্তু এখানে হবে 5 একক, অর্থাৎ এটা উত্তর হবে কিন্তু 5 ফ্যারাডে, অর্থাৎ 5 ফ্যারাডে। আচ্ছা, এবারে আমি দ্বিতীয় চ্যাপ্টারে যদি যাই, ধরা যাক রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা মানে একটা রিয়াকশন কিভাবে শুরু থেকে সাম্য অবস্থায় পৌঁছাচ্ছে। বিক্রিয়া অনেক ধরনের হয়, তোমরা পড়েছো বা জেনেছো। ধরা যাক খুব দ্রুত গতির বিক্রিয়া, যেগুলি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, যেমন ধরা যাক NaCl প্লাস AgNO3, তৎক্ষণাৎ AgCl এর সাদা অধক্ষেপ পড়বে। আবার যদি আমি বলি যে একটা লোহায় মরচে পড়া, লোহার মরচে তো সঙ্গে সঙ্গে পড়ে যায় না, তাহলে এটি ধীরগতি সম্পন্ন বিক্রিয়া। তাহলে দেখতে পাচ্ছি কোনো রাসায়নিক বিক্রিয়া খুব দ্রুত ঘটে, আবার কোনো কোনো রাসায়নিক বিক্রিয়া মধ্যগতি বা অতি ধীরগতিতে ঘটে। এই যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কিভাবে ঘটছে সেটাই কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে এই রাসায়নিক গতিবিদ্যার মাধ্যমে। ওকে, রাসায়নিক গতিবিদ্যা থেকে যেগুলি তোমাদের খুব সুন্দর করে দেখে রাখতে হবে সেটি হলো যে একটি বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি। বিক্রিয়ার হার বলতে বিক্রিয়কের যে গাঢ়ত্বের হ্রাস বাই সময় বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি বাই সময়, এই বিক্রিয়া হারের একক কিন্তু অনেক সময় থাকে, অর্থাৎ গাঢ়ত্বের পরিবর্তন বাই সময় মোল লিটার ইনভার্স বাই সেকেন্ড, বা বলতে পারো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে ATM ইনভার্স সেকেন্ড ইনভার্স। আচ্ছা, এখানে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো একটা বিক্রিয়া দেয়া থাকলে সেই বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়কের অন্তরিত হওয়ার হার এবং বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়ার হার আমরা কিভাবে প্রকাশ করব সেগুলিও কিন্তু তোমাদের এখানে দেখে রাখতে হবে। এবং এই চ্যাপ্টারের মূল যে বিষয়গুলি সেগুলি হলো, যেমন ক্রম এবং আণবিকতার পার্থক্য দেখতে হবে। ক্রম সবসময় পরীক্ষালব্ধ মান এবং আণবিকতা কিন্তু তাত্ত্বিক মান। ক্রম কিন্তু ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক হতে পারে এবং এটা শূন্য হতে পারে, আর ধনাত্মক তো হবেই, কিন্তু আণবিকতা সবসময় কিন্তু পূর্ণ সংখ্যায় হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমরা এই চ্যাপ্টার থেকে মূল যেটা করবে সেটা হলো শূন্যক্রম এবং প্রথম ক্রমের এই হার নির্ধারক সমীকরণ নির্ণয়, যে হার ধ্রুবক নির্ণয়ের সমাকলিত রূপ, অবশ্যই তোমাদেরকে ওই জায়গাটি ভালো করে করতে হবে। সেখান থেকে কিছু লেখচিত্র আছে, সেই লেখচিত্রগুলো করতে হবে। আচ্ছা, এখানে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমি বলবো যে মূল যে সমীকরণ সেই সমীকরণটা আমরা দেখব এবং সেখান থেকে তার অর্ধায়ু প্রারম্ভিক গাঢ়ত্বের সাথে যে সমানুপাতিক সেইটাও দেখব, অর্থাৎ T½ সমান A₀/2K, এবং প্রথম ক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবক নির্ণয়ের যে গাণিতিক রূপ সেখানে K সমান 2.303/T log A/A-X, এবং সেখান থেকে যে অর্ধায়ু নির্ণয় T½ সমান 0.693/K, এই সমীকরণ দিয়ে কিন্তু লেখচিত্র বা গাণিতিক প্রশ্ন থাকবে। এবার এর পর আমরা যদি যাই সেই অংশটা হচ্ছে সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ টার্ম, RNS এর সমীকরণ থেকে আমরা এখানে পাই। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া সেটা তাপমুচী হোক বা তাপগ্রাহী হোক শুরু করতে গেলে আমাদের অবশ্যই ন্যূনতম কিছু শক্তি প্রয়োগ করতে হবে, যার জন্য সে কিন্তু বিক্রিয়া করতে সচেষ্ট হবে। ওকে, এই ব্যাপারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো।
2: আচ্ছা স্যার, যদি কোনো বিক্রিয়ায় সক্রিয়করণ শক্তি কি শূন্য হতে পারে?
1: না, সক্রিয়করণ শক্তি কখনোই শূন্য হতে পারে না। আমি একটু আগেই বললাম, যেমন তাপমুচী বা তাপগ্রাহী যাই বিক্রিয়া হোক না কেন, ন্যূনতম একটা শক্তি দিতেই হবে। বিক্রিয়াগুলির গড় গতিশক্তির অধিক ন্যূনতম যে শক্তি দিলে বিক্রিয়াটি করতে সচেষ্ট হবে তাকেই আমরা বলবো সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি শূন্য হয়ে যাওয়ার অর্থ প্রতিটি সংঘর্ষেই বিক্রিয়া সম্পন্ন হবে, যা বাস্তবে সম্ভব নয়। এটি হলো রাসায়নিক গতিবিদ্যা। আচ্ছা, এই রাসায়নিক গতিবিদ্যার পর আমরা যেটা যাব সেটা হলো ইনঅর্গানিক কেমিস্ট্রির DA ব্লক। এই DA ব্লক থেকে আমি প্রথমেই বলবো প্রথম সারির যে সন্ধিগত মৌলগুলি আছে, যেমন স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক এদের ইলেকট্রন বিন্যাস ভালো করে দেখতে হবে। এবং এই যে ডি ব্লকের বা এ ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা দেখে রাখতে হবে। ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস হলো N-1d 1-10 NS 1-2, অর্থাৎ 1-2। এই সাধারণ ইলেকট্রো

প্লাস টু জানস্তরে থাকে থ্রি ডি টু, অর্থাৎ ডি উপকক্ষে দুটি বিজোড় ইলেকট্রন থাকে, তখন কিন্তু রঙিন জটিল যৌগ গঠন করে। ইভেন টাইটেনিয়াম থ্রি প্লাস যদি বলি, তখন তার ইলেকট্রন বিন্যাস হয় থ্রি ডি ওয়ান, তখনও কিন্তু বিজোড় ইলেকট্রন উপস্থিত থাকে, রঙিন জটিল যৌগ গঠন করে। এখন যদি আমরা বলি টাইটেনিয়াম ফোর প্লাস, তখন কিন্তু ডি উপকক্ষে আর বিজোড় ইলেকট্রন থাকছে না, তখন কিন্তু বর্ণহীন জটিল যৌগ গঠন করবে। ওকে, এরপর আমরা এখানে চলে যাব এই সন্ধিগত মৌলগুলির বিভিন্ন যে ধর্মগুলি আছে সেই ধর্মগুলি সম্পর্কে। এখান থেকে যে সমস্ত ধর্মগুলো তোমাদের দেখতে হবে সেটা হলো, যেমন এদের মেল্টিং পয়েন্ট কিভাবে পরিবর্তিত হয়। প্রথম সারির সন্ধিগত মৌলের মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি ক্রোমিয়াম, এবং ক্রোমিয়ামের যে আনপেয়ার ইলেকট্রন নাম্বার সেটা কিন্তু হাইয়েস্ট আছে, অর্থাৎ 3D5 4S1। তো এই ক্রোমিয়ামের মেল্টিং পয়েন্টটা বেশি, অ্যাটোমাইজেশন এনথালপিও বেশি হয় যাদের আনপেয়ার ইলেকট্রন থাকে। যেমন এক্ষেত্রে আমি যদি বলি যে জিঙ্কের অ্যাটোমাইজেশন এনথালপি, এখানে যে আগের মৌলগুলি ছিল সন্ধিগত মৌল, তাদের থেকে কিন্তু অনেক কম, লোয়েস্ট বলা যেতে পারে, কারণ জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 3D10 4S2। এইখানে আমি বলবো তোমাদের অবশ্যই কিছু বিজারণ বিভবের মানগুলো একটু দেখে রাখতে। যেমন আমি যদি বলি যে ম্যাঙ্গানিজ 3+ যখন ম্যাঙ্গানিজ 2+ পরিণত হবে, তখন কিন্তু 3D4 থেকে 3D5, অর্থাৎ আনফেয়ার ইলেকট্রন ডি পুরো অর্ধপূর্ণ হয়ে থাকবে, অর্থাৎ হাইলি স্টেবিলিটি পাবে। সেক্ষেত্রে কিন্তু ম্যাঙ্গানিজ 3+ থেকে ম্যাঙ্গানিজ 2+ পরিণত হওয়ার প্রবণতা তার বেশি হবে, তাই তার প্রমাণ বিজারণ বিভব এই যে ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম 2+ পরিণত হওয়া বা Fe3+ থেকে Fe2+ পরিণত হওয়ার থেকে অনেক বেশি হবে। এই ধরনের মানগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে ইলেকট্রনিক কনফিগারেশনে কোনটি স্টেবিলিটি পাচ্ছে। এখানে দুটি যৌগের কথা আমি বলবো অবশ্যই, কমলাবর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট কি করে সেই ক্রোমাইট লবণ থেকে আমরা প্রস্তুত করছি সেটা একটু ভালো করে খেয়াল করতে হবে, সেই বিক্রিয়াগুলো রিয়াকশন সমীকরণগুলো তোমাদেরকে দেখতে হবে। এবং এই যে ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়ামে যখন রিয়াকশন করছে, নিজে রিডিউস হচ্ছে ক্রোমিয়াম 3+, এবং অন্যান্য যে সমস্ত আয়নগুলি আছে যেমন Fe2+, I- ইত্যাদি ইত্যাদি, তাদেরকে কিন্তু অক্সিডাইজ করে, এই রিয়াকশনগুলো দেখতে হবে। এখানে বর্ণটা কিন্তু আমি দেখতে বলবো, বর্ণটা অর্থাৎ Cr O4 2-, অর্থাৎ ক্রোমেট তার বর্ণ হবে ইয়েলো, হলুদ। এবং যদি বলি ডাইক্রোমেট K2Cr2O7, অর্থাৎ Cr2O7 2-, তার বর্ণ কিন্তু হবে কমলা বর্ণ। তো এই বর্ণগুলিও কিন্তু দেখতে হবে। পরের কম্পাউন্ড যেটা আছে সেটি হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা প্রত্যেকেই জানি, বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এরও কিভাবে প্রস্তুত করছি এটাকেও সেটাও আমরা খেয়াল রাখবো একটু। এবং এরা প্রত্যেকেই তো এক একটা জারক পদার্থ, কারণ নিজেরা এটা বিজারিত হয়। আবার খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ KNO4 তিনটি মাধ্যমে কিন্তু বিজারিত হয়। আমরা যদি বলি অ্যাসিড মাধ্যম, তাহলে কিন্তু Mn2+ পরিণত হবে, অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হবে কিন্তু 5 একক। আর যদি বলি প্রসম মাধ্যম, তাহলে হবে MnO2, অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হবে কিন্তু 3 একক। আর তীব্র ক্ষারীয় মাধ্যম বললে জারণ সংখ্যার পরিবর্তন হবে কিন্তু 1 একক। ওকে, আচ্ছা, এখানে যেটা তোমাদের রিয়াকশনগুলো আমি দেখে রাখতে বলবো, যেমন অক্সালেট আয়নের সঙ্গে বিক্রিয়াটা দেখে রাখতে বলবো, অবশ্যই ফেরাস তো আছেই, নাইট্রাইট আছে, থায়োসালফেট আছে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের বিক্রিয়াগুলো এখানে দেখে রাখতে বলবো। আর যদি বলি এর পরের চ্যাপ্টার আমাদের কমপ্লেক্স, অর্থাৎ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে আমি অবশ্যই তোমাদের বলবো যে তোমরা যেটা দেখবে, প্রথমেই যেটা দেখবে যে আর্নার থিওরি, ভার্নার থিওরি কিন্তু অবশ্যই দেখতে হবে, প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি। এবং এখান থেকে একটি প্রশ্ন থাকেই বিভিন্ন পরীক্ষাতেও, সেটা হচ্ছে যে ক্রোমিয়ামের সবর্গাঙ্ক, ক্রোমিয়াম 3+ সবর্গাঙ্ক 6, বিভিন্ন টাইপের কমপ্লেক্সগুলো এখান থেকে লিখতে হতে পারে, অর্থাৎ CrCl3.6H2O। এর কমপ্লেক্সের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা CrH2O6, বাইরে কিন্তু Cl3, অর্থাৎ এই কম্পাউন্ডটার 1 মোলের সাথে 3 মোল সিলভার নাইট্রেট বিক্রিয়া করে 3 মোল AgCl এর সাদা অধক্ষে ফেলবে। তো এইটা এখান থেকে মোটামুটি ভাবে তোমাদের দেখতে হবে। যদি দেখি যে 1 মোল এমন একটা কমপ্লেক্স যেটার 1 মোলের সাথে 2 মোল সিলভার নাইট্রেট বিক্রিয়া করছে, তার মানে আমাদের উপস্থিত বুদ্ধি খাটাতে হবে যে প্রথম সবর্গীয় স্তরের বাইরে 2টি Cl ছিল, তাই প্রথম সবর্গীয়

0: স্তরের বাইরে কটি সিএল আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, ওই সিলভার নাইট্রেটের সঙ্গে কত মোল সিলভার ক্লোরাইডের অধক্ষে পড়ছে। তো এই টাইপের একটা কোশ্চেন কিন্তু থাকে। আর পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের বলবো অবশ্যই লিগ্যানগুলিকে একটু দেখতে হবে। বিভিন্ন টাইপের লিগ্যান আছে, যেমন ধরা যাক একযোজী লিগ্যান, একযোজী অ্যানায়নিক, একযোজী প্রসম, একযোজী ক্যাটায়নিক, এই ধরনের লিগ্যানগুলি খেয়াল করতে হবে। একযোজী লিগ্যান অনেক আছে তোমাদের, সেগুলি খেয়াল করবে। দ্বিযোজী লিগ্যান, যেমন আমি বলবো তোমাদের অক্সালেট হচ্ছে একটি দ্বিযোজী লিগ্যান। তারপর যদি বলি আমি ওখান থেকে ইথিলিন ডায়ামিন একটা গুড একটা বাইডেন্টেড লিগ্যান, তো এই ধরনের লিগ্যানগুলো দেখতে হবে।
1: আচ্ছা স্যার, একটি সরযোজী লিগ্যান্ডের উদাহরণ কি হবে?
0: হ্যাঁ, সরযোজী লিগ্যান্ডের উদাহরণ অবশ্যই এখানে বলবে তোমরা ইডিটিএ, অর্থাৎ ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। এখানে কিন্তু একটি লিগ্যান্ড সে ছটা হাত দিয়ে কিন্তু মেটালকে ধরবে। আমাদের মনে রাখতে হবে চ্যাপ্টারটার নাম কিন্তু কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, অর্থাৎ লিগ্যান্ড দুটি ইলেকট্রন দিয়ে কোঅর্ডিনেট বন্ড করবে মেটালের সাথে। আবার মেটাল থেকে কিন্তু পাই স্টার বন্ডিংয়ে অ্যান্টিবন্ডিংয়ে ইলেকট্রন নিয়ে পাই বন্ধন তৈরি করতে পারে, সেটি হলো কার্বনিল গ্রুপ। ওই জন্য কার্বনিলকে কিন্তু পায়াসি লিগ্যান বলা হয়। দ্বিযোজী লিগ্যান বা তার থেকে বেশি যোজী লিগ্যান থাকলে চিলেট যৌগ তৈরি করে, চিলেট অর্থাৎ কাঁকড়ার দাঁড়ের মতো ধরবে, সেই চিলেট যৌগ চিলেটিং লিগ্যান তাদেরকে বলা হয়। আরেকটি বলবো লিগ্যান প্রসঙ্গে, সেটি হলো অ্যাম্বিডেন্ট লিগ্যান। এমন কিছু কিছু লিগ্যান আছে যার ডোনার সাইট হয়তো একাধিক আছে, কিন্তু অ্যাট এ টাইম সে যুক্ত হবে একটি দিক দিয়ে। যেমন তোমরা ধরো সায়ানাইড, তোমরা অর্গানিকে পড়েছো, এটা নিউক্লোফাইল, অ্যাম্বিডেন্ট নিউক্লোফাইল, এখানে সেটা অ্যাম্বিডেন্ট লিগ্যান হিসেবে কাজ করছে। সায়ানাইড যখন কার্বন দিয়ে মেটালের সাথে যুক্ত হবে সেটি সায়ানাইড, যখন নাইট্রোজেন দিয়ে যুক্ত হবে সেটি আইসোসায়ানাইড। তাহলে ডিফারেন্ট ডোনার সাইট আছে, এই ধরনের লিগ্যানগুলোকে বলবো অ্যাম্বিডেন্ট লিগ্যান। আর অবশ্যই তোমরা আইইউপিএসসি নামকরণটা দেখে রাখবে, ইতিমধ্যে আশা করি দেখে নিয়েছ। এই আইইউপিএসসি নামকরণগুলি খুব ভালো করে খেয়াল করতে হবে, সে ব্যাপারে বিস্তর তোমাদের টেস্ট বইতে আছে বা মাস্টারমশাইও বলেছেন। এখান থেকে তোমাদের আইসোমারজিমটা আমি দেখতে বলবো, আইসোমারজিম অর্থাৎ আয়নন আইসোমারজিম। মূলত ধরা যাক কোবাল্ট NH3O5Cl এবং প্রথম সবর্গীয় স্তরের বাইরে সালফেট আছে, দ্বিতীয় একটি কমপ্লেক্স বললাম ওই সালফেটটা লিগ্যান হিসেবে কাজ করছে, সিএলটা বাইরে আছে, এই ধরনের দুটি যৌগ দিয়ে তোমাদের বলতে পারে যে এটি কী ধরনের আইসোমার। এবং একটি রাসায়নিক পদার্থ দিয়ে তুমি ব্যাখ্যা করো যে এই দুটির মধ্যে পার্থক্য কীভাবে করা যায়। তো সেক্ষেত্রে যা সালফেটটা বাইরে আছে সেখানে যদি আমরা বেরিয়াম ক্লোরাইড দিই তাহলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ আমরা পাবো, বা যার ক্লোরিনটা বাইরে আছে সেখানে যদি আমরা সিলভার নাইট্রেট দিই তাহলে ওখানে কিন্তু AgCl এর সাদা অধক্ষেপ পাবো, যেটা সালফেটটা করবে না। তো এই ধরনের প্রশ্নগুলি পাবে ওখানে। আরও আইসোমারজিম এখানে আছে, যেমন ধরো তোমার জ্যামিতিক আইসোমার, আলোকীয় আইসোমার আছে। জ্যামিতিক আইসোমারের ক্ষেত্রে আমি বলবো যাদের সবার অঙ্ক 4 এবং যারা DSP2 অর্থাৎ ইনার অরবাইটাল কমপ্লেক্স তৈরি করবে, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু সংকেত জ্যামিতিক আইসোমার দেখাবে। যেমন প্লাটিনাম NH3O2Cl2, প্লাটিনামের সবর্গাঙ্ক 4 হলে যেখানে লিগেন আছে অ্যামোনিয়া এবং ক্লোরিন, দুটি অ্যামোনিয়া দুটি ক্লোরিন, সেক্ষেত্রে কিন্তু আমরা সিস্টান্স আইসোমার পাবো।
1: আচ্ছা স্যার, চতুস্তরকীয় জটিল যৌগগুলো কি জ্যামিতিক আইসোমার প্রদর্শন করে?
0: না, এক্ষেত্রে মাথা রাখতে হবে যখন আমরা বলছি বর্গ সমতলীয় সেক্ষেত্রে কিন্তু দুটি লিগ্যান একই দিকে থাকলে সিস এবং দুটি লিগ্যান একই ধরনের লিগ্যান বিপরীত দিকে থাকলে ট্রান্স, কিন্তু চতুস্থলকীয় গঠনটা কিন্তু সুষম গঠন, অর্থাৎ সুষম গঠন মানে চারটি বাহুই কিন্তু একই ধরনের দেখতে, সেক্ষেত্রে কিন্তু কোনো জ্যামিতিক আইসোমার আমরা পাবো না ডিফারেন্ট লিগ্যান থাকলেও। আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলি যখন সবর্গাঙ্ক 6 হবে সেখানে আলোকীয় আইসোমার প্রদর্শন করবে কারা, সেটা কিন্তু খুব সচেতনভাবে তোমাদেরকে খেয়াল করতে হবে যেন সেখানে মিনিমাম দ্বিযোজী লিগ্যান থাকে। আবার কিছু কিছু যৌগে দ্বিযোজী লিগ্যান থাকলেই যে তার আলোকীয় আইসোমার হবে তা নয়, যাদের প্লেন অফ সিমেট্রি আছে। যেমন আমি একটি মাত্র যৌগের কথা এখানে বলবো, সেটা হচ্ছে কোবাল্ট EN অর্থাৎ ইথিলিন ডায়ামিনের হোল টু সিএল টু, প্রথম সবর্গীয় স্তর শেষ, মাথায় ওখানে আমরা দেবো প্লাস। এই যে কোবাল 3+ বিলং করছে, এর সবর্গাঙ্ক 6, এই যৌগটির ক্ষেত্রে সিস আইসোমারটি আলোক সক্রিয় হবে কিন্তু ট্রান্স আইসোমারটি আলোক নিষ্ক্রিয় হবে। এটি হলো আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। আর এরপর অবশ্যই যে কোশ্চেনটা আমি বলবো সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন এবং তার গঠন এবং তাদের চুম্বক ধর্মটা দেখতে হবে, কোন কোন তিনটি যৌগের, যেমন নিকেল টেট্রাক্লোরাইড, নিকেল টেট্রাসায়ানাইড এবং নিকেল টেট্রাকার্বোনিল। এই তিনটি যৌগের খুব ভালো করে সচেতনভাবে খেয়াল করতে হবে। সায়ানাইড যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সে কিন্তু ইনার অরবাইটাল কমপ্লেক্স করবে এবং ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স তৈরি করবে, ডিএসপি টু, এবং বর্গ সমতলীয় হবে। আর নিকেল টেট্রাক্লোরাইড যদিও এখানেও কিন্তু নিকেল টু প্লাস অর্থাৎ 3D8, কিন্তু ক্লোরিন যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড, দুর্বল লিগ্যান্ড, তাই এটা কিন্তু আউটার অরবাইটাল কমপ্লেক্স করবে। এখানে আনপেয়ার ইলেকট্রন থেকে যাচ্ছে নিকেলের ডি অরবাইটালে, তাই এটি কিন্তু প্যারাম্যাগনেটিক হবে এবং sp3 হাইব্রিডাইজড হবে দেখতে চতুস্থলকীয়। নিকেল টেট্রা কার্বনিলে নিকেলের জারণ সংখ্যা কিন্তু জিরো, তাই 3D8 4s2, কিন্তু কার্বনিল স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য 4s2 দুটি ইলেকট্রন ডিতে ট্রান্সফার করার ফলে 3D10 অর্থাৎ পুরোপুরি পেয়ারিং হয়ে যাচ্ছে, তাই সংকরণ শুরু হয় 4s এবং 4p-র তিনটি অরবাইটালে। অর্থাৎ নিকেল টেট্রা কার্বনিল ডায়াম্যাগনেটিক বাট sp3 হাইব্রিডাইজড এবং এটা চতুস্থলকীয় হবে। এই ধরনের কেমিস্ট্রিগুলো খেয়াল করতে হবে। CFT অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড থিওরি, সেই ভ্যালুগুলো একটু দেখা যেতে পারে। T2GEG-তে কিভাবে স্প্লিটিং হচ্ছে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স, সেই ব্যাপারটাও তোমরা একটু এখানে খেয়াল করতে পারো। আচ্ছা, এবারে আমি চলে যাব অর্গানিকের যে দুটি চ্যাপ্টার আছে, ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অর্গানিকের অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি প্রথমেই বলবো যে অ্যালডিহাইড কিটোন কিভাবে আমরা প্রস্তুত করছি সেই রিয়াকশনগুলো একটু ভালো করে দেখে নেওয়া। যেমন রোজেনম্যান বিক্রিয়া, COCl থেকে কি করে CHO হচ্ছে, H2PD BSO4 ফুটন্ত জাইলিন দিয়ে। স্টিফেন বিক্রিয়া, সায়ানাইড গ্রুপ কি করে CHO-তে পরিণত হচ্ছে। ইটার্ড বিক্রিয়া, এখানে টলুইন থেকে আমরা বেঞ্জালডিহাইড প্রস্তুত করতে পারি। এই ধরনের যে বিক্রিয়াগুলি আছে, আরও যে অ্যালকাইনের জল সংযোজনের মাধ্যমে যে অ্যালডিহাইড কিটোন পাচ্ছিলাম আমরা, সেই বিক্রিয়াগুলো দেখতে পারি। এবারে বিক্রিয়ার ক্ষেত্রে আমি বলবো অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া যখন হবে, তখন সব থেকে সক্রিয়তার দিক দিয়ে এগিয়ে থাকবে কিন্তু ফরমালডিহাইড, তারপর অ্যাসিডালডিহাইড, তারপর অ্যাসিটোন, তারপর বেঞ্জালডিহাইড। এখানে আমরা বিক্রিয়াগুলি দেখব, প্রথমেই HCN-এর সঙ্গে বিক্রিয়াগুলি দেখব, এবং এখানে দেখব আমরা ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া দেখব। 1,1-dithoxy, এখানে ইথেন তৈরি হয়, রূপান্তর থাকে অ্যাসিডালডিহাইড থেকে। আমরা টলেন্স ফেলিংটা অবশ্যই খেয়াল করবো ভালো করে এখানে, কারণ এই বিকারকগুলি দিয়ে অ্যালডিহাইড কিটোন এবং বেঞ্জালডিহাইডের পার্থক্য বা নন কার্বনিল যৌগের পার্থক্য করা যায়। আমরা দেখব বায়ার ভিলিগার অক্সিডেশন এবং সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে যে জারণগুলি ঘটছে। বিজারণে আমরা দেখব ক্লিমেনসেন বিজারণ, উলফকিসনার বিজারণ এবং লাল ফসফরাস ও HI সহযোগে যে বিজারণ ছিল। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে অ্যালডল কন্ডেনসেশন, এবং যাদের আলফা হাইড্রোজেন উপস্থিত আছে তারা এই বিক্রিয়া অংশগ্রহণ করে। আবার আরও একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে ক্যাননিজারো রিয়াকশন, যাদের আলফা হাইড্রোজেন নেই। এরই সঙ্গে সঙ্গে যখনই অ্যালডল কন্ডেনসেশন আমরা পড়ব, অবশ্যই ক্লেজান্স মিটটাও দেখে রাখবো। ক্লেজান্স মিট হচ্ছে বেঞ্জালডিহাইডের সঙ্গে আলফা হাইড্রোজেন আছে এমন একটি অ্যালডিহাইডের অর্থাৎ অ্যাসিড অ্যালডিহাইডের বিক্রিয়া 10% KOH দিয়ে। আবার ক্যাননিজারো বিক্রিয়াতে আমরা দেখেছি সেখানে শত জারণ বিজারণ ঘটে, ফরমালডিহাইড এবং বেঞ্জালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, এই সমস্ত যৌগগুলি এখানে ক্যাননিজারো বিক্রিয়া অংশগ্রহণ করে। আর এখানে আমি একটা কথা বলবো, অবশ্যই তোমরা পার্কিন এবং বেঞ্জয়েন্টটাও দেখে রাখবে, বেঞ্জালডিহাইড থেকে কি করে আমরা সিনামিক অ্যাসিড পাচ্ছি। আর বেঞ্জয়েন কন্ডেনসেশনটা অবশ্যই খেয়াল করবে এখানে, যেটা বললাম। আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, তোমরা ওখানে কিন্তু অবশ্যই HVZ অর্থাৎ আলফা পজিশনে ব্রোমিনেশন বা ক্লোরিনেশন করা যায়, এবং আনস্টার্ট সিনথেসিস অর্থাৎ একটি অ্যাসিডের হায়ার হোমোলগে পরিণত করব, যেমন অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইড থেকে কিন্তু ওখানে প্রোপানালডিহাইডে তৈরি করব। জৈব নাইট্রোজেন যৌগের ব্যাপারটা বলে দিচ্ছি, ওখানে নাইট্রোবেঞ্জিনের বিভিন্ন মাধ্যমে বিজারণগুলি তোমরা দেখবে, অ্যাসিড মাধ্যমে বিজারণ আছে, অ্যানিলিন তৈরি হবে, প্রসম মাধ্যমে ওখানে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে, তারপর মুলিকান বার্কার পরীক্ষা আছে, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো। আর ক্ষারীয় মাধ্যমে তোমরা দেখবে কি করে আজযৌগ তৈরি হচ্ছে। অ্যানিলিনের যে তিনটি জারণ অবশ্যই খেয়াল করবে, ট্রাইফ্লোরো প্যারাসিটিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া, বা কেটোসিয়ার ট্রোসেমিন গাড়োসভর দিয়ে বিক্রিয়া, বা H2SO5 ক্যারোস অ্যাসিড দিয়ে বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে খেয়াল করতে হবে। অ্যানিলিনে NNO2 HCl0 থেকে 5 ডিগ্রি কোল্ড কন্ডিশনে ওখানে কিন্তু তোমাদের বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইড তৈরি হবে। ওকে, আচ্ছা, যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো।
2: স্যার, তবে অ্যানিলিন থেকে ফ্লোরোবেঞ্জিন কিভাবে রূপান্তরিত করব?
0: আচ্ছা, অ্যানিলিন থেকে ফ্লোরোবেঞ্জিনের রূপান্তরটা আমি বলে দিই। অ্যানিলিন থেকে তোমরা বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইডে পৌঁছাবে, সেই NNO2HCl0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তারপর ওখান থেকে আমরা ডায়াজিনিয়াম ক্লোরাইড থেকে আমরা HBF4 দিয়ে হিট করব, তাহলে ওটা কিন্তু ফ্লোরোবেঞ্জিন উৎপন্ন হবে। ওকে, আজ এই পর্যন্তই আমাদের আলোচনা। সবাই

0: ভালো থেকো, শুভেচ্ছা রইল, ধন্যবাদ।
1: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন রাধাবল্লভ চক শারদাপীঠ বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি এবং দুই শিক্ষার্থী।
2: শুনলেন বিদ্যার্থীদের জন্য আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন আবহাওয়ার শান্তকালীন বিজ্ঞপ্তি। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে, সঙ্গে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 32.5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.0 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 98% এবং সর্বনিম্ন পরিমাণ 69%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 36.5 মিলিমিটার। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মৎস্যজীবীরা যান তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে, আজ তেমন সতর্কবার্তা নেই, তবে 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত ঝোড়ো হাওয়া ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে, যা বেড়ে হতে পারে 55 কিলোমিটার। সেজন্য ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে এবং পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত মৎস্যজীবীরা যান তাদের যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার শান্তকালীন বিজ্ঞপ্তি।

আকাশবাণী কলকাতা জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা, আধুনিক প্রযুক্তি সম্বন্ধে সচেতনতা বলবেন দীপাঞ্জন সরেন, সাঁওতালি লোকগীতি পরিবেশনায় ধানু হাঁসদা ও কাপুমণি হেমব্রম। অনুষ্ঠানটি শুনবেন 6:15, 6:38 কৃষি কথার আসরে শুনবেন কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের একযোগ, এই বিষয়ে ডক্টর শঙ্কর আচার্য সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া বিশ্বাস। 7:10 তর্জা গান পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা বলবেন অরুন্ধতী দাস। 8:00 আজকের প্রসঙ্গ অনুষ্ঠানটি আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের নিবেদন। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী কাজল রঙামি, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব, এ বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপিকা সুতপাদী এবং অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা শাহনাজ আব্দুর রফ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। 9:30 শ্রবণী, শ্রুতি পত্রিকা, কবিতা সংখ্যা, স্বরচিত

কবিতায় শেখর বন্দ্যোপাধ্যায়, অশোক অধিকারী ও প্রদীপ আচার্য। রাত ১০টায় বাংলা ছায়াছবির গান, ১০টা বেজে ৩০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়, ১০টা বেজে ৪৫ মিনিটে বাংলা আধুনিক গান শিল্পী কৌশিকী ভট্টাচার্য, রাত ১১টায় লোকগীতি শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়, ১১টা বেজে ১০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা সঞ্চিতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে ৬টা বেজে ১০ মিনিটে হিন্দি অনুষ্ঠান, ৬টা বেজে ৩০ মিনিটে গুলগুলশান, ৭টা বেজে ১০ মিনিটে নজরুলগীতি শিল্পী কৌশিকী ভট্টাচার্য, ৭টা বেজে ৩০ মিনিটে দর্পণ, ৭টায় হিন্দি ছায়াছবির গান, ৮টা বেজে ১৫ মিনিটে নানা রঙের গান, ৮টা বেজে ৩০ মিনিটে স্পটলাইটের বাংলা রূপান্তর, ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট, ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল, ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

আকাশ বাণী কলকাতা পনসায় মরাগেল তুরুই গেটুরে তুরুই মিটারিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন এতহব কানা সিঙ্গার বেড়ারিয়া সান্তাড়ি আখড়া। নিতগা সান্তাড়ি আখড়া দো এতহব হয়ুক কানা অনিল বরণ হেমব্রমা সাঁওতেন কোয়া সাপড়াও তেনা পরব সেরিঞ সেরিঞ রেদো মেনা কিনা পুতুলমণি হেমব্রম আর পানমণি হেমব্রম।

0: ᱫᱚᱝ ᱥᱮᱨᱮᱧ ᱯᱮ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ, ᱥᱮᱨᱮᱧ ᱠᱮᱫᱟᱭ ᱫᱷᱚᱱᱩ ᱦᱟᱸᱥᱫᱟ। ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱟᱸᱡᱚᱢ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱢᱚᱰᱟᱨᱱ ᱴᱮᱠᱱᱳᱞᱚᱡᱤ ᱵᱟᱵᱚᱫᱛᱮ ᱛᱷᱩᱛᱤᱭᱮᱫᱟᱭ ᱫᱤᱯᱟᱧᱡᱚᱱ ᱥᱚᱨᱮᱱ।
1: ᱯᱷᱨᱟᱱᱥ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱠᱷᱚᱸᱫᱽᱨᱚᱱᱫᱤᱭᱟᱹ ᱯᱚᱞ ᱵᱷᱤᱨᱤᱞᱤᱭᱩ ᱞᱟᱹᱭᱫᱟᱭ, ᱡᱚᱠᱷᱚᱱ ᱢᱤᱫᱦᱚᱲ ᱢᱤᱫᱴᱟᱝ ᱡᱟᱦᱟᱡᱮ ᱵᱮᱱᱟᱣᱫᱟᱭ, ᱩᱱ ᱡᱚᱠᱷᱚᱱ ᱩᱱᱤᱦᱚᱲᱜᱮ ᱡᱟᱦᱟᱡ ᱰᱩᱵᱩᱡ ᱨᱮᱱᱟᱜ ᱰᱟᱦᱟᱨ ᱦᱚᱸᱭ ᱛᱮᱭᱟᱨ ᱫᱟᱭ᱾ ᱞᱟᱹᱭ ᱛᱮᱫᱚ ᱡᱚᱛᱚ ᱛᱟᱠᱱᱤᱠ ᱨᱮᱜᱮ ᱟᱯᱱᱟᱨ ᱵᱟᱹᱲᱤᱡ ᱫᱟᱲᱮ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱛᱟᱠᱱᱤᱠ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱥᱟᱶᱛᱮ ᱢᱤᱫ ᱥᱟᱶᱛᱮᱜᱮ ᱵᱮᱱᱟᱣ ᱩᱰᱩᱠᱚᱜᱼᱟ᱾ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱥᱟᱬᱮᱥᱤᱭᱟᱹ ᱮᱞᱵᱟᱨᱴ ᱟᱭᱱᱥᱴᱟᱭᱤᱱᱮ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟᱭ, ᱢᱟᱹᱱᱢᱤᱭᱟᱜ ᱡᱤᱣᱤ ᱫᱟᱲᱮ ᱛᱟᱠᱱᱤᱠ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱡᱤᱛᱠᱟᱹᱨ ᱦᱩᱭᱩᱜ ᱞᱟᱹᱠᱛᱤᱭᱟ᱾ ᱥᱮᱫᱟᱭ ᱵᱚᱱ ᱩᱭᱦᱟᱹᱨ ᱛᱟᱦᱮᱱ ᱛᱟᱠᱱᱤᱠ ᱨᱮᱭᱟᱜ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱫᱚ ᱯᱟᱞᱮᱱ ᱮᱠᱟᱞ ᱠᱤᱥᱟᱹᱬ ᱢᱟᱹᱱᱢᱤ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱟᱠᱱᱤᱠ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱢᱟᱹᱱᱢᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ ᱞᱟᱹᱠᱛᱤᱭᱟᱱ ᱜᱮᱭᱟ᱾ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ ᱡᱟᱹᱯᱤᱫ ᱮᱵᱷᱮᱱ ᱠᱷᱚᱱᱟᱜ ᱟᱨᱦᱚᱸ ᱡᱟᱹᱯᱤᱫ ᱦᱟᱹᱵᱤᱡ ᱥᱟᱱᱟᱢ ᱠᱟᱹᱢᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱤᱫ ᱡᱟᱸᱜᱟ ᱞᱟᱦᱟ ᱦᱚᱸ ᱢᱩᱥᱠᱤᱞ ᱜᱮ ᱛᱟᱵᱚᱱᱟ᱾ ᱥᱮᱫᱟᱭ ᱵᱚᱱ ᱩᱭᱦᱟᱹᱨ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱟᱠᱱᱤᱠ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱫᱚ ᱯᱟᱞᱮᱱ ᱮᱠᱟᱞ ᱠᱤᱥᱟᱹᱬ ᱢᱟᱹᱱᱢᱤ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱱᱟᱦᱟᱜ ᱛᱟᱠᱱᱤᱠ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱢᱟᱹᱱᱢᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱜᱮ ᱞᱟᱹᱠᱛᱤᱭᱟᱱ ᱜᱮᱭᱟ᱾ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ ᱡᱟᱹᱯᱤᱫ ᱮᱵᱷᱮᱱ ᱠᱷᱚᱱᱟᱜ ᱟᱨᱦᱚᱸ ᱡᱟᱹᱯᱤᱫ ᱦᱟᱹᱵᱤᱡ ᱥᱟᱱᱟᱢ ᱠᱟᱹᱢᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱟᱠᱱᱤᱠ ᱵᱟᱫᱛᱮ ᱢᱤᱫ ᱡᱟᱸᱜᱟ ᱞᱟᱦᱟ ᱦᱚᱸ ᱢᱩᱥᱠᱤᱞ ᱜᱮ ᱛᱟᱵᱚᱱᱟ᱾ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ, ᱪᱟᱥ ᱠᱟᱹᱢᱤ, ᱵᱟᱹᱱᱤᱡᱽ, ᱫᱚᱜ ᱫᱟᱨᱟᱢ, ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱨᱮᱱᱟᱜ ᱪᱤᱠᱤᱛᱥᱟ, ᱚᱲᱟᱜ ᱫᱩᱣᱟᱹᱨ ᱵᱮᱱᱟᱣ, ᱥᱟᱜᱟᱲᱚᱢ ᱜᱚᱴᱟ ᱨᱮᱜᱮ ᱛᱟᱠᱱᱤᱠ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱟᱹᱰᱤ ᱰᱷᱮᱨ ᱧᱮᱞᱚᱜᱚᱜᱼᱟ᱾ ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱮᱱᱟᱜ ᱡᱚᱥ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱱᱟᱦᱟᱜ ᱛᱟᱠᱱᱤᱠ ᱟᱵᱚ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱵᱚᱱ ᱥᱮ ᱵᱟᱝ, ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱛᱤᱱᱟᱹᱜ ᱵᱩᱫᱟᱹ ᱥᱟᱞᱟ, ᱛᱤᱱᱟᱹᱜ ᱫᱟᱭᱤᱛᱛᱚ ᱥᱟᱶᱛᱮ ᱟᱨ ᱛᱤᱱᱟᱹᱜ ᱥᱚᱱᱛᱚᱨ ᱛᱮᱵᱚᱱ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ᱾ ᱛᱤᱦᱤᱧ ᱫᱤᱥᱚᱢ ᱛᱟᱞᱟᱨᱮ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱛᱟᱠᱱᱤᱠ ᱵᱚᱫᱚᱞ ᱧᱮᱞᱚᱜᱚᱜᱼᱟ᱾ ᱫᱷᱟᱹᱨᱛᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱚᱛᱚ ᱠᱷᱚᱱᱟᱜ ᱡᱟᱹᱥᱛᱤ ᱤᱱᱴᱟᱨᱱᱮᱴ ᱵᱮᱵᱚᱦᱟᱨ, ᱡᱟᱹᱥᱛᱤ ᱥᱢᱟᱨᱴᱯᱷᱳᱱ ᱠᱤᱨᱤᱧ ᱥᱟᱶᱛᱮ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱟᱨ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱩᱫᱽᱜᱟᱹᱣᱱᱟ ᱠᱚᱨᱮ ᱵᱷᱟᱜᱽ ᱦᱟᱛᱟᱣ ᱨᱮ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱤᱥᱚᱢ ᱫᱟᱲᱮ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱥᱟᱥᱱᱚᱭ ᱨᱮ ᱵᱚᱫᱞᱟᱣ ᱠᱟᱱᱟ᱾ ᱱᱟᱦᱟᱜ ᱛᱟᱠᱱᱤᱠ ᱛᱤᱦᱤᱧ ᱠᱟᱹᱣᱰᱤ ᱟᱹᱨᱤᱭᱟᱱ ᱞᱟᱦᱟᱱᱛᱤ, ᱥᱟᱶᱛᱟ ᱩᱛᱱᱟᱹᱣ ᱟᱨ ᱫᱤᱥᱚᱢ ᱩᱛᱱᱟᱹᱣ ᱰᱟᱦᱟᱨ ᱨᱮ ᱢᱩᱞ ᱪᱟᱞᱟᱣ ᱥᱟᱠᱟᱢ ᱨᱮ ᱦᱩᱭ ᱟᱠᱟᱱᱟᱭ᱾ ᱱᱟᱦᱟᱜ ᱛᱟᱠᱱᱤᱠ ᱨᱮ ᱟᱨᱴᱤᱯᱷᱤᱥᱤᱭᱟᱞ ᱤᱱᱴᱮᱞᱤᱡᱮᱱᱥ, ᱢᱮᱥᱤᱱ ᱞᱟᱨᱱᱤᱝ, ᱤᱱᱴᱟᱨᱱᱮᱴ ᱚᱯᱷ ᱛᱷᱤᱝᱥ, ᱠᱞᱟᱣᱩᱰ ᱠᱚᱢᱯᱤᱭᱩᱴᱤᱝ, ᱨᱳᱵᱳᱴᱤᱠᱥ, ᱵᱞᱚᱠ ᱪᱮᱱ, ᱵᱤᱜᱽ ᱰᱟᱴᱟ ᱮᱱᱟᱞᱤᱥᱤᱥ, 5G ᱠᱚᱢᱤᱭᱩᱱᱤᱠᱮᱥᱚᱱ, ᱨᱤᱱᱩᱭᱮᱵᱚᱞ ᱮᱱᱟᱨᱡᱤ ᱴᱮᱠᱱᱳᱞᱚᱡᱤ, ᱵᱟᱭᱳᱴᱮᱠᱱᱳᱞᱚᱡᱤ ᱟᱨ ᱮᱰᱵᱷᱟᱱᱥ ᱢᱮᱱᱩᱯᱷᱮᱠᱪᱟᱨᱤᱝ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱵᱮᱥ ᱮᱴᱟᱜ ᱱᱟᱣᱟ ᱛᱟᱠᱱᱤᱠ ᱠᱚ ᱢᱮᱥᱟᱣ ᱟᱠᱟᱱᱟ᱾ ᱱᱤᱛᱚᱜ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱞᱮᱜᱮ ᱱᱚᱣᱟ ᱛᱟᱠᱱᱤᱠ ᱠᱚ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱤᱭᱚᱱ ᱰᱟᱦᱟᱨ ᱠᱚ ᱵᱚᱫᱚᱞ ᱠᱟᱫᱟ᱾ ᱥᱤᱠᱷᱱᱟᱹᱛ ᱨᱮ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱞᱟᱨᱱᱤᱝ ᱯᱞᱟᱴᱯᱷᱚᱨᱢ, ᱚᱱᱞᱟᱭᱤᱱ ᱛᱮ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ, NDLI ᱞᱮᱠᱟ ᱚᱱᱞᱟᱭᱤᱱ ᱞᱟᱭᱵᱨᱮᱨᱤ, ᱫᱤᱠᱥᱟ ᱯᱳᱨᱴᱟᱞ, ᱥᱚᱭᱮᱢ, NPTEL ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱠᱩᱞ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮᱱᱟᱜ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ, ᱚᱲᱟᱜ ᱫᱩᱲᱩᱵ ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱠᱚᱞᱮᱡᱽ ᱨᱮᱱ ᱢᱟᱪᱮᱫ ᱠᱚᱣᱟᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱟᱛᱷᱟ ᱟᱸᱡᱚᱢ, ᱥᱮ ᱵᱷᱟᱨᱪᱩᱣᱟᱞ ᱞᱮᱵ ᱛᱟᱞᱟᱛᱮ ᱞᱮᱵᱚᱨᱮᱴᱟᱨᱤ ᱯᱚᱨᱤᱠᱠᱷᱟ ᱥᱮᱬᱟ, ᱟᱨᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ᱾ ᱨᱳᱜᱽ ᱟᱡᱟᱨ ᱪᱤᱠᱤᱛᱥᱟᱨᱮ ᱴᱮᱞᱤᱢᱮᱰᱤᱥᱤᱱ, ᱴᱮᱞᱤᱢᱟᱱᱚᱥ ᱛᱟᱞᱟᱛᱮ ᱯᱷᱳᱱ ᱠᱟᱛᱮᱫ ᱥᱟᱹᱜᱤᱧ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ ᱫᱩᱲᱩᱵ ᱟᱠᱟᱱ ᱰᱟᱠᱛᱟᱨ ᱥᱟᱞᱟᱜ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱠᱟᱛᱮᱫ ᱨᱟᱱ ᱦᱟᱛᱟᱣ, ᱚᱱᱞᱟᱭᱤᱱ ᱮᱯᱞᱤᱠᱮᱥᱚᱱ ᱛᱟᱞᱟᱛᱮ ᱚᱲᱟᱜ ᱫᱩᱲᱩᱵ ᱨᱟᱱ ᱠᱤᱨᱤᱧ, ᱟᱨᱴᱤᱯᱷᱤᱥᱤᱭᱟᱞ ᱤᱱᱴᱮᱞᱤᱡᱮᱱᱥ ᱜᱚᱲᱚᱛᱮ ᱰᱟᱠᱛᱟᱨ ᱠᱚ ᱨᱳᱜᱽ ᱯᱟᱸᱡᱟ ᱛᱟᱦᱮᱸ ᱠᱚ ᱥᱩᱵᱤᱫᱷᱟᱣ ᱠᱟᱱᱟ, ᱨᱳᱵᱳᱴᱤᱠ ᱥᱟᱨᱡᱟᱨᱤ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱛᱮ ᱟᱹᱰᱤ ᱱᱤᱠᱷᱩᱛ ᱟᱨ ᱠᱩᱴᱷᱤᱱ ᱚᱯᱟᱨᱮᱥᱚᱱ ᱦᱚᱸ ᱥᱚᱦᱞᱮᱣ ᱠᱟᱱᱟ, ᱥᱢᱟᱨᱴ ᱳᱣᱟᱪ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱤᱞᱮᱠᱴᱨᱚᱱᱤᱠ ᱡᱚᱱᱛᱨᱚ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱠᱟᱛᱮᱫ ᱢᱟᱭᱟᱝ ᱫᱟᱜ ᱨᱮ ᱪᱟᱯ, ᱦᱤᱭᱟᱹ ᱫᱚᱲ ᱜᱚᱱᱚᱝ, ᱚᱠᱥᱤᱡᱮᱱ ᱞᱮᱵᱮᱞ ᱠᱚ ᱧᱮᱞ ᱨᱟᱠᱟᱵ ᱜᱟᱱᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱤ ᱦᱚᱥᱯᱤᱴᱟᱞ, ᱤ ᱨᱚᱠᱛᱚᱠᱳᱥ ᱯᱳᱨᱴᱟᱞ ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱟᱱᱟᱢ ᱦᱟᱥᱯᱟᱛᱟᱞ ᱟᱨ ᱢᱟᱭᱟᱝ ᱨᱮᱱᱟᱜ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ ᱦᱚᱸ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱱᱟᱦᱟᱜ ᱛᱟᱠᱱᱤᱠ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱛᱟᱞᱟᱛᱮ ᱪᱟᱥᱵᱟᱥ ᱠᱷᱚᱱᱟᱜ ᱟᱨᱡᱟᱣ ᱠᱟᱹᱣᱰᱤ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱵᱷᱤᱛᱤᱵᱷᱩᱢᱤ ᱵᱮᱱᱟᱣᱨᱮ ᱟᱹᱰᱤᱜᱟᱱ ᱜᱚᱲᱚᱭ ᱮᱢᱫᱟ, ᱠᱤᱥᱟᱱ ᱰᱨᱳᱱ ᱤᱱᱤᱥᱤᱭᱮᱴᱤᱵᱷ ᱩᱫᱽᱜᱟᱹᱣᱱᱟ ᱛᱟᱞᱟᱛᱮ ᱚᱲᱟᱜ ᱫᱩᱲᱩᱵ ᱠᱷᱮᱛᱨᱮ ᱦᱩᱲᱩ ᱧᱮᱞ, GPS ᱵᱮᱥᱰ ᱪᱟᱥ ᱨᱮᱱᱟᱜ ᱦᱟᱥᱟ ᱯᱚᱨᱤᱠᱠᱷᱟ ᱱᱤᱨᱤᱠᱷᱟ ᱥᱚᱢᱵᱷᱚᱵ ᱠᱟᱱᱟ ᱥᱚᱭᱮᱞ ᱦᱮᱞᱛᱷ ᱠᱟᱨᱰ ᱥᱠᱤᱢ ᱛᱟᱞᱟᱛᱮ, PM ᱠᱤᱥᱟᱱ ᱯᱳᱨᱴᱟᱞ ᱛᱟᱞᱟᱛᱮ ᱠᱟᱹᱣᱰᱤ ᱜᱚᱲᱚ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱥᱚᱨᱠᱟᱨ ᱠᱷᱚᱱ, SMS ᱛᱟᱞᱟᱛᱮ ᱪᱟᱥᱵᱟᱥ ᱨᱮᱱᱟᱜ ᱴᱷᱤᱠ ᱴᱷᱤᱠ ᱥᱚᱞᱦᱟ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱮᱢ ᱠᱤᱥᱟᱱ ᱯᱳᱨᱴᱟᱞ ᱠᱷᱚᱱ, ᱢᱚᱣᱥᱚᱢ, ᱫᱟᱢᱤᱱᱤ, ᱢᱮᱜᱽᱫᱩᱛ, ᱥᱮᱪᱮᱫ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱮᱯᱞᱤᱠᱮᱥᱚᱱ ᱛᱮ ᱞᱟᱦᱟ ᱠᱷᱚᱱ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ ᱫᱟᱜ ᱡᱟᱹᱯᱩᱫ ᱥᱮ ᱦᱚᱭ ᱨᱮᱱᱟᱜ ᱠᱷᱚᱵᱚᱨ, ᱱᱚᱝᱠᱟᱜᱮ ᱱᱟᱣᱟ ᱛᱟᱠᱱᱤᱠ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱠᱟᱛᱮᱫ ᱪᱟᱥᱵᱟᱥ ᱨᱮ ᱠᱚᱢ ᱠᱷᱚᱨᱚᱪᱛᱮ ᱵᱷᱟᱜᱮ ᱦᱩᱲᱩ ᱪᱟᱣᱞᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱟᱨᱡᱟᱣ ᱜᱟᱱᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱚᱲᱟᱜ ᱫᱩᱲᱩᱵ ᱤᱢᱮᱞ, ᱥᱳᱥᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ, ᱵᱷᱤᱰᱤᱭᱳ ᱠᱚᱞᱤᱝᱛᱮ ᱥᱟᱺᱜᱤᱧ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱦᱚᱲ ᱥᱟᱞᱟᱜ ᱡᱳᱜᱟᱡᱳᱜᱽ ᱟᱹᱰᱤ ᱠᱚᱢ ᱥᱚᱢᱚᱭᱛᱮ ᱠᱚᱢ ᱠᱷᱚᱨᱚᱪᱛᱮ ᱥᱚᱢᱵᱷᱚᱵᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱤᱱᱴᱟᱨᱱᱮᱴ ᱛᱟᱞᱟᱛᱮ ᱧᱟᱢ ᱥᱟᱱᱟᱢ ᱫᱤᱥᱚᱢᱟᱜ ᱥᱟᱬᱮᱥ ᱯᱚᱛᱨᱤᱠᱟ, ᱵᱷᱟᱜᱮ ᱠᱚᱢᱯᱤᱭᱩᱴᱟᱨ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱛᱟᱞᱟᱛᱮ ᱠᱷᱚᱸᱫᱽᱨᱚᱱ ᱠᱟᱹᱢᱤ ᱥᱮ ᱥᱤᱨᱡᱚᱱ ᱠᱟᱹᱢᱤᱨᱮ ᱟᱹᱰᱤ ᱜᱚᱲᱚ ᱧᱟᱢᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱥᱮᱴᱮᱞᱟᱭᱤᱴ ᱠᱚᱢᱤᱭᱩᱱᱤᱠᱮᱥᱚᱱ ᱛᱟᱞᱟᱛᱮ ᱥᱤᱸᱜᱤ ᱜᱷᱟᱨᱚᱸᱡᱽ, ᱱᱟᱣᱟ ᱤᱯᱤᱞ ᱯᱟᱸᱡᱟ ᱧᱟᱢ, অটোমেশন, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 3D প্রিন্টিং আর স্মার্ট ম্যানুফ্যাকচারিং ব্যবহারতে প্রোডাক্ট আডি সহলেতে কম গনংতে ভাগে মান রেয়া তেয়ার গানক কানা যাহা কদ জাগাত বাজার রে আখরিঞক কানা আবো দিসম রে তেয়ার আকান নাওয়া নাওয়া স্টার্টআপ কো দিসম রে না অসুবিধা করে নাপায় সহলে কো এমই দিদা ভারত সরকার মেক ইন ইন্ডিয়া ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং পলিসি সেমি কন্ডাক্টর মিশন ইন্ডিয়া উদ্গৌন কো তালাতে কোম্পানি কো গড় এমাকো কানা নাওয়া স্টার্টআপ এহব লাগিতে অনলাইন প্ল্যাটফর্ম তালাতে স্টার্টআপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া উদ্যম রেজিস্ট্রেশন লেখানা উদ্গৌন হয় দহও কাদা সফটওয়্যার বেনাও সাইবার সিকিউরিটি ডেটা সায়েন্স এআই কন্টেন্ট তেয়ার ডিজিটাল মার্কেটিং রে চাকরি নাম রেনা দাঁহ মেনা নাওয়া তাকনিক খাতির ব্যাংকিং আর টাকা পয়সা লেনদেন রেহ বদল হেজ কানা ইউপিআই মোবাইল ব্যাংকিং কিউআর কোড ইন্টারনেট ব্যাংকিং আর ডিজিটাল ওয়ালেট ব্যবহারতে কম সময়ের অড়া দুরুব কিরিং আখরিং রে কাউডি নাম রুয়ার গানক কানা নিত দোকান বাজার করে হ অনলাইন পেমেন্ট খাতির বাণিজ্য রে আডি সহলেও কানা সাগাড়ম সে গাড়ি ঘোড়া ব্যবস্থা রেহ নাহা তাকনিক রেনা ব্যবহার মারাংতে নেলগোয়া রেল গাড়ি মোটর গাড়ি উডন গাড়ি বুকিং রে সে স্মার্ট কার্ড তালাতে বাস ভাড়া ট্রেন ভাড়া এম জিপিএস তালাতে যে কোনো জায়গারে স্যানসেটের আডি সহলেও কানা আইটিএমএস স্মার্ট ট্রাফিক তেহ মোটর গাড়ি অ্যাক্সিডেন্ট কম গান কানা সরকার ফাস্ট্যাগ তালাতে টোল ট্যাক্স হাতাওতে লাইন রে কম অক্ত তিঙ্গুন হুয়ুক কানা বাহন সারথি পোর্টাল তালাতে গাড়ি রেজিস্ট্রেশন সে ড্রাইভিং লাইসেন্স লাগি রেজিস্ট্রেশন হ সহজতে গানক কানা ভারত সরকার নাহা তাকনিক তালাতে নানা হুনর উদ্গৌন আগু কাদায় যাতে দিসম রেনা শাসন ব্যবস্থা দিসম হরঠেন লাক্তিয়ান পরিষেবা ঠিক সময় রে ঠিক সাহিতে সেটার গানক নঙ্কাগে আরহো আয়মা ঠোটারে নাহা তাকনিক রেনা ব্যবহারতে মানমি জীবন রে আয়মা সুবিধা নামক কানা নেলকেদাবন নাহা তাকনিক ব্যবহার তালাতে চেটকা সুবিধাবন নামদা আদবন গালমারাও লেগে নাহা তাকনিক কোয়া বাড়ি অরসং তেহেঞা মারাং চিন্তা দো কানা সাইবার সিকিউরিটি ইদি কাতেন দিন দিন সাইবার ক্রাইম বাড়তি ইদি কানা মিছে সে এড়ে ফোন কল পয়সা এড়ে লাগিতে ভুল ইমেল ওয়েবসাইট আইডেন্টিটি থেফট সে পরিচয় কুমড়ু অনলাইন ফিনান্সিয়াল স্ক্যাম ডিজিটাল পেমেন্ট সে ব্যাংকিং অ্যাপ ব্যবহার কাতের হড়া টাকা কুমড়ু ইন্টারনেট সে সাইবার প্র্যাকটিস ঠিক বাং বাড়াই খাতিরতে আডি আয়মা মানমি আকোয়া টুডংভোর রেনা রোজগার কো আজ চাবা হচয়েদা আরও মেটটাং মারাং চিন্তা দোকানা ডেটা প্রাইভেসি আবো যাহা তিনা অ্যাপ্লিকেশন বন ব্যবহারা সে ইন্টারনেট বন ঘাণ্টায়া বাং বুঝ কাতের গে আবোয়া আডিগান আপনার তথ্য এটা হঠেন চালা যদি আবো ঠিক ঠিক সিকিউরিটি বাবন হাতাওয়া আর কয়হ আবোয়া তথ্য বাড়ির কামেরে কো ব্যবহার দাঁড়ায়া ওনাতে প্রাইভেসি সেটিং শক্ত পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন আরও বুঝবাড়ায় কাতের আপনারা তথ্যবন এম্মা এআই সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাপাই কামিরে আডি ভাগে গড়য় এম তুলুজ হ বাড়ি এড়ে কুমড়ু রেহ ব্যবহার কানা এআই রে নৈতিকতা ইদি কাতের আডি ঝামেলা হ মেনা এআইতে বেনাও অল ডিপ ফেক ভিডিও সে এটা হড়া মেনহা বাড়ি কামিরে ব্যবহার ফেক নিউজ সে মিছে খবর তেয়ার অ্যালগোরিদম বায়াস ব্যবহার তালাতে হড়কোয়া ভাবনা বদল ওনাতে সোশ্যাল মিডিয়ারে নাম কোনো খবর পাসনাও সে পুতিয়েও লাহারে ভাগে ঠিক নেল বুঝেও সে উইহের লাগতি কানা নাহা তাকনিক চেতানরে আডি জাস্তি পুতিয়েও সে অক্ত এম মানমি জীবনরে হড়ম মনেজীবী আর সাঁওতা ঠেনহ বাড়ি অরসং উদুক দেয় আডি গিদ্রে কো নেলোয়া জাস্তি সময় স্মার্টফোন রে সোশ্যাল মিডিয়ারে সময় কো পারোমা নোয়াতে আকোয়া হড়ম দাড়ে কম মনে কষ্ট বাড়ি চিন্তা আর ডিজিটাল অ্যাডিকশন বাড়তি ইদি তাকোয়া হড় সে গাতে সালা সামনাসামনি রড় ন্যাপেল ন্যাপাম গডারে ফুটবল খেল অলক পাঠাওরে মনে কম ইদি তাকোয়া ঠিক যেন সাঁওতা খন বিছেড়ি দিয়া কানা কো আবো দিসম লেখা নুনক কম পয়সাতে ইন্টারনেট কিসের দিসম করেহ বাং নামোয়া ওনাতে আবো দিসম রেন গিদ্রে কো খুব সহজতে ইন্টারনেট ডেটা নাম খাতির ডিজিটাল অ্যাডিকশন বাড়তি দিয়ে কান্তা কোয়া অ্যান্ড্রু লুইসে লেই কাদায় ইফ ইউ আর নট পেয়িং ফর দ্য প্রোডাক্ট ইউ আর দ্য প্রোডাক্ট লেইতে দো কোম্পানি যদি আকোয়া প্রোডাক্ট বিনা পয়সা তোকে এম দা তাহলে আপনার গে প্রোডাক্ট তেয়ার রেকো কুরুমুটু কাদা আর হুইন লেয়া যদি সময় পে নাম খান ইন্টারনেট রে দ্য সোশ্যাল ডাইলিমা নিতুমতে মেটটাং ভিডিও ডকুমেন্টারি মেনা ওনারে পে নেল দাড়েয়া ধরতি রেন যত মারাং মারাং ইঞ্জিনিয়ার কো চেদ লেখাতে নোয়া সোশ্যাল মিডিয়া কো ডিজাইন কাদা যাতে মানমি কো ডিজিটালি অ্যাডিক্টেড গানোয়া লেই রেনা দো ᱡᱚᱛᱚ ᱛᱟᱠᱱᱤᱠ ᱫᱚ ᱱᱤᱨᱚᱯᱮᱠᱠᱷᱚ ᱵᱟᱝ ᱠᱟᱱᱟ, ᱠᱤᱪᱷᱩ ᱛᱮᱫᱚ ᱵᱟᱹᱲᱤᱡ ᱜᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱦᱩᱭᱩᱜᱼᱟ᱾ ᱜᱟᱞᱢᱟᱨᱟᱣ ᱨᱤᱧ ᱨᱩᱣᱟᱹᱲ ᱞᱮᱜᱮ, ᱟᱨᱦᱚᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱢᱩᱞ ᱵᱤᱥᱚᱭ ᱠᱟᱱᱟ ᱰᱤᱡᱤᱴᱟᱞ ᱰᱤᱵᱷᱟᱭᱤᱰ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱥᱚᱦᱚᱨ ᱵᱟᱡᱟᱨ ᱨᱮᱱ ᱢᱟᱹᱱᱢᱤ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱚᱡᱽ ᱤᱱᱴᱟᱨᱱᱮᱴ ᱥᱚᱝᱡᱳᱜᱽ ᱠᱚ ᱧᱟᱢᱫᱟ ᱟᱨ ᱟᱛᱳ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱢᱟᱹᱱᱢᱤ ᱫᱚ ᱵᱷᱟᱜᱮ ᱵᱟᱠᱚ ᱧᱟᱢᱫᱟ᱾ ᱚᱱᱟᱛᱮ ᱟᱛᱳ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱱ ᱢᱟᱹᱱᱢᱤ ᱫᱚ ᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱠᱚᱢ ᱧᱟᱢ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱠᱚ ᱛᱟᱭᱱᱚᱢᱚᱜ ᱠᱟᱱᱟ᱾ ᱱᱚᱣᱟᱛᱮ ᱵᱷᱮᱫ ᱠᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱹᱢᱤ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱜᱟᱱ ᱞᱟᱹᱠᱛᱤ ᱜᱮᱭᱟ᱾ ᱚᱴᱳᱢᱮᱥᱚᱱ, ᱮᱭᱟᱭ, ᱨᱳᱵᱳᱴᱤᱠᱥ ᱡᱟᱹᱥᱛᱤ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱵᱤᱨᱤᱫ ᱠᱚᱨᱮ ᱱᱮᱛᱟᱨ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱲ ᱠᱚᱢ ᱠᱚ ᱦᱟᱛᱟᱣ ᱠᱚᱣᱟ᱾ ᱚᱱᱟᱛᱮ ᱥᱩᱫᱷᱩ ᱦᱚᱲᱢᱚ ᱫᱟᱲᱮ ᱟᱛᱮᱫ ᱠᱟᱹᱢᱤ ᱧᱟᱢ ᱨᱮᱱᱟᱜ ᱥᱩᱡᱳᱜᱽ ᱦᱚᱸ ᱠᱚᱢ ᱠᱟᱱᱟ᱾ ᱱᱟᱦᱟᱜ ᱛᱟᱠᱱᱤᱠ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱡᱟᱹᱥᱛᱤ ᱵᱮᱵᱚᱦᱟᱨᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱩᱱᱟᱹᱜ ᱜᱮ ᱤᱞᱮᱠᱴᱨᱚᱱᱤᱠᱥ ᱳᱭᱮᱥᱴ ᱵᱟᱹᱲᱛᱤ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ, ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱞᱟᱭᱚᱝ ᱫᱩᱥᱚᱱ ᱨᱮᱱᱟᱜ ᱥᱮ ᱠᱟᱨᱵᱚᱱ ᱮᱢᱤᱥᱚᱱ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱨᱟᱝ ᱠᱟᱨᱚᱱ ᱠᱟᱱᱟ᱾ ᱱᱟᱦᱟᱜ ᱛᱟᱠᱱᱤᱠ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱱᱤᱨᱵᱷᱚᱨ ᱛᱟᱦᱮᱱ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮ ᱦᱚᱲᱢᱚ ᱥᱮ ᱵᱚᱦᱚᱜ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱠᱟᱛᱮᱫ ᱠᱟᱹᱢᱤ ᱦᱚᱸ ᱠᱚᱢ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ᱾ ᱚᱱᱟᱛᱮ ᱢᱟᱹᱱᱢᱤᱭᱟᱜ ᱯᱟᱹᱦᱤᱞ ᱠᱷᱚᱱ ᱩᱭᱦᱟᱹᱨ ᱥᱮ ᱠᱟᱹᱢᱤ ᱨᱮᱱᱟᱜ ᱠᱷᱚᱢᱚᱛᱟ ᱦᱚᱸ ᱠᱚᱢ ᱤᱫᱤᱜ ᱠᱟᱱᱟ᱾ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚ ᱮᱭᱟᱭ ᱵᱮᱵᱚᱦᱟᱨ ᱛᱟᱞᱟᱛᱮ ᱦᱳᱢᱼᱳᱣᱟᱨᱠ, ᱨᱤᱥᱟᱨᱪ ᱦᱚᱸᱠᱚ ᱠᱚᱨᱟᱣᱫᱟ, ᱯᱷᱚᱞᱮ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱣᱟᱜ

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি রক্তিম ভট্টাচার্য। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। পাট উৎপাদনে দেশের শীর্ষ রাজ্য হওয়া সত্ত্বেও এতদিন পাটের বীজের জন্য অন্ধ্রপ্রদেশের উপর নির্ভর করতে হতো রাজ্যকে। একইভাবে আলু ও ভুট্টার বীজও আসত ভিন রাজ্য থেকে। এই নির্ভরতা দূর করতেই রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর হয়েছে। কৃষি গবেষণা ও আধুনিক চাষাবাদে জোর দিয়ে রাজ্যে চারটি নতুন প্রশিক্ষণ কেন্দ্র ও গবেষণাগার স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। মৃত্তিকার বৈজ্ঞানিক পরীক্ষা করে কোন অঞ্চলে কোন ফসল সবচেয়ে উপযোগী সেই ভিত্তিতে কৃষকদের পরামর্শ দেওয়া হবে। আম, লিচু এবং অন্যান্য ফলের উন্নতমানের ক্লিন প্ল্যান্ট চারা উৎপাদনের জন্য ভারতীয় কৃষি গবেষণা পরিষদের অধীনে 100 কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এছাড়া হুগলির চুচুড়া ধান্য গবেষণা কেন্দ্রকে আধুনিকীকরণ করে একটি সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন। আবহাওয়া ও মাটির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যে কৃষির উন্নয়নে কেন্দ্রীয় সরকার একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপরেখা তৈরির কাজ শুরু করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ, গ্রামোন্নয়ন, কৃষি উৎপাদন, মৎস্যচাষ সহ বিভিন্ন বিষয়ে আজ নবান্ন সংলগ্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, কৃষিমন্ত্রী দুতকুমার মণ্ডল এবং নাবার্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ভিবিজি রামজি প্রকল্পে বছরে 125 দিনের কাজ সুনিশ্চিত করতে ইতোমধ্যে 2,56,00,000 জব কার্ড দেওয়া হয়েছে। রাজ্য সরকার পিএম পোষণ প্রকল্পকে আরও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে জানিয়েছেন, 51,61,000 প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী পিছু রান্নার খরচ 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা এবং পিএম পোষণের স্কুলগুলিতে 100% এলপিজি সংযোগ অনুমোদন করা হয়েছে। এছাড়া 2,24,000 রাঁধুনি ও সহায়কের মাসিক বেতন 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছের চারা বসানোর উপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, এর জন্য তিনি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নারকেল গাছের চারা বিতরণের নির্দেশ দিয়েছেন। গ্রামীণ এলাকায় বিভিন্ন কাজের জন্য খরচের বিল তৈরি নিয়ে দুর্নীতি হওয়ায় রাজ্য সরকার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আজ নবান্নে বলেন, এজন্য বিধানসভায় সংশোধনী বিল আনা হবে। পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় আরও এক মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার রক্তেশ্বর চরের কাছে উদ্ধার ওই ট্রলার থেকে এই নিয়ে 10 জনের দেহ পাওয়া গেল। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী

কৃষ্ণনগর, খড়গপুর, মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আগামী 48 ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার বেশিরভাগ জায়গায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলারই অনেক জায়গায়। আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার হারি বৃষ্টির সম্ভাবনা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া জেলার দু একটি জায়গায়। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলার দু একটি জায়গার উপর দিয়ে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলারই দু একটি জায়গার উপর দিয়ে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।

0: শ্রোতা বন্ধুরা, শুরু করছি অনুষ্ঠান কৃষি কথার আসর। দেখুন, পুরো শহর জুড়ে বৃষ্টির ফোঁটা আর জ্যামের ছক্কি, কিন্তু তার মাঝে আমি আপনাদের প্রিয় বন্ধু তনয়া হাজির হয়ে গেছি, কিন্তু খুব একটা পেলব বিষয়বস্তু নিয়ে নয়, অথচ এমন একটি বিষয়বস্তু যা আমাদের, অর্থাৎ আপনার, আমার, আমাদের সকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনেরা যারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা রেডিও সেটের ওপার থেকে এই মুহূর্তে আমাদের শুনছেন, তাদের জন্যে তো এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি সেই বিষয় সেটাতে আসবো, তার আগে অবশ্যই বলতেই হয় যে আমাদের এই যে নদী মেখলা ভূমি, সেই ভূমিতে কৃষি কিন্তু আমাদের শুধুমাত্র জীবন ধারণের উপায় নয়, বরং আমাদের অর্থনীতিরও মূল চালিকা শক্তি। আর গত একটি দশকে, অর্থাৎ 2016 সাল থেকে 2026 সাল, আমাদের দেশের এই কৃষি খাতে সাধিত হয়েছে এক অভূতপূর্ব এবং বৈপ্লবিক রূপান্তর। ঐতিহ্যগত এবং সনাতন পদ্ধতির কৃষি খোলস ছেড়ে আজ প্রবেশ করেছে আধুনিক, প্রযুক্তি নির্ভর এবং জলবায়ু সহনশীল স্মার্ট কৃষির যুগে। আর এই মহাযজ্ঞের নেপথ্যে যে মূল কারিগর, সেই কারিগর হিসেবে কাজ করেছে সরকারের সুদূর প্রসারী নীতি, সময় উপযোগী পরিকল্পনা এবং যুগান্তকারী সব উদ্যোগ। বিগত 10 বছরে রাষ্ট্রীয় পর্যায়ের থেকে কৃষকদের ভাগ্যোন্নয়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, আজ সেগুলোই হচ্ছে আমাদের এই অনুষ্ঠানের মূল উপজীব্য। আর এই অনুষ্ঠানে এই পুরো বিষয়টি অত্যন্ত প্রাঞ্জলভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছেন, আমন্ত্রিত হয়ে, বিশিষ্ট কৃষি এবং পরিবেশ বিজ্ঞানী এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডিন ডক্টর শঙ্কর কুমার আচার্য। স্বাগত জানাচ্ছি তাকে। নমস্কার।
1: নমস্কার
0: ডক্টর আচার্য। প্রথমেই আপনার থেকে যেটা জানতে চাইব যে এই যে বিগত এক দশকে আমরা কথা বলছিলাম এক্ষুনি ভারতবর্ষের কৃষিতে উন্নতি এবং আগামীর দিশা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, তা আজকে হলো 2026 সাল। এই মুহূর্তে ভারতের কৃষি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে?
1: হ্যাঁ, আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের কৃষি এখন একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা শুধু ভারতবর্ষের ক্ষুধা নিবারণ করছি না, আপনি শুনলে আনন্দিত হবেন, বিগত 10 বছরে আমরা অন্তত 60টি দেশে খাদ্য রপ্তানি করেছি, এবং শুধু রপ্তানি নয়, আমরা সাহায্য করেছি বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে। এবং কোভিড পর্যায়ে যখন খাদ্য

0: একটা বিরাট
1: সংকটের মুখে ছিল,
0: খাদ্য সংকটে ছিল, তখন আমরা বিনামূল্যে খাদ্য পাঠিয়েছি।
1: ঠিক
0: আজকে ভারতবর্ষ তথা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্ষেত্রে তার যেই জনপ্রিয়তা এবং শ্রদ্ধার চোখে পৃথিবী তাকে দেখছে, তার কারণ বিপদে তিনি খাদ্য নিয়ে, ওষুধ নিয়ে দেশের পাশে দাঁড়িয়েছে, অন্য দেশের পাশে দাঁড়িয়েছে, নিজেদের নাগরিকদের পাশে তো দাঁড়িয়েছিলেনই। এখন একটা উদাহরণ দিলে হবে যে আমাদের

0: যদিও 2050 সালে আমাকে উৎপাদন করতে হবে আমাদেরকে 450 মিলিয়ন টনের মতো বা 500 মিলিয়ন টনের কাছাকাছি,
1: এই লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে আমাদের।
0: কারণ আমাকে তো বিভিন্ন দেশে, রাজ্যে এবং দেশের বিভিন্ন নীতি নির্ধারক কমিটিতে আমাদের যেতে হয় কৃষি বিজ্ঞানী হিসেবে, তো সেখান থেকে আমাদের কাছে তথ্য আসে এবং নির্দেশিকা আসে।
1: ঠিক,
0: ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, পৃথিবীর সর্ববৃহৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, সেখান থেকে আমাদের নির্দেশে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে ডিনের পোস্ট গ্রাজুয়েট ডিনের জায়গা থেকে আমরা আমাদের কোর্স ক্যারিকুলামকে সেভাবে করছি যাতে কিনা আমরা 2050 সালে প্রায় 500 মিলিয়ন টন খাদ্য উৎপাদন করতে পারি, 600 মিলিয়ন টন সবজি উৎপাদন করতে পারবো। এই মুহূর্তে আমরা সবজি উৎপাদন করছি 370 মিলিয়ন টন,
1: একদমই দ্বিগুণ করতে হবে।
0: দ্বিগুণ করতে হবে। আর একটা কথা কি জানেন, যখন নগরায়ন হচ্ছে, আরবানাইজেশন যাকে বলেন, তখন কিন্তু সবজি চাহিদা বেড়ে যায়। দরিদ্র গ্রামীণ এলাকাতে একটা ধারণা ছিল, সেটা ক্লিশে বলা যায়, যে গরিব মানুষের ডাল রুটি খায় বা ভাত রুটি খায়, ভাত ডাল ভাত হলেই হয়। কিন্তু যখন আয় বাড়ছে মাথা পিছু এবং নগরায়ন ঘটছে, তখন খাদ্যের দৃষ্টিভঙ্গিও বদলে যাচ্ছে। তারা সবজি চাইছে, তার সঙ্গে ডিম চাইছে।
1: আসলে পুষ্টির জায়গাটা এখন খুব বড় একটা জায়গা দখল করছে।
0: খুব ভালো জায়গা বলেছেন, নিউট্রি সিরিয়ালস বলা হচ্ছে এখন এটাকে। বলা হচ্ছে যে শুধু সিরিয়ালস না, নিউট্রি সিরিয়ালস। যেমন একটা উদাহরণ দিই, মিলেট। মিলেটকে এখন
1: জোয়ার বাজরা,
0: হ্যাঁ জোয়ার বানা মিলেট, এগুলো অনেকগুলো নিয়ে একটা মিলেট হয়। তো সেই মিলেটের গুরুত্বটা বেড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে মিলেটের মধ্যে জিঙ্ক রয়েছে, প্রোটিন রয়েছে। এবং আমরা কৃষি গবেষণার মাধ্যমে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং ICAR তো বটেই, আপনি জানেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, এবং সেখান থেকে আমাদের গবেষণা, বহুমুখী গবেষণা হচ্ছে। সেখানে আমরা চেষ্টা করছি এই দশকে দাঁড়িয়ে চালের মধ্যে আমরা কি করে কম GI সম্পন্ন চাল, গ্লাইসেমিক ইনডেক্স যদি কম হয় তাহলে আপনার সুগার স্পাইক হবে না।
1: ঠিক,
0: তো এটা, এই সুগার স্পাইকের সমস্যাটা শুধু শহরে নয়, আপনি অবাক হয়ে যাবেন, প্রায় 60% পেশেন্ট কিন্তু এখন
1: গ্রামাঞ্চলে।
0: লাইফস্টাইল হতে পারে, ইত্যাদি নানান কারণ হতে পারে।
1: একটা জিনিস জানবো, আপনি এই যে বিপুল খাদ্যের কথা বলছেন, যে খাদ্যের চাহিদা আমরা মেটাবো, আমরা যোগান দেব, যেটা প্রায় দুগুণ যেটা আপনি বললেন, এই যে এত খাদ্যশস্য আমরা উৎপাদন করছি, সেই খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে কিন্তু যান্ত্রিকীকরণ, তাই নয় কি? তো সেই জায়গাও নিশ্চয়ই আমরা বিগত এই এক দশকে অনেকটা উন্নতি করেছি।
0: হ্যাঁ, যান্ত্রিকীকরণ ব্যাপকভাবে বেড়েছে, এটাও খুব একটা প্রাসঙ্গিক প্রশ্ন হলো। যান্ত্রিকীকরণ এই জন্য বেড়েছে, এক হচ্ছে এখন কৃষিতে শ্রমিক পাওয়া যাচ্ছে না, একটা কঠিন ব্যাপার। আর কৃষি থেকে শ্রমিকের যে, যারা প্রথাগতভাবে করেন, তাদের প্রতিদিনের যে মজুরি দেওয়া হয় তা কম, সে তুলনায় টোটো চালালে তারা বেশি পাচ্ছে।
1: একদম।
0: তাহলে আমার কি রইল, উৎপাদন আমাকে বাড়াতে হবে, যান্ত্রিকীকরণ করা হয়েছে। এবং গত 10 বছরে আমরা দেখেছি, একটা উদাহরণ দিলে হবে, ট্র্যাক্টর যেখানে 60 লক্ষ বিক্রি হতো, এই 10 বছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে 10 কোটির কাছাকাছি চলে গেছে, বুঝতেই পারছেন। এবং ট্র্যাক্টর যেখানে ধরা যাক 3 লক্ষ বিক্রি হতো, সেটা এখন বিক্রি হচ্ছে আরো বেশি, বেড়ে গিয়ে সেটা ছাড়িয়ে গেছে 10 লক্ষের কাছাকাছি। তাহলে এই যে একটা ব্যাপক পরিমাণ কৃষি যন্ত্র এবং অনুষঙ্গ, শুধু যন্ত্র বললে ভুল হবে, কৃষি যন্ত্রণের সঙ্গে সঙ্গে বলতে হবে যে প্রোটেক্টিভ এগ্রিকালচার, অর্থাৎ বাইরে ঝড় বৃষ্টি উত্তাপ ইত্যাদিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেই জন্য প্লাস্টিক পলিহাউসের মধ্যে এখন করা হচ্ছে, সেটাও পার্ট অফ যন্ত্রীকরণের একটা অংশ। এবং সেখানেও দেখা যাচ্ছে যে পরিমিত জল আমরা ব্যবহার করছি, সেখানে জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাসায়নিক, যাতে সেচ এবং গাছের পুষ্টি একসঙ্গে হয় এবং গুণগত মান আমরা ধরে রাখতে পেরেছি। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে, এই ধরনের যান্ত্রিকীকরণের ফলে রোগ এবং পোকার সমস্যাও কমে গেছে,
1: কমে যাচ্ছে। ঠিক, জানিয়ে রাখি শ্রোতা বন্ধুরা যে গত 10 বছরে সরকার কৃষি যান্ত্রিকীকরণে কিন্তু বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করেছে, এবং কম্বাইন হারভেস্টার, ট্র্যাক্টর এবং আধুনিক সেচ যন্ত্রপাতির ব্যবহার, যে কথাটি ডক্টর আচার্য এক্ষুনি বলছিলেন,
0: তথ্য দিলে আরো ভালো লাগবে। দেখবেন যে ফসলের ক্ষেত্রে গত 10 বছরে 1.7% বেড়েছে, আর লাইফ স্টক যেটা প্রাণী সম্পদের ক্ষেত্রে 7.6% গ্রোথ রেট, এটা ব্যাপক, এটা আশা জাগাচ্ছে, শুধু ধান চাল নয় কিন্তু প্রাণী সম্পদ। এবং আরেকটা ব্যাপার বলে রাখি, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে পোলট্রি মানে মুরগির মাংসের চাহিদা অনেক বেড়ে গেছে, তো মাংসের চাহিদা যখন বেড়েছে সেটা প্রায় 7.6%, আরেকটা ফিশারি বা মৎস্য চাষ 4.6% বেড়েছে, এবং উদ্যানজাত ফসলের ক্ষেত্রে যেটা বেড়েছে গত 10 বছরে 3.5%। সব মিলিয়ে কৃষির

0: অগ্রগতি হচ্ছে 4.7%, এটা রিমার্কেবল। এটা যখন আমি পাশাপাশি দেশগুলোর কথা মানে আপনার কাছে তুলে ধরবো, সেখানে কমছে বা কমে যাচ্ছে নানান কারণে, সেখানে কিন্তু ভারতবর্ষের কৃষি বিজ্ঞানী এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং বিশেষ করে কৃষকেরা, তারা কিন্তু সম্মিলিতভাবে এই ধরনের একটা নিশ্চয়তা দিচ্ছে। সুতরাং খাদ্যের সংকট এখন গল্প হয়ে গেছে, এখন আমরা পৃথিবীকে খাওয়াচ্ছি। আর এক সময় যখন আমাদের বেকিং বোর্ড নিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতে হতো আমেরিকান মাইলের জন্য, সেই জায়গা থেকে আমরা বহু দূরে ফেলে এসেছি।
1: একদম, এবং যে কথাটা এক্ষুনি আমরা আলোচনা করছিলাম যে এই যে আধুনিক সেচে বা ধরুন আধুনিক কৃষিতে যন্ত্রপাতির ব্যবহার, এই ব্যবহার বৃদ্ধির ফলে কিন্তু উৎপাদন খরচও কমছে এবং ফসল কাটার পরবর্তী অপচয় যেটা, সেটা উল্লেখযোগ্যভাবে হ্রাসও পাচ্ছে। এবার যেটা ডক্টর আচার্য আপনা থেকে জানতে চাইব যে বিগত 10 বছরে আমরা ঠিক কত দূর এগিয়ে এসেছি।
0: হ্যাঁ, সেটাই, আমরা যদি 10 বছর আগে কোথায় ছিলাম তাহলে তো তুলনা করতে পারবো, তাই না? তো আমরা 10 বছর আগে কোথায় ছিলাম, একটু বললাম যে আমাদের 265 মিলিয়ন টন ছিল খাদ্যশস্য, এবং সেই সময় উদ্যানজাত ফসলের উৎপাদনও কাছাকাছি 240 মিলিয়ন টন এরম ছিল। এখন সেই উদ্যানজাত ফসল বা হর্টিকালচারাল ক্রপস সেটাই তো প্রায় 400 মিলিয়ন টন ছাড়িয়ে গেছে, এবং খাদ্যশস্যের উৎপাদন সেটা 265 মিলিয়ন টন থেকে 355 মিলিয়ন টনে এগিয়ে গেছে। এবং এটা আপনি অবাক হয়ে যাবেন যে ডিমের উৎপাদনও ব্যাপকভাবে বেড়েছে, প্রায় 6 গুণ ডিমের উৎপাদন বেড়েছে, মাছের উৎপাদন 4 গুণ বেড়েছে। এইটা একটা যে বড় জায়গা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে কৃষির উন্নয়ন নয়, কৃষকেরও উন্নয়ন ঘটানো হচ্ছে, এবং কতগুলো প্রকল্প যেগুলো হচ্ছে সেগুলো বললেই বুঝতে পারবেন যে আমরা 10 বছরে কি কি করেছি। আপনারা জানেন যে আমাদের ভোজ্য তেলের একটা সমস্যা ছিল, এখনো আমাদের আমদানি করতে হয়, কিন্তু সেই আমদানিটা আমরা অনেকটা কমিয়ে ফেলেছি। সেই জন্য এডিবল অয়েলস অ্যান্ড পালস সিডের উপর গভর্নমেন্ট ইন্ডিয়ার প্রজেক্ট চলছে। ক্লাইমেট রেজিলিয়েন্স, যে আপনি যেটা বললেন
1: জলবায়ু পরিবর্তন যাতে আমরা ঠেকাতে পারি,
0: সংবেদী যে সেই একটা কৃষি, সেটা আমাদের করতে হবে। প্রায় আমরা 36টা জাত বের করেছি ধান এবং অন্যান্য ফসলের, যারা উচ্চ তাপে তারা সহ্য করতে পারে, উচ্চ তাপ এবং বন্যা বিরোধী বা বন্যা সংবেদী, যেখানে যদি বন্যাও হয়ে যায় সেখানেও তারা কিছু ফসল দেবে, উৎপাদন দেবে,
1: মানে খরা সহনশীল এবং বন্যা সহনশীল।
0: এবং একটা উদাহরণ দিই, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি রাতের তাপমাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু ধানের উৎপাদন কমে যাবে প্রায় 12% এবং গমের উৎপাদন কমে যাবে প্রায় 20%। সেই জন্য আমরা এমন একটা জাত করছি জেনেটিক্যালি প্রোগ্রামড, মানে যেভাবে করা হচ্ছে, যাতে এই ধরনের তাপমাত্রার যে ওঠানামাকে আমরা অতিক্রম করতে পারি, মানে গাছেরা অতিক্রম করবে, দিয়ে আমাদের জন্য নিশ্চিন্ত ফসল আনবে। এটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার, তার উপর সেন্টার রয়েছে, সেখান থেকে আমরা নিয়মিত করছি। তাছাড়াও যে লোনা জল যেখানে ঢুকে যায় সেখানে আমরা যাতে তার লবণাক্ততা কমানো যায় সেই ব্যাপারেও আমরা উদ্যোগ নিচ্ছি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যেহেতু মাটির সংস্পর্শে এলে লবণাক্ততা থাকে, খড়ের উপরে আলু ফলানো হচ্ছে, মাটিতে টাচ করতে হচ্ছে না, খড়ের মধ্যে আলু ফলানো হচ্ছে, মালচিং বলে যেটাকে, যে এই ধরনের অনেকগুলো নেওয়া হচ্ছে, বৃষ্টির জল ধরে তার লবণাক্ততা কমাচ্ছি।
1: আচ্ছা,
0: ন্যাশনাল মিশন অন এডিবল অয়েল রয়েছে, ন্যাশনাল মিশন অন সাস্টেনেবল এগ্রিকালচার রয়েছে, ডিজিটাল এগ্রিকালচার চলছে এখানে, ডিজিটাইজেশন, হরেক রকমের প্রকল্প আছে যাতে আমরা কৃষককে নানানভাবে আমরা সাহায্য করতে পারি। আরও রয়েছে পিএম কিষান, তো আপনি জানেন মাসে 6,000 টাকা বছরে, এখন সেটা আরও বাড়ানো হবে যা শোনা যাচ্ছে। এবং ফার্মার্স আইডি, এটা বের করছি আমরা, প্রত্যেকটা ফার্মার্সের নিজস্ব আইডি থাকবে, যে আইডিটা আধার কার্ডের মতো নয়, তার নিজস্ব আইডি, তার জমি, তার স্বাস্থ্য কীরকম, সে কতটা উৎপাদন করতে পারে, তার অর্থনৈতিক অবস্থা কী, সবটা। কিষান ক্রেডিট কার্ড রয়েছে, এগ্রিকালচার মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচার, এটা একটা বিরাট গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ ফসলের দাম পায় না, সেই জন্য এটা গত 10 বছরে বোধ হয় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন, আপনি শুনলে ভালো লাগবে যে 10 বছরে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, কৃষককে আর দালালের কাছে হাত পাততে হবে না, মহাজনের কাছে নয়, কৃষক নিজেই কোম্পানি তৈরি করছে, একে বলা এপিও ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন। আমার
1: স্বনির্ভরতার প্রতি একটা পদক্ষেপ,
0: 4 জন গবেষক তারা গবেষণা করছে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশনে, এবং সিরিজ অফ বইও আছে এর উপরে। আমি অবাক হয়ে যাচ্ছি যে আগামী দিনে এর ভবিষ্যৎটা মানে বিরাট বিপুল স্বর্ণ শিখর প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে আমার ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, ফার্মার্স প্রডিউসার কোম্পানি, যখন তারা নিজেরা শেয়ার বিক্রি করতে পারবে, তাহলে অন্যের ভিক্ষের উপর নির্ভর করতে হবে না, অনুগ্রহের উপর নির্ভর করতে না, খড়েদের অনুগ্রহের উপর নির্ভর করতে হচ্ছে না। প্রধানমন্ত্রী ফসল বীমা যেটা আপনি বললেন।

0: ক্রপ ইন্স্যুরেন্স রয়েছে, তাতে তার ফসল যদি ক্ষতিও হয়ে যায় দুর্যোগের কারণে, চোখের জল ফেলতে হবে না, তার আগেই তার ক্ষতিপূরণ হয়ে যাবে। আরেকটা রয়েছে ই নাম, ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটিং, যেটাতে বিভিন্ন রকম অ্যাপ তৈরি করা হচ্ছে। সেই অ্যাপের মাধ্যমে কৃষককে তার এক ঝুড়ি পেয়ারা নিয়ে বা এক কুইন্টাল টমেটো নিয়ে বাজারে বসে থাকতে হবে না, চড়ার দূরে সে অ্যাপটা ইউজ করবে, সঙ্গে সঙ্গে তার কাছে খদ্দের চলে আসবে। মানে যেভাবে আমরা অনলাইনে কেনা জামা কাপড় কিনছি বা মুদিখানারও বাজার করছি, একই রকম ভাবে আমরা এগুচ্ছি, যাতে কৃষক তার ফসলটা নিয়ে তাকে বহনও করতে হবে না, যিনি কিনবেন ক্রেতা সে তার মাঠে চলে যাবে।
1: যে কথাটা ডক্টর আচার্য বলছিলেন তার সঙ্গে একটু যোগ করি, কারণ আমি জানি আমাদের শ্রোতা বন্ধুরা এই কথাটা নিশ্চয়ই জানেন, তাও আরেকবার একটু মনে করিয়ে দিই যে কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে নগদ সহায়তা প্রদান করা হয়, যেমন ধরুন সার, বীজ বা বিদ্যুৎ বিলের ভর্তুকি, এবং সহজ শর্তে বা স্বল্প সুদে কৃষি ঋণ, যে কথাটা ডক্টর আচার্য এক্ষুনি বলছিলেন, তা নিশ্চিত করার মাধ্যমে প্রান্তিক চাষিদের মহাজনদের শোষণ থেকে মুক্ত করা হচ্ছে। তাই বিগত এই যে দশটা বছর, সেই দশটা বছরে কিন্তু আমরা এই দিক থেকে অনেকটা এগিয়েছি।
0: যেটা মানে আমরা তো গবেষণা করছি, 80 কোটি মানুষকে যে সারা মাসের যে খাবারটা দেওয়া হচ্ছে, এটা বর্তমান পৃথিবী নয়, পৃথিবীর ইতিহাসে এই প্রথম, যেটা আমি 10 বছর ধরে দিয়ে যাচ্ছি 80 কোটি মানুষকে কিন্তু খাওয়ার, এইটা একটা বিরাট ব্যাপার। আমি এটা উল্লেখ করতে চাই, এই 80 কোটি মানুষকে যে আমি খাদ্যটা দিতে পারছি, তাহলে আমার কৃষিতে উৎপাদন বাড়ছে বলে সম্ভব হচ্ছে,
1: একদম,
0: নাহলে এই খাদ্য আমাকে বিদেশ থেকে কিনতে হতো।
1: একদম। আচ্ছা ডক্টর আচার্য একটা জিনিস বলুন, এই যে এতটা হচ্ছে, সবটা তো মানে গোলাপির পাপড়ি ছড়ানো আছে পথে এরকম ব্যাপার নয় নিশ্চয়ই, তার মধ্যে নানান রকম বিপদ, নানান রকম সংকট, নানান রকম বাধা বিপত্তি মোকাবেলা করতে হচ্ছে, একটু যদি আমাদের শ্রোতা বন্ধুদের বলেন যে কি ধরনের সংকট এই সম্ভাবনার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
0: আবারও বলছি যে খুব ভালো প্রশ্ন, এটা হচ্ছে কুসুমাস্তীর্ণ নয়, গোলাপের ফুল থাকে, কাঁটা থাকবে না, তো এই উন্নতির পেছনে রয়েছে অনেক অনেক অনেক চ্যালেঞ্জ বা ইস্যুসগুলো, যেটা হচ্ছে আমাদের প্রতি হেক্টর জমি থেকে প্রতি বছর 20 টন মাটি চলে যাচ্ছে নানান কারণে, তার মধ্যে অপরিকল্পিত নগরায়ন, দ্বিতীয় আমরা জলাভূমি বুঝিয়ে ফেলছি, কলকাতা তো জলজান্ত উদাহরণ, এটা রয়েছে বিভিন্ন জলাভূমি বুঝিয়ে ফেলার ফলে হচ্ছে কি, জলটা হচ্ছে মাটির তলায় আর যাচ্ছে না, জল চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়, সমুদ্রে গিয়ে মিশছে। তৃতীয় হচ্ছে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ভূষ্ণয়ন ঘটছে, তো আমাদের IPCC বলে একটা সংগঠন রয়েছে, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, তো সেখানে তারা তাদের যা উল্লেখ করেছে সাউথ ইস্ট এশিয়া তার মধ্যে ভারতবর্ষও পড়ছে, তাপমাত্রা কিন্তু বাড়বে, 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের ভেতরে আমরা আটকে রাখতে পারবো না, তখন হবে কি উৎপাদন কমে যাবে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, মাটির তলা জল না থাকলে তাহলে আমরা সেটা নিয়ে কি করবো, 1960-65 সালে মাটির তলায় মাথা পিছু জল ছিল 5,670 কিউবিক মিটার, এখন সেটা কমে গিয়ে মাত্র 1,200 কিউবিক মিটার হয়েছে। মাটির তোলার জল না থাকলে পানীয় জল পাবো না, আর কৃষি করার জল পাবো না, চাষ করার জল পাবো না, এগুলো আমাকে জল ধরতে হবে, জৈব বৈচিত্র্যকে রক্ষা করতে হবে, যে গতানুগতিক যে জাত বা জৈব বৈচিত্র্য সেগুলো যদি হারিয়ে যায় তাহলে আমরা নতুন যে প্রজন্ম তাদের জন্য
1: কিছুই রেখে যেতে পারছি না,
0: টেকসই বা স্থিতিশীল হবে না, সাস্টেইনেবল যাতে।
1: আচ্ছা ডক্টর আচার্য দেখুন, আপনি এক্ষুনি যে কথাগুলো বলছিলেন তার মধ্যে একটু অ্যাড করি, যে এই যেরকম রাস্তাঘাটের উন্নতি, রাস্তাঘাটের উন্নতি না হলে যে পথ দিয়ে নিয়ে যাবে কৃষক তার চাষ সেটাও তো সে পৌঁছতে পারবে না, বা ধরুন যখন আলু পেঁয়াজ সমস্ত উৎপাদন হলো সেগুলোকে রাখা, এই যে স্টোরেজের ব্যবস্থা, হ্যাঁ সেগুলো, বা ধরুন এখন আপনি অনলাইনের কথা বললেন, ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বললেন, ডিজিটাল প্ল্যাটফর্মে বেচা কেনার কথা বললেন, সেটারও তো উন্নতির অনেকটা প্রয়োজন আছে, যেটা আমরা বিগত 10 বছরে দেখতে পাচ্ছি হয়েছে।
0: এটা ঠিকই বলেছেন, আমি আপনাকে বলেছি যে 2013-14 সালে আমাদের কৃষি বাজেট ছিল 27,663 কোটি টাকা, যে 26-27 বাজেটে সেটা হচ্ছে 1.4 লক্ষ কোটি টাকা, ব্যাপক একটা পরিবর্তন হয়েছে। তাহলে এইটা দিয়ে কি হবে, আপনি ঠিকই বলেছেন, এইটা দিয়ে আমরা মার্কেট লিঙ্কড এগ্রিকালচার মানে প্রতিটা মার্কেট বা আমরা যোগ করে দেবো তার সঙ্গে পরিকাঠামো। দ্বিতীয় যেটা আছে প্রচুর স্টোরেজ তৈরি করতে, কোল্ড স্টোরেজ ধারণা আমরা শুধু আলুর জন্য না, আমরা বহুমুখী যে কোল্ড

0: স্টোরেজ বা হিমঘর যাকে বলে করব সেটা হচ্ছে, এবং মিনি কোল্ড স্টোরেজ সেটা আরো উন্নতি, যেন একটা 5টা গ্রাম মিলে একটা যদি কোল্ড স্টোরেজ করা যায়, এটা এটা একটা ব্যাপক। এবং পরিকাঠামোগত ভাবে কৃষি পরিকাঠামোর জন্য এবারের বাজেটে রেকর্ড বৃদ্ধি হয়েছে, এবং এইটা করা হচ্ছে আপনার কথা ধরেই বলি, এবং কৃষকরাও যারা রয়েছেন, কৃষক ভাই যারা শুনছেন, যে আগামী দিনে কৃষি পরিকাঠামোর একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটছে, যাতে কৃষি একেবারে গতানুগতিক না থেকে কৃষি হচ্ছে আপনার, বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য কৃষি একটা গন্তব্য হবে, একটা ডেস্টিনেশন হবে। আমরা বলি না বিপদে মোরে রক্ষা করো, এনোহে মোর প্রার্থনা, আমরাও বলি বিজ্ঞানী হিসাবে যে বিপদ যত আসবে তখন আমরা তার ভেতর থেকে সম্ভাবনার স্বর্ণ শিখর অঙ্গনকে খুঁজে খুঁজে বের করব।
1: একদম,
0: তা সেটাই আমরা করব এবং আমরা বিশ্বাসী।
1: আচ্ছা ডক্টর আচার্য, এখন তো এআই এর যুগ, এবার এআই কেও কিন্তু আমরা এই বিগত কয়েকটা বছরে দেখছি যেভাবে রমরমা হচ্ছে, তাতে কৃষি ক্ষেত্রেও তার বিপুল ব্যবহার হচ্ছে, একটু সেই বিষয়টা।
0: সেটা হচ্ছে, যেহেতু আমি ডিন পোস্ট গ্রাজুয়েট স্টাডি আমাদের বিশ্ববিদ্যালয়ে করেছি, সারা ভারতবর্ষে হচ্ছে, আইসিআর করেছি, কি ডিজিটাল এগ্রিকালচার তার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তার মূল বিষয়টা হচ্ছে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, সম্পূর্ণ কৃষি। কিরকম একটা ছোট্ট উদাহরণ দিই, এই যে কৃষকদের ওখানে মাঠে না জল ভাসিয়ে দিচ্ছে, সারা রাত ধরে পাম্প চলছে, এটা অল ড্যামেজিং, ভীষণ ক্ষতি করে এবং আর্সেনিক কন্টামিনেশন বেড়ে যাবে। এখন এআই দিয়ে, এআই বলছে কি, আইওটি আছে, ইন্টারনেট অফ থিংস, সে বলে দিচ্ছে তোমার ফসলের, তোমার মাঠের কোথায় কোথায় জল লাগবে, কোথায়
1: লাগবে না,
0: একেবারে কি ভাসিয়ে দেওয়ার মতো, আমাদের বিলাসিতা করলে হবে না, এটা সুইসাইডাল হয়ে যাবে। সে বলে দিচ্ছে কোথায় কোথায় সার দেবে, এবং সেন্সার আছে, ইমেজ তুলছে, ইমেজ অ্যানালিসিস করছে, মেশিন লার্নিং এ চলে যাচ্ছে, এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ANN হচ্ছে, সেখান থেকে ডিসিশন আসছে, ডিসিশন হতে সিদ্ধান্ত, সে বলে দিচ্ছে যে কোথায় কতটা জল লাগবে, কোথায় কতটা সার দেবে ইত্যাদি। আমি আপনাকে আরেকটা তথ্য দিই, প্রায় 60% কৃষি জমিতে নাইট্রেট টক্সিসিটি হচ্ছে, বস্তা বস্তা নাইট্রেট, কলকাতার জলেও তাই আছে, জল যুক্ত তো সব, সেই নাইট্রেটে যখন খাচ্ছি তখন হচ্ছে কি নানা রকমের ব্লু বেবি সিন্ড্রোমস হয়, নানা রকম সমস্যা হচ্ছে, প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়ে যাচ্ছে, প্যাঙ্ক্রিয়াসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অত দেওয়ার দরকার নেই, 100 কেজি নাইট্রোজেন দিলে গাছ নেই 6 কেজি, তাহলে আমি 100 কেজি কেন দেবো, 6 কেজিই দেবো, এবং সেটা ঠিক করবে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
1: বা ধরুন ড্রোনের মাধ্যমে এই যে কীটনাশক ছড়িয়ে দেওয়া এখন যেটা ভীষণভাবে হচ্ছে, আমরা সেদিনকে একটা প্রতিবেদনও করেছিলাম যেখানে ড্রোন দিদির কথা আমরা বলেছিলাম, এবং সেই ড্রোন দিদি একাই অনেকটা এরিয়া জুড়ে তারা কিন্তু এই ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়াচ্ছে। আচ্ছা,
0: ড্রোন যখন বললেন তখন বলি, সবচেয়ে বেশি যদি প্রয়োগ থাকে সেটা কৃষিতে এবং সম্পদ পরিচর্যায়, রিসোর্স মনিটরিং ক্ষেত্রে। এবার ড্রোন করবে কেউ ছবি তুলে নিচ্ছে, ছবি তুলে নিয়ে, যেমন আমি বললাম যে এই পুরো মাঠে মাত্র 6টা কীটশত্রু আছে, তাহলে তার জন্য আমি লিটার লিটার আমি কীটনাশক তাই ঢেলে দিয়েছি, কারোর বিক্রি ব্যবসা জড়িত আছে, এবং সেটা ঢুকে যাচ্ছে খাদ্য চক্রের মধ্যে, চেনের মধ্যে, খাদ্য শৃঙ্খলের মধ্যে, এবং তার বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশন হচ্ছে, তার ফলে ক্যান্সার এত বেড়ে যাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, ক্যান্সার রোগী কিন্তু গ্রামাঞ্চল থেকে, কৃষিভিত্তিক এলাকা থেকে সবচেয়ে বেশি আসছে, তার কারণ কখন কীটনাশক দিতে হবে চেনি, কতটা দিতে হবে এগুলো তাদের বলা যায় না, আমরা বলে দিই কিন্তু সেভাবে তাদের কাছে পৌঁছচ্ছে না।
1: আবার ধরুন বীজ ছড়ানোটাও কিন্তু ড্রোনের মাধ্যমে হচ্ছে,
0: অনেক কিছু ড্রোনের মাধ্যমে, এটা হচ্ছে মানে অনেক কিছু, বীজ ছড়ানো, হার্ভেস্টিং ম্যাচিওর হয়েছে কেন, ছবি তুলে নিয়ে গেলেন, আপনি ফসলটা তুলে নিলেন, বাজারে গিয়ে দাম পেলেন না, এবার করবে কি ড্রোন ছবি তুলবে, সেই ইমেজটা অ্যানালিসিস করবে, তার সঙ্গে হচ্ছে যে স্পেকট্রাল অ্যানালিসিস, সে বলে এই সময় হচ্ছে ফসলটা তোলা উচিত, আর সেই স্পেকট্রাল অ্যানালিসিসের সঙ্গে মার্কেট ডেটা লিঙ্কড আছে, এই অবস্থায় নিয়ে গেলে সর্বোচ্চ দাম পাবে।
1: আবার ধরুন এআই এর মাধ্যমে আমরা দেখছি যে কিভাবে আবহাওয়ার পূর্বাভাসের ভিত্তিতে কৃষিদের, কৃষকদের যে পরামর্শ দেওয়া যায়,
0: আমরা যেটা করছি এখন, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, তার তো প্রজেক্ট আছে যে নিকরা বলে, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট রেজিলিয়েন্স এগ্রিকালচার, আবহাওয়া পরিবর্তনটা কেন, আবহাওয়া তো পরিবর্তিত হবে, কিন্তু আপনি যেটা বললেন সেটাতে ফিরে আসি, যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের বুদ্ধি নেই, কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি ব্যবস্থা, মানুষের চিন্তার যে পদ্ধতি, সেই প্রক্রিয়া, সেটাকে কৃত্রিমভাবে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়।
1: ঠিক,
0: এইবার এটাতে হবে কি, যেমন ধরুন আমি 100 বছরের হিস্ট্রি ডেটা লাগবে, 100 বছর আবহাওয়া কেমন ছিল সেটা যদি আমি বিশ্লেষণ করতে পারি, তাকে এবার প্রেডিকশনে যাব, কৃত্রিম বুদ্ধিমত্তার মূল ভিত্তি হচ্ছে প্রেডিকশন, সেই প্রেডিকশন করতে হলে আগামী 100 বছরে কোথায় গিয়ে দাঁড়াবো তাহলে সেটা বলে দিতে পারছি
1: একদম।
0: এবং এটা যদি আমি বলে না দিতে পারি,

0: আমি একটা উদাহরণ দিই, 2050 সালে ভারতবর্ষের জনসংখ্যা কত হবে? 162 কোটি। এটা কিভাবে বের করলাম? তাহলে 1950 কত ছিল, এখন কত আছে, তাহলে কোথায় এটা কত যাবে, তাকে আমরা বিশ্লেষণ করতে পারি। এটা জটিল গাণিতিক বিশ্লেষণ, যেটা মানুষে নিজে যদি করে ডাইরেক্ট অনেক সময় করে দিচ্ছে। এইভাবে আমি যদি আপনাকে বলি, এখন যে 5660 কিউবিক মিটার জল ছিল 1960 এটা, এখন আমার কত জল আছে 1200, তাহলে আগামী আর 10 বছরে কোথায় গিয়ে দাঁড়াবে? মাটির তলার জলের যুদ্ধ পরবর্তী বিশ্বযুদ্ধ হবে, থাকবে না। তাহলে এইটা যদি আমি প্রেডিক্ট না করতে পারি, তাহলে আমার পরিকল্পনা কি করে হবে? এবং আপনি জানেন যে মেইন শহরগুলোর কি অবস্থা, চেন্নাই, ব্যাঙ্গালোর এবং কলকাতা, মাটির তলার জল তুলে নেওয়ার ফলে ভেতরটা ফাঁপা হয়ে যাচ্ছে, এবং যে কোনো সময় একটা সাবসিডেন্ট চাকলে বসে যাবে শহর। ভূমিকম্প হলে কি হবে বলা যায় না। আমি আপনাদের,
1: আমরা কিছুদিন আগেই তো তামিলনাড়ুতে দেখলাম যে কিভাবে ভূমিধস হলো।
0: আমি আপনাদের এই বেতারের মাধ্যমে সমস্ত সচেতন মানুষকে বলবো যে জলের সংকট একটা মারাত্মক রূপ নিতে যাচ্ছে, যেটা 5,000-5,550 কিউবিক মিটার ছিল সেটা কমে 1200 কিউবিক মিটার হয়ে গেছে, এটা আরো কমে যাবে। জল ধরুন, বাড়ির ছাদকে জল ধরার উপযুক্ত করুন, জল ধরো জল ভরো প্রকল্প গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেন ওয়াটার হারভেস্টিং এর উপরে সাবসিডি দেওয়া আছে, সেটা নিয়ে আসুন। আপনার সৌর ঘর করুন, যাতে ইলেকট্রিক্যাল কনজামশন বা ফুয়েল কনজামশন কমে যায়। আর একটা, কোন জলের অপচয় করবেন না, জল এত লাগে না। কৃষক ভাইদের বলছি যে আপনি একবারে জমি ভাসিয়ে জল দেবেন না, আপনি জলের অডিট করুন, জলের একটা হিসেব করুন কতটা জল লাগে, এবং এইগুলো কিন্তু না মেনে চললে আগামী দিনে জলের একটা ক্রাইসিস। এবং এই সব ক্ষেত্রেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিছুদিন আগে আমরা একটা করলাম, সারা ভারতবর্ষ থেকে বিজ্ঞানীরা এসেছিলেন, ওটা ছিল স্মার্ট এগ্রিকালচার, তার বেশ কয়েকটা সেশন ছিল এআই পাওয়ার এগ্রিকালচার। আমরা প্রোটোকল তৈরি করার দিকে এগোচ্ছি, আমাদের আইওটি নিয়ে প্রকল্প চলছে, আইআইটি খড়গপুর তারাও এগিয়ে এসেছে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রচুর প্রকল্প আছে যেটা বলে ডিজিটাল এগ্রিকালচারের মাধ্যমে, আইসিটি ড্রিভেন এগ্রিকালচারের মাধ্যমে, এআই পাওয়ার এগ্রিকালচার। এবং এআই পাওয়ার এগ্রিকালচার যত হবে, আমাদের কৃষি মানে রপ্তানি বেড়ে গেছে। একটা উদাহরণ দিচ্ছি, 10 বছর আগে আমরা $35 বিলিয়ন US ডলার করেছিলাম, এখন আমরা প্রায় $55 বিলিয়ন আরও এগিয়ে গেছি, $60 বিলিয়ন মানে প্রায় 5,00,000 কোটি টাকার আমরা কৃষি রপ্তানি করছি। এই যে আপনি একটা বললেন না যে কোয়ালিটি অ্যাসেসমেন্ট, এটা কিন্তু এআই পাওয়ার সিস্টেম দিয়ে হয়। তারা বলে দেয় কখন ফসল তুলবে, কত টেম্পারেচারে থাকবে, এবং কত কিভাবে প্যাকেজিংটা হবে, এবং তার ভেতরে ফুড ভ্যালুটা কি আছে, কোনো পেস্টিসাইড মলিকুল আছে কিনা,
1: সবটাই ওদিক থেকে নির্ধারণ হয়। দেখতে দেখতে কৃষক ভাই বোনেরা, দেখুন আমরা আমাদের এই অনুষ্ঠান অর্থাৎ কৃষি কথার আসরের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আজ এই যে আধ ঘন্টা আমরা সময় পেলাম, জানি এত বড় একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই সময়টা একেবারেই উপযুক্ত নয়, কারণ অনেকটা বেশি সময় আমাদের এর জন্য প্রয়োজন, কিন্তু কি করা যাবে, স্বল্প পরিসরের মধ্যে চেষ্টা করার আমাদের তরফ থেকে, যাতে বিগত এই এক দশকে সরকারের নানামুখী নীতি, কোটি কোটি টাকার ভর্তুকি এবং প্রযুক্তির ছোঁয়া যেভাবে আমাদের কৃষিখাতকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে, সেটার একটা চিত্র তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। যে আলোচনা অত্যন্ত প্রাঞ্জলভাবে করলেন ডক্টর শঙ্কর কুমার আচার্য, যিনি আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন আমাদের স্টুডিওতে, এবং তিনি যে কথাটা বললেন তাতে স্পষ্ট যে 2016 সাল থেকে 2026 এই 10 বছরে কৃষিখাতে যে নীরব বিপ্লব ঘটছে, তা কিন্তু ফসলের উৎপাদনই বাড়ায়নি, বরং আমাদের প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নও করেছে, এবং সেটা সবটাই হয়েছে সরকারের ডিজিটাল কৃষি সেবা, জলবায়ু সহনশীল বীজের উদ্ভাবন, সহজ শর্তে ঋণ এবং সরাসরি ভর্তুকি প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার ফলে। তাই এটাই যদি চলতে থাকে, তাহলে আগামী দিনেও আমাদের কৃষি যে আরও বেশি স্বাবলম্বী এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠবে, অর্থাৎ কম্পিটিটিভ হয়ে উঠবে, তা কিন্তু বলাই বাহুল্য। আজ এখানেই শেষ করছি আমাদের এই অনুষ্ঠান, অনেক ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শঙ্কর কুমার আচার্যকে আমাদের সঙ্গে এই তথ্যগুলো ভাগ করে নেওয়ার জন্য, এবং এই গূঢ় বিষয়গুলো যেগুলো সত্যি সাধারণত আমরা খুব একটা মাথায় ঘামাই না, কিন্তু সেগুলো এত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সান্নিধ্য আমরা আবার পাবো।
0: নমস্কার,
1: অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুদেরও অনুষ্ঠানটি শোনার জন্য। কথা হবে আগামী পর্যায়ে অন্য কোনো বিষয় নিয়ে, নিশ্চয়ই কৃষি কথার আসরে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা করবেন

0: কৃষিকথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwi.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে তরজা গান। পরিবেশন করছেন কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ।

0: এতক্ষণ শুনলেন তর্জা গান, পরিবেশন করলেন কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, সমীক্ষা, শিরোনাম গৃহশ্রমের মূল্য আইনে ও সংসারে, বলছেন অরুন্ধতী দাস।
2: অতি সম্প্রতি জুন মাসে জাস্টিস সঞ্জয় করোল এবং জাস্টিস এন কে সিং এর ডিভিশন বেঞ্চ থেকে রায় মিলেছে গৃহশ্রমের মূল্য মাসিক 30,000 টাকা।
3: এর কিছু আগেই আরেকটি রায় মিলেছিল জাস্টিস সন্দীপ মেহতা এবং জাস্টিস বিক্রম নাথের বেঞ্চ থেকে, যেখানে বলা হয়েছিল গৃহশ্রমের দায় একা নারীর নয়। একটি নির্দিষ্ট কেসের ভিত্তিতে তাঁরা যা বলেছিলেন, সমগ্র ভারতীয় পুরুষতান্ত্রিক পরিবারতন্ত্রের উদ্দেশ্যেও সেই একই কথা প্রযোজ্য। ইউ আর নট ম্যারিং আ মেড, ইউ আর ম্যারিং আ লাইফ পার্টনার। কিন্তু দুটি কেসের সঙ্গেই কোনো না কোনোভাবে নারীর গার্হস্থ্য পরিচালনার মূল্য নিয়ে টানাপোড়েনের বিষয়টি জুড়ে আছে। প্রথম কেসটিতে সড়ক দুর্ঘটনায় মৃতার পরিবারকে 2003 সালে যে ক্ষতিপূরণের টাকা বরাদ্দ করা হয়েছিল তার মূল্য ছিল আশ্চর্যজনকভাবে কম। বিপক্ষের যুক্তি এটাই যে একজন সাধারণ নারী গার্হস্থ্য প্রতিপালিকা ছাড়া সমাজে যার আর কোনো অবদানই নেই তার দাম এর চেয়ে বেশি হতে পারে না। বহু যুক্তি প্রতিযুক্তির শেষে সুপ্রিম কোর্টের তরফে বিচারকরা মন্তব্য করেছেন, গার্হস্থ্য পরিচালক হিসেবে যে নারী নিয়ত শ্রম দিয়ে চলেছেন প্রতি মুহূর্তে, তিনি আসলে একজন নেশন বিল্ডার এবং এই বিশেষ কেসের ক্ষেত্রে তাঁর পরিবার আসলে যা হারালো তা শুধু প্রিয়জনের মৃত্যু নয়, এই ক্ষতি আসলে অনেক বড়, লস অফ ডোমেস্টিক কেয়ার। আর দ্বিতীয় কেসটিতে 2017 সালে বিয়ে হয়েছিল যে দম্পতির, সেখানে পুরুষটি নিজের স্ত্রীর বিরুদ্ধে ক্রুয়েলটি বা নিষ্ঠুরতার অভিযোগ এনেছিলেন। কি সেই নিষ্ঠুর আচরণ? স্ত্রী বাড়ির কোনো কাজ করতে চান না, বিশেষত বাড়ির কারোর জন্য রান্না করতে তিনি স্পষ্টত অস্বীকার করেছেন। সুতরাং এই মর্মে ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্বামী, আর সেখানেই গৃহকর্মে যোগদান করতে অস্বীকৃত হওয়ার বিষয়টিকে দাম্পত্য সমস্যার কারণ হিসেবে মানতে সম্পূর্ণ নারাজ হয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, বিয়ে কোনো শ্রমদানের চুক্তিপত্র নয় যেখানে যাবতীয় গার্হস্থ্য শ্রমের বোঝা একা মেয়েটির ঘাড়ে চাপিয়ে দেওয়া যায়। এখন কথা হল, যে মামলা কোর্ট অবধি গড়ায় সেখানকার হিসেব বাইরে আসে, কিন্তু যেসব মামলা নিত্য দিনে রাতে ঘরের ভেতরের কাঠগড়ায় দাঁড় করিয়ে চলে মেয়েদের, বিশেষ করে সমস্যাটা গেড়ে বসে আছে মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোতেই। যে পরিবারের অর্থনীতি যত স্থিতিশীল সেখানে পুরুষদের গৃহশ্রমে অংশগ্রহণ তত কম। এই সমস্ত পরিবারের ছেলেদের গৃহশ্রমে অভ্যস্ত করে বড় করে তোলার রীতি বিপজ্জনক রকম ক্ষীণ। আমার ছেলে হাত পুড়িয়ে খাবে, এই বিষয়ের মধ্যে যে প্রচ্ছন্ন গর্ব আর এন্টাইটলমেন্ট ঢুকে বসে থাকে শুধুমাত্র পুরুষ হওয়ার ফাঁপা অধিকারের নিরিখে, তার নোংরা কাদা ঘেঁটে পরিষ্কার করার কাজ সাংঘাতিক শক্ত। কারণ এর গভীরে আসলে লুকিয়ে আছে গৃহশ্রমকে তুচ্ছ এবং হীন গোত্রের কাজ হিসেবে দেগে দেওয়ার মানসিকতা, যে শ্রমে আসলে গতর খাটানো আছে কিন্তু তার বিনিময় মূল্য শূন্য। নারীবাদী সমাজকর্মী কমলা ভাসিন একবার তাঁর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, যদি ধরেও নিই যে কোনো পরিবারে পুরুষই একমাত্র উপার্জনকারী, মেয়েটি কোনো আর্থিক আমদানি করতে পারছে না, তবুও টাকা কি খাওয়া যায়? সেই টাকা দিয়ে কেনা সামগ্রী থেকে খাবার বানিয়ে সবার যত্ন করে সামান্য কয়েকটা কাঁচা মাল থেকে একটি পরিপূর্ণ গৃহ এবং পরিবার গড়ে তুলছে মেয়েরাই, এই যত্নের মূল্য কি? সুপ্রিম কোর্ট যে মতামত দিয়েছে এই মামলাগুলির প্রসঙ্গে, সেখানে একই সঙ্গে যেমন গার্হস্থ্য শ্রমের এই মূল্যটি নির্ধারণ করা গেল, তেমন এও বলা হল যে শুধু মেয়েদের কাছ থেকে গৃহশ্রম দাবি করা চলে না, গৃহশ্রম একটি যৌথ কর্তব্য। প্রভুবৃত্তের সমীকরণ থেকে বেরিয়ে এসে বাড়ির পুরুষটিকেও সেই গার্হস্থ্য মজুরির দায় বহন করতেই হবে। কিন্তু কাঠগড়া থেকে চৌকাঠের তফাত বহুদূর। সত্যি কি সেই দিন আসবে যেদিন বিনা পারিশ্রমিকে পেট চুক্তির ভৃত্য হয়ে থাকার এই পরিষেবার বদলে পাওয়া সুগৃহিণী, হোম মিনিস্টার কিংবা গৃহকর্ত্রী গোছের মন ভোলানো তকমা

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতে সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসাব 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসি বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর তারা প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল ও অবাধ ও বাণিজ্য পরিষেবা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিশ্বজুড়ে মানুষের অর্থনৈতিক ও জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে তেহরানকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে এবং যা ঘটেছে তার তীব্র নিন্দা করেছে। উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পক্ষেরই আলোচনায় বসা প্রয়োজন।
1: We are closely following the developments that are happening in West Asia. We continue to call for safe and unimpeded navigation and flow of commerce through the Strait of Hormuz. This is key for ensuring economic and energy security of people across the world.
0: পাক অধিকৃত জম্মু কাশ্মীর বিক্ষোভ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, সেখানে চলতি বিক্ষোভ হল পাকিস্তানের অবৈধ জোরপূর্বক দখলীকৃত এলাকায় কয়েক দশক ধরে চলা পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার হরণ এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ ফল। স্থানীয় মানুষজনের ন্যায্য অভিযোগের সুরাহা করার পরিবর্তে পাকিস্তান চরম পুলিশি বর্বরতা চালিয়েছে, নিরস্ত সাধারণ মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করছে, এর ফলে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলেও তার অভিযোগ। আন্তর্জাতিক মহলে এই নির্যাতনের জন্য পাকিস্তানের কাছে জবাবদিহি চাইবে বলেও নতুন দিল্লির আশা।
1: इस मुद्दे पर हम लोगों ने पिछले प्रेसर में भी हम लोगों ने बयान जारी किया था। देखिए, पाकिस्तान अधिकृत जम्मू कश्मीर में चल रहे विरोध प्रदर्शन पाकिस्तान द्वारा अपने अवैध और जबरन कब्जे वाले क्षेत्रों में दशकों से चल रहे शोषण, मौलिक अधिकारों का हनन और प्रशासनिक उत्पीड़न एडमिनिस्ट्रेटिव ऑपरेशन का सीधा परिणाम है और प्रमाण भी है। स्थानीय आबादी की जायज शिकायतों को समाधान करने के बजाय वहां का प्रशासन, वहां का सरकार ने अत्यधिक पुलिस क्रूरता का सहारा लिया है। इसमें असहाय लोग, जिसमें महिलाएं भी हैं और बच्चे भी हैं, उनके खिलाफ कार्रवाई की गई है।
0: হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলবাহী ট্যাঙ্কারের ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত আজ ইরানি দূতাবাসের উপপ্রধান মোহাম্মদ জাবাদ হোসেনিকে তলব করেছে। এই হামলায় একজন ভারতীয় নাগরিক নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক মামবাসা এবং বাইয়া নামক ট্যাঙ্কার দুটিতে হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু এবং ছজন ভারতীয় ও দুজন ইউক্রেনীয় নাগরিক সহ 8 জন ক্রু সদস্যের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর ভারতের তরফে এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য

0: বিনিয়োগের আর বৃদ্ধি করতে ভারত মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে এই চুক্তি বিষয়ে আলোচনা হয় গত সপ্তাহে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই আলোচনায় উভয় পক্ষই একাধিক বিষয়ে সহমত হয়েছে। উল্লেখ্য, ভারত মালদ্বীপের দ্বিতীয় সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার। উভয় দেশের মধ্যে 2025-26 সালে বাণিজ্যের পরিমাণ বেড়ে হয়েছে 771 মিলিয়ন মার্কিন ডলার গত বছরের তুলনায়, যা 13.54% বেশি। প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়িত হলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক দুদেশের মধ্যে আরও বৃদ্ধি পাবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটাকে ভারতের বাণিজ্য যাত্রার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তিটি দুটি প্রধান অর্থনীতির মধ্যে একটি ভবিষ্যৎমুখী অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলে। নতুন দিল্লিতে সাংবাদিকদের আজ তিনি জানান যে আগামীকাল থেকে এই চুক্তি কার্যকর হতে চলেছে, যার মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এই চুক্তিটি দুগ্ধ কৃষির মতন দেশের সংবেদনশীল ক্ষেত্রগুলিকে সুরক্ষা দেবার পাশাপাশি ভারতীয় পণ্য ও পরিষেবার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই উপলক্ষে আগামীকাল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরেও এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল, কাস্টমস কর্তৃপক্ষ, ভারতের বিমানবন্দর প্রাধিকরণ এবং এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে মিলিতভাবে কলকাতা থেকে ব্রিটেনের অভিমুখে পণ্য পাঠানোর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রবীণ বিজেপি নেতা রামচন্দ্র গৌড়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে একটি পোস্টে শ্রী মোদী প্রয়াত রামচন্দ্র গৌড়াকে কর্ণাটকের বিজেপির অন্যতম স্তম্ভ বলে উল্লেখ করে বলেছেন, বহু দশক ধরে শ্রী গৌড়া দলের জন্য তার জীবন উৎসর্গ করে তৃণমূল স্তরে কাজ করে গেছেন। হরিয়ানা ও অন্ধ্রপ্রদেশে চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মেয়াদ আরও 10 দিন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন সময়সূচি অনুযায়ী বুথ স্তরের আধিকারিক বিএলওরা বাড়ি যাবেন 24 জুলাই পর্যন্ত। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে চলতি মাসের 31 তারিখ, 3রা অক্টোবর প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি জানান, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ।
0: কেন্দ্রের আয়কর বিভাগ 2026-27 অর্থ বছরে এ পর্যন্ত প্রত্যক্ষ কর হিসেবে 7,73,000 কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করেছে। আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় এই সংগ্রহের হার 16.11% বেশি। এর মধ্যে কর্পোরেট কর বাবদ 3,35,000 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছে বিভাগ। 4,11,000 কোটি টাকার নন কর্পোরেট কর সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি 1,22,000 কোটি টাকার বেশি অর্থ রিফান্ড করেছে আয়কর বিভাগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ ডাক দপ্তরে 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক বাণিজ্য পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ভারতীয় ডাক বিভাগ প্রথম ত্রৈমাসিকে রেকর্ড পরিমাণ উন্নতি করেছে। কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ নতুন দিল্লিতে দেশের খাদ্যশস্য মজুত ব্যবস্থা বা স্টোরেজ ইকোসিস্টেম শক্তিশালী করার লক্ষ্যে একটি পর্যালোচনা বৈঠকে পৌরিত্ব করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যোশী জানান, বৈঠকে প্রস্তাবিত খাদ্যশস্য সঞ্চয় নীতি এবং প্রাইভেট অন্ত্রপ্রেনিয়র গ্যারেন্টি বা PEG প্রকল্প নিয়ে পর্যালোচনা করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল পর্ব আজ

0: আরেকবার, পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত প্রতিনিয়ত নজর রাখছে বলে নতুন দিল্লি জানিয়েছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকাবাহী দুটি তেলের ট্যাঙ্কারে ইরানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি করতে ভারত ও মালদ্বীপের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রথম রাউন্ডের বৈঠক সফলভাবে শেষ হয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে ভারত। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত 8:00 শুনবেন আজকের প্রসঙ্গ অনুষ্ঠানটি, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের নিবেদন। 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী কাজল রঙামি, রচনা শাশ্বতী নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব, এই বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় অংশগ্রহণ করবেন অধ্যাপিকা সুতপাদে এবং অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা শাহনাজ আব্দুর রফ। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎ শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। 9:30 শ্রবণী শ্রুতি পত্রিকা কবিতা সংখ্যা স্বরচিত কবিতায় শেখর বন্দ্যোপাধ্যায়, অশোক অধিকারী ও প্রদীপ আচার্য। রাত 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শাহানা মুখোপাধ্যায়। 10:45 বাংলা আধুনিক গান শিল্পী কৌশিকী ভট্টাচার্য। 11:00 লোকগীতি শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতার সঞ্চিতা প্রচার তরঙ্গে রাত আটটায় হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠানে জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।
1: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করেছেন। সন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাটী থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। প্রায় 20 বছর পর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে কেন্দ্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, উন্নত বীজ উৎপাদন থেকে শুরু করে গবেষণা, মৃত্তিকা বিশ্লেষণ এবং উচ্চমানের ফলের চারা তৈরিতে পশ্চিমবঙ্গকে নতুন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
1: अब हम बंगाल को सीड का हब बनाएंगे, पूरे पूर्वी भारत के सीड का हब। ये फैसला भी किया, उसके लिए योजना यहाँ स्वीकृत करने का काम हुआ है। आलू बीज उत्पादन के लिए, हाइब्रिड मक्का बीज उत्पादन के लिए, वैल्यू चेन सुदृढ़ करने के लिए हमारे MOU साइन हुए राज्य सरकार के साथ। हम यहाँ जो हमारे चिनसुरा राइस रिसर्च स्टेशन को सेंटर ऑफ एक्सलेंस के रूप में भी विकसित करने में पूरा सहयोग करेंगे।
0: কৃষিমন্ত্রী বলেন, পাট উৎপাদনে দেশের শীর্ষ রাজ্য হওয়া সত্ত্বেও এতদিন পাটের বীজের জন্য পশ্চিমবঙ্গকে অন্ধ্রপ্রদেশের ওপর নির্ভর করতে হতো। আলু ও ভুট্টার বীজও আসত ভিন রাজ্য থেকে। এই নির্ভরতা দূর করতেই রাজ্য সরকারের সঙ্গে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। কৃষি গবেষণা ও আধুনিক চাষাবাদে জোর দিয়ে রাজ্যে 4টি নতুন প্রশিক্ষণ কেন্দ্র ও গবেষণাগার স্থাপনের অনুমোদনও দেওয়া হয়েছে। মৃত্তিকার বৈজ্ঞানিক পরীক্ষা করে কোন অঞ্চলে কোন ফসল সবচেয়ে উপযোগী সেই ভিত্তিতে কৃষকদের পরামর্শ দেওয়া হবে। এর ফলে উৎপাদনশীলতা বাড়ার পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধির পথ প্রশস্ত হবে বলে মনে করছে প্রশাসন। বৈঠকে ইতিবাচক উল্লেখ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, প্রথম দফায় রাজ্যের দার্জিলিং, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও আলিপুরদুয়ার জেলায় প্রধানমন্ত্রী ধনধান্য যোজনা চালু করার জন্য কেন্দ্রের অনুমোদন পাওয়া গেছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 2400 কিলোমিটার রাস্তা তৈরির জন্য প্রথম দফায় কেন্দ্রীয় সরকার 1000 কোটি টাকা বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের নেতৃত্বে থাকছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। 2011 সালের মে মাস থেকে 2026 সালের মে মাস পর্যন্ত সময়কালে শিক্ষা, খাদ্য ও সরবরাহ, বিপর্যয় মোকাবিলা, পুর ও পঞ্চায়েত, আবাসন, মৎস্য, শিল্প, পূর্ত, ভূমি, GTA সহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগের তদন্ত করবে এই কমিশন। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিশনের তদন্তের আওতায় থাকবে ঘুষ, তোলাবাজি, সরকারি প্রকল্পে দুর্নীতি, আমফান পুনর্বাসন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, মিড ডে মিল প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ, পাশাপাশি ক্ষমতার অপব্যবহার, বেআইনি গ্রেপ্তার বা মিথ্যা মামলা, সরকারি চাকরিতে দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে অনিয়ম, বেআইনি নির্মাণে প্রশাসনিক মদত এবং সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগও খতিয়ে দেখা হবে। রাজ্য সরকার PM পোষণ প্রকল্পে শিশু পিছু রান্নার খরচ বাড়িয়েছে। প্রকল্পের আওতায় থাকা স্কুলগুলিতে LPG সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সমাজ মাধ্যমে জানিয়েছেন, 51,61,000 প্রাক প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য প্রতিদিন শিশু প্রতি রান্নার খরচ 6.78 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা ধার্য করা হয়েছে। PM পোষণের স্কুলগুলিতে 100% LPG সংযোগের অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্য সরকার ইউনিট প্রতি LPG সংযোগের জন্য 3000 টাকা করে খরচ বহন করবে। পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষস্তরে আর এক দফা বড়সড় রদবদল হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের এক নির্দেশিকায় আজ একযোগে 33 জন IPS এবং WPPS আধিকারিককে নতুন দায়িত্বে নিয়োগ করা হয়েছে। সীমান্ত সুরক্ষাকে আরও সুদৃঢ় করে অনুপ্রবেশ সহ অন্যান্য অবৈধ কাজ রোখার পরিকাঠামো গঠনে রাজ্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনী BSFকে পর্যন্ত 1024 একরেরও বেশি জমি হস্তান্তর করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে জানা হয়েছে, গত শুক্রবার পর্যন্ত নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, 2 দিনাজপুর সহ 9 জেলায় বাহিনীকে মোট 1024.75 একর জমি দেওয়া হয়েছে। কোচবিহারের পুঞ্জিবাড়ি এলাকার হুগলা বাড়িতে রেললাইনে কাজ করার সময় ট্রেনে কাটা পড়ে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে 11টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। কয়েকজন শ্রমিক রেললাইনে কাজ করার সময় বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ওই লাইনে চলে এলে সুধন বিশ্বাস এবং অসীম সরকার নামে ওই দুই শ্রমিক প্রাণ হারান। প্রায় 20 বছর পর কলকাতায় আসছেন তসলিমা নাসরিন। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানের অন্যতম আয়োজক সংগঠন সেকুলার মিশনের তরফে কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিক আকাশবাণীকে জানিয়েছেন, রাজ্যের প্রগতিশীল মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই জানিয়ে তিনি বলেন, সরকারের তরফ থেকে তার নিরাপত্তা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বজ্রপাত থেকে সুরক্ষায় নারকেল গাছের চারা বসানোর ওপর বিশেষ জোর দিয়েছেন। কলকাতায় আজ অরণ্য সপ্তাহের সূচনা করে তিনি বলেন, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে এর জন্য নারকেল গাছের তারা বিতরণের নির্দেশ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এবার জানান, আরও এবার 70টি বড় আকারের রথযাত্রার উৎসব হবে। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি, স্বাস্থ্য দপ্তর ও পুলিশের সহায়তায় যে সেবা ক্যাম্পগুলি গড়ে তোলা হবে সেখান থেকেও চারা গাছ বিতরণ করা হবে।
2: এই রাজ্যের সমস্ত মানুষকে বলবো, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি বলতে পারে, আমি এই বর্ষে 26 কোটি গাছ লাগাবো।
0: পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণের গড়িমসি নিয়ে উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা বলেছেন, গত 3 বছর ধরে এই মামলায় তার বেঞ্চে কেবল রিপোর্টই জমা পড়ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। এখন থেকে প্রতি মাসে এক্ষেত্রে কী পদক্ষেপ করা হচ্ছে তা লিখিতভাবে আদালতকে জানাবার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। রাজ্য সরকার, কলকাতা পৌরসভা এবং কেন্দ্রীয় নগরোন্নয়ন দপ্তর রামসার সাইট হিসেবে খ্যাত গুরুত্বপূর্ণ এই জলাভূমি সংরক্ষণে বদ্ধপরিকর বলে আদালতে জানিয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 14 আগস্ট। সন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাড়ি থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সন্ন্যাসী ও ভক্তজন এই উপলক্ষে সেখানে সমবেত হন। তারকনাথ মন্দির থেকে বাউনার পাড় মোড় পর্যন্ত মিছিল হয়। সন্ত সভায় আশীর্বচন রাখেন তারকেশ্বর মঠের মহন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এতদিন তারকেশ্বর ধাম অবহেলিত ছিল, এবার শ্রাবণী মেলা ও পুণ্যযাত্রাকে ঘিরে তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য সরকার যাবতীয় আয়োজন করছে।
2: আমরা তারকেশ্বর ধাম পূর্ণ ধাম এই শ্রাবণী মেলায় আমরা অনেক উদ্যোগ গ্রহণ করি। ঝাউড়াফলি থেকে তারকেশ্বর ধাম প্রবেশ পর্যন্ত 5 কিলোমিটার অন্তর অন্তর সরকারি সেবা কেন্দ্র থাকবে। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা, জল ওয়ারেস, ন্যূনতম সেবা এবং বিভিন্ন ভাবে সহযোগিতার ব্যবস্থা থাকবে।
0: দিব্যাঙ্গজনেদের আত্মনির্ভরতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলার উপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী বীরেন্দ্র কুমার মন্তব্য করেছেন। নন্দন চত্বরে আজ 9 দিনের দিব্য কলা মেলা সূচনা করে তিনি বলেন, দিব্যাঙ্গজনেদের জন্য এই মেলা শুধুমাত্র কেনা বেচার জায়গা নয়, আসল লক্ষ্য হল এইসব মানুষজনকে সমাজের মূল ধারায় সামিল করা।
3: बल्कि उनके अंदर एक आत्मविश्वास का भाव, आत्मगौरव का भाव, आत्मनिर्भरता का भाव भी पैदा करते हैं।
0: উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম বাংলাদেশের ওপর আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ এলাকা তৈরির সম্ভাবনা রয়েছে। এদিকে মৌসুমী অক্ষরেখা এরাজ্যের বাঁকুড়ার উপর দিয়ে বিস্তৃত হওয়ায় এরাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গে আগামীকাল পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও বৃহস্পতিবার থেকে তা আবার বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। মৎস্যজীবীদের আগামীকাল থেকে শনিবার পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বৈঠক। কৃষিক্ষেত্রে আমূল পরিবর্তনের লক্ষ্যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের সিড হাব বা বীজ ভাণ্ডার হিসেবে গড়ে তোলা হবে বলে জানালেন শিবরাজ সিং চৌহান। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে 1 সদস্যের তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ

0: কলকাতায় অরণ্য সপ্তাহের সূচনা করেছেন। সন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে আজ হুগলিতে বৈদ্যবাটি থেকে তারকেশ্বর শ্রাবণী মেলার পুণ্যযাত্রার সূচনা হয়েছে। প্রায় 20 বছর পর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন লেখিকা তসলিমা নাসরিন। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন আজকের প্রসঙ্গ। বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এই বিষয়ে জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন প্রথম পর্ব।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের প্রসঙ্গে আমরা আলোচনা করব আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এই আলোচনায় আমরা সঙ্গে পেয়েছি জাতীয় ক্ষুদ্র শিল্প নিগমের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনকে। অনুপমবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।
3: নমস্কার, ধন্যবাদ আকাশবাণীকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য।
2: প্রথমেই জানতে চাইব MSME বা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, এটা পুরোটার বাংলা করলে আমরা পাচ্ছি
3: অতিক্ষুদ্র ক্ষুদ্র
2: মাঝারি শিল্পোদ্যোগ। শিল্পের কোনটাকে মাইক্রো বলবো, কোনটাকে স্মল বলবো, কখন মিডিয়াম বলবো?
3: ভারতের MSME সেক্টরকে দেশের অর্থনীতির ব্যাকবোন বলা হয়। দেখুন, MSME সেক্টরের ডেফিনেশন লাস্ট 50 বছর ধরে টাইম টু টাইম চেঞ্জ হয়েছে, কিপিং ইন মাইন্ড আমার দেশের অর্থনীতিটা মাথায় রেখে। যদি দেখা যায়, পার্লামেন্টে আমাদের MSME অ্যাক্ট 2006 পাস হয়েছিল, সেখানে MSME সেক্টরকে প্রপারলি ডিফাইন করা হয়। মাইক্রো সেক্টরকে আমরা বলছি যদি তাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনিতে ইনভেস্টমেন্ট 2.5 crore আপ টু 2.5 crore হয় এবং টার্নওভার যদি 10 কোটির মধ্যে হয়, তখন সেটাকে অতিক্ষুদ্র বা মাইক্রো সেক্টর হিসাবে ধরা হচ্ছে। 99% MSME সেক্টরকেই এই মাইক্রো ক্যাটাগরিতেই ধরা হতে পারে, যত আমরা পরিসংখ্যানে ডাটা আসছে। এটা বলছি আমি পুরো ফর্মাল সেক্টরের কথা বলছি। সেকেন্ড হচ্ছে স্মল সেক্টর, কাকে বলছি, যাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনিতে ইনভেস্টমেন্ট 25 crore, টার্নওভার 100 crore মধ্যে, মানে 10 থেকে 100, 2.5 থেকে 25 কোটির মধ্যে পড়ছে আপনার স্মল এন্টারপ্রাইজ। থার্ড ক্যাটাগরি যেটা মিডিয়াম যেটা বলছি, যাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিন ইনভেস্টমেন্ট 25 থেকে 125 কোটির মধ্যে, টার্নওভার 100 কোটির উপরে 500 কোটির নিচে, তাদেরকে বলা হচ্ছে মধ্যম বা মিডিয়াম এন্টারপ্রাইজ। এর উপরে যখন যাবে, কোনো একটা প্যারামিটার যদি এদের চেঞ্জ হয়ে যায়, তাহলে তারা মাইক্রো থেকে স্মল, স্মল থেকে মিডিয়াম ক্যাটাগরিতে চেঞ্জ হচ্ছে। 500 কোটির উপর টার্নওভার হলে আপনাকে আমরা লার্জ ক্যাটাগরি বলে ধরছি এটাকে।
2: আচ্ছা, এবারে একটু বলুন যে আমাদের এই মুহূর্তে ভারত সরকার যে সমস্ত প্রকল্পগুলো সামনে রেখেছেন, সেটার মূল লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ভারত গড়ে তোলা। তো সেক্ষেত্রে আমরা যে শব্দবন্ধগুলো শুনি প্রায়ই, সেটা হলো মেক ইন ইন্ডিয়া, ভোকাল ফর লোকাল। ঠিক কী কী উদ্যোগ সরকার থেকে নেওয়া হচ্ছে প্রকল্পগুলো, যদি একটু, মানে যেগুলো MSME সেক্টরে যারা কাজ করতে চান তাদের জন্য একটু যদি বিশদে বলেন।
3: দেখুন, এর যাওয়ার জন্য একটু ব্যাকগ্রাউন্ড জানার দরকার আছে আপনাদের, যে গভর্নমেন্ট কোন পরিস্থিতি কী কী স্কিম নিয়ে এসছে, এদের কন্ট্রিবিউশনটা কী। যদি আমরা দেখি, সারা ভারতবর্ষে প্রায় 8.81 কোটি MSME ইউনিট আছে। এরা আমাদের 39 কোটির বেশি লোককে কর্মসংস্থান দিয়েছে। আজকের দিনে দেখেন সরকারি চাকরির সংস্থান কম, তো এই যে MSME সেক্টর আপনাকে এমপ্লয়মেন্ট জেনারেশন একটা বড় ভাইটাল রোল নিচ্ছে, প্লাস GDP 31.1% কন্ট্রিবিউশন করছে আমাদের, এক্সপোর্টে 48.5% কন্ট্রিবিউশন, টোটাল ম্যানুফ্যাকচারিং আউটপুট যদি দেখেন 35.4%। এটা কীভাবে হচ্ছে? কারণ গভর্নমেন্ট আমরা যারা ফোকাস করছি ভোকাল ফর লোকাল, লোকাল র মেটেরিয়াল দিয়ে লোকাল ইন্ডাস্ট্রিজকে আমরা প্রমোট করছি, যাতে লজিস্টিক কস্ট এবং লোকাল ইকোনমির ইনক্লুসিভ গ্রোথটা আসে। মেক ইন ইন্ডিয়া, আপনারা জানেন আগে আমরা অনেক কিছু ইম্পোর্ট করতাম, এখনও অবধি আমাদের যে দুর্গাপুজো, সবাই যে লক্ষ্মী পুজো, গণেশ পুজো পুতুলগুলো আসছে চায়না থেকে আমরা আনছি, কিন্তু যদি আমাদের আর্টিসানরা এই কাজগুলো করে, তাদের ঘরে ঘরে ইনকাম যাবে। আমরা একটা বিশদ উন্নত ভারতবর্ষের স্বপ্ন দেখছি। এটা কখন হবে? যখন আমরা ভারতীয়রা আমাদের নিজস্ব শিল্পীর বা আমাদের নিজস্ব দেশের প্রোডাক্ট আমরা কিনব, তখন এখানে হবে। সেই জন্য আমাদের প্রধানমন্ত্রী, উনি বলেছেন লোকাল ফর ভোকাল, মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, যাতে করে আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট না হয়ে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারি, এবং আগামী দিনে আমরা লোকাল থেকে ন্যাশনাল লেভেল, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল গ্লোবাল লেভেলে আমরা যেতে চাই, মাইক্রো থেকে স্মল, স্মল থেকে মিডিয়াম, এবং মিডিয়াম থেকে লার্জ। সেই স্বপ্ন নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক কিছু নিয়ে এসছেন। আসার আগে আমরা জানি যে আমাদের সামনে চ্যালেঞ্জ কী কী থাকে। একটা যখন ব্যবসা করতে আসি আমরা, তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আমরা এমএসএমইর ক্ষেত্রে দেখেছি আমরা, প্রথম হচ্ছে কি আপনার সহজে লোন পায় না এরা। যদি আপনি লোন না পান তাহলে আপনি ব্যবসা যোগ করতে যাবেন,
2: সকলেরই যে মূলধন নিজস্ব রয়েছে এমন তো
3: এমন কিছু নেই।
2: তার আগে একটু যদি বলে যে আমাদের রাজ্যে এই মুহূর্তে এমএসএমই সংখ্যা কত?
3: পশ্চিমবঙ্গে 90 লাখের কাছাকাছি, 80-90 লাখের কাছাকাছি এমএসএমই আছে এখানে। তার মধ্যে আপনি যদি ভাবেন সারা ইন্ডিয়ার মধ্যে উই আর দ্য সেকেন্ড হাইয়েস্ট এমএসএমইস, এবং তার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট মানে ওমেন এন্টারপ্রেনিয়র সবচেয়ে বেশি অল ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবঙ্গে।
2: খুব ভালো কথা এটা। তো একটু যদি বলেন যে আমাদের যে জিডিপি, আমি রাজ্যের কথা বলছি, সেক্ষেত্রে আমাদের যে এমএসএমই সেক্টরে যে উদ্যোগীরা রয়েছেন সেই সংখ্যাটা কি একটা সূচক বলা যায় যে আমরা শিল্পে যথেষ্ট ভালো জায়গায় আছি?
3: দেখুন, এটা একটা যখন অনেকগুলো প্যারামিটার নিয়ে আমরা চেষ্টা করি, মানে যখন অ্যানালিসিস করি আমরা, তার মধ্যে একটা প্যারামিটার এটা এমএসএমইর কন্ট্রিবিউশন কতটা আসলো, আদার কন্ট্রিবিউশন আসলো, জিডিপি যে বাস্কেট অফ প্রোডাক্ট। তো আমরা যখন বেঙ্গলের দেখবো যে আমাদের বেঙ্গলের কত আমরা ইনকাম করছি, তখন সেখানে এমএসএমইর থেকে আমরা কী পাচ্ছি সেটা দেখি। এবং এমএসএমই এমন একটা সেগমেন্ট, নট অনলি ইকোনমিতে দিচ্ছে, আপনার এমপ্লয়মেন্ট জেনারেট করছে, আপনার এক্সক্লুশন দিচ্ছে, প্লাস একটা ছোটো দোকান খুললেও আপনার 3-4 লোক কাজ পাচ্ছে, একটা ছোটো ফ্যাক্টরি খুললেও 5-7 লোক কাজ হচ্ছে, সেখানে বড় বড় কোম্পানি ক্যাপিটাল ইনভেস্টিভ করে কম লোকে কাজ করে বেরিয়ে যাচ্ছে। সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফোকাস থেকে এমএসএমই সেগমেন্টে।
2: আচ্ছা, এবারে আপনি যে কথা আলোচনায় করছিলেন,
3: হ্যাঁ,
2: চ্যালেঞ্জগুলো কী কী আছে এবং লোন পেতে গেলে কীভাবে কী করতে পারে?
3: আমি কি আগে চ্যালেঞ্জগুলো বলি?
2: আগে চ্যালেঞ্জ
3: এবং তার গেস্টে আমরা কী কী স্কিম নিয়ে এসেছে গভর্নমেন্ট, কী কীভাবে সাপোর্ট করতে পারে, তাহলে যারা শুনছেন শ্রোতা বন্ধুদের কাছে বা শ্রোতা ভাই বোনদের কাছে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো প্রথম দেখুন যে আমার লোন পাওয়াটা সহজ অত সহজ হয়নি এখনো অবধি, কারণ কি আমরা ব্যাংকের নিয়ম অনুযায়ী সেইভাবে ডকুমেন্ট পেপারটা রেডি করতে পারিনি। থার্ড হচ্ছে কি নতুন মার্কেটে এন্ট্রি, আমরা যখন মার্কেটিং করতে যাই বিক্রি একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের জন্যে। সেখানে ডিজিটাল মার্কেটিং, আমরা দেখুন ফেসবুক, অনলাইন, ইউটিউব, তারপর অ্যামাজন, ফ্লিপকার্ট, খুব কম সময়ের লোক আমরা ডিজিটাল মার্কেট প্ল্যাটফর্মে আমাদের প্রেজেন্সটা কম আছে আমাদের। সেখানে হচ্ছে টেকনোলজি আপগ্রেডেশন করছি না আমরা, সেই দেখবেন ফ্যাক্টরিগুলো যাবেন একই টেকনোলজি নিয়ে চলছি আমরা, সে 20 বছর আগে যা হচ্ছিলো সেম জিনিসটা আমরা চলছি। অথবা আপনি আজকে একটা ভালো কাজ করছেন, আপনাকে কপি দেখে আমি একটা কেকের ফ্যাক্টরি বা এই ফ্যাক্টরি বসিয়ে দিচ্ছি, কপি পেস্ট করছি, নতুন কোনো নিয়ে আসছি না অ্যাজ পার দ্য মার্কেট ডিমান্ড বা চ্যালেঞ্জ। থার্ড হচ্ছে আপনার কোয়ালিটি সার্টিফিকেশন আমরা মেনটেন করছি না, প্রোডাক্ট তো আনছি না প্যাকেজিংয়ের কোয়ালিটি ভালো আছে না প্রোডাক্টের কোয়ালিটি আমরা ফোকাস করছি। থার্ড হচ্ছে আপনার এর জন্য আইএসও লাইসেন্স, ফ্যাসাই লাইসেন্স, এগুলো আমরা অতটা কিন্তু দিচ্ছি না, মাল বানালাম বিক্রি কী হবে সেটাই ভাবছি। থার্ড হচ্ছে আপনার এক্সপোর্টের বিশাল মার্কেট খুলে গেছে, আমরা অনেক FTA সাইন করেছি, আমেরিকা যখন স্যাংশন আসলো তখন আমরা কী করছি প্রচুর দেশে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছি। আপনি দেখবেন আমার ইন্টারন্যাশনাল মার্কেটের এই সার্ক কান্ট্রি যেগুলো আছে সেখানে অনেকটা ট্রেড হয় রিজনাল ট্রেড। এবার এই যে যত আমরা ফ্রি ট্রেড সাইন করলাম সেখানে আমাদের সব প্রোডাক্টের বাইরে একটা ডিমান্ড আছে, তার জন্য ডকুমেন্টেশন পার্ট বা প্রিপারেশন বা কোয়ালিটি সার্টিফিকেশন সেটা করছি না আমরা। আরেকটা বলে যে স্কিল ম্যান পাওয়ার খুব সমস্যা। আপনি যদি দেখেন এখানে যদি বেঙ্গলে আমরা দেখি, এখানে আমরা বাঙালিরা যেভাবে কাজ করি, আমরা যখন মহারাষ্ট্রে বা অন্ধ্রতে যাচ্ছি সেখানে আমরা 12 ঘন্টা খাটছি, 14 ঘন্টা কাটছে, কিন্তু এখানে আমি ফ্যাক্টরিকে দেখেছি 7-8 ঘন্টা প্রপারলি কেউ খাটে না। আজকের দিন আপনি বাড়িতে একটা লেবার নিয়ে আসুন, তাদের যে 8 ঘন্টা ডিউটি করেই না, 4 ঘন্টা ডিউটি করে, তাহলে প্রোডাক্টিভিটি কী করে আসবে?
2: মানে কর্মসংস্কৃতির জায়গাটাতেও আমরা পিছিয়ে
3: আমরা পিছিয়ে আছি, আমাদের মাইন্ডসেটটাকে চেঞ্জ করতে হবে। এছাড়া ওয়ার্কিং ক্যাপিটাল একটা বড় প্রবলেম আছে। তো শুধু উৎপাদন করলে হবে না, আপনাকে ডিজিটাল বিজনেস, টেকনোলজি, তার সাথে প্যাকেজিং, কোয়ালিটি অ্যাজ এ টোটাল হিসেবে আপনাকে দেখতে হবে। বাড়িতে যেমন আমরা সুষম খাবার খাই, বাড়িতে বিভিন্ন জিনিস আমরা দেই, ব্যবসার ক্ষেত্রে আপনাকে সেই জিনিসটা নিয়ে আসতে হবে।
2: খুব সুন্দর
3: চ্যালেঞ্জগুলো বললাম।
2: ঠিক ঠিক ঠিক আপনি, এবং মানে আমরা শুধু ব্যবসা করব বলে উদ্যোগী হয়ে কিছু ইনভেস্ট করলাম আর একটা ম্যানুফ্যাকচারিং শুরু করে দিলাম, কিন্তু এটা করার আগে কোন কোন দিকগুলোয় আমাদের মানে সেটাকে সুচারুরূপে কাজ করতে গেলে যে বিষয়গুলো নজর দেওয়া দরকার সেগুলো আপনি খুব সুন্দর বললেন। এবার একটু বলুন যে নতুন উদ্যোগী যারা আসবেন, কারো ক্যাপিটাল নেই অথচ উদ্যম আছে, প্রথমে তাকে কী করতে হবে?
3: এরকম দেখবেন আমরা যখন সারাদিনে প্রচুর আইডিয়া মাথায় আসতে থাকে, এই বিজনেসটা ভালো হতো, মুড়ির ব্যবসা, চানাচুরের ব্যবসা, বাট আমরা মার্কেটের কথা ভেবে কোনো প্রোডাক্ট আনছি না, যে মার্কেটের চাহিদা কোনটা। আজকে আমাদের 140 কোটি যে ভারতবর্ষের সবে নিউক্লিয়ার ফ্যামিলি, প্রচুর সমস্যা, তো আপনার ক্যাপাসিটিতে সেই সমস্যাগুলো বুঝুন, তার একটা সলিউশন নিয়ে আসুন, এটা একটা বড় মার্কেটের গ্যাপ থাকে। সেকেন্ড দেখুন আপনার কী কী নেই যেটা আপনি দিতে পারেন। থার্ড হচ্ছে কি টেকনোলজিক্যাল কিছু ডেভেলপ করা। আজকালকার দিনের আমাদের যারা ছেলেমেয়েরা আছেন

0: তারা ডিজিটাল খুব অ্যাক্টিভ, তারা কোডিং করে বা এরকম করে অ্যাপস ইউজ করে অনেক কিছু টেকনোলজি ডিসরাপশন করতে পারেন, যার থ্রু দিয়ে আমরা খুব সহজেই মানুষের কাছে পরিষেবা দিতে পারি। এছাড়া কি করি, যখন কোনো আপনি প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে আনবেন, সেই মার্কেটটা ভালো করে স্টাডি করুন। দেখুন, আজকে লোন পাওয়া বড় কিছু ব্যাপার নয়, মেশিন লাগানো বড় কথা নয়। আপনি ইনভেস্ট করলেন, সব করলেন, কিন্তু বিক্রি করতে না পারেন, তাহলে আপনার রেভিনিউ আসবে কোথা থেকে, আপনার আর্নিং কোথা থেকে আসবে? সেই জন্যই সবার আগে ফোকাস করা উচিত যে আমি মার্কেটে কী জিনিসটা বিক্রি করতে পারবো। আর আজকের দিনে মার্কেটিং খুব বড় কিছু, টাফ কিছু নয়। তার জন্য গভর্নমেন্ট অনেক কিছু নিয়ে এসেছে, যেটা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ জানাবো।
1: আচ্ছা, তাহলে আপনাদের নিগম থেকে মার্কেট সার্ভে বা মানে কি ব্যবসা করব এইটা যদি কেউ জানতে চান, তিনি ঠিক করতে পাচ্ছেন না, সেই ব্যাপারে কি আপনাদের কাছে গেলে আপনারা সহযোগিতা করেন কিছু?
0: অবশ্যই, জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম NSIC, আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়ান টু ওয়ান ইন্টারঅ্যাকশন করা, যে তার মধ্যে কী কী সে আইডিয়া নিয়ে এসছে, সেটা কী করে ইমপ্লিমেন্ট করা যায়, সে ইমপ্লিমেন্ট করতে গেলে কী কী চ্যালেঞ্জ আসতে পারে, সেটা করার জন্য কী মেশিন লাগবে, তার র মেটেরিয়াল কোথায় আছে, মার্কেট কোথায় আছে, এটা আমরা যেমন দিচ্ছি, তার সাথে সাথে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, প্রত্যেকটা জেলাতে একটা শিল্পকেন্দ্র আছে এবং প্রত্যেক DIC-তে একজন IDO আছে যিনি প্রত্যেকটা ব্লকে বসেন। তো যখন যারা দূরে থাকছেন, তারা ইনিশিয়াল লেভেলে প্রথমে সেই DIC অফিস বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সাথে কথা বলতে পারেন, কারণ আমাদের মিনিস্ট্রির সাথে আমরা স্টেট গভর্নমেন্টের যে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার তাদের সাথে একসাথে কাজ করি। তো আপনার ইনিশিয়াল হ্যান্ডলিং ওখানে দেবেন, তারপরে যে সাপোর্ট বা আমরা এখান থেকে প্রোভাইড করছি, নট অনলি NSIC সেটা KBIC, মিনিস্ট্রি অফ MSME মানে 5টা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে জাতীয় ক্ষুদ্র শিল্পটা হচ্ছে একমাত্র PSU, যারা আপনাকে টেকনিক্যাল, মার্কেটিং, ক্রেডিট ফ্যাসিলিটি এবং আদার সাপোর্ট দেবে। এছাড়াও আমাদের মিনিস্ট্রি আছে KVIC, খাদি ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন, কয়ার বোর্ড, MSME টুল রুম বা CTC টুল রুম, এছাড়া আছে MSME DFO, কয়ার বোর্ড। তো টোটাল আমরা 5টা ডিপার্টমেন্ট মিলে পুরো MSME সেটআপকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিমগুলো রান করছি আমরা। আর ডিস্ট্রিক্ট ওয়েস্টবেঙ্গলের যে ডিপার্টমেন্ট আছে, MSME টেকনোলজি ডিপার্টমেন্ট, তাদের ডাইনামিক অফিসার, ডাইনামিক টিম নিয়ে একটা করে, এই যে নতুন ডবল ইঞ্জিন সরকার এসছে, সেই সরকারে সেন্ট্রাল গভর্নমেন্ট যত স্কিম আছে সেটা আমরা চাইছি গ্রাসরুট লেভেলে প্রোভাইড করতে।
1: এতদিন পর্যন্ত কি কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো আমাদের এখানে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়নি? যেমন আমি বলছি যে PM সূর্য ঘর, PM বিশ্বকর্মা, এই ধরনের প্রকল্পগুলোর অবস্থা কি আমাদের রাজ্যে?
0: দেখুন, PM বিশ্বকর্মা খুব ভালো একটা স্কিম, যেখানে আপনাকে পুরো টুল কিট সব আর্টিসানদের ফ্রি অফ কস্টে দেওয়া হচ্ছে। সেখানে কি হয়, সেই স্কিমগুলো ইনিশিয়ালি আর্লিয়ার যখন গভর্নমেন্ট ছিল আমরা কিছু বটলনেক ফেস করেছি, লাস্টে আমরা বিশ্বকর্মা সম্বন্ধে এমও সাইন করেছি, বাট সাইন তো করেছি, ইমপ্লিমেন্ট করতে গিয়ে আমাদের অনেক প্রবলেম বা সেই সহযোগিতা সেই লেভেলে আমরা পাইনি। পলিটিক্যাল সদিচ্ছা ছাড়া, অ্যাডমিনিস্ট্রেটিভ এম্পাওয়ার ছাড়া কোনো কাজ কোনো সেটা ইমপ্লিমেন্ট করা একটু টাফ তো হবেই সব ক্ষেত্রে।
1: আমরা যেহেতু এই আলোচনাটা দুটো পর্বে রাখছি, সেই জন্যে আজকের পর্বের একটু শেষের দিকে এসে জানতে চাইবো যে গোটা বিশ্ব জুড়েই বিকল্প শক্তি সন্ধান চলছে, তো সেই জন্যে আমাদের প্রধানমন্ত্রী যে একটি প্রকল্প নিয়ে এসেছেন PM সূর্য ঘর, তো এই সোলারে যদি তরুণরা আসতে চায় সেখানে কী কী সুযোগ সুবিধা আছে?
0: দেখুন, প্রত্যেকের বাড়িতে ইলেকট্রিসিটি প্রচুর আসছে, সেই জন্যেই বাড়ি বাড়ি সবাই PM সূর্য ঘর স্কিমে সোলারটা লাগাচ্ছে, 3 কিলোওয়াট সাবসিডি আছে। প্লাস নট অনলি শুধু বাড়িতে, যত ইনস্টিটিউট আছে, যত অফিস আছে, যত ফ্যাক্টরি আছে, তারা যদি এটা লাগান তাদের সোলার কস্ট কত আসবে, 3-4 টাকা হার্ডলি, কি 2-3 টাকা কস্ট আসছে আপনার, এবং 3 বছরের মধ্যে আপনার পেব্যাক পিরিয়ড আসছে। এই রাস্তাতে ওনারা যদি প্রপার ট্রেনিং নিয়ে, ইনস্টলেশন ট্রেনিং এবং এটা নিয়ে করেন, এবং তার সাথে আমরা ওনাদের মার্কেটিং সাপোর্টও প্রোভাইড করছি, তো ঘরে ঘরে আপনি এটা লাগাতে পারছেন। শুধু নট অনলি সোলার, এর সাথে বৃষ্টির জল সংরক্ষণ খুব ইম্পর্টেন্ট, সেই রেন ওয়াটার হারভেস্টিং, সোলার, এরকম যদি ন্যাচারাল প্লাস এর সাথে ওয়েস্ট রিসাইক্লিং, এই তিনটে যদি আমরা ইন্টিগ্রেটেড ইকোনমি করি আমরা, তাহলে এটা প্রচুর ভালো ইম্প্যাক্ট আনতে চলেছে।
1: এটা যেমন পরিবেশকে বাঁচাবে, তেমনি
0: আপনার জল জেনারেশনের তার সাথে সোলার উপরে ভালো কাজ হবে।
1: এর জন্য যা যা প্রশিক্ষণ দরকার হয় সেটা
0: আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা প্রোভাইড করি। আমরা মার্কেটিংয়ে সাপোর্ট করছি, লোন পেতে সাহায্য করছি, তাছাড়া টেকনিক্যাল ট্রেনিং হিসেবে আমরাও ট্রেনিং আমাদের NTC হাওড়াতে একটা বাল্টিকুলি ট্রেনিং আছে, সেটা দিতে পারি, টুল রুমের থ্রু ট্রেনিং দিতে পারি আমরা।
1: এই পর্বে আমরা শুনলাম ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ক্ষেত্রে নতুন শিল্পোদ্যোগীরা যারা আসতে চান তারা কী কী করবেন।
0: আজকে আমরা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করলাম, অপরচুনিটি আলোচনা করলাম, গভর্নমেন্টের কী ইনসেন্টিভ আছে, কীভাবে এনেছে সাহায্য করতে পারে, সেটা অনেক ফ্রুটফুল সেশন হবে, যেটা আপনারা জানতে পারবেন যে এখানে গেলে আমরা এটা পাবো, NSIC এই সাপোর্ট করবে, সাবসিডি কী আছে, মার্কেটিং কী করবেন, সেটা বিস্তারিত আমরা নেক্সট সেশনে আলোচনা করবো।
1: আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি, নমস্কার।
2: বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এই বিষয়ে জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বললেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামী সপ্তাহে একই সময়ে।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে শহর কলকাতা। কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, এইভাবেই কেটে গেল একটি দিন। মহানগর ছিল যথারীতি কর্মমুখর। এর মধ্যে গত কয়েকদিনে শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে বেশ কিছু অনুষ্ঠান। আমরা উপস্থিত থেকেছি কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের শব্দচিত্র আপনাদের কাছে পৌঁছে দিতে শুরু করছি আজকের শহর কলকাতা। এই অনুষ্ঠানে থাকছে বিকশিত ভারত, বিকশিত বাংলা শীর্ষক অনুষ্ঠান এবং ছোটদের মিলন মেলা। গত 12 জুলাই ভারতীয় জাদুঘরের প্রদর্শনী কক্ষে আয়োজিত হয় বিকশিত ভারত, বিকশিত বাংলা শীর্ষক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কিঙ্কর বিঠল রামানুজ, অনঙ্গমোহন দাস, শ্যামানন্দ মহারাজ, প্রহ্লাদ মোদী, কিঙ্কর প্রিয়নাথ চট্টোপাধ্যায়, পিয়াল কৃষ্ণ অধিকারী, পদ্মশ্রী তরুণ ভট্টাচার্য, ভারতীয় জাদুঘরের অধিকর্তা সায়ন ভট্টাচার্য প্রমুখ। তাঁরা প্রত্যেকেই বক্তব্য রাখেন। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজনে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অন্তর্গত ভারতীয় জাদুঘর এবং ওঙ্কারনাথ মিশন। কিঙ্কর বিঠল রামানুজ বলেন,
4: আমরা অবতার প্রতি বিশ্বাসী, যুগে যুগে তব হবে অবতার, শান্ত নয় ভারত মাতা, জাতির জীবনে পঞ্জীভূত যে তমভূত অবদান, এই অবতার পুরুষ যুগে যুগে ভারতের উপরে এসেছেন, অনেক লীলা করেছেন, অনেক পতিত স্থান উদ্ধার করেছেন এবং ধর্মের যে ঠিক ঠিক বার্তা যা এই যুগের পক্ষে উপযোগী এরা সব লিখেছেন, এটাই ভারতের বৈশিষ্ট্য। ভারতের বিরাট বৈশিষ্ট্য অবতার মানে, অবতার মানে অবতার অনুকরণ, একটা উঁচু জায়গা থেকে নিচে নেমে আসা হয়েছে অবতার। তা আমরা দেখছি মহাপ্রভু, আমরা সাক্ষাৎ ঈশ্বরী বলে মনে করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, যুগ যুগ ব্যাপী তিনিও যুগ কল্যাণে যুগকে উদ্ধার করার জন্যে মাটিতে নেমে এসেছেন এবং নানানভাবে পথ দেখিয়েছেন। এই কলিযুগের ঠিক পথ কি, বর্তমানে আমরা যে যুগে আছি সেই যুগে আমরা অনেক রাস্তার মধ্যে কোন রাস্তাতে ধরব, মহাপ্রভু বলেছেন, হরে নাম কেবলম কল নাস্তেব নাস্তেব নাস্তেব গতির নাম, তিনবার বলেছেন যে হরিনাম ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই। হরিনাম করে দেখিয়েছেন, রাস্তা রাস্তা নামে ঘুরেছেন এবং অশ্রু জলে নিজেও প্লাবিত হয়েছেন, যোগকে পরিপ্লাবিত করেছেন। পরবর্তীকালে এলেন রামকৃষ্ণ, আমরা একই সঙ্গে বিশ্বাস করি চৈতন্য মহাপ্রভু পরে রামকৃষ্ণদেব নাম অবতার, যিনি যোগকে সঠিকভাবে যুগোচিতভাবে পথ দেখালেন এবং কথা অনেকখানি আছে বললেন। তিনিও বললেন, কলিতে অন্নগত প্রাণ অন্ন যোগ হয় না, কলিতে নানা দেওয়া ভক্তি, তার প্রধান হচ্ছে হরিকৃষ্ণ নাম। তাই আমরা দেখলাম যে নাম মাত্র অবলম্বন করি কলিযুগ

0: দয়া করে যদি মানুষেরা উদ্ধার পেতে পারি, শান্তি পেতে পারি, জীবনের পাথরগ্রস্ত মানুষেরা জীবনের সঠিক পথ বেছে নিতে পারে। তাই এই নামই হচ্ছে পরিচিত পথ। নাম ভিন্ন গতি নেই, অনেক পথ আছে, অনেক মত আছে, কিন্তু বহুর মধ্যে না গিয়ে এরা প্রথমত নামের কথাই বললেন।
1: শ্যামানন্দ মহারাজ বলেন,
2: বিকশিত ভারত এবং বাংলার দিকে কিছু বলি। একটা আমার এই পশ্চিম বাংলার বুকে দুটো মাত্র মানুষ তারা জন্মেছিলেন, যারা সারা পৃথিবীতে আমাদের ভারতবর্ষকেও যেমন চিনিয়েছেন, তেমন হচ্ছে পশ্চিম বাংলাকেও ছাড়া চতুর্দিকে প্রচার করতে পেরেছেন। সে দুজন মানুষকে এই কলকাতার পাশাপাশি দুটো পাড়া, একদিকে সিমলা মানায় জন্মেছেন স্বামী বিবেকানন্দ, অর্থাৎ আগের নাম ছিল নরেন্দ্রনাথ, আর একজন হচ্ছে রবীন্দ্রনাথ। এই দুটো নাম দেখুন কিভাবে আমাদের ভারতবর্ষটাকে সারা পৃথিবীর কাছে তারা উপস্থাপন করেছেন। এত সহজে কিন্তু আসেনি, অনেক সাধ্য সাধনার ফসল হচ্ছে এটা, এবং প্রতিটা ক্ষেত্রেই বিদেশিদের কিন্তু অবদান রয়েছে। ওই শিকাগো ধর্মসভা না হলে স্বামীজির এত বড় প্রচার হয় না। আবার রজেনস্টাইন যদি পাশের থেকে যদি রবীন্দ্রনাথকে সাহায্য সব রকম সহযোগিতার আপনা বাড়িয়ে দিতেন, তাহলে কিন্তু রবীন্দ্রনাথও সেদিন ওইভাবে নোবেল পুরস্কার পেতে পারেন না। প্রচুর প্রতিবন্ধকতার মধ্য দিয়ে এসেছে। তাহলে এই দুটো মানুষ কিন্তু আমার কলকাতার লোক, আমার গর্বে ভরে যা।
1: সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হয় সন্তুর।

0: গত 12ই জুলাই নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে অনুষ্ঠিত হয় ছোটদের মিলন মেলা। আয়োজিত হয় যুগল শ্রীমল স্কলারশিপের জন্য আবৃত্তি প্রতিযোগিতা, আয়োজনে টেগর ফাউন্ডেশন। প্রবাল দত্ত বলেন,
1: 30তম যুগল শ্রীমল স্কলারশিপ প্রতিযোগিতার আয়োজন হয়েছে বিভিন্ন বিষয়ে, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি, ভরতনাট্যম, বাংলা গান, বাংলা সিনেমার গান এবং রবীন্দ্র নৃত্য, এই বিষয়গুলির ওপরে প্রায় 1000 প্রতিযোগী এই প্রতিযোগিতায় যোগদান করছে। আর আমাদের সবচেয়ে আনন্দের বিষয় হলো যে পশ্চিমবঙ্গের প্রায় অন্তত 100 জন বিচারক এই বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন। এই প্রতিযোগিতা দুটি পর্যায়ে আছে, প্রাথমিক পর্যায় এবং চূড়ান্ত পর্যায়। চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হবে 15ই আগস্ট। সেই দিনে আমরা যারা স্কলারশিপ পাবেন, যে সমস্ত এই প্রতিযোগিতায় যোগদান করেছে কৃতি প্রতিযোগীরা, তারা স্কলারশিপ পাবে এবং সেই প্রতিযোগিতার পুরস্কার আমরা সেপ্টেম্বর মাসে অথবা অক্টোবর মাসে আমরা এই পুরস্কার তাদের হাতে তুলে দেব। এবং গত 30 বছর ধরে এই প্রতিযোগিতা চলে আসছে, বিশ্বাস করছি যে বাংলা সংস্কৃতির জগতে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামের এই যে উদ্যোগ, অর্থাৎ বাংলা সংস্কৃতিকে রক্ষা করার যে উদ্যোগ, সেই উদ্যোগ সাফল্যমণ্ডিত হবে। এবং আমরা বিশ্বাস করব যে আমাদের এই যে সমস্ত ছেলেমেয়েরা স্কলারশিপ পাবে, তারা আগামী দিনে আমাদের এই বাংলা সংস্কৃতির রক্ষায় তারা সযত্নে তারা লালন পালন করবে এবং আরও উন্নত হয়ে আমাদের এই এলাকার সংস্কৃতিকে তারা ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে দেবে। আজকে আবৃত্তি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় প্রায় 250 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং আমাদের মধ্যে আছেন প্রায় 22 জন মতন বিচারক, যারা এই বিচার ব্যবস্থাটাকে তারা চালনা করবেন এবং তাদের নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমরা যেটা ব্যবস্থা করেছিলাম, অনলাইনে তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, সেই অনলাইনে বিভিন্ন জেলা, কলকাতা, হাওড়া, মেদিনীপুর, হুগলি, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বিভিন্ন জেলা, এমনকি ঝাড়গ্রাম থেকেও ছেলেমেয়েরা আসছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।
0: শহর কলকাতা, আজ এই পর্যন্তই। আবারও কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা নিবেদিতা নাগ তহবিলদার। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
2: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।

কথায় কাহিনীতে শুনবেন শাশ্বতী নন্দীর গল্প কাজল রঙা মেঘ, প্রযোজনা অনন্যা মজুমদার।

চারিদিকে উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি, হোমাগ্নির তাতে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম। এই একটুক্ষণ আগে বাবা কন্যা সম্প্রদান করলেন, তারপর থেকে ভীষণ ফাঁকা ফাঁকা আমার মন। আমি মিনমিন করে বলেছিলাম, বাবা আমাকে কারো কাছে দান করো না, আমি তোমার মেয়ে হয়েই থাকতে চাই আজীবন। বাবা ও ধুতির পাড়ে চোখের কোনা মুছতে মুছতে বললেন, থাকবি তো, আজীবন থাকবি, শুধু মেয়ে হয়ে নয় রে, আমার বুকে তুই থাকবি রাজকন্যা হয়ে। তা সে যাই বলুক বাবা, কন্যা সম্প্রদানের পর থেকেই আমার বুকে যেন সমুদ্রের শূন্যতা। পরদিন শ্বশুর বাড়ি যাত্রা। এতদিনের যা কিছু আপন সবের থেকে যেন উপড়ে নিয়ে যাচ্ছে নিজেকে। ঘাড় ফিরিয়ে বারবার আমার নিজের ছোট্ট ঘরটা দেখছি, টেবিলের উপর গোছানো বই, খাতা, পেন, পেন্সিল, এক বাক্স রং, দূরে জলচৌকিতে দাঁড় করানো তানপুরা, আমার গানের খাতা, দেয়ালে রবীন্দ্রনাথ, সব ওরা আমার সাথে, সঙ্গে সঙ্গে ছিল এতগুলো বছর, আজ সবাইকে ছেড়ে যাচ্ছে। আর ওই যে খোলা জানলাটা, যেখান দিয়ে দক্ষিণের বাতাস গল গল করে ঢোকে, জানলার বাইরে সবুজ মাঠ থেকে একপাল ছেলের গোল শব্দটা আছড়ে পড়ে কানে, যে ল্যাচ্ছোলা পাখি দিনে অন্তত একবার আমায় টুই টুই করে ডেকে নীল আকাশে চক্কর খেতে যায়, ওরা আমার এক টুকরো পৃথিবীর স্বজন প্রিয়জন, আজ সবাইকে ছেড়ে এক অন্য ছাদের তলায় ঘর বাঁধতে চলেছি। আমি কেঁদে উঠলাম, হাপুস হয়ে কাঁদতে কাঁদতে বাড়ির গেট পেরোলাম। ওদিকে শ্বশুর বাড়ির গেটে চূড়া করে ফুলের শয্যা, বাজছে সানাই, বোধহয় বিহাগ সুরে, সুরে কেমন যেন বিরহ বিরহ ভাব, আমার বুকে সুর বার বার ধাক্কা দিচ্ছে। রিম্পা আমার দূর সম্পর্কের এক ননদ, শ্বশুর বাড়ির চৌকাঠে পা দিতেই ছুটে এসে আমায় জড়িয়ে ধরল, যেন কতকালে চেনা। এক একজন স্পর্শে কেন মনে হয় যেন গত জন্মের আপন কেউ। হঠাৎ এক বয়স্ক মহিলা, নিশ্চয় কোনো তুতো শাশুড়ি হবেন, কাছে এসে আমার চিবুক তুলে হাসলেন, কই গো দেখি আমাদের নতুন বউকে। চোখে তার পোস্টমর্টেমের দৃষ্টি, দেখছেন আর বিড়বিড় করছেন, ভালোই হয়েছে, তবে যদি গায়ের রংটা আর একটু, আমাদের অমন রাজপুত্তুরের মতন ছেলে। আমি সংকুচিত, বুকের কাছে মুখ নেমে আসছে, কিন্তু উনি থামছেন না, রং ছেড়ে এবার নজর আমার চোখ, নাক, মুখের গড়নে, তীক্ষ্ণ ফালা ফালা দৃষ্টি, লজ্জায় আমি গুটিয়ে এতটুকু। হঠাৎ মনে হল খোঁপার কাঁটাগুলো মাথায় বিঁধছে, টেনে টেনে খোলার চেষ্টা করলাম, ব্যথা লাগলো খুব, চোখে জল এলো। রিম্পা দেখেই হাই হাই করে ছুটে এলো, দেখো দেখে বড্ড লেগেছে না, একা একা কেন করতে যাও এসব, আমি আছি না, এ কি চোখে জল কেন, মোচো, নতুন বউ কান্না চোখ ভালো দেখায় নাকি। শুনেই হাসি পেল, এমে আমার ননদ নাকি ঠাকুমা শাশুড়ি। একটু বেশি রাতের দিকে চড়া সেন্টের ভুরভুরে গন্ধ ছড়িয়ে ঘরে

0: কয়েকজন কেতাদুরস্ত মহিলা আর পুরুষ। শাশুড়ি ছুটে এলেন, আসুন আসুন, এই দেখো বৌমা, আমাদের পাড়ার সেনগিন্নি, ওই যে মোড়ের মাথায় সোনার দোকানটা, ওটা ওনাদের। ধপধপে ফর্সা সাদা চুলো এক মহিলা আমার হাত টেনে একটা বালা পরিয়ে দিলেন। পরাতে পরাতে চোখ কুঁচকে রেখেছেন। আমি আবার ভয় কাট, এবার না জানি কোন বিষয় পরীক্ষা নেওয়া হবে, এটাতেও নিখাত ফেল, ধারণা অভ্রান্ত। মহিলা বলেন, ও মা, বৌমার বালা চুড়ি সবই যে ব্রোঞ্জের, বাপের বাড়ি থেকে সলিড সোনার কিছু দেয়নি। বলেই উনি আমার শাশুড়ির দিকে তাকালেন, হ্যাঁ গো, তোমাদের তরফ থেকে কোনো ডিমান্ড ছিল না? শাশুড়ি চোখে চোখে ইশারা করলেন, তারপর হাত ধরে দূরে নিয়ে চললেন সেনগিন্নিকে। ফিসফিস করে কথা বলছেন বটে, কিন্তু বাতাস সেসব কথা পৌঁছে দিল আমার কানে। শাশুড়ির গলা, আমার কি করার আছে বলুন দিদি, ছেলে নিজের পছন্দ, নইলে অমন রাজপুত্রের পাশে এমন কালো মেয়ে, যদিও গান জানে ভালো, লেখাপড়াতেও ইউনিভার্সিটির দরজা পেরিয়েছে, তবু কালো মেয়ে তো। কালো মেয়ে, কালো মেয়ে, আর কতদিন চামড়ার রং দিয়ে মেয়েদের মাপজোক হবে? মনের মধ্যে প্রতিবাদ গর্জে উঠছে, কেন আমি প্রদীপের আলো না হয়ে প্রদীপে পাড়া কাজল হয়ে রইলাম? কিন্তু প্রতিবাদের ঝড় মুহূর্ত কয়েকের জন্য, তারপরেই আবার স্তিমিত। একটা ছাউনি খোঁজার চেষ্টা করলাম যে আমায় আড়াল দেবে, আশ্রয় দেবে, কিন্তু কোথায় পাব? ঘাড় ঘুরিয়ে ফ্যাল ফেলে চাহনিতে নিজের স্বামী অক্ষয়কে খুঁজছি। রিম্পা অমনি হি হি হাসিতে হুল্লোড় জুড়ে দিয়েছে, যতই খোঁজো আজ দাদাকে, কাল রাত্রি আজ দাদার মুখ এখন আর দেখতে পাবে না। সেই তুতো শাশুড়িও চোখের ইঙ্গিতে আর মুখের ইশারায় এমন কিছু বললেন, হাসির ফোয়ারা উঠল চারপাশে, মুখে আমারও লজ্জার ছটা। যাই হোক, এক ঘর অচেনা অদেখা আত্মীয়দের মাঝে সেই রাত্রিটা কোন রকমে শুয়ে পড়লাম। ঘুম কি আর আসে, শুধু এপাশ ওপাশ। নিজের ঘর নিজের বিছানাটাকে বড় মিস করছি। হঠাৎ কি যে হল, কার হাতছানিতে যেন পাই পাই বেরিয়ে এলাম ঘর ছেড়ে। ঘরের নতুন বউ, কিন্তু ওসব তখন আর মাথায় নেই। বাইরে নিস্তব্ধ রাত্রি, ভেসে যাচ্ছে পূর্ণিমার জ্যোৎস্নায়, আমি হাঁটা ধরলাম, আমার ঘোমটা খসা, কাজল চোয়ানো চোখের কোল, সিঁদুর ল্যাপটানো কপাল। হাঁটতে হাঁটতে কখন যেন পৌঁছেও গিয়েছে নিজের বাড়িতে, বেশি দূরত্ব তো নয়, এ পাড়া ও পাড়া, ভালোবাসার বিয়ে তো। কিন্তু নিজের বাড়ির দরজায় পৌঁছেই মনে হল, আহা, এই তো, এই তো আমার আপন দেশ। কিন্তু এ কি, সদর দরজাটা কে এমন হাট করে খুলে রেখেছে? এদিকে সবাই নিঃসাড়ে ঘুমোচ্ছে, আমি যে এসেছি টেরই পেল না কেউ। পায়ে পায়ে ঢুকে পড়লাম নিজের ঘরে। অল্প পাওয়ারের রাত বাতি জ্বলছে, পা টিপে টিপে এগোচ্ছি। এই তো আমার পড়ার টেবিল, খাতা কলম, কত কবিতা লিখেছি, কত ছবি এঁকেছি। ওমা, ঘরের কোনায় তানপুরাটা ঠিক একইভাবে দাঁড় করানো। বিয়ের দুদিন আগে এই ঘরে গানের জলসা বসেছিল, বাবা একের পর এক গান শোনার আবদার করে যাচ্ছিল। খুকি, এইটা শোনা তো। আহা, বেশ বেশ বেশ। আচ্ছা খুকি, তোদের প্রার্থনা সঙ্গীতটা, ওই যে রে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, কি দরদ দিয়ে গাইতিস তুই, একবার করতো করতো মা। আহা, শুনলেই মনে হয় ভেতরে শুদ্ধিকরণ হচ্ছে। কত গান যে শুনিয়েছিলাম সেদিন বাবাকে, এখন নিঃশব্দে গিয়ে তানপুরার গায়ে হাত বুলালাম। আহা, কি মায়া। হঠাৎ আমার চোখের মনে চঞ্চল হয়ে উঠল, যেন কিছু মনে পড়েছে। হঠাৎ আতিপাতি করে খুঁজছি কিছু। এমা, এমা কোথায় ওটা? পাচ্ছি না তো। আমার বড় প্রিয় জিনিস ছিল, যা হারিয়ে গেল। একটা ঝালর দেওয়া টেবিল বাতি, সুইচ দিলেই সমস্ত আনাজ কানাচে আলো ছড়িয়ে দিত, বাবা জন্মদিনে উপহার দিয়েছিলেন। এত প্রিয় ছিল, মনটা ছায়া ছায়া অন্ধকার হয়ে গেলেই আমি ওর আলোর বৃত্তে চুপটি করে ঢুকে পড়তাম। ওটা কি হারিয়ে গেল? আমি ফুঁপিয়ে উঠলাম। আর তখনই এক ঝাঁকুনি, ও বৌদি, কি হয়েছে তোমার? বৌদি গো, খারাপ স্বপ্ন দেখেছো নাকি? পাশে রিম্পা। আমি ধরমর করে বিছানায় উঠে বসি। একি স্বপ্ন দেখছিলাম? কাল রাত্রি পেরিয়ে আজ আমার বউ ভাত। সকালে স্নান করে টিয়া রঙের একটা তাঁতের শাড়ি পরেছে, কপালে বড় সিঁদুরের টিপ, আর ঘাড়ের কাছে একটা এলো খোঁপা। সাজিয়ে দিল রিম্পা, মেয়েটা আমায় বড় ভালোবেসে ফেলেছে, আমিও। হঠাৎ হইচই করে কুড়িয়ে কুশের একটা ছেলে ঘরে ঢুকল। রিম্পা হাসছে, পরিচয় করিয়ে দিলে, ও আমার দাদা পলাশ। ঝকঝকে সুন্দর ছেলে, চোখ দুটো কি বুদ্ধি দীপ্ত, এক নজরেই ভালো লাগছে দেখে, যেন কতকালের চেনা। ঘরে ঢুকলো যেন দমকা বাতাসের মতো। অনেকক্ষণ আমার দিকে চেয়ে বলে, ও বৌদি, ইউ আর লুকিং লাইক আ গডেস। হকচকিয়ে তাকিয়ে রইলাম। ঠাট্টা করছে নাকি? মিনমিন করে বলি, গডেস কালী? পলাশের যেন ঠোঁটের ডোগায় কথা, গডেস কালী? বেশ বললে তো, সত্যি তো আমাদের কালী মায়ের রূপের দীপ্তির কাছে মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স ফিকে পড়ে যায়। তোমাকে সত্যি দেখাচ্ছে আমাদের কালী মায়ের মতো সুন্দর। আমি অপলক তাকিয়ে রইলাম পলাশের দিকে। একটু একটু করে চোখের দুপার ভরে উঠছে জলে। এই প্রথম কেউ আমায়। পলাশ হাসতে হাসতে কাছে সরে এলো। এই নাও বৌদি, একটা ছোট্ট উপহার তোমার জন্য। কি গো? কিন্তু উপহার হাতে নিয়ে চমকে উঠলাম। রূপোর পাতে মোড়া ঝালর দেওয়া সুন্দর একটা টেবিল ল্যাম্প। আরে, আমি তো এরকমই একটা টেবিল বাতি খুঁজে বেড়াচ্ছি কখন থেকে, স্বপ্নে দেখলাম ওটা হারিয়ে গেছে। এ বাড়িতে আসার পর থেকে যে আত্মবিশ্বাসটা হারিয়ে যাচ্ছিল, এবার যেন একটু একটু করে ফিরে পাচ্ছি সেটা। নিজেকে আর একলা দ্বীপের মানুষ মনে হচ্ছে না। এই আলোদানির উজ্জ্বল আলো মনের সমস্ত আধারকে শুষে নেবে, আমি জানি। সানাই এখন রাগ মাল কোষ, সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ছে চারপাশ। এতক্ষণে বুঝি সেই সুর আমার বুকে এসে আছড়ে পড়ল।
1: কথায় কাহিনীতে শুনলেন শাশ্বতী নন্দীর গল্প কাজল রঙামি। পাঠে সুচিস্মিতা গুপ্ত, সম্পাদনা প্রসেনজিৎ নন্দী, প্রযোজনা অনন্যা মজুমদার।

0: চট্টোপাধ্যায় এবং মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সহযোগী অধ্যাপিকা সুতপা দে। আজ শুনবেন আলোচনার দ্বিতীয় পর্ব।
1: আজকের পৃথিবীতে বনকে শুধু কাঠের উৎস হিসেবে দেখা হয় না। একটি বন মানে কার্বন শোষণ করে, বৃষ্টিপাতের ভারসাম্য রক্ষা করে, মাটির ক্ষয় রোধ করে, ভূগর্ভস্থ জলস্তর পুনরুজ্জীবিত করে, কৃষিকে রক্ষা করে, দুর্যোগের ক্ষতি কমায়, এমনকি মানুষের স্বাস্থ্য ও শ্রম উৎপাদনশীলতাকেও প্রভাবিত করে। অর্থাৎ যদি আমি এক কথায় বলি, তাহলে আমি বলতে পারি যে বন আসলে অর্থনীতির সাইলেন্ট ইনফ্রাস্ট্রাকচার বা নীরব পরিকাঠামো।
2: সাধারণত অবকাঠামো বলতে আমরা রাস্তা, সেতু, রেলপথ, বাঁধ, বিদ্যুৎ কেন্দ্র বা বন্দর, এইসবগুলিকেই বুঝি। কিন্তু আধুনিক পরিবেশ অর্থনীতি ও পরিবেশ নীতিতে বন, জলাভূমি, নদী ও ম্যানগ্রোভকে ন্যাচারাল ইনফ্রাস্ট্রাকচার বা সাইলেন্ট ইনফ্রাস্ট্রাকচার বলা হচ্ছে। এগুলি সাইলেন্ট কারণ এগুলো কোনো যন্ত্রের শব্দ বা দৃশ্যমান প্রযুক্তি ছাড়াই প্রতিদিন নিরবচ্ছিন্নভাবে সমাজ ও অর্থনীতিকে অমূল্য সেবা প্রদান করছে,
1: পরিকাঠামো গড়ে তুলছে, নীরব পরিকাঠামো।
2: অবশ্যই জল সংরক্ষণ, বায়ু পরিশোধন, কার্বন শোষণ, বন্যা নিয়ন্ত্রণ, জীব বৈচিত্র্য সংরক্ষণ, এগুলো যেমন সেবা যার অর্থনৈতিক মূল্য বিপুল হলেও বাজারে অনেক সময় সরাসরি মূল্য নির্ধারণ করা হয় না।
1: অর্থাৎ যদি আমি বলি যে সাইলেন্ট ইনফ্রাস্ট্রাকচার ধারণাটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির অনেক গুরুত্বপূর্ণ অবদান চোখে পড়ে না, সরাসরি চোখে পড়ছে না, কিন্তু অর্থনৈতিক ভিত্তিকে নীরবে শক্তিশালী করছে। বন মহোৎসব 1 জুলাই থেকে 7 জুলাই আমাদের দেশে হয়, সেটা কেবল বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি দেশের নীরব পরিকাঠামোকে শক্তিশালী করার একটি দীর্ঘমেয়াদী জাতীয় বিনিয়োগ। এবং এই বিনিয়োগের মাধ্যমেই আমাদের অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। আর ভারতের অর্থনীতির ক্ষেত্রেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত এখনো বৃহৎ অংশে কৃষি নির্ভর দেশ। দেশের কোটি কোটি মানুষের জীবিকা সরাসরি মাটি, জল, বন ও জলবায়ুর উপর নির্ভরশীল। অর্থাৎ পরিবেশের ক্ষতি সরাসরি অর্থনৈতিক সংকটের রূপ নেয়। এই কারণেই ডক্টর চ্যাটার্জি বর্তমানে অর্থনীতিবিদরা বলছেনই যে পরিবেশ তত্ত্ব অর্থনীতি থেকে আলাদা নয়, একদম আলাদা নয়, বরং পরিবেশ তত্ত্বই অর্থনীতির ভিত্তি।
2: হ্যাঁ প্রফেসর দে, একসময় মনে করা হতো যে পরিবেশ এবং অর্থনীতি দুটি পৃথক বিষয়। অর্থনীতির কাজ হলো উৎপাদন, আয়, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বৃদ্ধি করা, আর পরিবেশের কাজ হলো প্রকৃতি ও জীব বৈচিত্র্যকে রক্ষা করা। কিন্তু আধুনিক পরিবেশ অর্থনীতি এই ধারণাকে কিন্তু বদলে দিয়েছে। আর বিশ্বের বহু অর্থনীতিবিদ মনে করেন যে ইকোলজি ইজ নট সেপারেট ফ্রম দ্য ইকোনমি, পরিবেশ তত্ত্ব অর্থনীতি থেকে আলাদা নয়, বরং পরিবেশ তত্ত্বই অর্থনীতির ভিত্তি, যেটি আপনি বললেন। এবং এই পরিবেশ তত্ত্ব কি? ইকোলজি হলো জীবজগৎ ও তাদের চারপাশের পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিজ্ঞান, আর অর্থনীতি হলো সীমিত সম্পদকে ব্যবহার করে কিভাবে আমরা প্রবৃদ্ধি করতে পারি। তাহলে প্রকৃতি হলো উৎপাদনের প্রথম উপাদান, এবং সেই উপাদানকে ব্যবহার করে কি করে আরো উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃতি নির্ভরশীল অর্থনীতি তৈরি করা এবং অর্থনীতিকে সচল রাখা।
1: এই প্রেক্ষাপটে কিন্তু ভারত সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলিও বিশেষভাবে উল্লেখযোগ্য ডক্টর চ্যাটার্জি। যেমন গ্রিন ইন্ডিয়া মিশন, এই প্রকল্পের মাধ্যমে বৃহৎ পরিসরে বন পুনরুদ্ধার করা হচ্ছে, বা আমাদের যে ক্যাম্পা ফান্ড, কম্পেনসেটরি অ্যাফরেস্টেশন ফান্ড রয়েছে, নগর বন যোজনা, বা আমাদের উপকূলীয় অঞ্চলে যে ম্যানগ্রোভ বৃদ্ধি করে সাইক্লোন রেজিলিয়েন্স এবং কোস্টাল ইকোনমি রক্ষা করা হচ্ছে,
2: নমামি গঙ্গা প্রোগ্রাম রয়েছে, এক পের মাকে নাম, এই কর্মসূচিগুলি যে রয়েছে সেই পরিবেশ আন্দোলনকে সাধারণ মানুষের আবেগ ও সামাজিক অংশগ্রহণের সঙ্গে যুক্ত করেছে,
1: যুক্ত করা হয়েছে আমাদের সরকার এত সুন্দরভাবে করেছেন
2: প্রচেষ্টা।
1: এবং শুধু তাই নয়, আমাদের গ্রামীণ অর্থনীতির দিক থেকেও বন মহোৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। 100 দিনের যে কাজের প্রকল্প রয়েছে তার অধীনে বহু জায়গায় বৃক্ষরোপণ, জলাধার নির্মাণ, সামাজিক বন সৃজনের কাজ হচ্ছে। এতে আমরা দেখতে পাচ্ছি, আপনি যেটা একটু আগেই বললেন, যে গ্রামীণ কর্মসংস্থান বাড়ছে, মাটির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, কৃষি উৎপাদন বাড়ছে, এছাড়াও গ্রামীণ অর্থনীতি কন্টিনিউয়াসলি একটা নগদ অর্থের প্রভাব তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গের যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা যৌথ বন পরিচালনা ব্যবস্থাও তার একটা উল্লেখযোগ্য উদাহরণ, যেখানে স্থানীয় মানুষ বন রক্ষা করছে, বনজ সম্পদ এর আয়ের অংশীদার হচ্ছে। এছাড়াও ডক্টর চ্যাটার্জি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রিন জবস বা সবুজ কর্মসংস্থান, যেখানে বন মহোৎসবের সঙ্গে যুক্ত হয়ে বর্তমানে যেসব কর্মসংস্থান তৈরি হচ্ছে, আপনি কিছুটা আগে বললেন,
2: নার্সারি, ভেষজ উদ্ভিদ,
1: একদম একদম, মধুর।

0: রাক্ষা শিল্প, ইকো ট্যুরিজম তো এখন একটা ভীষণ ভাবে আমাদের বাজারকে,
1: জল সংরক্ষণ প্রকল্প,
0: এছাড়াও আমাদের যে ড্রোন প্রযুক্তি, এই সব নতুন প্রজন্মের অর্থনীতির অংশ। মানে এই যে বন মহোৎসব, সেটা এখন কেবল এনভায়রনমেন্টাল প্রোগ্রাম নয়, এটি এমপ্লয়মেন্ট লিঙ্কড গ্রিন ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, মানে কর্মসংস্থান সংযুক্ত সবুজ উন্নয়ন কৌশল, যেটা ভবিষ্যতে অর্থনৈতিক বিকাশকে পুরোপুরিভাবে সাপোর্ট করছে।
1: অবশ্যই, টেকসই অর্থনীতি তৈরি করবে। বর্তমান বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের যেটা অন্যতম চ্যালেঞ্জ, সেটা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণ, এই দুটি লক্ষ্যকে একসঙ্গে অর্জন করা। এই প্রেক্ষাপটে কর্মসংস্থান সংযুক্ত সবুজ উন্নয়ন কৌশল একটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে আবির্ভূত হয়েছে। এমন অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা যা পরিবেশের ক্ষতি না করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এবং একই সঙ্গে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করে। অর্থাৎ উন্নয়ন হবে সবুজ, অন্তর্ভুক্তিমূলক এবং কর্মসংস্থান মুখী।
0: এছাড়াও বন মহোৎসবের সঙ্গে আজ ক্লাইমেট ফিনান্স বা জলবায়ু অর্থায়নের সরাসরি একটা সম্পর্ক তৈরি হয়েছে। বর্তমানে বিশ্বজুড়ে যে কার্বন ক্রেডিট মার্কেটের কথা আমরা জানি, কার্বন ঋণ বাজার, সেটা দ্রুত বাড়ছে। যে দেশ বা সংস্থা বেশি গাছ লাগাবে এবং বেশি কার্বন শোষণ করবে, তারা আন্তর্জাতিক কার্বন বাজারে অর্থনৈতিক সুবিধা পেতে পারে। আবার ভারতবর্ষ আমরা সকলেই জানি ইতিমধ্যে সভারিন গ্রিন বন্ডও চালু করেছে।
1: ভারত ইতিমধ্যে সভারিন গ্রিন বন্ড চালু করেছে, এটি ভারতের গ্রিন ফিনান্সের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং টেকসই উন্নয়নের মূল যে মূলধন সংগ্রহের নতুন মাধ্যম। 2022 সালে সরকার ইন্ডিয়া সভারেন গ্রিন বন্ড ফ্রেমওয়ার্ক অনুমোদন করে এবং 2023 সালে জানুয়ারিতে প্রথম সার্বভৌম সবুজ বন্ড ইস্যু করা হয়। এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ শুধুমাত্র পরিবেশ বান্ধব সরকারি প্রকল্পে ব্যয় করা হয়। এটি কি? এটি হলো একটি সরকারি ঋণপত্র যা সরকার বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে এবং সেই অর্থ শুধুমাত্র পরিবেশ ও জলবায়ু বান্ধব প্রকল্পে বিনিয়োগ করা হয়। গ্রিন বন্ডের অর্থ নির্দিষ্ট সবুজ প্রকল্পেই কিন্তু ব্যয় করতে হয়।
0: এছাড়াও আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্স, মিশন লাইফ, ওয়ান সান ওয়ান ওয়ার্ল্ড ওয়ান গ্রিড, এইসব উদ্যোগ ভারতের সবুজ অর্থনীতিকে তো আরো আন্তর্জাতিক স্তরে একটা নতুন পরিচিতি দিচ্ছে এবং দিয়েছে। অর্থাৎ বন মহোৎসব এখন শুধু আর জাতীয় কর্মসূচি নয়, এটি ভারতের গ্লোবাল গ্রিন ডিপ্লোমেসির অংশ। তবে ডক্টর চ্যাটার্জি, এখানে একটা প্রশ্নও রয়েছে। আজ যেমন একদিকে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ চলছে, অন্যদিকে শিল্পায়ন, নগরায়ন, খনি প্রকল্প বা পরিকাঠামো নির্মাণের জন্য বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বনভূমি ব্যবহারের ঘটনাও ঘটছে। যদিও আমাদের বুঝতে হবে ভারতের মতো উন্নয়নশীল দেশের সামনে একটি কঠিন দ্বৈত চ্যালেঞ্জ রয়েছে, সবসময়ই ছিল। একদিকে দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির প্রয়োজন, অন্যদিকে পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে হবে।
1: একদম ঠিক। আর এই কারণেই বর্তমানে পরিবেশবিদরা শুধু বৃক্ষরোপণের উপর জোর দিচ্ছেন না, তারা বলছেন যে স্থানীয় পরিবেশ অনুযায়ী গাছ লাগাতে হবে, দেশীয় প্রজাতিকে অগ্রাধিকার দিতে হবে। এই যেমন আম, জাম, কাঁঠাল, অশ্বত্থ, বট, নিম, শাল, সেগুন, রাস্তার ধারে ছায়াদায়ী গাছ, ফলদ ও স্থানীয় প্রজাতি, এসবই কিন্তু দীর্ঘমেয়াদে অর্থনীতি ও পরিবেশ উভয়ের জন্যই বিশেষ উপকারী।
0: আরো একটা বিষয় ডক্টর চ্যাটার্জি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো পুরনো বন বা ওল্ড ফরেস্টের মূল্য। পরিবেশবিদরা কিন্তু বারবারই বলছেন শতবর্ষী প্রাকৃতিক বনকে কেটে নতুন চারা লাগিয়ে তা পূরণ করা যায় না, কারণ পুরনো বন বেশি কার্বন ধরে রাখে, বেশি জীব বৈচিত্র রক্ষা করে। অর্থাৎ বন মহোৎসবের প্রকৃত সাফল্য হবে তখনই যখন নতুন গাছ লাগানোর পাশাপাশি পুরনো বন সংরক্ষণ, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং বাস্তুতান্ত্রিক পুনরুদ্ধারকে সমান গুরুত্ব দেওয়া হবে।
1: হ্যাঁ, বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু যেটা দেখা যাচ্ছে এখন এদিকেই এগোচ্ছে।
0: ভারতেও যদি বন মহোৎসবকে কেবল এক সপ্তাহের অনুষ্ঠান না করে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতির অংশ করতে পারা যায়, তাহলে ভবিষ্যতে এটি ভারতের গ্রিন গ্রোথ মডেলের অন্যতম ভিত্তি হয়ে উঠতে পারে। তাই অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব অপরিসীম এবং বন মহোৎসব হল পরিবেশ রক্ষার আন্দোলন, গ্রামীণ উন্নয়নের কর্মসূচি, সবুজ কর্মসংস্থানের উৎস, দুর্যোগ প্রতিরোধের প্রাকৃতিক বর্ম এবং ভারতে ভবিষ্যতের টেকসই অর্থনীতির ভিত্তি।
1: হ্যাঁ, এখানে আর একটা কথাও বলি, সেটা বন মহোৎসব এখন শুধুমাত্র পরিবেশ রক্ষার কর্মসূচি নয়, এটি গ্রিন ইকোনমিক ট্রানজিশনের অংশ হয়ে উঠেছে।
0: বর্তমান পৃথিবীর প্রায় সব উন্নয়নশীল দেশ গ্রিন ডেভেলপমেন্ট বা সবুজ উন্নয়নের উপর জোর দিচ্ছে। আগে অর্থনীতির মূল লক্ষ্য ছিল শুধু উৎপাদন বৃদ্ধি, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রকৃতির সীমাবদ্ধতাকে অস্বীকার করে এই উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে না। তাহলে এই পরিস্থিতিতে বন মহোৎসবের মতো বৃহৎ বনায়ন কর্মসূচি আসলে অর্থনীতির এক ধরনের প্রাকৃতিক বীমা বা ন্যাচারাল ইন্স্যুরেন্স হিসেবে কাজ করে, এটা বলা যেতেই পারে।
1: অবশ্যই এটা একটি সাস্টেনেবল ডেভেলপমেন্টের উন্নয়নের অংশ। এখানে আমি বলবো যে ডেভেলপমেন্ট উইথ নেচার, নট ডেভেলপমেন্ট এগেনস্ট নেচার। অর্থনীতিগণ্য এমন ভাবে হতে হবে যাতে প্রকৃতির সম্পদ ধ্বংস না করে বরং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন সাধিত হয়। অতীতে উন্নয়নের জন্য প্রায় বন উজাড়, নদী দূষণ, অতিরিক্ত খনিজ উত্তোলন এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বাড়ানো হয়েছে। এতে স্বল্প মেয়াদী জিডিপি বৃদ্ধি পেলেও দীর্ঘমেয়াদী কিন্তু কৃষি, স্বাস্থ্য, জল সম্পদ, জীব বৈচিত্র্য এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
0: আমার মনে হয় পশ্চিমবঙ্গে যে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মতো প্রকল্প, তারা বোধ হয় সেই কারণেই স্থানীয় মানুষকে বন রক্ষার সঙ্গে সরাসরি যুক্ত করেছে। অর্থাৎ বন সংরক্ষণ আর শুধু সরকারি কাজ নয়, এটি ধীরে ধীরে কমিউনিটি বেসড ইকোনমিক মডেলে পরিণত হচ্ছে এবং ভবিষ্যতে বিশ্ব অর্থনীতিতে বন শুধু পরিবেশগত সম্পদ নয়, এটি আর্থিক সম্পদ হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
1: ডেভেলপমেন্ট উইথ নেচার, নট ডেভেলপমেন্ট এগেনস্ট নেচার কেবল একটি পরিবেশগত স্লোগান নয়, এটি আধুনিক অর্থনীতি, জলবায়ু নীতি এবং টেকসই উন্নয়নের একটি মৌলিক নীতি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি ও অর্থনীতি পরস্পরের প্রতিদ্বন্দ্বী নয় এবং বরং একে অপরের পরিপূরক। প্রকৃতিকে রক্ষা করে যে উন্নয়ন হয় সেটি দীর্ঘমেয়াদে অধিক সমৃদ্ধ, অধিক নিরাপদ এবং অধিক টেকসই। বন মহোৎসবের মতো কর্মসূচি শুধু বৃক্ষরোপণ নয় বরং ডেভেলপমেন্ট উইথ নেচার।
0: হ্যাঁ, কারণ এখানে আর একটা কথা মনে রাখতে হবে, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে আমাদের যে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া যে সাম্প্রতিক রিপোর্ট, তাতে ভারতের মোট বন ও বৃক্ষ আচ্ছাদন দেশের ভৌগোলিক এলাকার প্রায় 25% কাছাকাছি। এবং আমাদের যে নীতি আয়োগ এবং বিভিন্ন পরিবেশ অর্থনীতিবিদদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি, স্বাস্থ্য ও দুর্যোগ খাতে ভারতের বিপুল আর্থিক ক্ষতির যে সম্ভাবনা রয়েছে, এই পরিস্থিতিতে বন মহোৎসব ও বৃহৎ বনায়ন কর্মসূচি ভবিষ্যতে অর্থনৈতিক সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। এবং এই যে আপনি বললেন বারবার যে আজকের পৃথিবীতে বন মহোৎসব বা শুধুমাত্র একটা সামাজিক অনুষ্ঠান নয়, এটা একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়নের যে একটা অন্যতম স্তম্ভ, এইটা কিন্তু বন মহোৎসবের মাধ্যমে আমরা এনশিওর করছি। কিন্তু ওই একই জায়গা যে আমাদের চারারোপণ করলেই হবে না, সার্ভাইভাল অডিটও দরকার। এবং আরও একটা যে কথা আপনি বললেন যে ডেভেলপমেন্ট উইথ নেচার, নট ডেভেলপমেন্ট আগেনস্ট নেচার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারতের মতো যে বৃহৎ বৈচিত্র্যময় দেশে বন মহোৎসব অর্থনৈতিক উন্নয়নে সহায়ক শক্তি।
1: হ্যাঁ, বন মহোৎসব শুধু এক সপ্তাহের অনুষ্ঠান নয়, বারবারই আমরা বলছি এটা ইকোলজিক্যাল মুভমেন্টে পরিণত করতে, শুধু চারারোপণ নয়, তাদের ওই যেটি আপনি বললেন সার্ভাইভাল অডিট বাধ্যতামূলক, অর্থাৎ তারা বেঁচে আছে নাকি এবং বেঁচে থাকবে নাকি সেটাও কিন্তু বেঁচে থাকাটা আমাদের সুনিশ্চিত করতে হবে।
0: অর্থাৎ ভারতের যে বিকশিত ভারতের স্বপ্ন, সেটা তখনই সফল হবে যখন উন্নয়ন হবে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে। এই কারণে বর্তমানে বহু অর্থনীতিবিদ বনকে ন্যাচারাল ইনফ্রাস্ট্রাকচার বা প্রাকৃতিক পরিকাঠামো হিসেবেও বর্ণনা করেছেন। অর্থাৎ আমরা পরিশেষে
1: একই সঙ্গে
0: বলতেই পারি
1: যে বন মহোৎসব
0: একটা অর্থনৈতিক বিকাশ,
1: পরিবেশগত নিরাপত্তা,
0: গ্রামীণ উন্নয়ন
1: এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক।
0: প্রকৃতিকে রক্ষা করেই অর্থনৈতিক বিকাশ ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়াই হোক ভবিষ্যৎ ভারতের সবুজ অঙ্গীকার। নমস্কার।
1: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল অর্থনৈতিক বিকাশে বন মহোৎসবের গুরুত্ব। আলোচনায় অংশগ্রহণ করলেন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সহকারী অধ্যাপিকা ডক্টর সুস্মিতা চট্টোপাধ্যায় এবং মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের সহযোগী অধ্যাপিকা সুতপা দে। আজ শুনলেন আলোচনার দ্বিতীয় পর্ব। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্তই। প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, রাগ মেঘ, শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সমীর নন্দী। মেঘ রাগে শরদ। শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়।

এতক্ষণ মেঘ রাগে শরৎ পরিবেশন করলেন শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা।

0: অশোক অধিকারী এবং প্রদীপ আচার্য। আমরা প্রথমে শুরু করি প্রদীপ আচার্য ছড়া দিয়ে।
1: বিশ্বকাপ, বাপরে বাপ, বাড়ছে তাপ, বাপরে বাপ, বলতো কেন? বিশ্বকাপ, বৃষ্টি হলেও বাড়বে তাপ, বলতো কেন? বিশ্বকাপ, ছেলে বুড়োর স্নায়ুর চাপ, বলতো কেন? বিশ্বকাপ, অফিস ফাঁকা হাজিরা হাফ, বলতো কেন? বিশ্বকাপ, গিন্নি উধাও কিচেন সাফ, বলতো কেন? বিশ্বকাপ, টিভি কেনেন নিঃস্ব বাপ, বলতো কেন? বিশ্বকাপ, একমাস ফুটবল কি যে মহাযজ্ঞ, একমাস সবাই ক্রীড়া বিশেষজ্ঞ, একমাস ফুটবল খাও ফাস্ট ফুড, গিন্নি বলেন নেই রান্নার মুড, একমাস ফুটবল জেতা আর হারা, একমাস ভুলে থাকা শচীন আর লাড়া, একমাস ফুটবল রেফারি রাজা, একমাস যাকে তাকে দিতে পারে সাজা, একমাস ফুটবল রাত জাগা বেশ, একমাস চোরেদের দফা রফা শেষ। বইমেলার ছড়া। শ্যালীকে বলেন জামাইবাবু কি বই কিনবে বলো, শ্যালী বলে বই চাই না, খাওয়াবে আগে চলো। জামাইবাবু বলেন কেন একটি দুটি বই, শ্যালী বলে তোমার মতো আতেল আমি নই। হালে নতুন ফ্ল্যাট কিনেছি, অভিজাত পাড়া তাই, বইমেলাতে বাছাই কিছু রচনা বলি কেনা চাই, ড্রয়িং রুম সাজাতে চাই লাগিয়ে দিয়ে তাক, বই দেখে সব বমকে যাবে উঁচু যাদের নাক। সব কথা, মাছের মধ্যে কই, পাতের মধ্যে দই, ওড়ার মধ্যে খই, সিঁড়ির মধ্যে মই, সবার মধ্যে সই, কথার মধ্যে রই, মেলার মধ্যে বই, কেনার মধ্যে নই। ম্যাজিক বৌদি, তুমি আমাদের পাড়ার ছেলে, পর ভাবি না তাই, দুষ্টু দেওর তুমি আমার তোমার জুড়ি নাই, কেরোসিনের লম্বা লাইন দাও না এনে ভাই, শাহরুখ খানের সঙ্গে তোমার আশ্চর্য মিল, প্লিজ কালকে দিয়ে এসো ইলেকট্রিকের বিল, তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম দেখেছি খুব কম, পরশু কিন্তু ফোনের বিল ভুলো না একদম, দেখা হলেই তুমি কেমন দুষ্টু দুষ্টু হাসো, বুঝবে এবার বৌদিকে কেমন ভালোবাসো, এবার পুজোর ছুটিতে বম্বে দেব পারি, প্লিজ কদিন থেকো তখন পাহারা দিও বাড়ি, তোমার দাদা ব্যস্ত মানুষ, ঝামেলা তার হাজারটা, লক্ষ্মী সোনা করে দিও রবিবারের বাজারটা। দুমুখ সাপ। চোরকে বলি চুরি করতে, গেরস্থকে জাগতে, পুলিশকে বলি চোর পাকড়াও, চোরকে বলি ভাগতে, মাফিয়াকে ধমকে বলি ঘিউমে থোড়া আগ দে, তোলাবাজদের চমকে বলি ফিফটি ফিফটি ভাগ দে। বুনল। ঘরের বউ চাকরি করি, দশটা পাঁচটা আপিস, রান্নাবান্না ঘরকন্যা ভাল লাগে না রাবিশ, শাশুড়ি আছেন মাথার উপর নেই দুঃখ শোক, নইলে আমায় রাখতে হতো দুটো কাজের লোক। বাঘা তেঁতুল। বৌমা আমার চাকরি করে, দশটা পাঁচটা ডিউটি, রান্নাঘরে গেলে নাকি নষ্ট হবে বিউটি, ওই তো রূপে ছিঁড়ি, তার অহংকার কত, গা জ্বলে যায় মুখ খুলি না, থাকি নিজের মতো। কর্তা বেচারা। তুমি তো আমারই ওগো জীবনে মরণে, পুজোর শাড়ির কথা আছে তো স্মরণে, নইলে প্রেম দেব কাহার চরণে। কর্তা বেচারা। এ জীবনে যত বোনাস পেয়েছি, শাড়িতে ঢেলেছ মন ভরায়ে, নিংড়ে নিয়েছ কানা করিও আমারে লুঙ্গি ছেড়া পড়ায়। খাসা মেয়ে। জিন্স পরছি, চুল ছাড়ছি, প্লাক করছি ভুরু, অখন কি আর কওন সাজে পতি পরম গুরু। প্রেম গেম। পুজোয় চাই নতুন প্রেম, বিয়ে নয় শুধুই গেম, প্রেমিক চাই মালদার নয় বেকার, পুজোর পরে করব ত্যাগ, ফাঁকা হলেই মানি ব্যাগ, তখন আবার আমি তুমি কে কার। আদর্শ গিন্নি। ভোরের চায়ের সঙ্গে হঠাৎ গিন্নি বলেন সুপ্রভাত, চমকে তাকাই সুরটা কেন নরম হলো আকস্মাত, চায়ের পরেই শাড়ির ফর্দ, মই কেরানির মাথায় হাত। আমি তো তোমারই ওগো জীবনে মরণে, তুমি আমার প্রিয় ওগো, তুমি আমার প্রিয়। এবার পুজোয় বালুচরি সাউথ কটন দিও, চার পাঁচটা প্রিন্টেড আর চার পাঁচটা তাঁত। এবার পুজোয় ইচ্ছে আছে করব বাজিমাত, শাড়ি কিনেই বোনা সজম, হাত একদম ফাঁকা, অফিস থেকে লোন করো প্লিজ অল্প কিছু টাকা। আহা শিক্ষা, ইংরেজি স্কুলে নাতি, যায় আসে বৌমাই সাথী, ফয়দাটা ষোলো আনা বৌমাই তুলেছে, ইংরেজি ভুল বলে বাংলাটা ভুলেছে। বাহা শিক্ষা, ইংরেজিটা সভ্য ভাষা, বাংলা ভাষা ছি, বাংলা মায়ের অ্যাংলো ছেলে হোক না ক্ষতি কি, এটা নিলে ওটা ফ্রি, গোলাপ নিলে কাটা ফ্রি, ডিভোর্স নিলে টাটা ফ্রি, পিছু নিলে হাঁটা ফ্রি, চুমু খেলে চাটা ফ্রি, পরকিয়াতে ঝাঁটা ফ্রি। গরবিনী, আমার উনি দিব্যি আছেন, আমার উনি দিব্যি আছেন হাই অফিসার র্যাঙ্কে, ভেটের টাকাই খরচা করেন, মাইনে জমান ব্যাংকে। আশীর্বাদ, আশীর্বাদং নাগরিকং প্রাণনাশং কর্যেরীণে, অভিশাপং বাস মালিকং ভাড়া বৃদ্ধি দিনে দিনে। খোদার কল, একই খোদার কল, কেন ভাসে না শালুক পদ্ম পাতি হাঁসের দল, দাঁড়ায় যখন আচমকাতে মেঘ ডাকলেই কলকাতাতে দিব্যি হাঁটু জল। বুদ্ধিমত্তা, চাইনে সোনা পণ যৌতুক নগদা রুপিয়া, সোনার ডিম পারবে যখন বউ চাকুরিয়া, দেখতে কোনে পাত্র এসেছে এদিক ওদিক মিটি মিটি চেয়ে হেসেছে, গো বেচারা পাত্র নাকি বাপের বাধ্য ছেলে, কিছুই নাকি চায় না সে আর কচি বউটা পেলে, বাপের বাধ্য ছেলে বলে করব না কৌতুক, সে বাছা ধন পণ বিরোধী চায় না সে যৌতুক, কিন্তু ছেলের বাপ জ্যান্ত গোখ্র সাপ, বাপ বলেছে দাবি আছে এই যে দিলাম ফর্দ, বিনাপনে করবি বিয়ে কেমন তোর মর্দ, ছেলে হয়ে বাপের কথার ওপর কথা বলা, হরে বাপরে বাপ তাহলে কেটেই নেবে গলা।
0: এবার আমরা শুনব অশোক অধিকারীর কবিতা।
2: দিদা, আকাশকে বুকে নিয়ে শুয়ে আছে দিদা, জন্মের সময় আমার জীবের মধ্যে হাত দিয়ে বুলিয়ে দিয়েছিল সমুদ্র, আমার চুলের মধ্যে বিলি কেটে যে গান গেয়েছিল তার অন্তরায় ছিল বিকেল, রোদ ফিকে হয়ে গেলে আমি হাত ধরি বাল্মীকির সূর্য তপস্যায় তুলে নিই অগ্নিকুণ্ডের রেশা, আমার নাভির মধ্যে মুখ রেখে সে বলেছিল অরণ্য পর্ব শেষে তুলে নিও কবজ কুণ্ডল, একরাশ হাসির অনুত্তমা সেজে মিলিয়ে যেতে যেতে সে বলেছিল পৃথিবীতে আরও এক রামায়ণ লেখার কালি নেই, আমার স্তনের মতো শুকনো নদী জলের বিছানা নিয়ে শুয়ে আছে দিদা। কবিতার নাম আবাসিক। মফস্বল থেকে একজন কবি হারাটে হয়ে এসেছে, গ্রামের কবিতা আর শহরের কবিতা নিয়ে তুমুল ঝগড়া একদিন বাড়িওলার সঙ্গে, এতদিন মোরাম রাস্তা দেখেছে, ফসলের তাঁত বাত দেখেছে, দাম না পেয়ে মাঠের ফসল পচতে দেখেছে, গ্রাম প্রধান দেখেছে, ঝাড়ফুঁক তেলপড়া জলপড়া সব দেখেছে, সালিশি অথবা পাড়া বৈঠকে অন্যের বউ নিয়ে পালিয়ে যাওয়ার শাস্তিও দেখেছে, এখন তার জানালা দিয়ে মাংসের টুকরো ফেলে দিয়ে চলে যায় কাক, জলের ঝাপটায় বিছানায় এসে পড়ে সমঝোতার মেঘ, বসন্তের বাতাস বয়ে আনে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার সংবাদ। কবি কি এখন গ্রামের কবিতা ছেড়ে লিখবেন শহরের কবিতা? ফাঁকা ছাদে একা একা।

গিয়ে দাঁড়ালেন কবি। আকাশের দিকে মুখ তুলে চিৎকার করে কবি বললেন, আমাকে নির্মল হতে শেখাও, পবিত্র কালিতে লিখতে দাও আরণ্যক অথবা পাখিদের ভাব সম্প্রসারণ। শাখা প্রশাখা। ফিরেছি রাতের সফর শেষে, নক্ষত্রের উপনয়ন একাকী জোছনায়, কতগুলো হাড় শেকড়ের ডিএনএ করা এখনো বাকি, জলধারণ ক্ষমতার গভীরে অসুস্থ স্বীকারোক্তিগুলি একা একা হাঁটে, সুযোগ পেলে জড়িয়ে ধরে, সব সম্পর্ক তৎকালীন তবু বড় মায়াময়। বৃক্ষের কোটরে যত স্নেহ মমতার পুত্র শোক, তাকে গভীর করে দেখা অপরাধ বোধ, ভাসমান খড়কুটো রাতারাতি ডাঙায় উঠে আসে, কোনোটা সহোদর সহোদরা অথবা মায়াপক্ষ, সিরিয়াল কিলার দিয়ে ঘেরা আছে যেন মানব জীবন, একজন আসে তো একজন যায়, কারো সঙ্গে কারো চলার ছন্দ মেলে না, শাখা প্রশাখায় বৃক্ষের গায়ের গন্ধ, মেয়ে গাছ অথবা মেয়ে পুরুষের মতো বেড়ে ওঠে আগুনের সংসার। অসুস্থতার কাছে পথ্যের আবদার তুমি চেয়ে নিয়েছ, এই অসুখ কি ভীষণ লাজুক তার শরীরে, প্রবেশের কোনো ছাড়পত্র ছিল না, কপট অথচ বন্ধুত্বের ঘ্রাণ নিয়ে ঢুকে গেছে নিভৃত সফরে যুথচারী, ভান করে শুয়ে আছে মনের আরোগ্য, জানালায় উঁকি দিয়ে সরে যায় দেহাতি যৌবন, ঘুম চোখে আড়ালে লুকায় নবীনত্ব জরার উশ্রবণ, রুদ্ধ বাতাসের গুমোট পাখার বাতাস ফলের রস, এত কিছু স্বাদ বিস্বাদ যেন উপহাস করে শরীরকে, প্রত্যহ উঠে বসে দুপুরে ঘুমোয়ে বিকেলের শেষ আলোয় অনন্ত বিহার, এই সব অসুস্থতার পাশে পাশে হেঁটে যায় আমাদের কৃপণ আশ্বাস। পাথরের সুখ। বিষণ্ণ হাওয়ায় সে শুনিয়ে গেল নিঃসঙ্গ অভিযান, পাশাপাশি দুটি মেঘ, একখণ্ড সূর্য ছেঁড়া মন, অস্থির স্বীকারোক্তি নিয়ে বৃষ্টিহীন আর কতদিন, হালকা ঘুড়ির সুতোয় অনিয়মিত যাতায়াত সেরে আর কবে শীতের রোদ হবে উত্তর জীবন, প্রসন্ন সহবাস থেকে বিচ্ছিন্নতা আনুগত্য, সন্তানের ভোগবাসনায় দুর্মর পরিযায়ী ভ্রমণ, চোখের উপর থেকে চোখ সরালেই যেন অন্ধ নারী জন্ম, একদিন কঠিন প্রশ্নমালা সমতলে রেখে তারা বসে ক্ষয়িষ্ণু টিলায়, নিচে ম্যানগ্রোভ অরণ্য, এখনই বৃষ্টি এলে সারা রাত তারার শহর কথা বলে ওঠে, পাখা মেলে যৌথ জীবন। দক্ষিণের বারান্দা। ছোট ছোট হাওয়া এসে উঠোনে রেখে গেছে জ্যোৎস্না শাড়ি, বৃষ্টিতে ভিজে শরীর বদলাবে বর্ষার মেঘ, এইসব বারান্দা জুড়ে লাজুক হিজাবে ঢাকে রৌদ্র সফর, নিয়ত বায়ুর মুখে বখাটে উড়ান, গোপন চিঠির ভাঁজে বিকেলের রং, শরীর জুড়েছে তার নিসর্গ গহ্বর। যুদ্ধের পরে একটি ঐতিহাসিক কথোপকথন শেষে তারা এসে দাঁড়ালো সমুদ্রের সামনে, পুরুষ ও নারীর মধ্যবর্তী দূরত্বে হড়পা বানের মতো আলিঙ্গন, বন্ধনহীন একরোখা, রাত্রি এলে বোঝা যেত এক গ্রাম কয়লার কেবমারি, পৃথিবীকে থামানোর আগে লিখতে বসেছি পুরুষকার হাওয়া সংবাদ, আকাশের খোলা পাতায় শব্দ নিয়ে উড়ে যায় অমিত পয়ার, আমরা মানুষ হব সাদা ফুলে, মরে যাবে একদিন যুদ্ধ ভাইরাস। জিরাফ।
ওপরের

0: ঊর্ধ্বে অজেয় জীবন, ছুঁয়েছি লবণাম্বু উদ্ভিদের স্বস্তি গভীর, বর্ষণশীল মেঘ হাতির পিঠে চড়ে নদী দেখতে যায় ডাগর বানে, বুক ছুঁয়ে জল অতল গম্ভীর, পৃথিবীর দীর্ঘ সন্তান। হোমো সাপিয়েন্স নিয়ম করে খসে যাচ্ছে জন্মের মিত, এই জন্মের কি কোথাও ভুল ছিল? ডান পাশে ভিড়লেও বিতর্ক, বাম পাশে উবু হয়ে বসে আছে রাশিফল, শুয়ে আছি যদি কেউ হাত ধরে তুলে বসায় এই অগ্নিকুণ্ডে। কোথাও কি ভুল হয়েছিল? এই যে হাত ধরে হাঁটা, বাজারের থলি হাতে অনেকটা একা যাবার পর কানে কানে বলা, কিছু কি হারিয়েছ? রাস্তাগুলো কেমন পিচ্ছিল, সর্পিল, যারা এসেছিল তারা ফিরে গেছে নগর কীর্তনে, ধুলোর শরীরে কোনো বর্ম নেই, ঠাঁই নেই, ঠিকানাও নেই। আসতে কথা বলো, পারলে নাই বা বললে, শুধু শোনা অভ্যেস করো, নীরবতাই জন্ম ও মৃত্যুর উজাগর।
1: এবারে শেখর বন্দ্যোপাধ্যায় তার কবিতা শোনাবেন।
2: জলের মতো সারা জ্যৈষ্ঠ মাস ঘুরন্ত ফ্যানের তলায় থাকার পরে কে যেন ঘুম থেকে উঠে বলল, তোমার গায়ে আর কোনো আমলকিবন নেই, তুমি জলের মতো। সারা আষাঢ় মাস অনন্ত দীঘির মধ্যে শুয়ে থাকার পরে আরও কেউ কেউ তর্জনী তুলে বলল, তোমার দেহে আর কোনো পতাকা নেই, তুমি জলের মতো। সারা শ্রাবণ মাস দুহাতের মুঠোয় আবহাওয়ার খবর ধরার পরে আবার কেউ মোহমুক্ত অনুষ্ঠান পরিচালকের মতো বলল, তোমার স্পর্শে আর কোনো অপেরা নেই, তুমি জলের মতো। এখন আমার গায়ে গন্ধ নেই কোনো, আমার নিজস্ব কোনো রঙও নেই, আমার ত্বকে আর কোনো সাড়া নেই। এখন সব ওষুধের গায়ে সতর্কীকরণ লেখা ভালোবাসা। তবু আগুন কখনো বাসি হয় না, যেমন প্রেম। রাতে তোষকোলটালে এখনও দেখতে পাই তোমার ভাঁজ করা দাবদাহ। এখন আমি জলের মতো, তবু শেষ কথাটা শুনলে মনে হয় জীবন যে এখনো শুরুই হয়নি। শোভা ও কৃষ্ণমাধব। কৃষ্ণমাধব, এই আলমারির তাকে এই বই এলো কীভাবে? এখনো তো লেখাই হয়নি পরবর্তী চ্যাপ্টার। অনুচ্ছেদ, লেখক পরিচিতি, কেঁচো কেন্ন ময়ূর ঘুরে বেড়াচ্ছে মাটিতে। এখন ঘোর বর্ষার দুপুর, এরপর শ্রীরাধা আসবেন, কদম্ব গাছ তৈরি হবে, নদীর বাঁক এখন অনেক দূরে, অশ্বের খুঁড় থেকে আগুন তৈরি হবে, হৈ হৈ করে প্রেক্ষাপটে এসে পড়বে দুটো মত, দ্বিধাবিভক্ত গাছের ডালে আমরা সাজিয়ে রাখব পদকীর্তন ও তৎকালীন মানব সমাজ। তারপর কদম্ব সরণির চারদিকে বেজে উঠবে শ্রীমতী শোভা গুরটুর গান, রঙ্গি শাড়ি গুলাবি চুনারিয়া রে, পিছনে ড্রপ সিনে কালো আকাশ থেকে খসে পড়বে একটা দুটো করে বুড়ো তারা। শ্রীরাধিকা আর কৃষ্ণমাধবের নীল আর হলুদ বস্ত্র বিনিময় হবে, দুজনের হাতে ধরা একটাই অতিকায় শীত কোকোনদ। আমরা বড় হব, কদম্ব গাছ বড় হবে, পদকর্তারা বড় হবেন, তারপর আমরা বুড়ো হব, কদম্ব গাছে হলুদ রোঁয়া ওঠা ফুল আসবে, তারপর আবার কেউ এসে এই আলমারিতেই বইটা খুঁজবে যার পরবর্তী চ্যাপ্টার কখনো লেখা হয়নি। নয় রকমের শীত। ডুয়ার্সের জঙ্গলে নয় রকমের শীত আমি জানি। ঘন শীতের রাতে কুকুর ডাকে ভুটান পাহাড়ে, যেন প্রথম শব্দ, ভূমিষ্ঠ হলো এই মাঘের রাতে। তারপর হামাগুড়ি দিয়ে রাত চলে আসে আমার কম্বলে, মার কথা মনে হয় পরক্ষে। আমি দলসিংপাড়া চা বাগানের বাবু কোয়ার্টারের সামনে সাদা বেতের চেয়ারে বসে আছি, যেন কোথাও মহাকাশ চুরি হয়ে যাবে, ফ্যাক্টরি থেকে বেজে উঠবে গভীর লাল নক্ষত্র সাইরেন, কাল হাঁটবার চারদিকে। আমার বড় ঠান্ডা লাগে, এখন বড় শীত সব সিটিসি চা বাগানে। গরম জলের মতো বৃষ্টি প্রয়োজন এই হিমযুগে, ট্রাক্টরে হিম পড়ে, লেবার লাইন থেকে হিমযুগ ওঠে দেবাশিসদের বাড়ির কাছে, দেবাশিসের মা বোন, দেবাশিসদের ইউ আকারের হলুদ কোয়ার্টার, যেন গর্ভ আমার। ঘরের কোণে অনেক বিজয়ার কার্ড আর রঙিন মাকড়সা, টেবিল এক কাপ চা। আলিপুরদুয়ার থেকে কেউ চিঠি লেখে না আর,

0: এখন কম্বল থেকে কম্বলান্তরে নাও হে আমাকে, গ্রহ থেকে গ্রহান্তরে পাঠাও শুধু বাঁচিয়ে রাখার জন্য, আমাকে আবার গর্ভে নাও লীলাবতী, পরিপুষ্ট করে পাঠাও আবারই চা বাগানে। নদী নিয়ে আমি যা জানি না, নদী নিয়ে যে পরিমাণ কবিতা লেখা হয়, বৃষ্টি নিয়ে তার থেকে অনেক কম কবিতা লেখা হওয়ার ফলে বৃষ্টির পরিমাণ ক্রমাগত কমে যাচ্ছে। আমি একটি পুরনো নদীকে বৃষ্টির কবিতার জন্য বাসস্টপে দাঁড়িয়ে থাকতে দেখেছি, এক আবহবিদের কাছে হাত দেখাতে দেখেছি এক নতুন নদীকে। প্রিয়দর্শিনীকে আমি আমার করতল দেখিয়েছিলাম, তখন আমার করতলের এক একটি রেখা এক একটি নদী। প্রিয়দর্শিনী সেই নদীমাতৃক করতলে ঠোঁট রেখে গণ্ডুষে পান করে সব জল, তারপর থেকে আমার করতলে আর নদী নেই। তবে আমি মা মাসিদের গায়ে চেল আর লিশ নদীর গন্ধ পেতাম, তারা কেউ তিস্তা বা গঙ্গা নদীর গন্ধ পছন্দ করেনি, বলতো বড্ড কমন গন্ধ, বড় নদী বড় গাছ বড় মানুষ বড় মাছ বড্ড কমন হয়, তাদের গায়ে তখন পাড়ের গন্ধ থাকে। বর্ষায় লোয়ার ফাগু চা বাগানে বেড়াতে গিয়ে এক ঝর্নার নাম দিয়েছিলাম মেসোমশাই ঝর্না। সাহেবি আমলে মায়ের মেসোমশাই সেখানে বড়বাবু ছিলেন, তখন ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু সাহেবের দেয়া একটা কেরোসিন চালিত ফ্রিজ ছিল। পাহাড়ি নদীর জল আরও শীতল করে বরফ করার জন্য সেই ফ্রিজ আনা হয়। স্বাধীনতার পরে চোর ও পুলিশের সংখ্যা বেড়ে যায়, 50 বছর পরে সেই অকেজো ফ্রিজের চারপাশে আমরা চোর পুলিশ খেলতাম। মেসোমশাই ঝর্ণা থেকে যে নদীর জন্ম, তার গায়ে এখনও কেরোসিনের গন্ধ। তারপর থেকে আমি নদীদের নতুন নাম দিই না, নারীদের নতুন নাম দিই না। লোকায়ত কার্য বিবরণী। তখন এক সাধারণ সকাল, আকবরের দর্শন সিম্পোজিয়ামের সভাঘরে তেমন অন্ধকার নেই, অন্য সব আলোর মধ্যে শুধু এক প্রবীণ ঝাড়বাতি, অনেক ধর্মসহায়ক স্থিরমতি, লোকায়ত পোশাকে হাঁটু মেরে বসে আছে নিষ্প্রভ চারবাকপন্থীরা, ফসলের চারপাশে ভাসছে দিল্লির গন্ধ। কিছু উঠ তাকিয়েছিল সকালের দিকে, তাদের সংগ্রহে আজীবনের জল, আস্তাবলে স্থিমিত এখনও কিছু ঘোড়া, কিছু নাজির উজির ও আত্মসহায়ক বাগান বাড়িতে গেছে, মহাসম্মেলন উপলক্ষে আজ ছুটির দিন, নেই কোনো কাজ। বেগমরা যে যার নিজের পরিচর্যার কাজে ব্যস্ত, সমস্ত দিন নিজের দুই হাতে টলমল করছে আজ। সবার প্রাতরাশ সমাপ্ত হয়েছে, সকালের খাবারের ঋণ ও ঘৃত কিছুই ছিল না। চারবাকপন্থীরা বললেন, স্বর্গ ইহাই যেখানে শাসন নাই, স্বর্গ ইহাই যেখানে শাসন নাই, স্বর্গ ইহাই যেখানে শাসন নাই। আবুল ফজল দেখলেন দিল্লির ভরা সকালে সন্ধ্যা নেমে এলো, মাথার উপরে এক শুধু প্রবীণ ঝাড়বাতি একলা। তানসেন ছুটিতে গেছেন, ধর্ম মহাসম্মেলনে গায়কদের কিচ্ছু করার থাকে না। মহামতি আকবরের সভায় চারবাকপন্থীরা আবার বললেন, নরক ইহাই যেখানে মানুষ মানুষকে শাসন করে, নরক ইহাই যেখানে মানুষ মানুষকে শাসন করে, নরক ইহাই যেখানে মানুষ মানুষকে শাসন করে। মধ্যাহ্নভোজের পরে চারবাকপন্থীরা সমস্বরে আবার বলে উঠলেন, রাষ্ট্র মানে সুশাসন, রাষ্ট্র মানে প্রজাবনত সরকার। আবুল ফজল চারবাকপন্থীদের মহামূর্খ বলে সভার কার্যবিবরণী লেখা শুরু করলেন, আকবরনামার শেষ খণ্ডটা লেখা অনেকটা বাকি। সুবর্তুল আনন্দ। তোমাকে বোঝাতে পারছি না অনিরুদ্ধ, পরজন্ম নেই বলে আমার এই নর্তকের পোশাক। এক হাত বাড়িয়ে দিয়েছি ভস্মপাত্রের দিকে, এক হাত নামিয়ে এনেছি সুবর্তুল আনন্দে। পরজন্ম নেই বলে এখানে অভিকর্ষ কাজ করে না, একের পর এক মানুষ ক্রমশ ছাদের দিকে উড়ে যাচ্ছে, নিচ থেকে উঠে আসছে মটরশুঁটির আকর্ষ, সেমেটারির চারপাশে জড়ো হচ্ছে মাতাল পর্যটক। আজ সব মেট্রোপলিসে হাটবার, কিছু একটা কল্পনা করা দরকার, আগুন হোক জল হোক, পারাখার জন্য সরে যাচ্ছে মহাদেশ থেকে উপমহাদেশ, রানওয়ে দিয়ে গতকালের দিকে ছুটে যাচ্ছে সব বাতিল বিমান, পশ্চিম দিক থেকে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসছে আমাদের সব পূর্বপুরুষ, পুঁথিপাত্র থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে ইথার ও অভিমান, প্রতি পাড়ায় গড়ে উঠুক নতুন হিমঘর। তর্জনীর চারপাশে বিমানের চাবির মতো যা ঘোরাচ্ছি, আসলে তা তোমার কান্নার প্রতিশব্দ, সব কবিতাই তো আসলে ভালোবাসার কবিতা। ভাষা হোক হাসি হোক, সব অনুবাদই একান্ত অক্ষম, চিন্তাকে গাছের কোটরে রাখো তাই একমাত্র ফাঁকা, সব শিম গাছের বীজ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়, যেমন আমাদের না ফেরা সাইকেলের চাকা।
1: আজকের শ্রবণীতে ছিলেন প্রদীপ আচার্য, অশোক অধিকারী এবং শেখর বন্দ্যোপাধ্যায়।

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: একটানা অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবে চিনতে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাকযুগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে স্ত্রী ছায়াছবি থেকে গান শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

স্ত্রী ছায়াছবির গান শুনছেন। এবারে দ্বৈত কণ্ঠে পরপর দুটি গান, শিল্পী মান্না দে এবং শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: যেমন সাপিনীকে পোষ মানায়ো।
1: শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে অন্তরাল ছায়াছবি থেকে দ্বৈত কণ্ঠে একখানি গান, শিল্পী শ্যামল মিত্র এবং শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সাহানা মুখোপাধ্যায়।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাহানা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টানটান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।

এখন শুনবেন আধুনিক গান, শিল্পী কৌশিকী ভট্টাচার্য। প্রথম গানের কথা লিখেছেন সুবীর হাজরা।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভের 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টসে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা, বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। এখন শুনবেন লোকগীতি, শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়।

এতক্ষণ লোকগীতি পরিবেশন করলেন শিল্পী প্রদীপ্ত শঙ্কর মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল। প্রথমে রাগ বাগেশ্রী, পরে হিন্দোলি, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন ইমন সরকার, হারমোনিয়ামে রতন নাট্টা। বাগেশ্রী এবং হিন্দোলি রাগে খেয়াল, শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

এখন জানিয়ে দিই, 15 জুলাই 2026 তারিখের গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত, শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা বেগুনের কলম চারা, এ বিষয়ে বলবেন ডক্টর সায়ন সাহু। 6:40 আপনার স্বাস্থ্য, তোতলামো ও তার সমাধান, এ বিষয়ে বলবেন ডাক্তার সুশোভন দাস। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সৌভিক শাসমল ও নীলিমা সাঁতরা। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমিত্রা সেনের কণ্ঠে। 8:00 জানা অজানা, বিষয় অরণ্যের স্বাস্থ্য, শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর চিরদীপ বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুল গীতি, শিল্পী দেবস্মিতা দাস। 8:20 বাংলা কথিকা লোক সংস্কৃতির আনাচ কানাচ, বিষয় অথরথ কথা, বলবেন স্বপন ঠাকুর। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অম্বরীশ দাস। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 9টায় গানে গানে, 9:25 জেলার চিঠি, পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। 9:30 গানে গানে শুনবেন পরবর্তী অংশ। 10:00 গানের ভেলায় উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান, বিষয় মনপাড়া জাংশন, উপস্থাপনায় সুভাষিস বন্দ্যোপাধ্যায় ও সম্পূর্ণা চক্রবর্তী। 12:00 আধুনিক গান পরিবেশন করবেন সৌম্য বসু। 12:15 লোকগীতি শুনবেন সঙ্গীতা রায়ের কণ্ঠে। 12:33 কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরের পর শ্রীভবন অনুষ্ঠান, কৃষি নির্ভর বাংলা ও রথযাত্রা, আলোচনায় আলোছায়া দাস, সুমিতা সাহা ও স্বাগতা মণ্ডল মল্লিক। 11:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহলের অনুষ্ঠান, বিষয় আমরাও পারি, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:05 প্রত্যাশা, শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়া।

রাঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দ্বাদশ শ্রেণীর জন্য কম্পিউটার এআই, বলবেন সোনারপুর খাসিয়ারা বিদ্যাপীঠের শিক্ষিকা শম্পা দত্ত সাহা, ও সঙ্গে থাকবে দুজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন শিল্পী সীতারানী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন কথিকা সাঁওতালি সাহিত্যে গোড়াচাঁদ টুডুর অবদান, এ বিষয়ে বলবেন শুভজিৎ মুর্মু। এরপর শুনবেন লোকগীতি শিল্পী রবীন্দ্রনাথ হাঁসদা, কুনামি সোরেন ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, এই সময়ে সবজি চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে আলাপ চালিতে থাকবেন ডক্টর কিঙ্কর সাহা ও উত্তম রায় চৌধুরী ও সুব্রত চক্রবর্তী। এরপরে শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বিশ্ব যুব দক্ষতা দিবস, তাৎপর্য ভাবনা রেকর্ড করে এনেছেন পার্থ সারথী রাউত। 7:30 সমীক্ষা, 8:00 শুনবেন বিজ্ঞাপনদাতায়োজিত অনুষ্ঠান আসার কথা, 8:30 আইনি কথা, আবাসন আইন ও ভোক্তা সুরক্ষা আইন এ বিষয়ে আইনজীবী রবিউদ্দিন আহমেদের সাক্ষাৎকার, প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অম্বরীশ দাস। 9:30 অনুরোধের আসর, 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 আধুনিক গান শিল্পী সৌম বসু, 10:45 লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, 11:00 গজল শিল্পী সীতারাম সিংহ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী বিদুষী মালবিকা কানন। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমিত্রা সেনের কণ্ঠে। 6:35 রামচরিত মানস শুনবেন 172তম পর্ব। 6:45 রজনীকান্তের গান শিল্পী নীলা মজুমদার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না। 8:30 নজরুলগীতি শিল্পী দেবস্মিতা দাস। 8:50 লোকগীতি পরিবেশন করবেন সঙ্গীতা রায়। 9:10 রাজধারা, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সিরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 12:00 সুরভি, উপস্থাপনায় সুচিস্মিতা ঝা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় সংযুক্তা নন্দী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ পরিবেশন করবেন শিল্পী সৌগত দাস। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সুমিত্রা সেনের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় পুনম সিং। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় পুনম সিং। 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন গুল গুলসান। 7:10 নজরুলগীতি শিল্পী দেবস্মিতা দাস। 7:30 দারপান, উপস্থাপনায় পুনম সিং। 8:00 ছায়াছবির গান। 8:15 ইংরেজি সাপ্তাহিক পত্রিকা অনুষ্ঠান হারাইজান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:00 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 15 জুলাই 2026 তারিখের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘণ্টার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৮%, সর্বনিম্ন ৬৯%। গত ২৪ ঘণ্টা বৃষ্টি হয়েছে ৪৪.৯ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি সতর্কবার্তা জানানো হয়েছে যে ১৫ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

কখনো কখনো তা বৃদ্ধি পেয়ে ঘণ্টায় 55 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা। মৎস্যজীবীদের 15 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:18 হয়ে 17 সেকেন্ড। জয় হিন্দ।